উনিশে ভাদ্র 1948 শকাব্দ, 10ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 23শে ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:23 হয়ে 38 সেকেন্ড, সূর্যাস্ত বিকেল 5:43 হয়ে 38 সেকেন্ড। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 21 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে বা নদীতে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে, 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর উপসূকূলে 35 থেকে 45 কিলোমিটার বেগে এবং মাঝে মাঝে তা বেড়ে 55 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের এই কারণে 11 সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত এই অনুষ্ঠানে আজ শুনবেন রামায়ণ থেকে পাঠ।
1: ওম শাখাসু সপ্তচ্ছদপাদভানাম প্রভা।

আজ রাত্রিতে চাঁদের শুভ্র কিরণে তারাগণ যেন চোখ চেয়ে আছে, জ্যোৎস্নার পটে নিজেকে আবৃত করে কোন যেন এক নারী চোখের সামনে ফুটে উঠেছেন সর্বাঙ্গে শুক্ল বস্ত্র আবরণে। চতুর্দিক আজ প্রসন্ন, জলের মধ্যে স্বচ্ছতা, কুসুমের তেমনি হাসি।

সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রামায়ণ থেকে পাঠ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন সঙ্গীতাঞ্জলি। প্রথমে শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়, পরে সমবেত কণ্ঠে।

শুনলেন সঙ্গীতাঞ্জলি, প্রথমে শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়, পরে সমবেত কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন শুনবেন আজ অর্থাৎ 10 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:30 শুনবেন আজকে চাষবাস, কৃষি সুপারিশ বলবেন সুব্রত চক্রবর্তী, আপনার স্বাস্থ্য 6:40 বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস জীবনকে একটা সুযোগ এ বিষয়ে বলেছেন ডাক্তার সৌভিক দুবে। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং সম্মান দাস, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌমি ভট্টাচার্য, 8:00 জানাও জানা দক্ষিণ ভারতের গণিতের প্রসার এ বিষয়ে বলেছেন ডক্টর তপেন্দ্র কুমার পাল, এদিন প্রথম পর্ব। নজরুলগীতি 8:05 শিল্পী প্রিয়াঙ্কা দত্ত, উত্তরণ 8:20 দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সঞ্জয় মতকের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, এদিন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শুভ ঘোষ, 9:00 গানে গানে, 9:25 জেলার চিঠি, কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং সায়নী মজুমদার, বেলা 12:00 রজনীকান্তের গান শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, লোকগীতি 12:15 শিল্পী সমহিতা ভট্টাচার্য, 12:33 গ্রামীণ যুবা বন্ধুদের অনুষ্ঠান জীবনের জলছবি, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল, উপস্থাপনায় উমা মৈত্র, শুনবেন বায়োস্কোপের গল্প, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, 2:30 আধুনিক গান।

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় শুনবেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5:30টায় বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন মাহিষ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের শিক্ষক কালীপদ ভট্টাচার্য এবং দুই শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান 6:05 শুনবেন লোকগীতি শিল্পী সীতারানী হাজদা এবং সহশিল্পীবৃন্দ। সাঁওতালি অনুষ্ঠান 6:15 সাহিত্য উন্নতি পর্ষদের ভূমিকা প্রসঙ্গে তরুণ কুমার সোরেনের সাক্ষাৎকার শুনবেন প্রথমে, এদিন প্রথম পর্ব, পরে লোকগীতি, শিল্পী সরোজিনী হাজদা সঙ্গে সহশিল্পীবৃন্দ। কিষাণবাণী 6:40 বায়োগ্যাস এ বিষয়ে ললিত আগরওয়ালের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। রামায়ণ গান 7:10 পরিবেশনায় প্রেমানন্দ দে সরকার। সমীক্ষা 7:30, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা। বিজ্ঞানের খবর, আবহাওয়ার পরিবর্তন ও মানুষের সুরক্ষা এ বিষয়ে দেবজ্যোতি চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী অরিন্দম চক্রবর্তী। 9:30 নাটক নাইনা রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায় প্রযোজনা সরল গুহ। 10:00 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণের স্বাস্থ্য, আত্মহত্যা প্রতিরোধ কোন পথে, পরে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব। 10:30 অতুল প্রসাদের গান শিল্পী সৌমি ভট্টাচার্য। রজনীকান্তের গান 10:45 শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত, পরে শুনবেন বাঁশি শিল্পী সরজিৎ গোপাল গুহ। এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:25 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়। রামচরিত মানস 6:35, 6:45 রজনীকান্তের গান শিল্পী সৌমি ভট্টাচার্য। যুববাণীর অনুষ্ঠান 7:10 উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 8:30 নজরুল গীতি শিল্পী প্রিয়াঙ্কা দত্ত। 8:45 দ্বিজেন্দ্র গীতি শিল্পী তন্দ্রা পাল। 9:00 রজনীকান্তের গান শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রাজধারা। 9:10 উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় শায়েস্তা নাজ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। L-70 বন্দুকের আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা সহযোগিতার লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তর দেশের বিভিন্ন স্থানে 6টি বড় অভিযান চালিয়ে 2টি চিতাবাঘের চামড়া, 180টি বিরল প্রজাতির কচ্ছপ, প্রায় 24 কিলোগ্রাম প্যাঙ্গোলিনের আঁশ, প্রায় 500 গ্রাম বাঘের হাড় বাজেয়াপ্ত করেছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তেহরানের পূর্ব অনুমতি ছাড়া আঞ্চলিক জলসীমার নতুন নিষিদ্ধ এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে সেগুলিকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। চীনের মকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলোর আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,700 কোটি টাকারও বেশি। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। এক সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার 17টি জেলাকে যুক্ত করে প্রথম 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে আরও 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র। 10,700 কোটি টাকারও বেশি খরচে নির্মিত হতে চলা এই প্রকল্প 3টি বর্তমান রেল নেটওয়ার্কে প্রায় 656 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করবে। শ্রী বৈষ্ণব আরও জানান, দেশের 7টি ব্যস্ততম রেল করিডোরকে 4 লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। এই করিডোরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং প্রাথমিক পর্যায়ে গুজরাটের সুরাত থেকে ভাপি পর্যন্ত 100 কিলোমিটার দীর্ঘ অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রীলঙ্কার বিমান বাহিনীর আধুনিকীকরণ সহ একাধিক প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে শ্রীলঙ্কা বিমান বাহিনীর L-70 বিমান বিধ্বংসী বন্দুকের আধুনিকীকরণ, NCC এবং উভয় দেশের জাতীয় প্রতিরক্ষা কলেজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। শ্রী সিং এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যৌথভাবে 3টি বেইলি ব্রিজের উদ্বোধন করেছেন। তার দেশের মাটি কখনো ভারতের নিরাপত্তা বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া যাবে না বলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য মুক্ত নৌ চলাচল এবং নিরাপদ সামুদ্রিক বাণিজ্যের উপর জোর দিয়েছেন। জলদস্যু ও মাদক পাচার রোধের পাশাপাশি মৎস্যজীবীদের সমস্যা সমাধানেও যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি। রাজস্ব গোয়েন্দা দপ্তর DRI গত 10 দিনে দেশের বিভিন্ন স্থানে 6টি বড় অভিযান চালিয়ে 2টি চিতাবাঘের চামড়া, 180টি বিরল প্রজাতির কচ্ছপ, প্রায় 24 কিলোগ্রাম প্যাঙ্গোলিনের আঁশ, প্রায় 500 গ্রাম বাঘের হাড় বাজেয়াপ্ত করেছে। এই সমস্ত জিনিসগুলি পাচারের অভিযোগে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্যপ্রাণী ও তাদের দেহাংশ পাচার রুখতেই এই অভিযান বলে জানিয়েছে DRI। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি গোয়ায় 6 লেনের পোরভরিম এলিভেটেড করিডোরের উদ্বোধন করেছেন। তিনি বলেন, উন্নত পরিকাঠামো ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগ আসে আর এই বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়। তিনি জানান, গোয়ায় মহাসড়ক, সেতু, উড়ালপুল এবং বন্দর সংযোগ সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের কাজ সমাপ্তির পথে। তিনি NH-66, NH-748 এবং বিমানবন্দরের উন্নত সংযোগ ব্যবস্থার জন্য নির্ধারিত বিভিন্ন প্রকল্পের অগ্রগতির পাশাপাশি উত্তর ও দক্ষিণ গোয়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার প্রকল্পের প্রসঙ্গও এক্ষেত্রে তুলে ধরেন। প্রায় 641 কোটি টাকা ব্যয় নির্মিত 5.15 কিলোমিটার দীর্ঘ পোরভরিম করিডোর দিয়ে প্রতিদিন 75,000 থেকে 80,000 যানবাহন চলাচল করবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে শ্রী গড়করি জুয়ারি সেতু পরিদর্শন করেন এবং 2টি পর্যবেক্ষণ টাওয়ারে টুইন অবজারভেটরি টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, দেশে এ ধরনের টাওয়ার এ প্রথম নির্মাণ করা হবে এবং আগামী 2 বছরের মধ্যে এগুলির কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা দ্বারা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে ব্রিক্স WBA মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন সম্মেলনে ভাষণের সময় তিনি ব্যবসার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। শ্রী গোয়েল দেশের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সমাজের সার্বিক উন্নয়নে মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ভারতে প্রায় 30 কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের মধ্যে অনেকে নিজস্ব উদ্যোগ শুরু করতে ইচ্ছুক। এ প্রসঙ্গে তিনি বলেন, লাখপতি দিদি কর্মসূচির আওতায় প্রায় 10 কোটি গ্রামীণ মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। ব্রিক্স দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানিয়ে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন সদস্য ও সহযোগী দেশ এবং সমগ্র বিশ্বের জন্য সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার মূল উপায় কূটনৈতিক পর্যায়ে আলোচনার বিস্তার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ফিলিপিন্সের কৃষি সচিব ফ্রান্সিসকো পি টিউ লরেল নতুন দিল্লিতে 9ম ভারত আসিয়ান কৃষি ও বন সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। এই বৈঠকে প্রতিনিধিরা জলবায়ু সহনশীল কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চাষাবাদ, মাটির স্বাস্থ্য, জলের কার্যকর ব্যবহার, খাদ্য নিরাপত্তা, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা গঠনে সহযোগিতা জোরদার করার বিষয়ে সম্মত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তার জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে যাচ্ছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপি সভাপতি নীতিন নবীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর সরকার ভুয়ো বলে জানিয়েছে। ওই প্রকল্পে প্রাথমিকভাবে 22,000 টাকা বিনিয়োগে মাসিক 25 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে, এই ভিডিওটি AI নির্মিত। সরকার এ ধরনের কোনো প্রকল্প অনুমোদন করেনি। 35 টন ত্রাণ ও উদ্ধার সরঞ্জাম নিয়ে ভারতীয় বিমান বাহিনীর 8ম উড়ান নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রক জানিয়েছে, এর মধ্যে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, NDRF সরঞ্জাম, ফরেন্সিক পরীক্ষার জন্য ব্যবহৃত সামগ্রী ইত্যাদি। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে

0: তেহরানের পূর্ব অনুমতি ছাড়া আঞ্চলিক জলসীমার নতুন নিষিদ্ধ এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে সেগুলোকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বি বলেছেন, ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া ওই এলাকায় প্রবেশকারী জাহাজগুলোকে পরবর্তীতে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি নাও দেওয়া হতে পারে এবং জাহাজগুলিকে বন্দর, বীমা ও অন্যান্য সেবা প্রদান থেকে বঞ্চিত করা হতে পারে। ইরান পরবর্তীতে ওই সুনির্দিষ্ট এলাকায় ভৌগোলিক অবস্থান ঘোষণা করবে বলেও তিনি জানান। ইরানি তেলবাহী ট্যাঙ্কারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার নিন্দা করেছে তেহরান। ইরানের বিদেশমন্ত্রক এই হামলাকে আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন হামলার জবাবে দুটি মার্কিন জাহাজ এবং আটটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, পারস্য উপসাগরে ইরানের পাঁচটি তেল ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর হামলার জবাবে তাদের এই পদক্ষেপ। গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগের তদন্তে ইরান সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে রাষ্ট্রসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা। কুড়ি বছরের মধ্যেই প্রথম ইরানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে এই অভিযোগ জানিয়েছে সংস্থাটি। চীনা ভাষার প্ল্যাটফর্ম জিনবি গ্যারান্টির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাইবার প্রতারণা, আর্থিক জালিয়াতি এবং অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জিনবি গ্যারান্টির কাজকর্ম পরিচালনার জন্য প্রয়োজনীয় ডিজিটাল মুদ্রা, প্রযুক্তি এবং অন্যান্য আর্থিক সেবা প্রদান করত এমন দুটি সংস্থার ওপরেও নিষেধাজ্ঞা চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় বলে বৈঠকে হাইকমিশনার জানিয়েছেন। বালুচিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আরও দুই ব্যক্তিকে বলপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। দ্য বালুচিস্তান পোস্টের তথ্য অনুযায়ী গত 23 আগস্ট গভীর রাতে মাস্তুং এলাকা থেকে আলী বেলুচ নামে এক ব্যক্তিকে পাকিস্তানি বাহিনী আটক করে নিয়ে যায় বলে অভিযোগ। শাকিল বেলুচ নামে আরও এক ব্যক্তিকে মধ্যরাতে কোয়েটার কিলি গোহরাবাদ এলাকায় নিজ বাসভবন থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সৌদি আরবের অসামরিক অর্থনৈতিক কেন্দ্রগুলি লক্ষ্য করে হুথি হামলার তীব্র নিন্দা করেছে ভারত। সৌদি আরবে সাম্প্রতিক এই হামলার বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চীনের মকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল দুর্দান্ত নৈপুণ্যের পরিচয় দিয়ে সেমিফাইনালে উঠেছে। পুলের শেষ ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত 15-0 গোলের বিশাল ব্যবধানে চীনা তাইপেইকে পরাজিত করে পুলের শীর্ষস্থান দখল করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। L-70 বন্দুকের আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা সহযোগিতার লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খবর শেষ হল, পরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আজকের চাষবাস।

গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন জানিয়ে দিই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষক বন্ধুদের জন্য কৃষি সুপারিশ। শুরুতে জানাই অড়হর প্রসঙ্গে, এই সময় মরচে রোগ দেখা দিলে 2.5 গ্রাম মেটালক্সিল প্লাস ম্যানকোজেব বা 0.75 মিলি প্রপি কোনাজল গুলে স্প্রে করতে হবে। শুঁটি ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিলে প্রতি লিটার জলে 0.75 গ্রাম অ্যাসিফেট বা 2 মিলি কার্বোসালভান গুলে স্প্রে করতে হবে। এখন জানাই কলাই প্রসঙ্গে, দোআঁশ বেলে দোআঁশ মাটি বেশি উপযুক্ত। কলাইয়ের উন্নত জাতগুলির মধ্যে কালিন্দী B76, কৃষ্ণা, বসন্তবাহার, PDU1, গৌতম, WBU105, উত্তরা, IPU94, সারদা, WBU108, T9, WB110 প্রভৃতি। প্রতি কেজি বীজের সঙ্গে বীজ বোনার কমপক্ষে 7 দিন আগে থাইরাম 75%, 2 গ্রাম বা ম্যানকোজে 75%, 3 গ্রাম বা ক্যাপটান 75%, 2 গ্রাম মেশালে বীজ শোধন হয়ে যাবে। বীজ বোনার আগে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে। ভাদ্র মাসে একরে 10 থেকে 12 কেজি বীজ ছিটিয়ে বুনতে হবে, আর সারিতে বুনলে সারি থেকে সারির দূরত্ব যেন 30 সেমি এবং গাছ থেকে গাছের দূরত্ব 15 সেমি থাকে। প্রতি বর্গমিটারে 30 থেকে

0: ৩৬টি গাছ রাখা প্রয়োজন। একর প্রতি মূল সার হিসেবে নাইট্রোজেন ৮ কেজি, ফসফেট ১৬ কেজি এবং পটাশ ১৬ কেজি প্রয়োজন। কলায়ের বিশেষ কোনো চাপান সার লাগে না। এখন জানাই খারিফ ভুট্টা প্রসঙ্গে। খারিফ ভুট্টার পাতা মোড়া পোকা পাতা মুড়ে দিয়ে তার থেকে সবুজ অংশ খেয়ে ফেলে। এক্ষেত্রে প্রতি লিটার জলে ১ মিলি ফিপ্রোনিল বা ০.৭৫ গ্রাম অ্যাসিফেট গুলে স্প্রে করতে হবে। শুঁয়োপোকার আক্রমণ দেখা দিলে প্রতি লিটার জলে ২ মিলি ডাইমিথয়েড গুলে স্প্রে করতে হবে। পাতায় ধসা রোগ দেখা দিলে লম্বাকার বা ডিম্বাকার ফ্যাকাশে বড় দাগ পাতায় দেখতে পাবেন এবং শেষে পাতাটি শুকিয়ে যাবে। সেক্ষেত্রে প্রতি লিটার জলে ২.৫ গ্রাম জিনেব বা ১.৫ মিলি হেক্সাকোনাজোল গুলে স্প্রে করতে হবে। ব্যাকটেরিয়াজনিত কাণ্ড পচা রোগ দেখা দিলে কাণ্ডের মাটি সংলগ্ন অংশ নরম হয়ে পচে যায় এবং পরে পাতা হলুদ হয়ে শুকিয়ে যায়। এক্ষেত্রে বীজ শোধন করতে হবে এবং জল নিকাশি ব্যবস্থা ভালো থাকা প্রয়োজন। এখন জানাই আউশ ধান প্রসঙ্গে। কোনো সময়েই জমিতে বেশি জল রাখা উচিত নয়। জিঙ্কের ঘাটতিযুক্ত এলাকায় একর প্রতি ১০ কেজি জিঙ্ক সালফেট ও ৪ থেকে ৮ কেজি সালফার মূল সার কিংবা প্রথম চাপানে প্রয়োগ করা যেতে পারে। মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করলে ফলন বৃদ্ধি হয় ও সারের অপচয় কম হয়। ধান রোয়ার ৩৫ দিন পর ৭ কেজি নাইট্রোজেন প্রয়োগ করতে হবে। মাজরা পোকা দেখা দিলে স্বল্পমেয়াদী জাতের ক্ষেত্রে শতকরা ৫টি মাঝের পাতা বা শীষ যদি শুকিয়ে যায় তবে ফসফামিডন ১.৫ মিলি বা ফিপ্রোনিল ১ মিলি বা ট্রায়াজোফস ১ মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। দানাদার কীটনাশক হিসাবে একর প্রতি ১২ কেজি কার্বোফুরান ৩জি বা ৪ কেজি ফোরেট ১০জি প্রয়োগ করতে হবে। দানাদার কীটনাশক প্রয়োগ করলে মাজরার সঙ্গে অন্যান্য শোষক পোকাও নিয়ন্ত্রণ করা হয়ে যাবে। এখন আসি আমন ধান প্রসঙ্গে। জিঙ্কের ঘাটতিযুক্ত এলাকায় একর প্রতি ১০ কেজি জিঙ্ক সালফেট এবং ৪ থেকে ৮ কেজি সালফার মূল সার কিংবা প্রথম চাপানে প্রয়োগ করা যেতে পারে। বাদামি শোষক পোকার আক্রমণ প্রবণ এলাকায় প্রতি ৮ সারি অন্তর ১ সারি রোয়া বাদ দিতে হবে, যাতে পরবর্তীকালে পোকার আক্রমণ হলে পরিচর্যা করতে সুবিধা হয়। ধানের আগাছা নিয়ন্ত্রণের জন্য বীজ বোনার ৩০ দিন পরে ২,৪-ডি সোডিয়াম লবণ ৪০০ গ্রাম হারে প্রতি একরে ২০০ লিটার জলে গুলে স্প্রেয়ারের সাহায্যে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে। ধান রোয়ার ১৫ থেকে ২০ দিন পরে ১৪ কেজি নাইট্রোজেন প্প্রথম চাপানে এবং রোয়ার ৪০ থেকে ৪৫ দিন পরে ৭ কেজি নাইট্রোজেন দ্বিতীয় চাপান হিসেবে প্রয়োগ করতে হবে। ধানের বাদামি চিটে রোগ চারায় পাতায় এবং দানায় দেখা যেতে পারে। ছোট ছোট তিলের মতো বাদামি রঙের দাগ দেখা যায়। এক্ষেত্রে ট্রাইসাইক্লোজল ০.৫ গ্রাম বা আইসোপ্রথিওলেন ১ মিলি গুলে স্প্রে করা যেতে পারে। এই সময়ে ধানের খোলা পচা রোগ দেখা দিতে পারে। ধানের থোড় আসার সময় এই রোগের আক্রমণ বেশি হয়। পাতার খোলের উপর ধূসর রঙের ছোপ ছোপ দাগ দেখা যায়। এই রোগের আক্রমণ দেখা গেলে প্রোপিকোনাজোল ০.৭৫ মিলি বা ট্রাইসাইক্লোজল ০.৫ গ্রাম বা ভ্যালিডামাইসিন ২ মিলি বা কার্বেন্ডাজিম ১ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। নিয়মিত ক্ষেত পরিদর্শন করুন। এছাড়া ব্যাকটেরিয়াজনিত ধসা রোগ, এই রোগের আক্রমণে ধানগাছের পাতার ডগার দিক থেকে হলুদ বা কমলা হয়ে যায় এবং নিচের দিকে নামতে থাকে, শেষে শুকিয়ে খড় হয়ে যায়। এই রোগে ওষুধ তেমন কাজ দেয় না, তবে নাইট্রোজেন খেপে খেপে দিতে হবে। অতিরিক্ত জল জমি থেকে বের করে দিতে হবে এবং পটাশ সার চাপান দিয়ে মাটি ঘেঁটে দিতে হবে। ধান রোয়ার পরে আমন ধানের পাতা মোড়া পোকা, পামড়ি পোকা, মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই পোকাগুলো সাধারণত ফসলের খুব একটা ক্ষতি করতে পারে না, কিন্তু আক্রমণের মাত্রা বেশি হলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। ক্ষেত নিয়মিত পরিদর্শন করতে হবে এবং প্রয়োজন হলে তবেই ওষুধ প্রয়োগ করতে হবে। কৃষি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার স্থানীয় সহ কৃষি অধিকর্তার কার্যালয়েও যোগাযোগ করতে পারেন। জানিয়ে দিলাম কৃষক বন্ধুদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষি সুপারিশ।
1: এখন শুনবেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলার ২-১ জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর জেলার ২-১টি জায়গায়। হিমালয় সংস্থা।

সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলার দু একটি জায়গায় 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

রামধনু কলম অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস, এই উপলক্ষে এখন শুনবেন একটি কথিকা, জীবনকে একটা সুযোগ। কথিকাটি বলছেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌভিক দুবে।
3: সুইসাইড, আপনারা জানেন, বহু অল্প বয়সী ছেলেমেয়েদের প্রাণ কেড়ে নিচ্ছে। শুধু তাই নয়, এখন আমরা দেখতে পাই যে কোনো বয়সেই এটি খুব কম নয়। সুতরাং এই সুইসাইড প্রিভেনশন আমাদেরকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই সুইসাইডের পেছনের কারণ সম্বন্ধে অবগত হওয়া আমাদের খুবই দরকার। শুধুমাত্র মানসিক অবসাদ নয়, অনেক রকম ক্ষেত্রে অনেক মানসিক চাপ এবং আরও বহুবিধ কারণ, অনেক রকমের সাইকোলজিক্যাল ইলনেস থেকে সুইসাইড হতে পারে। সুইসাইড প্রিভেনশনের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে অনেক লেভেলের সাথে কোলাবোরেশন।

0: এখানে, অর্থাৎ আমরা যেটাকে বলি মাল্টি সেক্টোরিয়াল কোলাবোরেশান। এখানে শুধুমাত্র ডাক্তারবাবু বা যারা স্বাস্থ্যের সাথে যুক্ত আছেন এই রকম যারা প্রফেশনাল আছেন তারা বাদ দিয়েও প্রত্যেক মানুষ, ফ্যামিলি মেম্বার্স, বন্ধুবান্ধব এবং শিক্ষক শিক্ষিকারা এবং সমাজের সমস্ত স্তরের যারা মানুষ আছেন, চিন্তাভাবনা উন্নত যাদের, প্রত্যেককে এগিয়ে আসতে হবে এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য। মানসিক অবসাদ বা চাপ বিভিন্ন রকমভাবে তৈরি হয় একটি ছেলে বা একটি মেয়ের মধ্যে, বা অনেক সময় আমরা দেখি অল্প বয়সী থেকে শুরু করে বয়স্ক মানুষদের মধ্যেও এর প্রাদুর্ভাব বাড়ছে। এটি করতে গিয়ে আমাদেরকে প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটি ফ্যামিলিতে যারা ভালনারেবল গ্রুপ, অর্থাৎ যাদের মধ্যে সুইসাইডের কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে, অর্থাৎ বংশগতভাবে কেউ সুইসাইড করেছেন বা কোনো মানসিক রোগের সূচক আছে, অর্থাৎ মানসিক রোগের শিকার হয়েছেন ফ্যামিলিতে এরকম কেউ আছে, তাদেরকে যথাযথভাবে সাহায্য করা, সেটা বিভিন্নভাবে, যেমন তাদের পাশে দাঁড়ানো, তাদের চিন্তাভাবনাকে জানা, তাদেরকে বোঝা এবং প্রয়োজনে তাদেরকে যে কোনো ধরনের সাহায্য করা, অর্থাৎ তাদেরকে মনোরোগ বিশেষজ্ঞদের কাছে পৌঁছে দেওয়া, পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা এবং সঠিকভাবে কাউন্সিলিং করা, এবং যদি প্রয়োজন হয় তাহলে মেডিসিনের হেল্প নেওয়া। এটা করতে পারলে আমরা অকাল মৃত্যু এই সুইসাইডের কারণে রোধ করতে পারব। এবং সবচেয়ে বড় কথা যে এই সুইসাইড হঠাৎ করে হয় না। মানসিক অবসাদ যে দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত হয় তার যদি আউটলেট, অর্থাৎ সেটি শেয়ার করার একজন মানুষের মনে তার জায়গা না থাকে তাহলে এটি বেড়ে যায়। হঠাৎ করে যদি কোনো ইম্পালস, অর্থাৎ মনের মধ্যে ঝোঁক তৈরি হয়, সেটা যদি সেই মানুষটা যদি কারোর কাছে শেয়ার করতে পারেন তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সুইসাইডের ঘটনাক্রম কমে যেতে থাকতে পারে। সুতরাং এই সুইসাইড প্রিভেনশনে, অর্থাৎ সুইসাইডকে রোধ করতে গেলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং মানুষের মনের কোনায় জমে থাকা ক্ষোভ, দুঃখ, অভিমান, অবসাদ এবং ইম্পালস, এই সমস্ত জিনিসের খোঁজ রাখতে হবে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং পরিচিত মহলের মানুষদের কাছে। এবং তাহলেই একটি বন্ধনী তৈরি করা সম্ভব, যে বন্ধনীতে মানুষ চাইলেই সাহায্য চাইতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী সাইকিয়াট্রিস্ট, অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ এবং সাইকোলজিস্ট, অর্থাৎ যারা এই ব্যাপারে পারদর্শী, কাউন্সেলিংয়ের জন্য তাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল জীবনকে একটা সুযোগ। কথিকাটি বললেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌভিক দুবে। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন প্রাত্যহিকে

ক্যালেন্ডারের পাতা বলছে আজ 10ই সেপ্টেম্বর, আর এই এক একটা তারিখ, এক একটা দিন আমাদের কাছে বছর বদলে আসে

নিয়ে আসে অনেক কিছু স্মৃতির, সেই স্মৃতি মধুরতা যা আমাদের কখনো কখনো মুখে হাসি ফোটায়, আবার কখনো কখনো একটু মনকে ভারী করে। আপাতত আমাদের চারপাশের পরিবেশটা এরকম, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো ঝলমলে রোদ্দুর। আসলে সময়টা মানসিকভাবে হয়তো অবসরের, কারণ আজ থেকে এক মাস কিংবা তার একটু বেশি আমরা যে উৎসবের জন্য, যে সময়টার জন্য সারা বছর অপেক্ষা করি, সারা বছর দিন গুনি, তার একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি আমরা। আর তারপর তো সেই মেতে ওঠা, সেই আনন্দকে বুকের মধ্যে জমিয়ে রেখে একটু একটু করে দিন কমতে থাকা আর আমাদের আনন্দ বাড়তে থাকা, এসব মিলিয়ে মিশিয়ে এগিয়ে চলা প্রতিদিনের জীবনে, আর মাঝে মাঝে ফিরে দেখা অতীতের দিকে, কারণ অতীত থেকে আমরা অভিজ্ঞতা সংগ্রহ করে নিয়ে এগিয়ে যাব ভবিষ্যতের দিকে। তাই আজ 10ই সেপ্টেম্বর চোখ রাখব আজকের দিনে।

गायक धनंजय भट्टाचार्य। आज तार जन्मदिन। विशिष्ट संगीत शिल्पी, सुरकार एवं संगीत निर्देशक धनंजय भट्टाचार्य बाले रिवर टॉमसन स्कूलের ছাত্র ছিলেন। 1938 খ্রিস্টাব্দে আকাশবাণীতে তার প্রথম গান প্রচারিত হয়। পায়োনিয়ার কোম্পানি থেকে তার গানের প্রথম রেকর্ড যদি ভুলে যাও মোরে, জানাবো না অভিমান বিশেষ জনপ্রিয় হয়। বাংলা গান থেকে শুরু করে নজরুলগীতি, শ্যামাসঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত সব শাখাতেই তার অনায়াস সফলতা। 1952 সালে নিউ থিয়েটার্সে মহাপ্রস্থানের পথে ছায়াছবিতে পঙ্কজ কুমার মল্লিকের সুরে ধনঞ্জয় ভট্টাচার্যের গাওয়া ও দিলওয়ালে এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। দীর্ঘ 50 বছরের সঙ্গীত জীবনে তিনি প্রায় 500টি গানের রেকর্ড করেছিলেন। গীতিকার হিসেবে তিনি শ্রী পার্থ এবং শ্রী আনন্দ ছদ্ম নামে পরিচিত ছিলেন। তিনি নিজেই 24টি গানের মধ্যে 23টি গানেই নিজে গিয়েছিলেন সাধক রামপ্রসাদ ছবিতে। হিন্দি ছবি মহাপ্রভু চৈতন্যতে গীত গানগুলিতে সেই সময় খুব জনপ্রিয় হয়। রাধে ভুল করে তুই চিনলি না, তোর প্রেমের শ্যামরাই, শহর থেকে দূরে ছবির এই গানটি গেয়েই তিনি পাদপ্রদীপের আলোয় চলে আসেন। গান গাইবার পাশাপাশি নববিধান, পাশের বাড়ি, লেডিস সেট ও আরও অন্যান্য ছবিতে অভিনয় করেন তিনি। বাংলা ছবির বিখ্যাত নেপথ্য গায়ক ধনঞ্জয় ভট্টাচার্য 1922 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন।

পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্ত। তার জন্ম হয়েছিল 10 সেপ্টেম্বর 1887 খ্রিস্টাব্দে। পণ্ডিত মদনমোহন মালব্যের বুদ্ধিমত্তা আর বাগ্মিতার উত্তরাধিকারী হয়েছিলেন এক অনমনীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংসদ, স্বাধীনতা যোদ্ধা পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্ত। 1887 সালে আলমোড়ার এক সাধারণ অথচ আচারনিষ্ঠ ব্রাহ্মণ পরিবারে আজকের দিনে জন্ম হয় গোবিন্দ বল্লভ পন্থের।

ছোটবেলা থেকেই মেধাবী, পড়াশুনো করতে করতেই জাতীয়তাবাদে অনুপ্রাণিত হন তিনি। 1907 সালে মহামতি গোখলের ভাষণ শুনে সিদ্ধান্ত নেন ইংরেজ সরকারের দাসত্ব আর করবেন না। 2 বছর পর আইন পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করে প্রবেশ করেন রাজনীতিতে। নানান জনহিতকর কাজের মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র, ডিগবি, দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত, রানাডেস, স্পেন্সার, ভলতেয়ার সহ আরও অনেক অনেক চিন্তাশীল মানুষের লেখা তাকে দেশাত্মবোধে উদ্দীপ্ত করে তুলেছিল। গোবিন্দবল্লভ পন্থ ছিলেন প্রগতিশীল দৃষ্টিভঙ্গির মানুষ। জাতির প্রয়োজনে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে পশ্চিমী শিক্ষা ব্যবস্থা প্রয়োগেরও সপক্ষে ছিলেন তিনি। 1912 সালে ইউপি বিধান পরিষদে প্রথম প্রবেশের সঙ্গে সঙ্গেই তার সক্রিয় রাজনৈতিক জীবনের শুরু হয়। জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার কিছুদিনের মধ্যেই গোবিন্দবল্লভ পন্থ কংগ্রেসের একজন প্রথম সারির সর্বভারতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। সাইমন কমিশনের বিরুদ্ধে প্রচার, অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, মহাত্মা গান্ধীর পরিচালিত একক সত্যাগ্রহেও তাঁর অংশগ্রহণ তাঁর দেশপ্রেমের পরিচয়। কর্মরত অবস্থায় 1961 সালের 7ই মার্চ গোবিন্দবল্লভ পন্থ পরলোকগমন করেন। আজ তার জন্মদিন, আমাদের তরফ থেকে জানাই তাকে বিনম্র শ্রদ্ধা।

বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যশোর জেলায় জন্ম হয় তাঁর, যিনি আমাদের কাছে বাঘা যতীন নামেই স্মরণীয়। 1907 খ্রিস্টাব্দে কুষ্টিয়ার একবার ছোঁড়া হাতে একটি বাঘ মারেন বলে বাঘা যতীন নামে তিনি পরিচিত হন। অরবিন্দ ঘোষ এবং যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে এসে বৈপ্লবিক কাজে উদ্বুদ্ধ হন। 1906 খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেসের সময় যখন নিখিলবঙ্গ বৈপ্লবিক সম্মেলন হয়েছিল, তখন তিনি তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। বিপ্লবী কানাইলাল দত্তর পর অনেক বিপ্লবী আন্দোলন থেকে সরে দাঁড়াতে চাইলে বাঘা যতীন অবশিষ্ট বিপ্লবীদের সংগঠিত করে নেতৃত্ব দিতে থাকেন। 1914 খ্রিস্টাব্দ প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হল, সেই সময় থেকে তার উপর যুগান্তর সমিতির দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই সর্বভারতীয় বৈপ্লবিক দলগুলির যোগাযোগ, জাপান ও জার্মানি থেকে অস্ত্র আমদানি করে সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করেন তিনি। ঠিক হয় বাঘা যতীন জার্মান জাহাজ মেভরিক থেকে অস্ত্র নিয়ে বালেশ্বর রেললাইন অধিকার করে ইংরেজ সৈন্যদের কলকাতা যাওয়ার পথ বন্ধ করবেন, কিন্তু পুলিশ সমস্ত পরিকল্পনা জানতে পেরে বিরাট বাহিনী নিয়ে অনুচর সমেত তাকে ঘেরাও করে ফেলে। এই সময় অনুচরদের সঙ্গে পরামর্শ করে ট্রেঞ্চের মধ্যে থেকে বীর বিক্রমে যুদ্ধ করেন যতীন্দ্রনাথ এবং গুরুতর আহত হয়ে 1915 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে বালেশ্বর হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজ বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস।

পুরাতত্ত্বের বিশিষ্ট আধিকারিক এবং প্রবন্ধকার অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় বাংলাদেশের বরিশালে। ম্যাট্রিক ও আইএসসি পরীক্ষায় পাশ করেন সাফল্যের সঙ্গে। এরপর অর্থনীতিতে বিএ এবং এমএ পাশ করেন। বিসিএস পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করে প্রাদেশিক সিভিল সার্ভিসে যোগ দেন তিনি এবং প্রায় রেকর্ড সময়ে আইএএস পর্যায়ে উন্নীত হন। রাজ্য সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের সচিবের পদে থাকাকালীন 1974 খ্রিস্টাব্দে অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় অবসর গ্রহণ করেন। তার রচিত গ্রন্থগুলি হল বঙ্গলক্ষ্মীর ঝাঁপি, রঙ্গবতী নগরী, হাওড়া জেলার সিজিটিআর প্রভৃতি। 1988 সালের আজকের দিনে অর্থাৎ 10ই সেপ্টেম্বর অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন। তার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।

চোখ রেখেছিলাম আজকের দিনে। আর সেই বিভিন্ন ঘটনা কখনো যেমন আমাদের মন ভারী করে, আবার মনকে আনন্দও দেয় কিছু কিছু মুহূর্ত। সব কিছু মিলিয়েই আমাদের এগিয়ে চলা। আর আমাদের এই ভারতবর্ষ, আমাদের এই দেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশ, সব কিছু মিলে যায় যেখানে। প্রেমের সাগরে যে ভারত ভাসমান, সেখানেই বোধহয় বলা যায় সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক। আমার কাছে দেশ মানে এক, লোকের পাশে অন্য লোক, সেই নিয়েই এগিয়ে চলা। এখন সমবেত কণ্ঠে দেশবন্দনা।

0: শুনলাম দেশবন্দনা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

নতুন ক্যালেন্ডার এলেই লাল রঙের তারিখগুলোর দিকে নজর থাকে সবার। অনেক রকম পূর্ব প্রস্তুতি পরিকল্পনা থাকে সেই দিনগুলোকে ঘিরে, কিন্তু ক্যালেন্ডার চিহ্নিত ছুটির দিনগুলো ছাড়াও হঠাৎ করেই আচমকা চলে আসে কিছু অবকাশ, কোনোটা পাওয়া কোনোটা বা স্বেচ্ছায় নেওয়া। কেমন কাটে সেই সব অপ্রত্যাশিত ছুটির দিনগুলো, আর পাঁচটা দিনের থেকে কতটা আলাদা? হঠাৎ ছুটির দিন কি সবসময় অবিমিশ্র আনন্দ বই আনে? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chithirjhapi@gmail.com chithirjhapi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয়, হঠাৎ ছুটি। আর এ বিষয়ে

আজকের প্রথম চিঠি লিখেছেন রীনা সরকার, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, ছুটি মানেই বাঁধন ছাড়া আনন্দ, এক আকাশ মুক্তি। আর সেটা যদি হয় হঠাৎ পড়ে পাওয়া চোদ্দ আনা, তাহলে তো আর কথাই নেই। আমি তখন সবে স্কুলের চাকরিতে ঢুকেছি, ছেলে, স্কুল এবং সংসার সামলে জেরবার। হঠাৎ অফিস ফেরত গৃহকর্তা এসে জানালেন, শুনছ গো, কাল আমার দেশের বাড়ি যাচ্ছে। সেদিন ছিল শুক্রবার, শনিবার ছুটি নিতে হবে, তার সঙ্গে রবিবার মিলে ছুটিটা বড়ই হয়ে যাবে। বেড়াতে যাওয়ার খবরে ছেলের আনন্দ আর ধরে না, জ্ঞান হবার পরে তার দেশের বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। দেশের বাড়ি আমার কর্তামশাইকে খুব টানে, তার পিসিমা যিনি তাকে মায়ের মতন মানুষ করেছেন তিনি খুব অসুস্থ, কাজেই ছুটি নিয়েই আমরা চললাম গন্তব্যে। খুব সকালে ছোট্ট একটি লাগেজ নিয়ে আমরা হাওড়া থেকে ট্রেনে চেপে বসলাম। কিছুটা যেতেই চারিদিকের প্রাকৃতিক শোভায় আমার ছেলে ডুব দিল, সঙ্গে তার মাতৃদেবীও। ছেলের চোখে অপার বিস্ময়। হাওড়া জেলা পেরোলেই মেদিনীপুর জেলা, রূপনারায়ণ নদী, ব্রিজ আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়। সময়টা ছিল অক্টোবরের মাঝামাঝি, ঠিক পুজোর ছুটির পরেই। ট্রেন লাইনের দুধারে নয়াঞ্জলিতে পদ্মের শোভা, বড় বড় ক্ষেতে সোনালি ধানের দোলা। ছেলের প্রশ্নের জবাব দিতে দিতে আমিও কখন ডুবে গেছি সবুজের সমারোহে, খেয়াল হলো মেদিনীপুর পৌঁছে। বাড়ি পৌঁছতে দুপুর গড়িয়ে গেল, ট্রেন থেকে নেমে দু ঘন্টার বাস যাত্রা। গ্রামের নাম কুলতলি। পিসিমা মৃত্যুশয্যায়, অশীতিপর মানুষটি আমার স্বামী পুত্রকে দেখে আনন্দে কেঁদে ফেললেন। কাটল না সেই রাত, অতি ভোরে আমার পিসশাশুড়ি পাড়ি দিলেন না ফেরার দেশে। পরের দিন গ্রামের শ্মশানে তার দাহকার্য শেষ করে আমরা সোমবার বিকেলের ট্রেন ধরে ফিরে এলাম আমাদের শহরের আস্তানায়। হঠাৎ ছুটির এই ঘটনাটি লালন ফকিরের ওই গানটি মনে করায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ইতি রীনা দাস সরকার, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি।

পরের চিঠি লিখছেন ডাক্তার স্বপন কুমার গোস্বামী, গোপালনগর রোড, আলিপুর, কলকাতা 700027 থেকে। তিনি লিখছেন, ছুটির বাসিওয়ালা প্রাপ্ত হেকে, টুং টুং টুং টুং ঘন্টার শব্দ ভেসে এলো প্রবল বৃষ্টি থামতে। রেনিডের ছুটির ঘন্টা পড়ে গেল ফোর্থ পিরিয়ডে। সারা স্কুল জুড়ে ছাত্ররা হই হই করে চেঁচিয়ে স্কুল থেকে ছুটে বেরিয়ে যেতে চাইল ছাড়া পাওয়ার আনন্দে। আমরা 50-এর দশকে এই রেনিডে অকাল ছুটি পেতাম বর্ষাকালে, খালি পায়ে বিনা ছাতায় ভিজতে ভিজতে।

এই মেঠো রাস্তায় হাঁটতে হাঁটতে গ্রামের স্কুলের যত বেশিরভাগ ছাত্র সব বেরিয়ে যেতাম। বৃষ্টি ভেজা ছাত্রদের বাড়িতে পাঠাতে এই রেনিডে, যা আজকাল উঠেই গেছে। এই ছুটিটা কাটত নদী নালায় মাছ পড়ছে কিনা দেখে, ঘরে ফিরে মায়ের ভেজে দেওয়া গরম চাল ভাজা খেতে খেতে। ডেলি প্যাসেঞ্জারই করা

দুপুরে আর একবার ভাত খেয়ে বসে পড়তাম লেখাজোকার কাজে, যেগুলো পরের দিন ডিউটি সেরে পত্রপত্রিকার অফিসে পৌঁছে দিতাম। প্রতিদিনই সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে রাত 9টায় ঘরে ঢুকতাম। ওই হঠাৎ পাওয়া ছুটির দিনে সূর্যাস্ত দেখতে পেতাম, দেখা যেত গোধূলি বেলায় কোণে দেখা আলো। হাসপাতালের কাজে ও শিফট ডিউটির চাপে দুর্গাপুজোতে ছুটির বদলে 12 ঘন্টা এমার্জেন্সি ডিউটি করতে হতো। এই ডিউটিতে অষ্টমী এবং দশমীতে হাসপাতাল ছুটি থাকত বলে ওই দিনগুলিতে কম্পেনসেটরি লিভ নিতাম। মনে মনে হিসেব করে রাখতাম ওই ছুটির দিনে শারদীয়া সংখ্যাটা পড়ে ফেলব। মামিমা অনেক দিন যেতে বলে, এবার ঘুরে আসব, কিংবা ছুটিতে গ্রামে আসা পুরনো বন্ধুর সঙ্গে দিনটা কাটাব। দিন শেষে দেখি হিসেব মেলেনি, ঘুম থেকে উঠে খেয়ে শুয়ে ঘরে বসেই ছুটির দিনটা কেটে গেল, কখন বুঝতেই পারলাম না। ডাক্তার স্বপন কুমার গোস্বামী, গোপালনগর রোড, আলিপুর, কলকাতা, সূচক 700027 থেকে লিখেছেন এই চিঠি।

পরের চিঠি লিখছেন অনিন্দিতা ঘোষ, নেতাজি নগর, কলকাতা 40 থেকে। তিনি লিখছেন সুজন প্রাত্যহিকে। স্কুলের জানলার ফাঁক দিয়ে বাইরে বাবাকে দেখে ভাবছি, অফিসে না গিয়ে এখানে কেন? ভাবনা উত্তরে পৌঁছানোর আগেই আমাকে জানানো হলো যে আমার ছুটি হয়ে গেছে। কেন? আমার ভেবাচেকা মুখের প্রশ্নে বাবাকে দেখিয়ে বলা হলো, বাবাকে জিজ্ঞেস করো, আমার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একদিনের হঠাৎ ছুটির ঘটনা এটি। এদিন সকালে প্রার্থনার আগে বর্দিমণি আমার হাতে একখানা কাগজ দিয়ে এক শিক্ষিকার নাম করে বলেন, এটা ছুটির পর ওনাকে দিয়ে বলবি তোর বাবা দিয়েছেন। তখন প্রশ্নের যুগ নয়, ঘাড় নেড়ে ব্যাগে পুরে ফেললাম। কি বলতে হবে আমার মুখ দিয়ে বলিয়ে নিয়ে নিশ্চিন্ত হলেন তিনি। ইতিমধ্যে ক্লাস চলাকালীন আমার ছুটির পরোয়ানা এসে গেল। আমাদের পুকুরে জেলের জালে বেশ বড় বড় মাছ ওঠায় ঠাকুমা আবদার জুড়েছে বাবাকে। অফিস কামাই করে সেই মাছ ছোট পিসির বাড়িতে পৌঁছে দিয়ে আসার সঙ্গে আমিও যাব সেই বাবার সঙ্গে। তাই হঠাৎ ছুটি। আচমকা আনন্দের তোরে নাচতে নাচতে বাবার হাত ধরে বাড়ি ফিরছি। মনে পড়ল কাগজখানির কথা। হাত ছাড়িয়ে সাঁ করে ছুটে ধাঁ করে কাগজটি সেই দিদিমণির হাতে দিয়ে, বদ্যিমণি দিয়েছেন বলেই ফাঁই করে দৌড়। পিসির বাড়ি, হঠাৎ ছুটি একদিনের। অগত্যা আবার স্কুলের ডেলি রুটিন। বদ্যিমণি ডেকে পাঠালেন তার রুমে। তোকে কি বলেছিলাম বলতে? উফ, যেন পূর্বজন্মের কথা মনে পড়ে গেল। তরাক করে ভেতর থেকে জীব বেরিয়ে এলো। সাক্ষাৎ মা কালী। কান গরম হচ্ছে, চোখে বান ডাকছে। বর্দিমণি বললেন, ক্লাসে যা। বড়দের থেকে কানমোলা, গাঁটটা, দাঁত খেঁচুনি, পাখার বাঁটের কিংবা খুন্তির মার খাওয়ার যুগে শিশুদের কোন মন থাকতো না বলেই মানসিক অত্যাচারের প্রশ্ন উঠত না। ফলে দিদিমণির কাছে শাস্তি না পেয়ে ভাবলাম, হাঁদা স্টুডেন্টকে স্কুলেই রাখা হবে না, কেন যে হঠাৎ ছুটি নিতে গেলাম। আমার ভুলের জন্য বর্দির কি সমস্যা হয়েছিল আজ তা অজানা। তবে দিদিমণির না বকা, আত্মবিশ্লেষণের মাধ্যমে ত্রুটি সংশোধন করতে আর সেই হঠাৎ ছুটি আত্মহারা না হতে শিখিয়েছে আমাকে। আমার সকল শিক্ষককে

পরের চিঠি লিখেছেন সূর্যকান্ত চক্রবর্তী, পূর্ব গোপালপুর, পূর্ব বর্ধমান থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, শরতের সকালের স্নিগ্ধ শুভেচ্ছা। হঠাৎ ছুটি কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর উপহার হয়ে আসে। কোনো পরিকল্পনা থাকে না, কোথাও যাওয়ার তাড়া থাকে না, শুধু থাকে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ। সবার মুখে হাসি ফোটাতে গিয়ে কখন যে নিজের মুখের হাসিটা হারিয়ে ফেলি তা বুঝতেই পারি না। প্রতিদিন আমরা ছুটে চলি সংসারের জন্য, দায়িত্বের জন্য, প্রিয় মানুষগুলোর জন্য। হঠাৎ ছুটির দিনে তাই একটু থামতে ইচ্ছে করে, পুরনো স্মৃতিগুলোকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। পুরনো ছবির অ্যালবাম থেকে ছবিগুলো দেখতে দেখতে চোখ দুখানা অশ্রুবিন্দুতে ভেসে যায়। মানুষগুলো একদিন খুব কাছের ছিল, অথচ আজ দূরে, তাদের কথা মনে পড়ে, কিছু হারানো মুহূর্ত মনে পড়ে, কিছু না বলা কথা বুকের মধ্যে আবার নীরবে শব্দ করে। জানলার পাশে বসে এক কাপ চা হাতে মনে হয় জীবন আসলে এতটা কঠিনও নয়, আমরাই হয়তো খুব বেশি তাড়াহুড়ো করে বাঁচতে গিয়ে কঠিন করে ফেলেছি। হঠাৎ ছুটি আমাদের মনে করিয়ে দেয় সব কিছু পাওয়ার জন্য ছুটতে নেই, কিছু মুহূর্ত শুধু অনুভব করার জন্য বাঁচতে হয়। কারণ একদিন হয়তো সময় থাকবে, ছুটিও থাকবে, কিন্তু পাশে থাকা মানুষগুলো থাকবে না। তাই এই হঠাৎ পাওয়া ছুটিটুকু অযথা নষ্ট না করে প্রিয় মানুষটির পাশে বসি, একটু গল্প করি, একটু হাসি, আর মনের ভেতর জমে থাকা কথাগুলো বলে ফেলি। কারণ জীবন কখন কোন মুহূর্তটাকে শেষ দেখা, শেষ কথা কিংবা শেষ হাসি বানিয়ে দেবে তা আমরা কিন্তু কেউ জানি না। হঠাৎ ছুটি তাই শুধু বিশ্রামের দিন নয়, এটা জীবনের কাছে ফিরে আসার একটা ছোট্ট সুযোগ। চিঠি লিখছেন সূর্যকান্ত চক্রবর্তী, গ্রাম কুরুম্বা, পোস্ট পূর্ব গোপালপুর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 7131 43 থেকে।

এবারের চিঠি লিখছেন পৃথা চৌধুরী রায়পাড়া কৃষ্ণনগর নদিয়া থেকে। তিনি লিখছেন, হইচই বিকেলগুলো চোখ পাকানো বিকেল হয়েছে বিগত কয়েক মাস হলো। মিঠি ক্লাস টেনের সিরিয়াস ছেলেবেলায় পা রাখা শুরু হয়েছে, শুনছে ও রোজ সকালে পড়ে স্কুল করে বাড়ি ফিরে খেয়ে উঠতেই ভারী ব্যাগটা কোনো এক গুরু দায়িত্বের ভবিষ্যৎবাণী হয়ে পিঠে চেপে বসেছে। সবাইয়ের সঙ্গে তাল মেলানোটাই নিয়ম, চারদিকে ভীষণ কম্পিটিশন, তার দৌড়, এবার পরীক্ষায় খাতা নাম্বার, নতুন ক্লাস, সায়েন্স আর্টস চক্রাকারে র্যাঙ্কিংয়ে ট্র্যাক, এই জীবন সত্যিই একটা জটিল হওয়ার কথা। এই ঝটকায় এত বদলে যাওয়া কথা কেন? মাথার মধ্যে কথাগুলো বিশ্রামহীন রানিং ট্র্যাক দিয়ে ভেবেও না, জীবনটা আসলে বৃত্তাকারে কোনো এক অঙ্কের মতো, ভাবতে ভাবতে মাথার রগে ব্যথা করে ওঠে।

মাঠের পাশ দিয়ে পড়তে যায় রোজ। আজ একটু বসেছে ওই মাঠের গ্যালারিতে, হাতে সময় আছে 15 মিনিট। রানিং ট্র্যাকে রোজ নিজেকে নিজে চ্যালেঞ্জ করত, স্বপ্ন বুনত, রোজ তার দিকেই সোজা দৃষ্টিতে তাকিয়ে থমকে যায় যেন। মাথার রানিং ট্র্যাকে পুরো স্বপ্নরা বর্তমান জটিলতাকে ঠেলে ফেলে নিজের জায়গা দখলের চেষ্টা করে। হঠাৎ পিঠের ব্যাগ নামিয়ে ট্র্যাকে পা ছুঁয়ে সে বহুদিন পর অক্সিজেন পাওয়ার সবুজ লতার মতো সবুজ আলো মেখে নেয়। ক্লান্তি শরীর ছুঁতে পারে না, মনকেও না। বহুদিনের তৃষ্ণার্ত পথিকের 5 ঘটি জল পান করে যেন। সে দাঁড়ায়, মনে পড়ে পড়ার ছুটি নেই, যাবে সে, যেতে হবে। হঠাৎ ছুটি, তবে কিসে? তা সেই ছোট্ট মিঠের মাথায় বসে থাকা জটিল সমাজ ব্যবস্থা সৃষ্ট কাঠিন্যের বেড়াজালের থেকে, প্রতি মুহূর্তে মাথার ট্র্যাকে চলতে থাকা জটিল অঙ্কগুলো থেকে, আর চোখ পাকানো বিকেল থেকে 15 মিনিটের ছুটি। ঠিক করে ও রোজ আসবে, হঠাৎ ছুটিরা স্বপ্ন বুনবে রোজ, হোক না 15 মিনিট, তবু সে আসবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব আর সব থেকে বেশি নিজেরই। পৃথা চৌধুরী, রায়পাড়া, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখলেন এই চিঠি। আজ আর একদম সময় নেই, চিঠির ঝাঁপি এখানেই বন্ধ করতে হলো। আবহাওয়ার দিকে একবার নজর রাখব। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 96%, সর্বনিম্ন 86%। আজকের মতো আমরা প্রাত্যহিকই এখানেই শেষ করলাম। সঙ্গে ছিলাম আমি, সঙ্গে ছিলাম সম্মান দাশ।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রেলের নতুন প্রকল্পগুলি যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাজস্ব গোয়েন্দা দপ্তর দেশের বিভিন্ন স্থানে 6টি বড় অভিযান চালিয়ে 2টি চিতাবাঘের চামড়া, 180টি বিরল প্রজাতির কচ্ছপ, প্রায় 24 কিলোগ্রাম প্যাঙ্গোলিনের আঁশ, প্রায় 500 গ্রাম বাঘের হাড় বাজেয়াপ্ত করেছে। গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগের তদন্তে ইরান সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে রাষ্ট্রসংঘের নজরদারি সংস্থা। চীনের মকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলির আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,800 কোটি টাকা। গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। পরে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার 17টি জেলাকে যুক্ত করে প্রথম 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রায় 540 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের খরচ হবে আনুমানিক 10,021 কোটি টাকা। পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে আরও 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র। 10,783 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই প্রকল্প 3টি বর্তমান রেল নেটওয়ার্কে প্রায় 656 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করবে। 2029-30 অর্থবর্ষের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। শ্রী বৈষ্ণব আরও জানান, দেশের সমস্ত 7টি ব্যস্ততম রেল করিডোরকে 4 লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে দিল্লি হাওড়া, মুম্বাই হাওড়া, দিল্লি মুম্বাই, দিল্লি গুয়াহাটি, দিল্লি চেন্নাই, হাওড়া চেন্নাই ও মুম্বাই চেন্নাই করিডোর। 11,000 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের 2,000 কিলোমিটারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। এই করিডোরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং প্রাথমিক পর্যায়ে গুজরাটের সুরাট থেকে ভাপি পর্যন্ত 100 কিলোমিটার দীর্ঘ অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
2: वापी से सूरत का 100 किलोमीटर का सेक्शन, पहला सेक्शन ओपन करेंगे 2027 में। कंस्ट्रक्शन करीब करीब दिसंबर तक कंप्लीट हो जाएगा और जो ट्रेन बन रही है वो ट्रेन का काम बहुत तेजी से चल रहा है। जो फर्स्ट कोच टेस्टिंग के लिए बन रहा है वो टेस्टिंग का कोच लास्ट वीक बन के रेडी हुआ है और उसको अब पहला टेस्ट होता है उसका स्क्वीज टेस्ट है, उसके बाद में उसका क्लाइमेट टेस्ट होगा, उसके बाद में फर्निशिंग और नेक्स्ट बाकी के कोच बनेंगे। अगले साल मई जून तक ट्रेन पटरी पे आ जाएगी।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রেলওয়ের মাল্টি ট্র্যাকিং প্রকল্পগুলি নিয়ে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে, বাড়বে পণ্য পরিবহন। তিনি বলেন, এই প্রকল্পগুলি দক্ষিণ ভারতে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, মাল্টি ট্র্যাকিং প্রকল্পগুলি রেল নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটাবে এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ জুড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করবে। তিনি জানিয়েছেন, এই প্রকল্পগুলি পর্যটনের প্রসারে সহায়তা করবে এবং পণ্য পরিবহন ও ব্যবস্থাপনার খরচ কমাতে সাহায্য করবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে ব্রিক্স WBA মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন সম্মেলনে ভাষণের সময় তিনি ব্যবসার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। শ্রী গোয়েল দেশের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সমাজের সার্বিক উন্নয়নে মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ভারতে প্রায় 30 কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের মধ্যে অনেকে নিজস্ব উদ্যোগে কাজ করতে পছন্দ করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, লাখপতি দিদি কর্মসূচির আওতায় প্রায় 10 কোটি গ্রামীণ মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। রাজস্ব গোয়েন্দা দপ্তর DRI গত 10 দিনে দেশের বিভিন্ন স্থানে 6টি বড় অভিযান চালিয়ে 2টি চিতাবাঘের চামড়া, 180টি বিরল প্রজাতির কচ্ছপ, প্রায় 24 কিলোগ্রাম প্যাঙ্গোলিনের আঁশ, প্রায় 500 গ্রাম বাঘের হাড় বাজেয়াপ্ত করেছে। এই সমস্ত জিনিসগুলি পাচারের অভিযোগে 13 জনকে গ্রেফতার করা হয়েছে। বন্যপ্রাণী ও তাদের দেহাংশ পাচার রুখতেই এই অভিযান বলে জানিয়েছে DRI। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কলম্বো শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রীলঙ্কার বিমান বাহিনীর আধুনিকীকরণ সহ একাধিক প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা বিমান বাহিনীর L-70 বিমান বিধ্বংসী বন্দুকের আধুনিকীকরণ, NCC এবং উভয় দেশের জাতীয় প্রতিরক্ষা কলেজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। শ্রী সিং এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যৌথভাবে তিনটি বেইলি ব্রিজের উদ্বোধন করেছেন। তার দেশের মাটি কখনো ভারতের নিরাপত্তা বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া হবে না বলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি গোয়ায় 6 লেনের পোরভরিম এলিভেটেড করিডোরের উদ্বোধন করেছেন। তিনি বলেন, উন্নত পরিকাঠামো ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগ আসে আর এই বিনিয়োগের মাধ্যমেই কর্মসংস্থান সৃষ্টি হয়। তিনি জানান, গোয়ায় মহাসড়ক, সেতু, উড়ালপুল এবং বন্দর সংযোগ সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের কাজ সমাপ্তির পথে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ফিলিপিন্সের কৃষি সচিব ফ্রান্সিসকো পি টিউ লরেল নতুন দিল্লিতে নবম ভারত আসিয়ান কৃষি ও বন সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। এই বৈঠকে প্রতিনিধিরা জলবায়ু সহনশীল কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চাষাবাদ, মাটির স্বাস্থ্য, জলের কার্যকর ব্যবহার, খাদ্য নিরাপত্তা, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা গঠনে সহযোগিতা জোরদার করার বিষয়ে সম্মত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তার জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে যাচ্ছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপি সভাপতি নীতিন নবীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর সরকার ভুয়ো বলে জানিয়েছে। ওই প্রকল্পে প্রাথমিকভাবে 22,000 টাকা বিনিয়োগে মাসিক 25 লক্ষ টাকার নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে, এই ভিডিওটি AI নির্মিত। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। গোপনে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগে তদন্তে ইরান সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে রাষ্ট্রসংঘের নজরদারি সংস্থা। 20 বছরের মধ্যেই প্রথম ইরানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে এই অভিযোগ জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এর ফলে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা চাপতে পারে। সংস্থাটির 35 সদস্যের বোর্ড 23-5 ভোটের ব্যবধানে এই প্রস্তাবটি অনুমোদন করেছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরানের পূর্ব অনুমতি ছাড়া আঞ্চলিক জলসীমায় নতুন নিষিদ্ধ এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে সেগুলিকে

নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বি বলেছেন, ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া ওই এলাকায় প্রবেশকারী জাহাজগুলিকে পরবর্তীতে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি নাও দেওয়া হতে পারে এবং জাহাজগুলিকে বন্দর বীমা ও অন্যান্য সেবা প্রদান থেকে বঞ্চিত করা হতে পারে। ইরান পরবর্তীতে ওই সুনির্দিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান ঘোষণা করবে বলেও তিনি জানান। নেপালের ভারতীয় দূতাবাস জানিয়েছে, 35 টন ত্রাণ উদ্ধার সামগ্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর অষ্টম বিমানটি কাঠমান্ডুতে নেমেছে। এ পর্যন্ত 130 টনেরও বেশি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে এবং অনুসন্ধান, উদ্ধার ও ফরেন্সিক কাজে সহায়তার জন্য 54 জন বিশেষজ্ঞ কর্মীকে মোতায়েন করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, অষ্টম বিমানটি পৌঁছানোর পর ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব নেপালের মন্ত্রী মহাবীর পুনের কাছে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। মলদোভা ড্রোন অনুপ্রবেশের ঘটনার জেরে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির উড়ান যাত্রায় বিলম্ব হয়। সরকারি মুখপাত্র দুমিত্র সিওরিচি জানান, দেশের উপর দিয়ে চলাচলকারী বিমানের সুরক্ষার স্বার্থে আকাশসীমা বন্ধ করা হয়েছিল। এর ফলে ভলোদিমির জেলেনস্কির ফ্লাইট সহ 3টি উড়ানের যাত্রায় দেরি হয়। পরে বিধিনিষেধ তুলে নেওয়া হলে বিমান চলাচল শুরু হয়। চীনের মকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল দুর্দান্ত নৈপুণ্যের পরিচয় দিয়ে সেমিফাইনালে উঠেছে। পুলের শেষ ম্যাচে 5 বারের চ্যাম্পিয়ন ভারত 15-0 গোলের বিশাল ব্যবধানে চীনা তাইপেইকে পরাজিত করে পুলের শীর্ষস্থান দখল করেছে। ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে মুখোমুখি হবেন দুই আমেরিকান খেলোয়াড় বেন শেলটন ও ফ্রান্সিস টিয়াফো। অন্যদিকে শুক্রবার মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা লড়বেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলার বিপক্ষে এবং চতুর্থ বাছায় কোকো গফ খেলবেন কাজাকিস্তানের এলেনা রিবাকিনার বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,800 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নীতি স্থির করতে বিধানসভার বিশেষ অধিবেশনে আজ সংশোধনী বিল আনছে সরকার। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের 14টি জেলা জুড়ে রেলের 3টি বড় মাল্টিট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তৃণমূল কংগ্রেসের সত্য এবং প্রতীক কার হাতে থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে দলের 2 শিবিরকে আগামী 12ই সেপ্টেম্বর দিল্লিতে ডেকেছে নির্বাচন কমিশন। জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে নিগ্রহের অভিযোগের প্রেক্ষিতে আগামীকাল স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন ওই বিদ্যালয়ে যাচ্ছেন। কৌশিকী অমাবস্যা উপলক্ষে আজ বীরভূমের তারাপীঠে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। যাত্রী সুবিধার্থে রবিবার পর্যন্ত হাওড়া রামপুরহাটের মধ্যে বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। কলকাতায় এই প্রথম 3 দিনব্যাপী আন্তর্জাতিক ডার্টস প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নীতি স্থির করতে রাজ্য সরকার দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 আনছে। এই লক্ষ্যে আজ বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিলটি আইনে পরিণত হলে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয়ে বদলি সম্ভব হবে। বদলি সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা রয়েছে এই বিলে। যারা দীর্ঘদিন কলকাতা বা অন্য বড় শহরে পুরনো বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপনা করেছেন তাদের নতুন অথবা তুলনামূলকভাবে কম পরিকাঠামো সম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলিতেও পড়াতে যেতে হবে। এই নীতি কার্যকর হবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও। এর ফলে গবেষণা, পরিকাঠামো, পাঠদান এবং প্রশাসনিক দক্ষতা সর্ব পরি সামগ্রিক প্রতিষ্ঠানের উন্নয়ন দ্রুততর হবে। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন, প্রায় 2 ঘণ্টার এই বিশেষ অধিবেশনের শুরুতেই প্রয়াত প্রাক্তন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে শোক প্রস্তাব গৃহীত হবে। এরপরই উচ্চশিক্ষা সংক্রান্ত সংশোধনী বিলটি নিয়ে আলোচনা হওয়ার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিলকে ঐতিহাসিক আখ্যা দিয়ে জানিয়েছেন, বিধানসভায় বিলের ওপর আলোচনায় তিনিও অংশ নেবেন। এদিকে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এই বিলকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জুটা, পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

0: এই ওয়েবকোটা এবং অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন আবুটা এই বিলের বিরোধিতা করেছে। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের 14 জেলা জুড়ে রেলে 3 বড় মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এর জন্য খরচ হবে 10,700 কোটি টাকারও বেশি। এর ফলে রেলের বর্তমান নেটওয়ার্ক প্রায় 656 কিলোমিটার বৃদ্ধি পাবে। এর মধ্যে রয়েছে খড়গপুর থেকে ঝারসুগুদা অংশে চতুর্থ লাইন পাতার কাজ। 2029-30 মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে গতকাল শ্রী বৈষ্ণব জানিয়েছেন।
1: खड़गपुर से लेके उड़ीसा में झारसुगुड़ा तक का एक पूरा प्रोजेक्ट है, जहाँ पे फोर्थ लाइन बन, ये लाइन बन जाने से बहुत बड़ा जो कंजेशन होता है इस एरिया में वो खत्म होगा, कई नई गाड़ियां चला पाएंगे और जो ट्रैफिक की सीरियस प्रॉब्लम्स आती थी वो सारी प्रॉब्लम्स इससे सॉल्व होती। तो इस प्रोजेक्ट को हम जल्दी से जल्दी आगे बढ़ाएं। इसके सारे डिटेल्स है प्रोजेक्ट के, 367 किलोमीटर, 6,528 करोड़ रुपीज का और एस्पिरेशनल डिस्ट्रिक्ट्स को जोड़ने वाला प्रोजेक्ट है।
0: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ এর আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আগামীকাল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। সঙ্গে থাকবেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারিও। কেপটাউনে 13-19 সেপ্টেম্বর পর্যন্ত চলবে সম্মেলন। সেখান থেকে তিনি আমেরিকা ও ইংল্যান্ড সফরেও যাবেন বলে অধ্যক্ষ এক সাংবাদিক বৈঠকে জানান। তিনি বলেন, গত 15 বছরে পশ্চিমবঙ্গ থেকে কেউ সিপিএ এর এই সম্মেলনে যোগ দেননি।
2: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে সবচেয়ে বেশি ভোটাধিকার আমাদের ভারতের আছে, তো আমরা সেই জন্য সবাই মিলে যাচ্ছি। আর আমাদের সত্যি খুব বলতে খুব খারাপ লাগছে, পশ্চিমবঙ্গ থেকে গত 15 বছরে কেউ যায়নি, এটা আমরা খবর পেয়েছি। এবং আমরা যতক্ষণ না পর্যন্ত অন্যান্য স্টেট এবং অন্যান্য দেশের গণতান্ত্রিক ব্যবস্থার সাথে যোগাযোগ রাখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা উন্নতি হবে না বলে আমি বিশ্বাস করি। যাই হোক, সেই সুযোগ আমাদের এসছে, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সেই সুযোগ দিয়েছে, আমরা সেই সুযোগ সদ্ব্যবহার করব।
0: নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভায় উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতেই দলীয় প্রতীক কার দখলে থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে তৃণমূল কংগ্রেসের 2 শিবিরকে আগামী 12 সেপ্টেম্বর দিল্লিতে শুনানির জন্য ডেকেছে নির্বাচন কমিশন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন কালীঘাট শিবির এবং বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী গোষ্ঠীকে চিঠি দিয়েছে কমিশন। উভয় পক্ষের 5 করে প্রতিনিধি সেখানে হাজির থাকতে বলা হয়েছে। ঋতব্রত শিবিরকে সকাল 11 এবং ঠিক তার 1 পর বেলা 12 কালীঘাট তৃণমূলকে সময় দেওয়া হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজে নিযুক্ত বুথ লেভেল আধিকারিক বিএলওদের পারিশ্রমিক মেটাতে 38,87,85,000 টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই মর্মে নির্দেশ জারি করে জানিয়েছে, প্রত্যেক বিএলওকে 5,000 টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। ইতোমধ্যেই বরাদ্দ অর্থ জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে গেছে। বিজেপি 270 সদস্যের পূর্ণাঙ্গ রাজ্য এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করেছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের নির্দেশে এই কমিটিতে প্রথমেই নাম রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তমলুক সাংগঠনিক জেলার দায়িত্ব রয়েছে তাঁর ওপর। এছাড়া দক্ষিণ দিনাজপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বনগাঁয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, আসানসোলে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দায়িত্ব দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা স্কুলে শিক্ষক দিবসের দিন প্রধান শিক্ষককে নিগ্রহের অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল ওই বিদ্যালয়ে যাবেন স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মন। সেখানে পরিদর্শনের পাশাপাশি তিনি ওই অঞ্চলের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন। এই ঘটনায় ইতোমধ্যেই জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছেন। সেই রিপোর্ট বিশ্লেষণ করে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পড়ুয়া উভয় পক্ষের আচরণই অনভিপ্রেত ও দুঃখজনক। যথাযথ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুব শীঘ্রই এই ঘটনায় কঠোর ও প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, ওই স্কুলে শিক্ষক দিবসে খাওয়া দাওয়া নিয়ে প্রথমে গণ্ডগোল বাধে 10 একদল ছাত্রের অভিযোগ, তাদের হিসেবেই ধরা হয়নি। পরে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে ছাত্রদের বিরুদ্ধে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূমের তারাপীঠে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই সেখানে বিপুল ভক্ত সমাগম হয়েছে। ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। তারাপীঠ সংলগ্ন এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে তারাপীঠগামী যাত্রীদের সুবিধার্থে আজ থেকে রবিবার পর্যন্ত হাওড়া রামপুরহাটের মধ্যে বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। ট্রেনটি আজ দুপুর 12:50 ছেড়ে বিকেল 5:30 রামপুরহাটে পৌঁছবে। ফিরতি পথে রামপুরহাট থেকে

0: সন্ধে 6:45 ছেড়ে ট্রেনটি 11:45 হাওড়া পৌঁছবে। এছাড়া হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস সহ একাধিক ট্রেনে একটি করে দ্বিতীয় শ্রেণীর অতিরিক্ত কামরা যোগ করা হয়েছে। বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবসে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। বাঘা যতীন নামে পরিচিত এই বিপ্লবী দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের পথ বেছে নিয়েছিলেন। 1915 সালের 9 সেপ্টেম্বর উড়িষ্যার বালেশ্বরে ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে 4 বিপ্লবী সহযোগীকে নিয়ে সম্মুখ যুদ্ধে গুরুতর আহত হন তিনি। পরদিন বালেশ্বর হাসপাতালে যতীন্দ্রনাথের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, মানুষের সেবা, তাদের অগ্রাধিকার রক্ষা এবং সমস্যার সমাধানই রাজ্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সল্টলেকে বিজেপির কার্যালয়ে জনতার দরবারে গতকাল সাধারণ মানুষের অভাব ও অভিযোগ শোনেন তিনি। শিল্পী পূর্ণদাস বাউল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বীরভূমের ইলামবাজারের কামারপাড়া এলাকায় তাদের প্রায় 4 বিঘা জমি তৃণমূল কংগ্রেস নেতাদের মদতে বেআইনিভাবে দখল করা হয়েছে বলে অভিযোগ করেন। 2023 সালে রামনবমীতে অশান্তির ঘটনায় হুগলির আরামবাগের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী মূল চক্রে ছিল বলে চার্জশিটে উল্লেখ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কলকাতার বিশেষ এনআইএ আদালতে জমা দেওয়া এই চার্জশিটে শাকির ছাড়াও অভিযুক্ত হিসেবে মোট 43 জনের নাম রয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। সূত্রের খবর, ওই অ্যাকাউন্টে 5.25 কোটি টাকা ছিল। হিসাব বহির্ভূত ওই টাকা বিটকয়েনে বিনিয়োগ করা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। মালদার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে কৃষ্ণেন্দু চৌধুরী ইস্তফা দিয়েছেন। একাধিক কাউন্সিলর পৌরসভার কর্মী ও আধিকারিকদের উপস্থিতিতে গতকাল পদত্যাগ করেন ইংরেজবাজার পৌরসভার 5 বারের পৌরপ্রধান কৃষ্ণেন্দু। খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের দায়ে আরও 25টি হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড করেছে কলকাতা পৌরসভা। এই নিয়ে মোট 65টি খাদ্য বিপণির লাইসেন্স সাসপেন্ড করা হল। কলকাতায় এই প্রথম 3 দিনব্যাপী একটি আন্তর্জাতিক ডার্টস প্রতিযোগিতার আসর বসছে। শহরের একটি 5-তারা হোটেলে আজ প্রথম ভারতীয় আন্তর্জাতিক ওপেন ডার্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। ভারতসহ ফিনল্যান্ড, জাপান, সৌদি আরব ও অস্ট্রিয়া থেকে মোট 150 জন প্রতিযোগী পুরুষ ও মহিলা বিভাগে অংশ নেবেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নীতি স্থির করতে বিধানসভার বিশেষ অধিবেশনে আজ সংশোধনী বিল আনছে সরকার। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের 14টি জেলা জুড়ে রেলের 3টি বড় মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সৌমি ভট্টাচার্য।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সৌমি ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: জানা অজানায় আজ থেকে নতুন ধারাবাহিক দক্ষিণ ভারতে গণিতের প্রসার। আজ প্রথম পর্ব, বলছেন তপেন্দ্র কুমার পাল।
1: একে নজিরবিহীন ঘটনা ছাড়া আর কি বা বলা যেতে পারে। তখন সবে ব্যাঙ্গালোরে সদ্য প্রতিষ্ঠিত হয়েছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে স্থানান্তরিত হয়েছে বোম্বাইয়ের কেনি লোয়ার্থে হোমি ভাবার মাসিমা কুভারবাই পাণ্ডের বাড়িতে। গণিত বিভাগ চালু করার জন্য উপযুক্ত অধ্যাপক চাই, ভাবার সেন দৃষ্টিতে তখন একটাই নাম, দামোদর ধর্মানন্দ কোসাম্বি। কাগজে কলমে ডিরেক্টরের দায়িত্ব হাতে পেয়েই তিনি কোসাম্বিকে প্রস্তাব দেন অধ্যাপকের দায়িত্ব গ্রহণ করার। এবার ভাবার অবাক হওয়ার পালা, কারণ কোসাম্বি তাকে শর্ত দেন, দায়িত্ব নিতে পারি তবে পুনে থেকে বোম্বাই দৈনিক যাতায়াত করব। তখন এই পথে একটাই মাত্র ট্রেন, ডেকান কুইন। পুনে থেকে বোম্বাই যেতে আসতে সময় লাগবে প্রায় 7 ঘন্টা। কি আর করা, বাবা তাতেই রাজি হয়ে যান, কারণ যে কোনো মূল্যে কোসাম্বিকে তা চাই। পরে ডেকান কুইন কোসাম্বির সৌজন্যে ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে। এই ট্রেনের উপরে তথ্যচিত্রও নির্মিত হয়েছে। ওই ট্রেনের প্রথম শ্রেণীর যে কূপে তিনি দৈনিক যাতায়াত করতেন সেটাই হয়ে উঠেছিল তার পড়ার ঘর। এখানে বসেই বিশ্বখ্যাত বই তিনি লিখেছেন, বইয়ের পাতায় ঠিকানা দিয়েছেন ডেকান কুইন। কেন কোসাম্বিকে নিয়ে ভাবার এত আগ্রহ? কারণ এই ঘটনার কিছুদিন আগে তিনি সিভি রমনের আমন্ত্রণে ব্যাঙ্গালোরে এসে গণিতের একটি জটিল বিষয় পাথ জিওমেট্রি নিয়ে 9টি বক্তৃতা দেন। সেদিন শ্রোতার আসনে বসেছিলেন কেমব্রিজে গণিতে সর্বোচ্চ সম্মান অ্যাডামস পুরস্কার পাওয়া হোমি ভাবা। স্তম্ভিত হয়ে গিয়েছিলেন কোসাম্বির গণিতে অকল্পনীয় ব্যুৎপত্তি ও জ্ঞানের পরিচয় পেয়ে। তারপরই তিনি দোরাবজি ট্রাস্টের চেয়ারম্যান সাকলাতওয়ালাকে চিঠি লিখে জানান, কোসাম্বি এখন এই মুহূর্তে ভারতের সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞ, টিআইএফআর এর গণিত বিভাগের জন্য ওকেই আমার চাই। ইতিমধ্যে আরেকটি ঘটনা গোপনে ঘটতে চলেছিল। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজিউদ্দিন সিদ্দিকি হায়দ্রাবাদে কোসাম্বিকে শীর্ষ পদে রেখে একটি গণিত শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করছিলেন। ভাবা খবরটা জানতে পেরে আর কোনো ঝুঁকি নেননি, বাজ পাখির ক্ষিপ্রতায় তুলে নেন কোসাম্বিকে। এরপরই কোসাম্বিকে নিয়ে পথ চলা শুরু করে টিআইএফআর এর অধীনে সদ্য প্রতিষ্ঠিত স্কুল অব ম্যাথমেটিক্স। ভালোই চলছিল, কিন্তু বিপদ বাদে 1948 সালে। ওই বছর তাকে আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয় যেমন শিকাগো, হার্ভার্ড, MIT গণিত বিষয়ে বক্তৃতা দেবার জন্য আমন্ত্রণ জানায়। তিনি সেখানে মোট 36টা বক্তৃতা দিয়ে প্রিন্সটনে আমেরিকা সফর শেষ করেন। এরপর ভারতে ফেরার আগে তিনি লন্ডনে নামেন, দেখা করেন ভারত তত্ত্ববিদ আর্থার এল বাসামের সাথে। এখান থেকেই তার জীবনের গতি ভিন্ন দিকে বাঁক নেয়। তিনি গণিতে আগ্রহ হারিয়ে ঢুকে পড়েন ইতিহাস চর্চায়, ফলে ভাবাকে আবার পথে নামতে হয় নতুন অধ্যাপকের সন্ধানে। খোঁজ করতে গিয়ে সন্ধান পাওয়া গেল প্রিন্সটনের ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি বা IAS এর অধ্যাপনারত কে চন্দ্রশেখরনের। জ্ঞানচর্চার এই পীঠস্থানের মোহ ত্যাগ করে চন্দ্রশেখরন ভাবার অনুরোধে যোগ দেন সদ্য হামাগুড়ি দেওয়া TIFR এর গণিত স্কুলে 1949 সালের জুলাইয়ের শেষে। তার ঠিক পিছনে পিছনে এসে এই স্কুলে যোগ দেন আরেক গণিতের কিংবদন্তি KG রমানাথন। সর্ব অর্থেই তিনি চন্দ্রশেখরনের সুযোগ্য সহযোগী। গড়া মানে কিন্তু কেবল ভারত সেরা করে গড়ে তোলা নয়, বিশ্ব সেরা হবার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা, হার্ভার্ড, প্রিন্সটন, কেমব্রিজ, অক্সফোর্ডের মানে তুলনীয় করে গড়ে তোলা। কিন্তু এইসব প্রতিষ্ঠানে উচ্চমানের অধ্যাপকের অভাব নেই, তাই চন্দ্রশেখরন ও রমানাথন নিজেরা তো ছাত্রদের পড়াতেনই, সেই সঙ্গে বক্তৃতা দেবার জন্যে নিয়ে আসতেন বিশ্বের শ্রেষ্ঠ গণিতজ্ঞদের। এইভাবেই এই গণিত স্কুলে বক্তৃতা দিতে এসেছেন নরবার্ট ওয়েনার, কার্ল সিজেল, হান্স রাদেমাচের, অস্কার জারিস্কি, আলেকজান্ডার গ্রোথেনডিকের মতো কিংবদন্তি গণিতজ্ঞরা। এদের বক্তৃতা ছাত্ররাই নোট করত, পরে তা ছাপিয়ে প্রকাশ করা হতো। এই সব নোট আজও গুরুত্বপূর্ণ, শুধু এই গণিত স্কুলের নয়, সারা বিশ্বের অমূল্য সম্পদ এই নোট। এই স্কুলে কঠিন পরীক্ষার মাধ্যমে কেবল অত্যন্ত মেধাবী ছাত্রদের প্রবেশাধিকার দেওয়া হতো, যাতে সংখ্যায় তারা অল্প হলেও প্রত্যেকে যেন ভারতের মুখ উজ্জ্বল করতে পারে।
0: দক্ষিণ ভারতে গণিতের প্রসার প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন তপেন্দ্র কুমার পাল।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী প্রিয়াঙ্কা দত্ত।

0: শুনলেন নজরুল গীতি, শিল্পী প্রিয়াঙ্কা দত্ত, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে অনুষ্ঠান উত্তরণ।
2: আমার বিবাহটা হলো 2016। আমার বাড়ির পাশে একজন হাই স্কুলের মাস্টারমশাই ছিল, তা আমার মা ওনাকে গিয়ে ধরছে, বলে মাস্টারমশাই দেখেন তো কোনো মেয়ে আছে নাকি, তাহলে আমার এই ছেলেটাকে বিয়ে দেওয়া যায়। তখন মাস্টারমশাই খোঁজা শুরু করে, খুঁজতে খুঁজতে ওনার এক ধর্ম আর কি ভাই ওই ওনার মেয়ের আর কি বিবাহ জন্য ওই মাস্টারমশাইকে বলে, তখন উনি আমার আম্মাকে বলে, তখন এইভাবে আর কি বিবাহটা হয়েছিল। আমার এক ছেলে এবং এক মেয়ে আছে, সুস্থ স্বাভাবিক। বাড়ির পাশে একটা আমাদের এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওখানে পড়ছে আর কি। ছেলে বড়, সে পড়ে 2-এ, আর মেয়েটা ছোট, মেয়ে LKG-তে পড়ে।
1: আজ আমরা ফিরে এসেছি তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত বক্সিরহাটের শালডাঙ্গা গ্রামের সঞ্জয় মোদকের সংগ্রামী জীবনের গল্প নিয়ে। পরিবারের সহযোগিতা আর নিজের আত্মপ্রত্যয় থাকলে যে কোনো প্রতিবন্ধকতায় যে জয় করা সম্ভব, তা প্রমাণ করে দিয়েছেন সঞ্জয়বাবু। চোখের আলোয় নয়, মনের আলোয় তিনি তৈরি করছেন ভবিষ্যতের নাগরিক। চলুন কথা না বাড়িয়ে শুনে নি ওর এগিয়ে যাওয়ার আরো কিছু কাহিনী।
2: তবলাতে বিশারদ দিছি, তারপর গান, সেতার, খেলাধুলা সব করতাম। বিভিন্ন জায়গায় আমি খেলতাম, স্কুল থেকে নিয়ে যেত শিলিগুড়ি, সেখানেও আমি অনেক প্রাইজ পেয়েছি। বল ছোড়া, দৌড়ানো, ডিসকাস থ্রোয়িং কম্পিটিশনে, ওই কুচবিহারে দেশবন্ধু ক্লাব বলে একটা ছিল, তখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন দিছিলাম। তারপরে কুচবিহারের রবীন্দ্র ভবন থেকে আমাকে 5-6-এ প্রথম হই, তখন আমাকে ওখান থেকে ওনারা আর কি সম্বর্ধনা দিয়েছিল, অনেক পুরস্কার পেয়েছি স্কুলে। তারপরে শিলিগুড়িতে যেটা আর কি খেলা হতো ওখান থেকেও পেয়েছি। আমাদের ওই যে কুচবিহারে রাজবাড়ি স্টেডিয়ামে 26 জানুয়ারি যে প্রোগ্রাম গুলো হতো, ওই প্রোগ্রামে আমি বাজিয়েছি রবীন্দ্রসঙ্গীতের বা বিভিন্ন হয় ওই রকম। এদিকে তার গ্রামে ওই রকম অনুষ্ঠান হয় না, না আর এখানে তো আর ওই রকম পরিবেশটা নাই আর কি, যে তবলা বা হারমোনিয়াম গ্রামের বাচ্চা কাচ্চা না, এই সমস্ত ওরা আর কি এসে
1: কি। বন্ধুরা শুনছেন তো যে কিভাবে একটা মানুষ দৃষ্টিহীনতাকে হেলায় হারিয়ে আজ শিক্ষক রূপে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। না, এখানেই শেষ নয়, তার রয়েছে আরো অনেক স্বপ্ন। এই বিষয়ে তার

0: চিন্তা ভাবনার কথা এবারে শুনে নেওয়া যাক।
1: গ্রামের বাচ্চারা বোঝে যে স্যার তো দেখে না, অনেকে আবার আমার বাড়ির পাশে বা রাস্তা দিয়ে যায়, যখন আমি যে রাস্তায় উঠি তখনই তারা আমাকে দৌড়ে এসে হাত ধরে, স্যার চলেন চলেন স্কুলে চলেন নিয়ে যায়, হাত ধরে ধরে নিয়ে যায়। পড়াশোনার ক্ষেত্রে ওরাই, আমি যদি ইঙ্কের বইয়ের বলি দেখো এই পেজটা বের করো, তখন ওরাই সুন্দর করে সবাইকে বের করে দেয় যে ফার্স্ট থাকে বা পড়াশোনায় যে ভালো, সে আমাকেও সহযোগিতা করে, অন্যদেরকেও বলে দেয় বেশ সুন্দর করে যে স্যার সবাইকে বের করে দিছি পড়াটা। এইভাবে ওরা আমাকে অনেক সহযোগিতা করে, আমার অসুবিধা হয় না পড়ানোর ক্ষেত্রে। বলবো আমি যে কোনো প্রতিবন্ধকতা নয়, তারা যদি জীবনে সফলতা অর্জন করতে চায় তাহলে এখন তো কম্পিউটারের যুগ, আধুনিক সব কিছুই পাওয়া যায়, এখন বই সব পাওয়া যায়, ব্রেল বই। তারপরে আমাদের এখন রাজ্য সরকার তারা তো প্রতিবন্ধীদের জন্য চেয়ার হুইল গাড়ি এ সমস্ত দিয়ে থাকেন। বলবো সরকারি সুযোগ সুবিধা পাবেই, তারা যদি নিজেকে একটু পরিশ্রম দেয় শ্রম দেয় তাহলে কোনো প্রতিবন্ধকতায় তারা আটকে থাকবে না, তারা জীবনে সাফল্যতা লাভ করবে। পরিবারের তো ভূমিকা আছে, ওই যে আমার যে সুপারভাইজার উনিও আমাকে সহযোগিতা করেছে, আমার বাড়ির পাশে একটা দাদু আছে উনিও আমাকে ছোটবেলা থেকেই বিভিন্ন বই তারপরে কাপড় স্কুল ড্রেস, ছোট থেকে আমাদের আর্থিক অবস্থা খারাপ ছিল, উনি এ সমস্ত দিয়েই আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে। আর কুচবিহারে ওই যে রেড ক্রস সোসাইটি ওনারাও আমাকে মাসে 200 টাকা করে দিয়ে আমাকে সহযোগিতা করেছে। আমাদের বিভিন্ন সংগঠন আছে তাদের সাথে আমি জড়িত আছি। প্রতিবন্ধী ভাই বোনদের জন্য যে একটা পেনশন সেটা আর অত বাড়ালো না, সেটাকে যদি রাজ্য সরকার 5,000 করে দেয়, এর জন্য আমরা আলোচনা করে চিঠি লেখালেখি করছেন, দেখা যাক আমাদের কদ্দূর কি হয়। বই যদি কারো দরকার হয় আমরা এনে দেই মিশন থেকে, আর ওই আমরা দৃষ্টিহীন আমাদের তো রাইটার লাগে রিডার লাগে, ওই সমস্ত একটু জোগাড় করে দেওয়া যে এর হয়ে একটু বলে দাও একটু লিখে দাও, এ সমস্ত করে দেওয়া হয় আর কি। শিলিগুড়িতে একটা এনজিও আছে, ওখানকার টাকা পয়সা দিই, আমি তো যেতে পারি না অত দূর, এখান থেকে ওদেরকে পয়সা দিই অনলাইনে, ওরা বিভিন্ন দুস্থ বাচ্চাদের কাপড় খাবার এইভাবে দেয় আর কি, ওরা ওই মহালয়ের দিন আর কি ওই দিন ওরা দিয়ে থাকে।
0: দুটি পর্বে আমরা শোনালাম দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সঞ্জয় মোদকের সংগ্রামী জীবনের অনেক কথা। সঞ্জয় বাবুর ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়িত হোক এই আশা রেখে শেষ করছি আজকের উত্তরণ অনুষ্ঠান। গ্রন্থনা অমৃতা হালদার রায়, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, edu cation.akaa SHBANIKOS

kta@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল। শিল্পী শুভ ঘোষ, রাগ মিয়া কিটোরি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন মিয়াকি তোরির আগে খেয়াল, শিল্পী শুভ ঘোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: এত রাতে এসএমএস?
1: কেওয়াইসি আপডেট করে নিন, নয় তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
0: লিংকে ক্লিক করেই দিই, ব্লক না হয়ে যায়।
1: দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউর? প্রেরক তোমার ব্যাংকেরই তো। কেওয়াইসি আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। মিথ্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন,
2: জাল কেওয়াইসি আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
0: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
5: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গানে গানে গানে গানে অনুষ্ঠানে আজ শুনবেন অপরাজিতা তুমি ছায়াছবির গান, প্রথম শিল্পী শ্রেয়া ঘোষাল এবং হান্সিক আয়ার।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: এবারে শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং শান্তনু মৈত্র।

গানে গানে অনুষ্ঠানে শুনছিলেন অপরাজিতা তুমি ছায়াছবির গান, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,800 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রেলের নতুন প্রকল্পগুলি যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ এবং পণ্য পরিবহন নিশ্চিত করবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর অষ্টম উড়ান নেপালের কাঠমান্ডুতে পৌঁছেছে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নীতি স্থির করতে বিধানসভার বিশেষ অধিবেশনে আজ সংশোধনী বিল আনছে সরকার। বিজেপি পশ্চিমবঙ্গের জন্য 270 জন সদস্যের পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করেছে। কলকাতায় এই প্রথম 3 দিন ব্যাপী আন্তর্জাতিক ডার্টস প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলোর আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,800 কোটি টাকা। গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে পরে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার 17টি জেলাকে যুক্ত করে মোট 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় 540 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে খরচ হবে আনুমানিক 10,021 কোটি টাকা। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে আরও 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্র। 10,783 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই প্রকল্প 3টি বর্তমান রেল নেটওয়ার্কে প্রায় 656 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করবে। 2029-30 অর্থবর্ষের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। শ্রী বৈষ্ণব আরও জানান, দেশের সমস্ত 7টি ব্যস্ততম রেল করিডরকে 4 লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে দিল্লি হাওড়া, মুম্বাই হাওড়া, দিল্লি মুম্বাই, দিল্লি গুয়াহাটি, দিল্লি চেন্নাই, হাওড়া চেন্নাই ও মুম্বাই চেন্নাই করিডর। 11,000 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে 2,000 কিলোমিটারের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রেলওয়ে মাল্টি ট্র্যাকিং প্রকল্পগুলি নিয়ে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে, বাড়বে পণ্য পরিবহন। তিনি বলেন, এই প্রকল্পগুলি দক্ষিণ ভারতে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং লক্ষ লক্ষ মানুষের উপকারে আসবে। প্রধানমন্ত্রী আরও বলেন, মাল্টি ট্র্যাকিং প্রকল্পগুলি রেল নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটাবে এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ জুড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে ব্রিকস WBA মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন সম্মেলনে ভাষণের সময় তিনি ব্যবসার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। শ্রী গোয়েল বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সমাজের সার্বিক উন্নয়নে মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তিনি উল্লেখ করেন, ভারতে প্রায় 30 কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের মধ্যে অনেকে নিজস্ব উদ্যোগ শুরু করতে ইচ্ছুক। এ প্রসঙ্গে তিনি বলেন, লাখপতি দিদি কর্মসূচির আওতায় প্রায় 10 কোটি গ্রামীণ মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। নেপালের ভারতীয় দূতাবাস জানিয়েছে, 35 টন ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর অষ্টম উড়ানটি কাঠমান্ডুতে পৌঁছেছে। এ পর্যন্ত 130 টনেরও বেশি ত্রাণ সামগ্রী সেখানে পাঠানো

পাঠানো হয়েছে এবং অনুসন্ধান, উদ্ধার ও ফরেন্সিক কাজের সহায়তার জন্য 54 জন বিশেষজ্ঞ কর্মীকে মোতায়েন করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, অষ্টম বিমানটি পৌঁছানোর পর ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব নেপালের মন্ত্রী মহাবীর পুনের কাছে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। ভারতের বিশেষ টানেল উদ্ধারকারী দল প্রাথমিকভাবে নেপালি সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে চিলিমে ও লাংটাংয়ের দুটি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী রবিবার নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল জানিয়েছেন, গুতেরেস পরিবর্তনশীল বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থায় ব্রিক্সের ভূমিকার কথা তুলে ধরবেন। আন্তর্জাতিক ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানগুলির কাজকর্মে সমতা আনতে বহুপাক্ষিক ব্যবস্থার গুরুত্ব তাঁর বক্তব্যে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মতো প্রতিষ্ঠানের সংস্কারের প্রসঙ্গ তাঁর বক্তব্যে স্থান পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এছাড়াও অন্য নেতাদের সঙ্গে আন্তোনিও গুতেরেসের দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের ডিরেক্টর টেড্রোস আধানম ঘেব্রেসাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন। হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়ার 79তম আঞ্চলিক সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে কথা হয়। ভারতের স্বাস্থ্য পরিষেবা, বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্যের উন্নতির জন্য জেপি নাড্ডাকে শুভেচ্ছা জানিয়েছেন হুর প্রধান। যক্ষ্মার বিরুদ্ধে লড়াই নিয়েও কথা হয় তাঁদের মধ্যে। নন কমিউনিকেবল ডিজিজের বিরুদ্ধে ভারতের লড়াইয়েরও প্রশংসা করেন ঘেব্রেসাস। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পরমবীর চক্র সম্মানপ্রাপক শহীদ কোম্পানি কোয়ার্টার মাস্টার হাবিলদার আব্দুল হামিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী বিড়লা জানান, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় সাহস ও উপস্থিত বুদ্ধির জোরে আব্দুল হামিদ শত্রুপক্ষের বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস করেছিলেন। রণক্ষেত্রে সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে কোম্পানি কোয়ার্টার মাস্টার হাবিলদার আব্দুল হামিদ ভারতীয় সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নীতি স্থির করতে রাজ্য সরকার দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 আনছে। এই লক্ষ্যে আজ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিলটি আইনে পরিণত হলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলি সম্ভব হবে। বদলি সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা রয়েছে এই বিলে। বিজেপি পশ্চিমবঙ্গের জন্য 270 জন সদস্যের পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করেছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের নির্দেশে এই কমিটিতে প্রথমেই নাম রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তমলুক সাংগঠনিক জেলার দায়িত্ব রয়েছে তার উপর। এছাড়া দক্ষিণ দিনাজপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বনগাঁয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, আসানসোলে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে চামটা খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক মৎস্যজীবী। তাপস সরকার নামে ওই ব্যক্তি সুন্দরবন কোস্টাল থানার কালিদাসপুরের বাসিন্দা ছিলেন। মাছ ধরার সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। কোনোক্রমে তাপসের দেহ ফিরিয়ে আনতে তাঁরা সক্ষম হন বলে মৃতের স্ত্রী জানিয়েছেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে পুনরায় আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কলম্বিয়ার বারাঙ্কুইলায় সাংবাদিকদের তিনি বলেন, সপ্তাহান্তে কিভ এবং মস্কোয় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনে কথা হয়। রুবিও বলেন, দুপক্ষের আলোচনা পুনরায় শুরু হলে একটি কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব হবে। ফিলিপিন্সের পালাওয়ান প্রদেশের কাছে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 86 জন। সেদেশের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, জনপ্রিয় পর্যটন স্থান কোরুনের কাছে এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। 43 জনকে উদ্ধার করা হয়েছে। ফেরিতে 134 জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন। ওড়িশায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আগামী 2 দিন ভারী বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কেরালা ও উত্তরাখণ্ডে। চলতি মাসের 15 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ, সিকিম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ুতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে থাকা ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। এর প্রভাবে আগামী 3 দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার জন্য শুক্রবার পর্যন্ত

0: মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মলদোভার ড্রোন অনুপ্রবেশের ঘটনার জেরে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির উড়ান যাত্রায় বিলম্ব হয়। সরকারি মুখপাত্র দুমিত্র সিওরিচি জানান, দেশের ওপর দিয়ে চলাচলকারী বিমানের সুরক্ষার স্বার্থে আকাশসীমা বন্ধ করা হয়েছিল। কলকাতায় এই প্রথম তিন দিন ব্যাপী একটি আন্তর্জাতিক ডার্টস প্রতিযোগিতার আসর বসছে। শহরের একটি পাঁচতারা হোটেলে আজ প্রথম ভারতীয় আন্তর্জাতিক ওপেন ডার্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। ভারত সহ ফিনল্যান্ড, জাপান, সৌদি আরব ও অস্ট্রিয়া থেকে মোট 150 জন প্রতিযোগী পুরুষ ও মহিলা বিভাগে অংশ নেবেন। ফাইনালিস্টরা ওয়ার্ল্ড মাস্টার্স চ্যাম্পিয়নশিপ 2027 অংশ নেবেন। এছাড়া বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে আলাদা ইভেন্ট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,800 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রেলের নতুন প্রকল্পগুলি যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ এবং পণ্য পরিবহন নিশ্চিত করবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই বাঙালি মেতে উঠবে তার শ্রেষ্ঠ উৎসবে। সেই উৎসবকে ঘিরে এখন কোচবিহার জেলা জুড়ে প্রস্তুতি তুঙ্গে। কুমোরটুলি থেকে শুরু করে প্যান্ডেল, সর্বত্রই ব্যস্ততা চোখে পড়ছে। বড় শপিং মল থেকে বাজারের ছোট দোকান, সকলেই তাকিয়ে পুজোর মরশুমের বিক্রি বাটার দিকে। ইতোমধ্যে জেলার বিভিন্ন বাজারে শুরু হয়ে গেছে পুজোর কেনাকাটা। ভাদ্র মাসের শেষ লগ্নে বদলেছে কোচবিহারের আবহাওয়াও, গরমের দাপট অনেকটাই কমেছে। প্রায় প্রতিদিনই সকাল অথবা সন্ধ্যায় জেলার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে এই স্বস্তির আবহাওয়ার মধ্যেই তৈরি হয়েছে বন্যার আশঙ্কা। উত্তর সিকিমে বড় ভূমিধসের জেরে তিস্তা ও চাকুং নদীর গতিপথ সাময়িকভাবে ব্যাহত এবং আংশিক অবরুদ্ধ হওয়ায় পশ্চিমবঙ্গ সিকিমের নিম্নাঞ্চলে হড়পাবান এবং বন্যার উচ্চ সতর্কতা জারি হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমাতেও সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। জেলা শাসক জিতিন যাদব জানিয়েছেন, তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কোনো বিপর্যয় ঘটলে কিভাবে মানুষকে উদ্ধার করা হবে এবং কোথায় তাদের রাখা হবে সেই পরিকল্পনাও তৈরি রয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক থাকায় কিছুটা স্বস্তিতে তিস্তা পাড়ের বাসিন্দারা। আজ কৌশিকী অমাবস্যা। এ উপলক্ষে সাহেবগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারির ওপারে অবস্থিত ছিন্নমস্ত মায়ের মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে 48তম বর্ষের পুজো। পুজোকে ঘিরে ইতোমধ্যেই তুঙ্গে প্রস্তুতি। প্রতিবছর হাজার হাজার ভক্ত বৈধ পরিচয়পত্র দেখিয়ে সীমান্তের গেট পেরিয়ে মায়ের দর্শনে আসেন। কৌশিকী অমাবস্যা রাতে সারা রাত খোলা থাকে গেট। রাতভর চলে পুজো, ধর্মীয় আচার ও মানত। ভোরে বিতরণ করা হয় প্রসাদ। স্থানীয়দের বিশ্বাস, ছিন্নমস্তা মা অত্যন্ত জাগ্রত। সীমান্ত এলাকা হওয়ায় নিরাপত্তায় রয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ। পরিচয়পত্র যাচাইয়ের পরই মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। গত কয়েকদিনে কোচবিহার পুলিশ একাধিক সাফল্য পেয়েছে। কোথাও সোনা পাচার আটকানো হয়েছে, কোথাও উদ্ধার হয়েছে মাদক। মেখলিগঞ্জ সীমান্ত এলাকায় পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা বিপুল পরিমাণ সালফার উদ্ধার করেছে পুলিশ। গত কয়েক মাসে জেলা পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ায় সীমান্ত এলাকায় পাচার এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ অনেকটাই কমেছে বলে প্রশাসনিক সূত্রে দাবি। সম্প্রতি সাহেবগঞ্জ এলাকা থেকে আইএসআইয়ের চর সন্দেহে একাধিক যুবককে এসটিএফ গ্রেপ্তার করায় জাতীয় নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। বর্ষার জেরে জেলার বহু গুরুত্বপূর্ণ রাস্তা এখন বেহাল। ছোট বড় গর্তে ভরা রাস্তায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ ও গাড়ি চালকরা। ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। পুজোর আগে পরিস্থিতি সামাল দিতে রাস্তাগুলির জরুরি সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা পূর্ত দপ্তর। আপাতত গর্ত মেরামত এবং রাস্তা চলাচলের উপযোগী করার কাজ হবে। বর্ষা শেষ হলে বেশ কিছু রাস্তা নতুন করে তৈরির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তার টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে। পুজোর আগে খাবারের মান নিয়েও নজরদারি বাড়িয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর ও জেলা প্রশাসন। জেলার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানে নিয়মিত অভিযান চালিয়ে কোথাও অপরিচ্ছন্ন রান্নাঘর, কোথাও আবার নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নোটিশও ধরানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তবে

0: প্রশাসনের এই অভিযান কতটা ধারাবাহিক হয় সেটাই এখন দেখার। এরই মধ্যে জেলার রাজনীতিতেও পালাবদলের ছবি স্পষ্ট। নির্বাচনের ফল ঘোষণার পর একাধিক গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান ও সদস্যদের অনুপস্থিতির অভিযোগ উঠেছে। ফলে যেমন ব্যাহত হয়েছে পঞ্চায়েতের কাজ, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে একাধিক গ্রাম পঞ্চায়েতে অনাস্থা এনে বিজেপি দখল নিয়েছে। পাশাপাশি কোচবিহার জেলা পরিষদেও তৃণমূল কংগ্রেসের একাধিক সদস্য সভাধিপতি ও সহসভাধিপতির বিরুদ্ধে অনাস্থা এনেছেন। আগামী সপ্তাহে এ নিয়ে তলবি সভা হওয়ার কথা। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: এখন গানে গানের পরবর্তী অংশ। এই পর্বে বাংলা ছায়াছবির গান। প্রথম শিল্পী অরিজিৎ সিং, ছবির নাম বোঝে না সে বোঝে না।

চোখ চালচুল, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চালচুল, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: গানে গানে অনুষ্ঠানে এবারে যোদ্ধা ছবির গান অরিজিৎ সিং এবং অন্বেষার দ্বৈত কণ্ঠে।

0: যোদ্ধা ছবির এই গানের সঙ্গেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

জীবন খুঁজে পেয়েছি আমরা তার গানে, তার সুরে। তার গান তো বটেই, তার সুর তো বটেই, আবার সে গানের সুরের সঙ্গে যখন কথাও তিনি ভরে দিয়েছেন পরিপূর্ণরূপে, তা একেবারেই তাঁর সিগনেচার মিউজিক হয়ে দাঁড়িয়েছে। ভূপেন হাজারিকা।

উনি এক মানুষ যিনি চাইলে অ্যাকাডেমিক্সে অর্থাৎ পড়াশোনার দিকেই নিজের জবরদস্ত একটা কেরিয়ার বানিয়ে ফেলতেই পারতেন। আসামের একটা ছোট্ট জায়গা থেকে বেনারস হিন্দু ইউনিভার্সিটির মতন জায়গায় পৌঁছে যাওয়া, বিএইচইউ, এবং সেখান থেকে ক্রমশ নিউ ইয়র্কে চলে যাওয়া, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে জনসংযোগে ডক্টরেট করা, এবং কোন সময়টার কথা বলছি, পরাধীন ভারতের সেই সময়টায় দাঁড়িয়ে এই রকম যার অ্যাকাডেমিক্স কেরিয়ার, সেই মানুষটি সত্যি যদি ওই পড়াশোনাটুকু নিয়েই থাকতেন, অনেক কিছু করতেন, অনেক কিছু দিতেন, কিন্তু তাহলে যেটা হতো না তা হলো এই বিস্তার যা সম্ভার তিনি সাজিয়েছেন, বিস্তৃত সম্ভার গানের, কখনো লোকগীতি, কখনো আধুনিক গান, কখনো বাংলা ছবি, কখনো হিন্দি ছবির গান, অহমিয়া গান তো বটেই, বিহুর সুর ছড়িয়ে দিয়েছেন সমগ্র ভারতে, ভারতের বাইরেও। সঙ্গীত কোনো দেশকালের গণ্ডি মানে না, এবং মানে না বলেই আজ অগণিত মানুষ যারা গান ভালোবাসেন, ভালোবাসেন ভূপেন হাজারিকাকে। শতবর্ষের আলোয় আজ চলুন একবার ফিরে দেখি তার জীবন আর অনেক গান। হ্যাঁ, ভূপেন হাজারিকা, আমরা জানি 8ই সেপ্টেম্বর অর্থাৎ গত পরশু আমরা শতবর্ষ পালন করলাম তার, এবং শতবর্ষ বলতে আমরা জানি এই সকল শিল্পীদের কাছে বারে বারেই ফিরে আসতে হয় আমাদের, তবু শতবর্ষের উদযাপন তো একদিনের নয়, একটা বছর ব্যাপী বারে বারে তাঁর জীবনকে, এমন রঙিন জীবনকে সত্যি আমাদের তো ফিরে দেখতে ইচ্ছে করে, যাতে করে সেই রঙিন জীবনের মণিমাণিক্য থেকে ঠিকরে পড়া আলোগুলো আমাদেরকেও রাঙিয়ে দেয়। গানের ভেলা আজ লোকগীতির, অবশ্যই বৃহস্পতিবারের গানের ভেলা মানেই লোকগীতির গানের ভেলা। লোকগীতি, লোকসুরকে কীভাবে আন্তর্জাতিক করে দেওয়া যায়, আসামের একটা প্রান্তের বিহু গানের সুরকে কীভাবে ছড়িয়ে দেওয়া যেতে পারে দেশব্যাপী, বিশ্বব্যাপী, তা কিন্তু ভূপেন হাজারিকাই করে দেখালেন। আসুন আজ তার গান শুনি। তবে ভূপেন হাজারিকা মানেই শুধুই যে লোকগীতির সুর তা বললে অনেকটা ভুল হয়ে যায়। ও গঙ্গা তুমি বইছো কেন, আমি এক যাযাবরের মতন গানগুলো, যে গান আমাদেরকে সমাজের বাস্তব রূপের সামনে দাঁড় করিয়ে দেয়, আমাদের বিবেকের মুখের সামনে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এমন সব গানও তো আমরা ভুলতে পারি না, তাই না? ফিরে যেতেই হয় সেসব গানের কাছে। ভূপেন হাজারিকার সৃষ্ট এমন নানান গান, নানান ধারার গান নিয়ে শতবর্ষের আলোয় আরও একবার ফিরে দেখি, আসুন না তার জীবনে, তার গানে। আপনাদের সঙ্গে শুনব সেসব গান, আমিও সঙ্গে রয়েছি শর্মিষ্ঠা সরকার। আর রেডিও সেটের অপর প্রান্তে যারা রয়েছেন, ডায়াল করে এ প্রান্তে আসতে চান, আপনাদের মনের কিছু ভালো লাগার কথা, শ্রদ্ধার কথা, নস্টালজিয়ার কথা ভূপেন হাজারিকাকে নিয়ে অবশ্যই ভাগ করে নিতে চান আমাদের সঙ্গে, সকল শ্রোতা বন্ধুদের সঙ্গে, ডায়াল করতেই পারেন তারা 0333-221-07325, 0333-221-07325। আজ গানের ভেলায় ভূপেন হাজারিকা।

ভূপেন হাজারিকা। আসামের সোদিয়ার একটা ছোট্ট গ্রাম সোদিয়া, সেখানে জন্মগ্রহণ করেছেন ভূপেন হাজারিকা। ছোটবেলা থেকে গানের প্রতি, সুরের প্রতি তার অমোঘ টান। পরবর্তীতে যখন তিনি দ্য ভূপেন হাজারিকা হয়েই গিয়েছেন জীবন্ত কিংবদন্তি, দূরদর্শনে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ভালো সঙ্গীতকার হবেন, আর সে স্বপ্ন পূরণ করতে হলে ভারতীয় মার্গীয় সঙ্গীতে ভিত তৈরি করতে হবে, না হলে ভালো সঙ্গীতকার, ভালো সুরকার হওয়া যে যাবে না, বুঝে গিয়েছিলেন তা কিশোরবেলাতেই। তাই একটু বড় হওয়ার পর তিনি চলে এলেন, খুব ভালো রেজাল্ট ছিল বরাবর, অত্যন্ত মেধাবী, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে গেলেন। কারণ সেখানেই তখন থাকতেন অনুখেলাল মিশ্রা, বিসমিল্লা খাঁ, হিরোবাই, হীরাবাই বর্দেকারের মতন সঙ্গীতজ্ঞরা, একেবারে প্রথিতযশা যে সকল মানুষ, তাদের সঙ্গ লাভ করবার ভারী লোভ ছিল। তাদের কাছে শিখব, এমন বড় মানুষদের কাছে, এমন শাস্ত্রীয় সঙ্গীতের যে গুণী শিল্পীরা, একটু তাদের কাছে গিয়ে শিখে। পড়াশোনার সঙ্গে সঙ্গে শিক্ষা শুরু সেখানেও তার, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের। তবে তারও আগে তিনি বলেন যে এই যে গানকে ভালোবাসা, সুরকে ভালোবাসা, তার একেবারে বেসিকটা যদি আমরা বলি না, ভিত তৈরি করা, গোড়াপত্তন, তা কিন্তু হয়েছিল মায়ের হাত ধরে। তিনি বলতেন, ছোটবেলায় অনেকেই মা দিদিমার মুখে গান শুনে বড় হয়ে থাকে। আমি আমার মায়ের মুখে শুনতাম উপজাতি সঙ্গীতের সুর। ছোটবেলা থেকেই অবচেতন মনে মায়ের গাওয়া সেসব গানের প্রভাব মনের মধ্যে দানা বেঁধেছিল। সারা জীবন গান নিয়ে যে কাজ করেছি, সব কিছুই কিন্তু ওই মায়ের গাওয়া গানের প্রভাব। কি অদ্ভুত না! অসমের পাহাড়িয়া এক জায়গা, সেখানে উপজাতীয় সুর ঘুরে বেড়াচ্ছে, বিহুর সুর ঘুরে বেড়াচ্ছে, সেখানে বড় হচ্ছে সেই সুরে সুরে একটি ছোট ছেলে, যার মনে প্রাণে সুর কথার মায়াজাল, ক্রমে রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্য, ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে, দেশের গণ্ডি পেরিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্ক, সেখান থেকে সেই গানকে আন্তর্জাতিক করে দিলেন ভূপেন হাজারিকা। কিন্তু খ্যাতির যত শীর্ষেই পৌঁছন, অহমিয়া সুর, পাহাড়িয়া সুর তার গানের পরতে পরতে পেয়েছি আমরা বারে বারে।

পাহাড়ে বেড়ে ওঠা তার, অসমে বেড়ে ওঠা তার, কিন্তু এরপর সমগ্র ভারত জুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ছুটে বেড়ানো, কখনো শিক্ষার জনের জন্য, কখনো গানকে নিয়ে। কিন্তু কখনোই তিনি দেশকে ভুলে যাননি, তার মাটিকে, রুট যাকে আমরা বলি শিকড়, কখনো ভুলে যাননি ভূপেন হাজারিকা। এবং তা কখনো ভুলে যাননি বলেই দেশের প্রতি, দেশের মাটির প্রতি তার ভালোবাসা, সমাজের প্রতি তার দায়বদ্ধতা বাড়ি বাড়ি তার গানে আমরা ফিরে ফিরে পাই। শুধুই কি গানে, আসলে এমন সব মানুষের জীবন বারে বারে আমাদের ফিরে দেখতে ইচ্ছে করে। ঠিক যেমন একটা ঘটনা, সে ঘটনার কথা জানলে সত্যি আমাদের মনে হয় যে একজন শিল্পী তিনিও কিন্তু প্রথম দেশপ্রেমিক বটেই। চীন ভারত যুদ্ধের সেই সময়টা 1961-62, সেই সময়ের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান তো হতোই। দ্বিজেন মুখোপাধ্যায় তাঁর স্মৃতিচারণায় বলছেন যে সেই আবহেই যুদ্ধের আগে পরে এমন একটা সময় সেনাবাহিনীর মনোরঞ্জনের জন্য ভারত সরকারের তরফ থেকে লাদাখে একটি অনুষ্ঠান করা হয়। সেখানে গান গাইতে গেছেন দেশের বেশ কিছু শিল্পীরা, গায়ক গায়িকারা। দ্বিজেন মুখোপাধ্যায় গিয়েছেন ভূপেন হাজারিকা। সেখানে গান গাইবার আগে, অনুষ্ঠান শুরু হওয়ার আগে সেনাবাহিনীর যে ডাক্তারবাবুরা বারবার শিল্পীদেরকে বোঝাচ্ছিলেন যে যেহেতু এতটা উঁচুতে লাদাখ, তো আমরা জানি অনেক উঁচুতে, সেখানে বেশিক্ষণ গান গাইলে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, যারা একেবারেই লাদাখি নন তারা ওখানে গিয়ে, আমরা জানি বেশি হাঁটলে, বেশি কথা বললে অবশ্যই শ্বাসকষ্ট তো হয়ই, অনেকে হসপিটালাইজড হতে হয়। তো সেনাবাহিনীর ডাক্তারবাবুরা বারবার বলেছিলেন গায়ক গায়িকাদের যে কম গাইবেন, উঁচু সুরে গাইবেন না, এবং বেশিক্ষণ গাইলেই কিন্তু শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, সুতরাং একটু খেয়াল রাখবেন। ভূপেন হাজারিকা, তিনিও অন্য ধাতের মানুষ, তিনি বললেন যে যারা দেশ রক্ষার জন্য নিজেদের জীবন বিপন্ন করে তাদের অনুষ্ঠানে বেশিক্ষণ গাইব না তো কোথায় গাইব। এই বলে সেনাবাহিনীর ডাক্তারদের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই সেদিন অনেকক্ষণ গান গেয়েছিলেন ভূপেন হাজারিকা।

0: একই তরুণী, মোরাযাত্রী একই তরুণী, সহযাত্রী একই তরুণী, মোরাযাত্রী।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

0: ভূপেন হাজারিকা। শতবর্ষের আলোয় ফিরে ফিরে দেখা তার জীবন, তার সুর, সবটাই। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো? নমস্কার।
1: নমস্কার, আমি সেই আশিস কুইলা খড়পুর থেকে।
0: বলুন আশিস বাবু।
1: আমি তাই ভাবছিলাম দিদি ভুলে গেলে সমিতটা দি, 8 তারিখ ভূপেন হাজারিকার জন্মদিন পেরিয়ে গেল। যাক, আজকে করছেন খুবই ভালো। তো যাক, মানে আপনি তো সবই বলে দিয়েছে, বলবো না। তো আমি একটা আমার অভিজ্ঞতা বলছি, খড়পুর আইটিতে আমার সব বন্ধুরানি, ওনার একটা বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের আমাকে অনুষ্ঠান হয়েছিল, ওর ডেকেছিল। তো কি অসাধারণ গিয়েছিল, আইআইটি স্টুডেন্ট সবাই মিলে এবং শিল্পী মিলে, সেই মানে সেটা আমার মানে খুবই মনে দাগ কেটেছিল। বলি এমনিতে তো অসাধারণ, কলম্বিয়া ইউনিভার্সিটির উনি পিএইচডি করেছেন, মানে আমেরিকার 1 নম্বর ইউনিভার্সিটি, মানে কতখানি, এবং বেনারস হিন্দুরানি, মানে কত উনি মানে গোলাখানা, মানে উনি সত্যি সত্যি রায়ের টাইমের লোক। রবীন্দ্রনাথ হিসেবে এসেছিল, উনি যখন জন্মান 1926 সালে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। বিস্তীর্ণ দুপুরের গানটা যদি শোনান ভালো লাগবে।
0: মা সরস্বতীর বরপুত্র হিসেবে এই কথাটা আমরা বলে থাকি, যাদের ক্ষেত্রে বলে থাকি অবশ্যই ভূপেন হাজারিকা তাদের মধ্যে অন্যতম। সাক্ষাৎ মা সরস্বতীর বরপুত্র তিনি। শোনাবো নিশ্চয়ই বিস্তীর্ণ দুপারে গানটি, তবে তার সঙ্গে ভারী সুন্দর একটি গল্প আছে। এমন গানখানি হঠাৎ করে তার মনে কেন এলো শোনাবো। তার আগে কথা বলি আরও এক শ্রোতা বন্ধুর সঙ্গে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন।
2: নমস্কার দিদি, আমি মালদা থেকে সায়ন ঘোষ।
0: হ্যাঁ সায়ন বলো।
2: আসলে আমার শ্রদ্ধেয় ভূপেন হাজারিকার গানগুলোকে শুনে মনে হয় উনি যেন জীবনের গল্প বলছে। গল্পকার ভূপেন হাজারিকা বলে তাকে মনে হয়, এবং সেই গল্পগুলো লিখছেন কখনো সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, কখনো পুলক বন্দ্যোপাধ্যায়, কখনো গৌরীকৃষ্ণ মজুমদার। এবং যে অসমের যে সুর, সে সুর গুলো আসছে বা পাশ্চাত্য কখনো ওল্ড ম্যান রিভারের সুরে বুড়ালুই তৈরি করছেন অহামিয়াকে, সে বুড়ালুই থেকে চলে আসছে বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের এই যে গান, এই যে মানুষের কথা বলা গানের মধ্যেও, বিদেশি বন্ধু, এই যে মানুষের কথা বলা, এই যে একটু আগে যে গানটা শুনলাম, এ গানে কি একটা অদ্ভুত রকম মাকে খোঁজা, মায়ের, আমার মা নদী তো আমার মা, সেই যে বোধ, সেই বোধের অপূর্বতার বিকাশ। এবং আমার একটি সাক্ষাৎকারের কথা মনে পড়ছে, আমাদের আকাশবাণী থেকেই শুনেছিলাম, যেখানে বলছেন আমি ছোট, সেই ছোটবেলাতে আমি এমন এক মায়ের কাছে বড় হয়েছি, পাহাড়ি, মানে আমি হারিয়ে গিয়েছিলাম, সেই পাহাড়ি উপজাতি জনজাতি যে মানুষের কাছে আমি বড় হয়েছি, এক দুটো দিন আমি তাদের সেই মায়ের সন্তান করেছি। এটাই তো মানে এই শিক্ষা যদি আমরা তার গান, তার জীবনটাকে দেখি, আমার মনে হয় ভূপেন হাজারিকা একজন বিশ্ব পথিক, তাই উনি গাইতে পারেন যে
0: ভারী সুন্দর কথাখানি। ভূপেন হাজারিকা বিশ্ব পথিক, তা তো বটেই। আসলে এমনভাবে পথিক না হলে পথের প্রান্তে প্রান্তে খুঁজে ফেরা যে পরশ পাথর, সে তার সন্ধান তারা পাবেন কী করে? সেসব পরশ পাথর কুড়িয়ে আনেন আর আমরা আমাদের মনে কোঠায় সযত্নে সাজিয়ে রাখি। ঠিক যেমন এবারে এই গানটা শোনাবো, হেদোলা হেদোলা। আইপিটিএর তিনি সদস্য ছিলেন, আমরা জানি, ভারতীয় গণনাট্য সংঘের। হিমাঙ্গ বিশ্বাস, সুলীল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, সকলের সঙ্গে সখ্য ছিল তো বটেই। সুলীল চৌধুরীর পালকি যখন শুনলেন, খানিকটা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এই গান তিনি সুর করলেন।

0: ভূপেন হাজারিকা। তার গানের মধ্যে যেমন বিহুর সুর, পাহাড়িয়া সুর বাড়ি বাড়ি পেয়েছি, মাটির সুর পেয়েছি, একইভাবে কিন্তু তার গানের মধ্যে প্রতিবাদের কথা উঠে এসেছে, সমাজের কথা উঠে এসেছে বারবার। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে ও গঙ্গা তুমি বইছো কেন, তার জনপ্রিয়তম গান হিসেবে যদি এই গানখানির কথা বলি অত্যুক্তি হয় না। এই গান তিনি লিখলেন যখন, তার সঙ্গে কিন্তু মিশে আছে প্রতিবাদ, আগুন আর বন্ধুতার গল্প। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে জনসংযোগে ডক্টরেট করার সময় তার সঙ্গে পরিচয় হয়েছিল পল রেলয় রবসনের। পল রবসন নামে আমরা জানি যাকে, বিশ্ববিখ্যাত মানুষ পল রবসন। ওরা জীবনের গান গাইতে দেয় না, শিল্পী সংগ্রামী পল রবসন। তো পল রবসন ততদিনে অনেক গান গেয়ে ফেলেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেকর্ড কোম্পানি থেকে গান গেয়েছেন, কিন্তু তিনি ততদিনে এক বড় অভিনেতা, গায়ক আর সংগ্রামী সমাজসেবী। সেই সময়টায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কুনজরে পড়লেন পল রবসন। তার পাসপোর্ট কেড়ে নেওয়া হলো যাতে বিদেশে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কালো মানুষরা রয়েছেন, কৃষ্ণাঙ্গ মানুষরা, তাদের প্রতি অন্যায় অবিচারের কাহিনী না শোনাতে পারেন গান গেয়ে। পাসপোর্ট কেড়ে নেওয়া হলো, রয়ে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। একের পর এক কোম্পানি, রেকর্ড কোম্পানি যাদের সঙ্গে গান গেয়েছেন তিনি এর আগে, কেউ তার গান রেকর্ডও করতে চাইছে না। রীতিমতো মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কুনজরে তার তখন একেবারে দমবন্ধ একটা অবস্থা। সেই সময় ভূপেন হাজারিকার সঙ্গে তার আলাপ, তিনি সবটা শুনলেন। এমন গল্প এবং সাহচর্য সত্যি তো উজ্জীবিত করে, শ্বেতাঙ্গ মানুষদের সঙ্গে কৃষ্ণাঙ্গ মানুষদের সেই সময়কার যে দ্বৈরথ, কালো মানুষদের জন্য লড়াই, তাদের জন্য তৈরি গান, অদ্ভুত এক প্রভাব ফেলল ভূপেন হাজারিকার মধ্যেও। ওল্ড ম্যান রিভার, ডেড ম্যান রিভার, হি মাস্ট নো সামথিং, পল রবসনের সেই বিখ্যাত গান, সেই গানের আদলে ভূপেন হাজারিকা তৈরি করলেন একখানি গান। অহমিয়া থেকে বাংলা সহ দেশের বিভিন্ন ভাষায় সেই গান গাওয়া হলো, ওল্ড ম্যান রিভার, ও গঙ্গা তুমি বইছো কেন, এত কিছু ঘটছে, এত অন্যায়, এত অনাচার, তারপরেও তুমি বইছো মা গঙ্গা। ওল্ড ম্যান রিভার।
1: বিস্তীর্ণ দুপারের

লক্ষ কোটি ভারতবাসীকে জাগিয়ে তুলতে পারেন, কিন্তু এমন সব শিল্পীরাই তাদের শিল্পের মধ্যে দিয়ে, শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে। তা না হলে নাগাল্যান্ডের সেই ঘটনা ঘটবে কেন? নাগাল্যান্ডের রাজধানী কোহিমা আমরা জানি, সেই কোহিমায় একবার গান গাইতে গিয়েছেন ভূপেন হাজারিকা। সেখানে জঙ্গিরা তাকে অপহরণ করল, অপহরণ করে নিয়েই চলে গেল, আটকানো যায়নি। দুদিন তার কোনো খোঁজ খবর নেই। ততদিনে ভূপেন হাজারিকা প্রথিতযশা এক মানুষ, তার ঘনিষ্ঠজনেরা বিভিন্ন তরফ থেকেই দাবি উঠছে অবিলম্বে ভূপেন হাজারিকাকে খুঁজে বার করার, নিয়ে আসার ফেরত, কিন্তু কোনোভাবে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই সময়টায় নানানভাবে নানান জায়গায় উৎকণ্ঠা আর কি তাকে পাওয়া যাবে। তিন দিনের দিন ফিরে এলেন তিনি, পাওয়া গেল তাকে। জানা গেল জঙ্গিরা তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল তার গান শোনার জন্য।

0: কোনো জলসায় কোনো অনুষ্ঠানে সামনে এসে জঙ্গিদের পক্ষে গান শোনা সম্ভব নয়। তারা ভূপেন হাজারিকাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন তার গান শুনবেন বলে। আবার সেই জঙ্গিদের মধ্যেই একটি মেয়ে লতা পাতার নানান গয়না বানিয়ে মেয়েদের মতন সাজিয়ে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল, সে কথাও যখন ফিরে আসেন ভূপেন হাজারিকা জানান। ভালোবাসা, জনপ্রিয়তা একটা মানুষের কোন পর্যায়ে পৌঁছলে জঙ্গিরাও অপহরণ করতে পারে একটি মানুষকে। এমন মানুষ, এমন জীবন, সত্যি তো এ সকল জীবনে সোনার আখরে লেখা থাকে ইতিহাসের পাতায়। আমরা বারে বারে পড়ি, আমরা পরশ পাই।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার সুরে রোমা গুহ ঠাকুরতার কণ্ঠে শুনলাম এই গান। অনেক গানই আমরা পেয়েছি যে সকল গান ভূপেন হাজারিকা কিছু লিখেছেন নিজেই আর কিছু অন্য গীতিকারের লেখা গানে সুর করেছেন এবং গাইয়েছেন ভিন্ন ভিন্ন শিল্পীদের দিয়ে, যেমন শ্যামল মিত্র আছেন, দ্বিজন মুখোপাধ্যায়, বাসবী নন্দী, রোমা গুহ ঠাকুরতা, এমন লতা মঙ্গেশকর, অবশ্যই তার নাম বলতে হয়, নির্মলা মিশ্র, এমন বহু শিল্পীদের কণ্ঠে আমরা গান

0: পেয়েছে যে গানের সুরস্রষ্টা ভূপেন হাজারিকা। কথা বলা যাক টেলিফোনে, কে রয়েছেন তার সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার।
1: শর্মিষ্ঠা বোন?
0: হ্যাঁ হ্যাঁ বলছি, বলুন।
1: ওই ও গঙ্গা তুমি বইছো কেন? ওই শুনবার জন্য অপেক্ষায় ছিলাম, শুনে মনটা ভরে গেল, ওই জন্যই জানাবো বলে ইয়ে করলাম।
0: বাহ, কার সঙ্গে কথা বললাম?
1: আমি গলার স্বর তো চেনাই আছে আমাদের, আমি বাণী মুখার্জি।
0: বেশ বেশ বেশ, ভালো থাকুন,
1: সুস্থ অবস্থা,
0: ভালো থাকুন, ভালো থাকুন। সুস্থতাটা সত্যি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুভেচ্ছা রইল, প্রার্থনা রইল, সুস্থ থাকুন দিদি। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার, বলুন।
2: আমার ক্ষমা করবেন, আমি অনুষ্ঠান বিষয়ে কিছু বলবো না। আমি আমার অন্তরের একটা ব্যথা আপনাকে জানাবার জন্য আমি 7.5 বছর থেকে চেষ্টা করছি, কিন্তু আমি ব্যথাটা আজ পর্যন্ত জানাতে পারলাম না। হয়তো আমার এই ব্যথা নিয়ে আমাকে যেতে হবে আর কি, কিন্তু একটু সময়ের দরকার, যার জন্য আমি এই উচ্চতাদের অসুবিধা হবে, যার জন্য আমি বলছিলাম যদি অনুষ্ঠানের শেষের দিকে আপনি একটু ফোন করে আমাকে আমার অন্তরের ব্যথাটা একটু জানতেন, তাহলে পরে আমি খুব আনন্দ পাইতাম। আমার 80 বছর বয়স।
0: আচ্ছা, আপনি কে?
2: হয়তো বলবেন যে আপনি সম্মেলন নিবেদনে লিখতে পারেন বা মেল করে পাঠাতে পারেন, কিন্তু আমার কোন রকম উপায় নেই। সেই কথাগুলি আপনাকে একটু জানাইতাম।
0: সবিনয় নিবেদনে লেখাও সম্ভব নয়?
2: সবিনয় নিবেদনে কোন রকম আমার উপায় নেই, বা মেল করে যেন পাঠাবো সেটাও কোনো উপায় নেই। এইসব কথাগুলি একটু জানাইতাম আপনাকে, সেটা একটু সময় সাপেক্ষ, অর্থাৎ একটু সময় না দিলে পরে।
0: আপনি কে বলছেন? আপনি কে বলছেন একটু জানাবেন?
2: আমি নদিয়া জেলার বেসবাড়ি মাঠপাড়া সত্যরঞ্জন সাহা বলছি।
0: বেশ, আপনি ডিউটি রুমের নাম্বারটা লিখে নিন, আমাদের শ্রোতা বন্ধুরাও জানতেই পারবেন। ডিউটি রুমের নাম্বার আমরা বলেই থাকি,
2: 0332248 6064 0332248 6064।
0: এই নম্বরে হ্যাঁ অনুষ্ঠানের পরে ফোন করুন, কেমন? আপনি আপনার কথা বলবেন, দেখা যাক কিছু করা যায় কিনা, কেমন? ভালো থাকবেন।
2: ধন্যবাদ।
0: ফিরে আসি আবারও গানের ভেলার প্রসঙ্গে। আসলে কখনো কখনো এমন ঘটেই যায়, শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই কেউ এই বিষয়ে অভিমান করবেন না যে কেন অন্য বিষয়ে কথা হলো, সত্যি কিছু করার থাকে না কখনো কখনো। ভূপেন হাজারিকা, তার গান, তার সৃষ্টি, সেসব নিয়েই কথা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ভারী সুন্দর একখানি গান আছে যার সুর করেছেন ভূপেন হাজারিকা, চলুন শোনা যাক।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানখানির সুর করেছেন ভূপেন হাজারিকা। তবে আঁকাবাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা, এই গানখানি কিন্তু প্রথম গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আমরা সেভাবে গানখানি শুনতে পাই না, কারণ গানটি অহমিয়া ভাষায় গাওয়া হয়েছিল। সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে ভূপেন হাজারিকার আলাপ 1953-54 সাল নাগাদ গুয়াহাটিতে প্রোগ্রাম করতে গিয়ে। কয়েক বছর বাদে একটি অহমিয়া ছবি সেখানে সুর করছেন ভূপেনবাবু, সেখানে একটা গান তৈরি হলো, এই আঁকা বাঁকা বাটরে করিয়াও করিয়াজ বড় বড় মনুহের দোলা। অহমিয়া ভাষায় এই গানখানি গাওয়ালেন তিনি সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়ে। পরবর্তীতে এই গান আবার বাংলায় হলো এবং সেই গান আমরা শুনলামও তো একটু আগে। এভাবেই সন্ধ্যা মুখোপাধ্যায় হোক বা নির্মলা মিশ্র, লতা মঙ্গেশকর, বারে বারেই তাঁদের কণ্ঠে পেয়েছি আমরা ভূপেন হাজারিকার গান, ঠিক যেমন অত্যন্ত জনপ্রিয় সেই গানখানি। গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার ভূপেন হাজারিকা, আমরা দুজনের কাছ থেকে দুরম ভার্সন পেয়েছি এই গানের। পুলকবাবু বলছেন যে একদিন, অনেকেই জানেন কলকাতার চাঙ্গুয়া রেস্টুরেন্টের কথা, সেখানে খাচ্ছেন দুজনে, সেখানেই গুনগুন করে একটি গানের সুর ভাজছেন ভূপেনবাবু। সেটা শুনেই গানের কয়েকটি কথা মনে এসে গেল। পুলকবাবুর এদিকে কাছে কোনো কাগজ নেই, ওয়েটারকে বললেন একটা কাগজ দিতে। সেখানেই তিনি লিখে ফেললেন ওই রেস্টুরেন্টে বসে, রঙ্গিলা বাসিতে কে ডাকে ঘুম ঘুম নিঝুম রাতের মায়ায়। পরে সেই গানে সম্পূর্ণ সুর বসলো, গাওয়ানো হলো লতাজিকে দিয়ে। আবার ভূপেন হাজারিকা আকাশবাণীরই এক সাক্ষাৎকারে সাংবাদিক সন্ধ্যা সেনকে বলছেন যে এই গানটি তিনি তৈরি করার পর একদিন, তিনি বলছেন একদিন লতাকে ডাকলাম বাড়িতে কলকাতায়। অহমিয়া গানটি ছিল এরকম, এক জেলের বউ গাইছে, কোনো এক সকালে আমার স্বামী একটা ছোট্ট নৌকা করে মাছ ধরতে চলে গেছে, আমি তার প্রতীক্ষায়। লতাকে বোঝালাম গানটা। অহমিয়া গানটা শুনিয়ে গানের সুরে বাংলায় গানটা লিখলেন পুলক, আর সব কাজটাই 15 মিনিটে হয়ে গেল। একই গান সে গানের গল্প গীতিকার সুরকারের কাছে দুরকম পাচ্ছি বটে, কিন্তু তাতে করে গানের এই যে আবেদন, গানখানির যে ইতিহাস হয়ে যাওয়া, তা কোথাও আটকায় না লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই কালো জয়ী গান।

এভাবেই সুরের মায়াজালে তিনি আমাদের বন্দি রেখেছেন। আমাদের থাকতেই হবে সে মায়াজালে বন্দি, কারণ এমন মায়াজাল ছেড়ে বেরোবার ইচ্ছে বা উপায় কোনোটাই অন্তত সঙ্গীত পিয়াসী মানুষের তো নেই বটেই। তাই মৃত্যুর পরেও 10 বছর, 15 বছর, 50 বছর যেমনটাই কাটুক না কেন, এমন মানুষ, এমন শিল্পী, তাদের শিল্প, তাদের সৃষ্টি সবটা রয়ে যায়। ভূপেন হাজারিকা শতবর্ষের আলোকে আরও একবার তার প্রতি প্রণাম জানাই। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।

0: শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন যুববাণীর অনুষ্ঠান।

0: রাস্তা দিয়ে আমরা প্রতিদিন কত কিছুই না পেরিয়ে যাই, কত মুখ, কত দোকান, কত গন্ধ, কত শব্দ। কেউ আমাদের দিকে তাকায়, কেউ তাকায় না, কেউ আমাদের মনে থাকে, বেশিরভাগই থাকে না। কিন্তু এই চলতে চলতে কখনো কখনো এমন কিছু জিনিস সামনে এসে দাঁড়ায় যেগুলোর কাছে আমাদের থামতেই হয়।
1: গরমের দুপুরে রাস্তার ধারে একটা লেবু শরবতের দোকান, আবার কিংবা মোড়ের মাথায় ধোয়া ওঠা চায়ের কেটলি, একটা আখের রসের মেশিন যার দুটো লোহার রোলারের মধ্যে দিয়ে আঁখ ঢুকছে আর আমাদের চোখের সামনে তার রস বেরিয়ে আসছে, কোথাও বড় কাঁচের বয়ামে রঙিন শরবত, কোথাও বরফের ওপর লেবু, নুন, মশলা, আবার কোথাও মাটির ভারে চা।
0: আমরা দাঁড়াই, এক গ্লাস নি, দু চার ঢোক খাই, তারপরে আবার চলতে শুরু করি। তাই এই চলতে চলতেই আজ আমরা আবারও স্টুডিওতেও চলে এসেছি সেই একইভাবে। আর চলতে চলতে আজকে অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে তোমাদের সঙ্গে। আজকে কী নিয়ে কথা বলবো তোমরা আশা করছি একদম এই শুরুর এই সামান্য কথোপকথনই তোমরা আশা করছি আন্দাজ করছো। যদি না আন্দাজ করে থাকো, পোস্টারও দেখেছো, কিন্তু যদি না আন্দাজ করে থাকতে পারো বা যদি বুঝতে না পারো তাহলে বলে রাখি তোমাদের জ্ঞাতার্থে, সেটি হচ্ছে যে আমরা আজ ওই রাস্তার ধারে যে ছোট ছোট চায়ের দোকান বা
1: শরবতের দোকান,
0: লস্যির দোকান, এই যারা আমাদের প্রতিদিনের পানীয় জগতে বেঁচে আছে, ঠিক আছে,
1: রেগুলার বেভারেজ, গরম এবং সেখানে আমাদের কখনো হয়তো মনে হচ্ছে যে যদি একটু লেবুর শরবত পাওয়া যেত, কিংবা বিকেলের দিকে একটু হয়তো ঘুম ঘুম, মানে হয়তো একটু বেরিয়েছো তুমি, একটু মনে হচ্ছে যে ঘুম ঘুম পাচ্ছে, তখন মনে হতো যদি একটু এক ভাঁড় চা পাওয়া যেত,
0: অথবা মনে করো প্রচন্ড প্রখর দাবদাহে তুমি শ্যামবাজার মোড়ে রয়েছো আর মনে হলো না এক গ্লাস আমলস্যি না খেলে মানে মানে মানে এই উদরের খুব একটা তৃপ্তি হবে না, স্বাভাবিকভাবেই আমরা ছুটে যাই সেই সমস্ত দোকানগুলোতে। ভাবি না, হাইজিন নিয়ে আমরা খুব একটা চিন্তিতও নই, খুব একটা প্রথম দিন থেকে আমরা অনেক কিছু খেয়ে হজম করে নিয়েছি, সেই সব বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে।

0: কিন্তু আমরা ওই যে বললাম আমরা দাঁড়াই এক গ্লাস নিই দু চার ঢোক খাই তারপর আবার চলতে শুরু করি। ব্যাপারটা শুনতে কিন্তু খুব সামান্য কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যায় রাস্তার ধারের ওই পানীয়গুলোই আমাদের দৈনন্দিন জীবনের কতখানি জুড়ে রয়েছে।
1: একদমই তাই, একদমই।
0: আর আজকে এই চলতে চলতে আড্ডায় রয়েছি আমি ব্রতদীপ, আমার সঙ্গে রয়েছে সায়নী, এবং তোমরাও যদি এই আড্ডায় সামিল হতে চাও চলে এসো। আমাদের ফোন নম্বর খোলা রয়েছে 0332107325 অথবা আমাদের ফেসবুক পেজ,
1: আমাদের ফেসবুক পেজ যুবমানি কলকাতায় YUVAVA NIKOLKATA যুববানি কলকাতায়। এখানে চলে এসো আমাদের আজকের ফেসবুক পোস্টারে এবং কমেন্ট করে জানাও দৈনন্দিন জীবনে এই যে শরবত চা এই জিনিসগুলো তোমার জীবনের সঙ্গে কতটা জড়িয়ে আছে। এবং আমার মতন চা প্রেমী যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও।
0: একদম। তাহলে এই হাঁটতে হাঁটতে রাস্তার ধারে যতই গল্প হোক না কেন, কিছু কিছু গল্প, সেই সমস্ত গল্পকে একটা গানের মাধ্যমে খুব ইজিলি বলে দেওয়া যায় আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তাই এই চায়ের গল্প, এই ভাঁড়ের গল্প, এই শরবতের গল্প তো চলতেই থাকবে আজকের এই গোটা আড্ডা জুড়েই, একটা ঘন্টা জুড়ে। আপাতত তোমাদের জন্য রইল প্রিয় মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। ফিরছি একটা ছোট্ট সুন্দর গানের পর, আশা করছি গানটা ভালো লাগবে।
2: চল রাস

0: বাবন তো আমাদের এই শহরের একটা ব্যস্ত রাস্তা, সবাই ছুটছে, কেউ বাস ধরবে, কেউ ট্রেন, কেউ অফিসে পৌঁছাবে, কেউ বাড়ি ফিরবে। সেই দৌড়ের মধ্যে একটা ছোট্ট চায়ের দোকান দাঁড়িয়ে আছে। দোকানটা যেন শহরের গতির মধ্যে একটা ছোট্ট কমা।
1: আর আশ্চর্য ব্যাপারটা হচ্ছে যে সেখানে দাঁড়ালে আমরা সবাই একটু সমান হয়ে যাই, মানে সে বয়সে বলো কি যাই বলো না কেন, আমরা বেশ একসঙ্গে ওই যে চায়ের কাপ হাতে নিয়ে আমাদের সারা দিনের গল্প গাছা, বা হয়তো চেনা নাও হতে পারে, আমার অপরিচিত কেউও আমার পাশে দাঁড়িয়ে থাকতে পারে, এবং তার সঙ্গে ওই চায়ে চুমুক দিতে দিতে দাদা আপনি কোথায় থাকেন, তো এইটাও কিন্তু আমাদের অনেক সময় অনেক বন্ধু পাতাতে সাহায্য করে।
0: একদম, মানে এই যে একসঙ্গে দাঁড়িয়ে চা খাওয়া, এটা বাঙালি সমাজ মানে সামাজিক জীবনের এমন একটা অংশ যে মানে চাকে শুধুমাত্র যদি আমি একটা পানীয় বলে দাগিয়ে দিই তবে কিন্তু সেটা কিন্তু মানে তার প্রতি মানে এটা গুরুতর অবিচার হবে, মানে গুরুতর অবিচার ইন দ্য সেন্স গুরুতর অবিচার হবে, ঠিক আছে। এবার এই অবিচারটা তো আমরা করতে দিতে পারি না, কারণ এখন একটু আগেই আমরা কথা বলছিলাম অফিয়াতে যে এখন একটা ট্রেন্ড চলছে, সোকল্ড একটা ট্রেন্ড চলছে, ট্রেন্ডটা হচ্ছে 80s, মানে আমি যদি 80s-এ জন্মতাম আমাকে দেখতে কেমন লাগতো, সেটা AI কে দিয়ে বিভিন্ন রকমভাবে ছবি জেনারেট করে বিষয়টা খুব এস্থেটিক। তবে যেটা বলার সেটা হচ্ছে যে এই কালচারটা, যেই কালচারটা আমরা আজকে আলোচনা করছি, যে গল্প আমরা আলোচনা করছি চলতে চলতে, সেই আলোচনাটা কিন্তু সেই 80s-এর অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছিল কলকাতায়, ঠিক আছে। মানে সেই আন্দাজে যদি দেখি তো সেই গল্পই চলছে, সেই ইতিহাসকে আমরা যেভাবে ক্যারি করছি, আজও আজও ভাবি প্যারামাউন্টের শরবতের কথা, মানে জাস্ট ভাবলেই মানে একটা অদ্ভুত
1: নস্টালজিয়া
0: কাজ করে, মানে এরা ইতিহাস সাক্ষী, ইতিহাস বহন করছে তো কোথাও না কোথাও গিয়ে, তো সেই শরবত থেকে শুরু করে এবার নিদিন পক্ষে যদি আমার কলকাতার ধারটা বাদই দিই, আমার শহুরে রাস্তার কথা বাদই দিই, আমি একটু গ্রাম দিকে যাই, হয়তো সেখানে একটাই চায়ের দোকান গোটা গ্রামে, কিন্তু সেটা কিন্তু একটা উৎসবের মতো মানে তারা পালন করে সেই চায়ের দোকানটাকে, মানে সেই চায়ের দোকানটা নিয়ে পুরো গ্রামবাসী খুব পজিটিভ থাকে।
1: এক্ষেত্রে আমি একটা কথা বলছি, আমি কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম, তো এবার যেখান থেকে আমরা আর কি শুরু করেছি সেই জায়গা থেকে যে জায়গা পর্যন্ত আমরা যাব আমাদের ডেস্টিনেশন, সেটা প্রায় 80-90 কিলোমিটারের কাছাকাছি। এবার আমার একটু স্বভাব আছে, আমি গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ি, তাই এবার আমি যেহেতু ঘুমিয়ে পড়েছি তো আমি যেভাবে নরনচরণ করছি তাতে আমার পাশের জন বলছে ওর এক্ষুনি এক কাপ চা দরকার, নয়তো কিন্তু ও আর থাকতে পারবে না। এবং সেক্ষেত্রে ড্রাইভার দাদা তিনিও বুঝতে পেরেছিলেন, তো তিনি প্রায় আমরা চায়ের দোকান একটা জায়গায় পেয়েছিলাম, সেই জায়গাটা মনে হয় পছন্দ হয়নি বা চা পাওয়া যাচ্ছিল না সেই সময় এরকম কিছু একটা, তারপর আমরা চা পেলাম প্রায় 25 কিলোমিটার
0: পরে। আমি আমি বাধ্য, তবে একটা বাংলা একটা কথা আছে জানো তো, চায়ের কাপে ঝড়, মানে কি অসাধারণ একটা কথা, মানে মানে ঝড় কোথায়, সমুদ্র নেই, বাতাস নেই, মেঘ নেই, আছে একটা ছোট্ট কাপ, আর সেই কাপের মধ্যে বসেই আমরা দেশ চালিয়ে নিচ্ছি, রাজনীতি ঠিক করে ফেলছি, ক্রিকেট দলের নির্বাচন করে ফেলছি, সিনেমার বিচার করে ফেলছি, অফিসকে নিয়ে, অফিসের বসকে নিয়ে আলোচনা করে ফেলছি সব, মানে একটা ওই চায়ের দোকানে যে যে স্যুটবুট পরে আছে, যে একটা নিদিন পক্ষে হাফ প্যান্ট পরে আছে, যে হয়তো ঘুম থেকে উঠে চোখটা ডলতে ডলতে কোনোভাবে এসে বলছে বললু এক কাপ চা দাও, উফ মাথাটা কি ধরেছে কালকে রাতে, যাই হোক, এই যে বিষয়গুলো, এই গোটা বিষয়টা কিন্তু একটা চায়ের দোকানেই পাওয়া যায়। এবার আমরা শুধু চায়ের দোকান নিয়ে আজকে গল্প করছি না,
1: এবং অনেক সময় এটাও হয় যে আমরা হয়তো মানে তুমি সারাদিন কয়েকদিন ধরো এখানে তুমি শহরের মধ্যে ছিলে না, এবং তুমি ফিরে এসে ওই তোমার চেনা পরিচিত চায়ের দোকানে গেলে তুমি কিন্তু সারা পাড়া, সারা দেশ, সারা বিশ্বের খবর জেনে যেতে পারবে ওই একটা চায়ের দোকানে,
0: একটা চায়ের দোকানে গিয়ে। আসলে মানে সকালবেলা পত্রিকারও খুব একটা প্রয়োজন মানে পরে অফকোর্স, কিন্তু মানে যদি পত্রিকা ইনকেস বাড়িতে আসতে দেরি করে সামনে চায়ের দোকানটায় চলে যাও, দেখো সারা মানে বিশ্বের খবর তোমার সামনে এসে কিন্তু রীতিমতো এসে মানে মানে বাফেট করে রাখা আছে,
1: তোমার কোনটা চাই, খেতে খেতে হয়তো এক কাপ তোমার শেষ হয়ও নি, ততক্ষণে হয়তো দোকানদার বলে দিচ্ছে দাদা আরেকটা দেবো, আরেকটা দেবো হবে, বা পাশের জন্য বলছে যে আরেকটা আরেকটা হলো বন্ধ হয় না।
0: আগে আগে এই কনভারসেশনটা হতো, এখন না চোখে চোখেই হয়ে যায়, লাইক চোখে চোখে কথা বলো, মুখে বলার দরকারই পড়ে না, জাস্ট চোখ দিয়ে বুঝিয়ে দেয় লাগবে, ওকে জাস্ট নট, ঠিক আছে।
1: যেরকম আমরা এখান থেকে বেরিয়ে একে অপরকে জিজ্ঞাসা করবো চা হবে,
0: চা হবে না, চা

0: আমাদের টেলিফোন লাইনও করছে ব্লিং, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? হ্যালো,
1: নমস্কার দাদা, আমি সৌভিক সরকার বলছিলাম কসবা থেকে।
0: হ্যাঁ নমস্কার সৌভিক, বলো।
1: আসল চায়ের দোকানটার মধ্যে আমাদের অনেক স্মৃতি লুকিয়ে থাকে।
0: একদম একদম।
1: ওই চায়ের দোকানে আপনি সব ধরনের লোক পেয়ে যাবেন, সেটা বিজ্ঞানী সব, মানে এত সুন্দর ওরা না, সব মানে এত এত লোকগুলো তো সত্যিকার।

0: সিলেকশন করবেন হয়তো ওখানে সুনীল গাভাস্করও ফেল করে যাবে।
1: একদম একদম একদম, থ্যাংক ইউ সো মাচ শৌভিক, সঙ্গে থাকার জন্য। এবং শৌভিক খুব কারেক্ট কয়েকটা কথা বলে দিয়েছে, যেটা ফ্যাক্ট, মানে মানে ঠিকই বলেছে, বিজ্ঞানীরাও থাকে। এবার অফকোর্স মানে আমরা সেইভাবে বিষয়টাকে কোট আনকোট করছি না, কিন্তু তবুও বিশেষ জ্ঞানী মানুষজন তো থাকেই, যারা মানে সেই টেনিদার মতো বিষয়টা, জানো তো, মানে ইটস অল অ্যাবাউট ওই মানুষগুলো, এই মানুষগুলো এদের থেকে ইন্সপায়ার্ড হয়েছে আসলে।
2: হ্যাঁ হ্যাঁ। এবং আরেকটা যেখানে, মানে এই যে চা, সেখানে তুমি ধরো বাড়িতে এক কাপ চায়ের যে স্বাদ, সেটা অফকোর্স তুমি সারাদিন পর খেটে খুটে বাড়িতে এলে এবং এক কাপ চা তুমি নিজে বানালে কি কেউ তোমার সামনে রাখলো, তার একটা যেরকম স্বাদ, আবার কিন্তু তোমার ওই রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়ার, তারও কিন্তু একটা অন্যরকম স্বাদ। মানে ধরো তুমি প্রথম ডেটে বেরিয়েছ এবং সেখানে তোমার তুমি কি বলবে ইতস্তত করছো,
1: সবার আগে একটাই কথা, চা আমি বলবো ওখান থেকে বেরিয়ে আসো, ঠিক আছে, নিজের সেফটির জন্য না, এরকম কোনো ব্যাপার না। আমি আমি কাউকে যে চা খাই না তাদেরকে আমি এতটুকু অপমান
2: করছি না, আমিও যে চা খাই না তাকে আমিও অপমান করছি না, কিন্তু যে চায়ের নামে লাল চা খাই আমি তার সাথে একদম মিশি না,
1: এটা বাজে কথা, ঠিক আছে। চা মানেই লাল চা, ঠিক আছে। আমরা আজকে বিতর্কের অনুষ্ঠানে নেই, সুতরাং আমরা এই নিয়ে তর্ক বিতর্কে যাচ্ছি
2: না, তাহলে একদিন আমরা এটা নিয়ে তর্ক বিতর্ক করি,
1: আমার মনে হয় এটা করলে খুব একটা মন্দ হয় না আমাদের। তোমরা কিন্তু, আমি যেটা বলছিলাম আর কি, তোমরা কিন্তু আজকের এই আড্ডায় সামিল হতে পারো, কিভাবে হবে তোমরা আরেকবার বলি, 03322107325। আর বলতে বলতে টেলিফোনে এনে বন্ধু, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? হ্যালো হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
3: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছো, কোথেকে বলছো?
3: কানাইখালী করিমপুর নদিয়া থেকে।
1: হ্যাঁ হ্যাঁ,
3: মৃপেন্দ্রনাথ মিস্ত্রি বলছি।
1: হ্যাঁ হ্যাঁ, বলুন।
3: আজকে চায়ের কাপে ঝড়,
1: গল্প করছি বিভিন্ন রকমের পানীয় নিয়ে। এবার মনে করো তুমি প্রচন্ড তৃষ্ণার্ত, ঠিক আছে, মানে বাসটা ঢিকির ঢিকির ঢিকির করে করতে করতে করতে করতে এসে পৌঁছলো এসপ্ল্যানেড মোড়ে। এবার এসপ্ল্যানেড মোড়ে এসে যেটা হচ্ছে হচ্ছে ধর্মতলার মোড়ে এসে, এবার এখানে যাবে ওখানে যাবে করতে করতে ওই বাগবাজার বিবাদ বিভাগ করতে করতে করতে করতে যতগুলো লোক ওঠে ওঠে, ততক্ষণে তোমার নাভিশ্বাস ওঠার জোগাড়। ইন দ্য মিনটাইম তোমার মনে হলো না, আর পারছি না, পড়ি নেমে নেমেই তুমি দেখতে পেলে একটা লেবুর শরবতের দোকান, এবং ওই লেবুর শরবতের দোকান পাওয়া মাত্র তোমার মন যেটা বলবে ঠিক এটাই বলবে, আমার মন বলছে জানো তো।
4: আরে মনটা করে

0: এক্স্যাক্টলি মনটা এইরকম ভাবেই মানে প্যাখম তুললা নাচবে, আমারও তাই মনে হয়। মানে এটাই তো হওয়ার কথা, অত তো জিত গাঙ্গুলির কণ্ঠে এত সুন্দর, জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে এত সুন্দর একটা গান, ওফ জাস্ট নস্টালজিক, এভরিথিং ইজ নস্টালজিক। হ্যাঁ
1: একদম, মানে যখন আমরা কলেজ স্ট্রিট যাই এবং বই কিনতে কিনতে ভীষণ মানে ওই গরমে একেবারে ঘেমে নে স্নান, তখন যে এক কাপ শরবত যে কি তৃষ্ণা আমাদের মেটায়,
0: এটা বলে বোঝানো যায়। আমাদের আমাদের ইতিমধ্যে বেশ কিছু কমেন্টস এসেছে, আমরা একটু চটপট করে কমেন্টসগুলো পড়ি। পূবালি বিশ্বাস বলছো, কলেজের বাইরে একটা চায়ের দোকান ছিল, ফিরতি পথে সেখানে আড্ডা জমত সিনিয়র জুনিয়রদের, মাঝে মধ্যে প্রফেসররাও যোগ দিত সেই আড্ডায়, হাসি ঠাট্টার পাশাপাশি নানান বিষয়েও জ্ঞান অর্জন করতাম। সত্যি খুব মিস করি আড্ডাগুলো, সত্যি তো তাই। বেশ, ও বা, হরিয় নৃত্য মন্দির আমাদের জন্য রীতিমতো চা করে পাঠিয়েছে ছবি তুলে।
1: তুমি কি জানো এর আগে একদিন একটি শোতে আমরা তালের বড়া নিয়ে কথা বলছিলাম, তালের বড়া ছবি তুলে পাঠিয়েছি।
0: ছবি তুলে পাঠালে আমরা আমরা আমরা মানে মন থেকে ব্যান করে দেবো কিন্তু, ঠিক আছে? যাই হোক, সৌরজা শাসমল বলছো অনুষ্ঠানটা বেশ ভালো লাগছে, শুভেচ্ছা রইল সৌরজার সঙ্গে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। সৌভিক বলছো, দৈনন্দিন জীবনের ক্লান্তি আর ব্যস্ততার ফাঁকে পাড়া কিংবা অফিসের বাইরে এক কাপ চা যেন ছোট্ট এক অবকাশ, গরমের দিনে সেই জায়গাটা আবার হয়ে ওঠে ঠান্ডা শরবতের আসর, হাতে চায়ের ভাত কিংবা শরবতের গ্লাস, সামনে পরিচিত মুখ, তারপর শুরু হয় গল্পের পর গল্প, কখনো রাজনীতি, কখনো খেলা, কখনো পাড়ার খবর, আবার কখনো নিছক হাসি ঠাট্টা। আসলে এই আড্ডাগুলোর কোনো নির্দিষ্ট বিষয় থাকে না, তবু অদ্ভুতভাবে মনটা হালকা হয়ে যায়। ব্যস্ত জীবনের হিসেব নিকেশের বাইরে এক কাপ চা, এক গ্লাস শরবত আর আপনজনের সঙ্গে কয়েক মুহূর্তের আড্ডাই কখনো কখনো হয়ে ওঠে দিনের সবচেয়ে সুন্দর বিরতি। বেশ, ভেকেশন বলছো, করোনার সময় সে চা কাকুর কথা কোনো দিনও বলতে পারবো না, ঠিকই তো, আমরা কি চা খাবো না, খাবো না আমরা চা, ঠিক ঠিক। সাধন মুখোপাধ্যায় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সৌমেন দাসকেও সঙ্গে, মানে এর পরবর্তী কমেন্টগুলোতে আমরা আসছি ব্যাক টু ব্যাক। অ্যান্ড তোমাদেরকে অনেক কিছু বলার অ্যাকচুয়ালি, এরপরে আমরা যেটা বিষয়টা মানে চা নিয়ে তো মানে চা পর্ব, তো এবার চা পর্ব মিটলেই মানে আমাদের না এক কাপে তো যেটা বলছিল আর কি, এক কাপে সম্ভব হয়, কারণ প্রথম চাটা হয়তো চায়ের তৃষ্ণাটা মেটায়, তারপরের চায়ের কাপটা থেকে শুরু হয় গল্প, ঠিক আছে? এই গল্পগুলো আমাদের শুধু ওই মানে কি বলবো ওটাকে, মানে আমাদের ওই যেটা আর কি সৌভিক বলছিল আমাদেরকে কমেন্টের মাধ্যমে, যে আমরা তো শুধু সমৃদ্ধ হচ্ছি তা নয়, আমরা অনেক কিছু জানছি শুধু তা নয়, আমরা নিজেদের মত প্রকাশের একটা বড় জায়গা। আমি তো মনে করি যে সব থেকে অন্যতম বড় গণতান্ত্রিক জায়গা হচ্ছে চায়ের দোকান, ঠিক আছে? এর থেকে বড় গণতান্ত্রিক জায়গা অফকোর্স আছে, কিন্তু সব থেকে বড় আমি বলতে পারি মানে খুব মেটাফরিক্যালি, হ্যাঁ, চায়ের দোকানের থেকে বড় গণতান্ত্রিক জায়গা, যেখানে মানুষ প্রত্যেকটা মানুষ যে কোনো ধর্মের যে কোনো জায়গা থেকে উঠে আসা মানুষ প্রত্যেকে শুধু তাদের নিজেদের ওপিনিয়ন রাখছে। মাঝে মাঝে তো আমার সেই সংবাদ চ্যানেলগুলোর কথা মনে পড়ে যারা মানে নিজেদের কথা রাখার সুযোগ পায় না, কিন্তু পারলে একটা চায়ের দোকানে চলে এসো, নিজের সমস্ত কথা তোমার মন দিয়ে শুনবে ওই চা কাকু যিনি চাটা বানাচ্ছেন, তার কিন্তু কোনো ওপিনিয়ন থাকে না,
1: এটা মাথায় রাখতে হবে। তিনি নিজের কাজটুকুই চুপচাপ করেন,
0: তিনি কিন্তু মানে একদম
1: নির্বিবাদী মানুষ, তিনি শুধু শুনেন
0: মানে এইটাই হচ্ছে ব্যাপার, একজন শোনার চাই, ভালো লিসেনার তো চাই না।
1: এবার এই যে তো চায়ের কথা হলো, মানে আমরা যদি একটু চা থেকে সরে ওই শীতের দিন থেকে সরে এবার চলে আসি যদি একটু গরমের দিন, এই সময়টা সেই সময় আমাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন, যেরকম একটু আগে আমরা বলছিলাম যে শরবত,
0: হ্যাঁ
1: প্রচন্ড গরমে শরবত যে

0: মনের তৃষ্ণাটা মেটাচ্ছে,
1: শুধু মনের না শরীরেরও পিপাসা মেটাচ্ছে, ঠিক আছে,
0: পিপাসা মেটাচ্ছে। তো সেখানে এই যে লেবুর শরবত কিংবা কাঁচা আমের বা আমপোড়া শরবত বা তোমার এই যে লস্যি বা ঘোল, আখের রস, গোলাপের শরবত, এই সমস্ত কিছু শুধুমাত্র যে আমাদের তৃষ্ণা মেটাচ্ছে তা কিন্তু
1: না, তা না, আমাদের হেলথ মানে হেলথের দিক থেকেও কিন্তু মানে আমাদের পূর্বপুরুষেরা এটা নিয়ে ভেবে গেছিল, সেটা মানে মানে আধুনিক ভাষায় আমাদের ওই বলছিলাম পূর্বপুরুষেরা গরমের জন্য নিজেদের মতো করে একটা সার্ভাইভাল ড্রিঙ্ক বানিয়ে রেখেছিল। আর যেমন তার নাম হচ্ছে কাঁচা আমের শরবত, বেলপানা, ঠিক আছে, তারপরে আর সব থেকে বড় মানে যেটা আমরা রেগুলার দেখতে পাই, প্রতি সময় দেখতে পাই, সেটা হচ্ছে আখের রস, ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট।
0: ডাব রয়েছে,
1: ডাব রয়েছে। এবার একটু আগে ডাবের কথাই বলছিলাম যে আমরা মনে করো যদিও ডাবের দামটা একটু বেশি, বাট ঠিক আছে, মানিয়ে নেওয়া যায়, ঠিক আছে, ন্যাচারাল মিনারেল বলে কথা, ঠিক আছে, সুতরাং ওইটুকুনির জন্য তো ওইটুকুনি করাই যায়, কারণ ডাব পারতে অনেক উঁচুতে উঠতে হয় বলে লাভ নেই, ঠিক আছে, তবে মানে যতই উঁচুতে উঠে যাও নামতে তো হবে নিচে, ঠিক আছে, খাওয়াতে তো হবে আমাদেরকে তো। এবং সমুদ্রের পাড়ে ডাবের দামটা একটু বেশি হয়, তাই একটু ডাব
0: খেতে। না না, আমি কিন্তু সমুদ্রের পাড় থেকে দুদিন আগে ঘুরে এসেছি, ডাবের দাম খুব একটা বেশি ছিল না, এরকম বললে হবে না।
1: ডাব নিয়ে খুব পজিটিভ, বুঝতেই পারছি আমি সারিনি। তবে আমরা যে এই যে এত পানীয় নিয়ে আলোচনা করছি, তোমাদের পছন্দের পানীয় কি এই রাস্তার ধারে, সেই সমস্ত আড্ডা দিতে কিন্তু টেলিফোন লাইনে চলে আসতে পারো 0332107325। আর বলতে বলতেই টেলিফোন লাইনে বন্ধু, বন্ধু কি বলছো শুনো। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: গাড়িটা খারাপ হয়ে গেছিল, তা একজন মানে ওই মটরশুটি সেদ্ধ, ছোলা সেদ্ধ এইসব বিক্রি করতে রাত্রিরে ওখান দিয়ে যাচ্ছিল। আমাদের যে কিভাবে পরিবেশন করবে মানে ওর মাথা ব্যথাটা বেশি ছিল, কেননা আমার রাত্রির বেলা সবাই মিলে তিনটার মধ্যে গাড়িটা খারাপ হয়ে গেছে, তো ওই ভদ্রলোকই আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, এমনকি ওনার যে ছোলা সেদ্ধ ওই গরম করে দেয় তা ওনার দম্পটা নিভে যাচ্ছে। হ্যাঁ, তখন ও বলছে দাঁড়াও আমি এক্ষুনি সবকিছু ব্যবস্থা করছি, ওই ওনার যে লম্পটার মধ্যে একটু জল দিয়ে দিল, দিয়ে সেটাকে বাড়িয়ে দিল। আমি বললাম এটা আবার কি জ্বলবে, বলে হ্যাঁ কেন জ্বলবে না।
1: আসলে আমাদের জীবনে চলতে চলতে অনেক অনেক অনেক রকম অভিজ্ঞতার আমাদের সম্মুখীন হতে হয়, মানে এই যে এক্স্যাক্টলি আমরা একদম শুরুতেই বলছিলাম যে চলতে চলতে তো একটা মানে শুধু সামান্য কয়েকটা জিনিস নিয়ে তো আমাদের এই গোটা জীবন নয়, আমাদের চলতে চলতে মানে কয়েকশো জিবি ডেটা কালেক্ট করছি আমরা প্রতিদিন, ঠিক আছে, তো সেই অর্থে দেখতে গেলে আমাদের জীবনে এরকম প্রচুর গল্প আছে যে গল্পগুলো চলতে চলতেই ঘটেছে।
0: এবং এখানে তোমার দেখো যে ধরো বৃষ্টি,
1: হ্যাঁ
0: বৃষ্টির দিনে তুমি কোথাও একটা আটকে পড়েছো রাস্তা দিয়ে চলতে চলতে, তো সেখানে দাঁড়িয়ে তোমার তখন কি মনে হবে যে আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে, কখন থামবে আমি জানি না, রাস্তায় জল জমে গেছে, মানে তুমি পুরো ঘেটে ঘ হয়ে গেছো, চা আমাদের ওই মন খারাপে চা, ভালো লাগলে চা, মন খারাপ হলে চা, মানে সবকিছুতেই একদম।
1: এবার এবার চা যারা খায় তাদের মধ্যে আবার বেশ কিছু ভেরিয়েশন আছে, জানো তো কিরকম ভেরিয়েশন। ভেরিয়েশন হচ্ছে কেউ চিনি অতিরিক্ত বেশি খায়, কেউ চিনি খাই না, কেউ চিনি মাঝামাঝি খায়, চিনির দাম বেড়েছে সুতরাং একটু মাঝামাঝি খেতে হবে, তো সবকে মানে মানে এই একটু বিভক্ত হয়ে গেছি আমরা, কিন্তু বিভক্ত হওয়ার পাশাপাশিও ওই মানুষটি যে চাটি বানাচ্ছে সে কিন্তু বিরক্ত হচ্ছে না, সে কিন্তু প্রত্যেকের কথা অনুযায়ী এর এর এক চামচ, এর হাফ চামচ, এর দেড় চামচ, এর ওয়ান এন্ড থার্ড, মানে সব শুনছেন কিন্তু।
0: এবং ধরো তুমি একটা দোকানে প্রত্যেক দিন যাচ্ছ, সেই দোকানদার কিন্তু ওই মানুষটি কিন্তু তুমি কিরকম চা খাও সেটাও মনে করে রেখে দেবে এবং তোমাকে পরের দিন গিয়ে বলতেও হবে না।
1: মানে এই যে সার্ভিস, এই যে হসপিটালিটি আমরা পাই স্ট্রিটস, একটু আগে আমরা ফোনে পাচ্ছিলাম যে সেই মানুষটি বুঝে উঠতে পারছিল না যে কি করবে তার তাদের আতিথেয়তার জন্য, মানে এই যে হসপিটালিটি এটা হয়তো কোনো ইনস্টিটিউশন আলাদা করে শেখায় না, এটা হয়তো আমাদের একদম ওই মানে যিনি চা বিক্রেতা তিনি আমাদের সঙ্গে একাত্ম হয়ে গেছে, মানে তিনি জানেন যে তাকে চা বানাতেই হবে আমাদের জন্য, কারণ আমরা না হলে আমরা কখন বিদ্রোহ ঘোষণা করে দেবো।
0: আমরা আমরা চা নিয়ে এতটাই অবসেসড যে আমরা শরবতের কথা বলতে বলতে আবার সেই চায়ের দিকেই ঢুকে চলে গেছি।
1: আসলে এটাই হয়, আমরা চা খেয়েই শরবতটা খাই কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? আমাদের পেট এইভাবেই তৈরি হয়েছে আর কি। তো আজকের এই দিনে শুধু এবার চায়ের দোকান বা এই যে পানীয়ের

0: দোকানগুলো কি শুধু দোকান?
1: না না,
0: শুধু দোকান বললে ভুল হবে, শুধু পানীয়ের দোকান বললেও ভুল হবে, এখানে অনেক কিছু হয়। শুধু মনে করো যে মানুষটা একা সারাটা দিন, সে একা থাকছে, সে নিজের সঙ্গে নিজেকে গুটিয়ে রাখছে। আজ একটি বিশেষ দিন, ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, সেরকম একটা দিনেই আজকে এই কথাটা বলতে ইচ্ছে হচ্ছে। নিজেকে কখনো একা ভেবো না। ওই যে চায়ের দোকানটা, একটা দিন গিয়ে দাঁড়াও চায়ের দোকানটায়, এক কাপ চা খাও, নিদিন পক্ষে দু কাপ চা খাও। হয়তো সেদিন, হয়তো সেদিন কনভারসেশন শুরু হবে না তোমার কারোর সঙ্গে, কিন্তু পরের দিন আবার যাও, সেদিনও হলো না, তৃতীয় দিন হলো না, চতুর্থ দিন হবেই হবে, সেদিন থেকে তোমার আর নিজেকে একা লাগবে না। এটা চায়ের দোকান বলে না, যে কোনো পানির দোকানের সামনে গিয়ে দাঁড়াও গরমের মধ্যে, ও বাবা আজকে যা গরম পড়েছে, এই করতে করতে তুমি যখন সিপ নিচ্ছ ওই লেবুর জলে বা ওই লস্যিটাতে, তখন দেখবে পাশেও সেমভাবে ওই একই কষ্টে একইভাবে কিন্তু সে পানীয়টা গ্রহণ করছে,
1: এবং সেখানেই দেখবে তোমার কোথাও আবার ঘুরে দাঁড়াতে ইচ্ছে করবে।
0: একদম,
1: এবং সেই কথাই আজকে তুলে ধরবে প্রিয়সমা গঙ্গোপাধ্যায়, তোমাদের যুববাণীর বন্ধু, তার কথাই আমরা শুনবো এখন।
0: আপাতত স্টুডিও বাইরে থেকে আমাদের সঙ্গে থাকছে প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। প্রিয়সমা আমাদের জন্য কি রেখেছে, কি এনেছে, চলো শোনা যাক।
2: ঘড়ির কাটার শব্দটা শুনতে পাচ্ছো? এই যে আমি কথা বলা শুরু করলাম আর এই কথাগুলো তোমাদের কান অব্দি পৌঁছলো, এর মাঝে কিন্তু বেশ কয়েক সেকেন্ড কেটে গেল। জানো, ঠিক এই কয়েকটা সেকেন্ড, মানে যদি পরিসংখ্যান হিসেবে বলতে হয় তাহলে এই 43 সেকেন্ডে পৃথিবীর মধ্যে কি ঘটে গেল? এই পৃথিবীর কোথাও কোনো একটা ঘরে কেউ একজন চিরকালের মতো চোখ বুঝলো, না কোনো অসুখে নয়, নিজের জীবনের কাছে হেরে গিয়ে। তুমি আমি যখন রেডিওর এপারে এবং ওপারে বসে এই মুহূর্তটা ভাগ করে নিচ্ছি, ঠিক তখনই কেউ তার জীবনের গল্পের পাতাটা মাঝপথেই ছেড়ে ফেলল। পরিসংখ্যান বলছে প্রতি বছর বিশ্বে প্রায় 7 লক্ষেরও বেশি মানুষ সুইসাইড অ্যাটেম্প করে বা আত্মহত্যা করে। এগুলো শুধু খাতায় কলমে থাকা সংখ্যা নয়, কিন্তু এগুলো হলো 7 লক্ষ ফাঁকা চেয়ার, 7 লক্ষ জমে থাকা অভিমান আর 7 লক্ষ মানুষের আর পারলাম না এই বলে ছেড়ে দেওয়া দীর্ঘশ্বাস। আজ 10ই সেপ্টেম্বর, ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। তাহলে আজ কোনো ভারী পরিসংখ্যানের হিসেব না দিয়ে তোমাদের বরং একটা গল্প শোনাই, আর এই গল্পটা তোমাদেরকে শোনাবো আমি, তোমাদের যুববাণীর বন্ধু প্রিয়সমা। ধরে নাও একটা কাল্পনিক চরিত্র অয়ন, তোমার আমার পাশের বাড়িরই একটা ছেলে, অফিসে সবসময় হাসি খুশি, বন্ধুদের আড্ডায় মধ্যমণি। ওর সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলেও মনে হবে ওর থেকে সুখী আর কেউ নেই। কিন্তু জানো, রাতের বেলা যখন ঘরের আলো নিভে যায় তখন অয়নের বুকের ভেতরে একটা অদ্ভুত অন্ধকার নেমে আসে। মনে হয় এই বিশাল সমুদ্রের মাঝে সে একা ভাসছে আর কেউ তাকে দেখতে পাচ্ছে না। ও চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না। কাছের মানুষদেরও বলতে চায় যে আমি ভালো নেই, কিন্তু ভয় হয় যদি কেউ জাজ করে। এই যে অয়নের মতো হাজারো মানুষ যাদের বাইরেটা ঝলমলে কিন্তু ভেতরটা ক্রমশ শূন্য হয়ে যাচ্ছে, তারা কেন এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়, এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি কথা বলে নিয়েছিলাম বিশিষ্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট অনুশ্রী গুহর সঙ্গে। তিনি কি বললেন এই সুইসাইড নিয়ে, এই আত্মহত্যা নিয়ে কেন মানুষ এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় সেই ব্যাপারে শুনে নেব তাঁর কথা।
3: হ্যালো সবাইকে, আমার নাম অনুশ্রী, অনুশ্রী গুহ, অ্যাজ আ কাউন্সেলিং সাইকোলজিস্ট। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে সুইসাইড একটা অ্যাক্ট, সেলফ হার্ম করার একটা অ্যাক্ট, যেটা যে কোনো ইন্ডিভিজুয়াল যে করছে সে ডেলিবারেটলি চাইছে নিজেদের জীবনটাকে কোথাও গিয়ে শেষ করে দেওয়ার, যখন সে আর সেই জীবনটা রাখার পারপাস আর খুঁজে পাচ্ছে না। সুইসাইড এবং সুইসাইড অ্যাটেম্পট দুটোর মধ্যে একটা খুব ব্লার্ড লাইন, একটা পার্থক্য রয়েছে। সুইসাইড অ্যাটেম্পট হচ্ছে যখন একটা মানুষ হয়তো পুরোপুরি চাইছে না মৃত্যুটাকে বহন করার, কিন্তু একটা অ্যাটেম্পট করে দেখতে চাইছে যে যেই কষ্টটার মধ্যে রয়েছি সেই কষ্টটা থেকে হয়তো বেরিয়ে আসা যাবে একটা অ্যাটেম্পট করলে, করে দেখা যাক না। সেক্ষেত্রে অনেক সময় এই অ্যাটেম্পট গুলো অনেকটা সিভিয়ার হয়ে যায়, ফিউটাইল হয়ে যায়, এবং যারা অ্যাটেম্পট করছে, রিসার্চ বলছে অনেক সময় মানুষে নিজে চাইছে না যে সুইসাইড করে মৃত্যু হোক, কিন্তু অ্যাটেম্পটের ইন্টেন্সিটিটা এতটা বেশি হয়ে যায় যে সামটাইমস ইট টার্নস ফিউটাইল। এবার পাবলিক হেলথ আউটকামে বলছে যে প্রতি 43 সেকেন্ডে একটা করে মানুষ প্রাণ হারাচ্ছে এই সুইসাইডের কারণে, এবং সব থেকে বেশি যে এজ গ্রুপটাই সুইসাইড দেখা যাচ্ছে সেটা হচ্ছে 19-29 ইয়ার্স। এবং খুব অবাক লাগে এই ইন্ডেক্সটা, স্ট্যাটিস্টিক্সটা দেখে, যেখানে আমরা দেখি যে মেন্স মেন্টাল হেলথ নিয়ে আমরা চেষ্টা করছি আজকাল অনেক কথা বলার, তা সত্ত্বেও পুরুষদের মধ্যে সুইসাইডের রেট মহিলাদের থেকে অনেক বেশি। কিন্তু প্রিভেনশন করার আগে, কোনো কিছুকে বাঁচানোর আগে কেন হচ্ছে সেই কারণটা, এবং কি করে মানুষটাকে বুঝতে হবে সুইসাইডটাকে বাঁচানোর জন্য সেটা নিয়ে আলোচনা করাটা একটু গুরুত্বপূর্ণ। ডেভিড ফস্টার ওয়ালেশ একজন নভেলিস্ট নিজের সাইকোটিক্যালি ডিপ্রেসড বলে একটি নভেলে লিখেছিলেন সুইসাইড

0: প্রিভেনশন নিয়ে এবং সুইসাইডের কারণ নিয়ে। যে ধরে নিন একজন মানুষ, সে একটি অ্যাপার্টমেন্ট বা একটা ফ্ল্যাটে বন্ধ রয়েছে এবং সেই অ্যাপার্টমেন্টটিতে আগুন ধরে গেছে, আগুনটা এতটাই গুরুতরভাবে ছড়িয়ে পড়ছে যে সেখান থেকে বেঁচে বেরোনো সে আর কোনো উপায় বের করতে পারছে না। সেই মুহূর্তে সে এদিক ওদিক দৌড়াচ্ছে, হাতড়াচ্ছে, কিন্তু কিছুতেই বাঁচার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তার কাছে বাঁচার রাস্তা একটাই, সামনে যে একটা বড় বারান্দা আছে সেই বারান্দাটা থেকে ঝাঁপ মারতে হবে, আর কোনো উপায় চোখের সামনে দেখা যাচ্ছে না। তো উনি বলছেন যে সাইকোটিক্যালি ডিপ্রেসড এরকম কোনো মানুষ যদি খুব কঠিন সময় দিয়ে যায়, যেখানে প্রেজেন্ট পেইনটা একদমই আনবিয়ারেবল, একদমই অসহ্য হয়ে যাচ্ছে যন্ত্রণাটা, সে যখন আর কোনো উপায় দেখতে পাচ্ছে না, তখন তার মনে হচ্ছে যে আগুন থেকে বাঁচার জন্য এই চারতলা বা ওপরতলার এই বারান্দা থেকে ঝাঁপ মারাটাই বোধহয় শ্রেয় এবং সেটা তার কাছে বেস্ট অপশন বলে মনে হচ্ছে এবং সে সেটা অ্যাটেম্পট করছে। গ্লোরিফিকেশন অফ মেন্টাল হেলথটা করাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু হেল্পটা কি, আমি যেই হেল্পটা দিচ্ছি সেটা কি সবার জন্য, সব শ্রেণীর মানুষের জন্য, বিশেষ করে মার্জিনালাইজড পপুলেশনের জন্য, পুরুষদের জন্য, মহিলারা তো আমরা জানি কথা বলার চেষ্টা তবুও করে পুরুষদের থেকে বেশি, তাদের জন্য কতটা বেশি প্রযোজ্য? সবার জন্য তো সেম মেথড প্রযোজ্য নয়, প্রত্যেকটা মানুষের বোঝার ক্যাপাসিটি, ইন্টারেস্ট, নিড বাকিদের থেকে অনেকটা আলাদা এবং প্রত্যেকটা মানুষের বড় হওয়া, বেঁচে ওঠা সবটাই আলাদা। স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার চেষ্টা করি যেখানে এক্ষুনি কেউ সমস্যা নিয়ে আসলেই আমরা সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করি, যে এক্ষুনি একটা সমাধান খুঁজে বের কর, যে তুই একটু ফোনটা কম ইউজ কর, একটু জল বেশি করে খা, মন খারাপ হলে তুই চেষ্টা কর না বেশি করে একটা ডায়েরিতে লেখার, জার্নাল লেখার। কিন্তু এটা হতেই পারে যে আমি যে মনে মানুষটাকে সেই অপশনটা দিলাম, হেল্পটা দিলাম, সেই হেল্পটা ওর জন্য অ্যাপ্লিকেবলই নয়, তো উঠে পড়ে সলিউশনটা না দিয়ে সেক্ষেত্রে আমরা রেফার করতে পারি তাকে কোনো প্রফেশনাল হেল্পের কাছে, কারণ তারা সব থেকে বেস্ট জানবে যে এক্ষেত্রে তাকে কিভাবে হেল্প করা যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।
1: অসংখ্য ধন্যবাদ অনুশ্রী ম্যাডামকে। আবার বরং আমরা আমাদের এই গল্পটায় ফিরে আসি। সেদিন রাতে অয়ন যখন চূড়ান্ত হতাশার দোরগোড়ায় দাঁড়িয়ে মাথায় ঘুরছে সবকিছু শেষ করে দেওয়ার ভাবনা, ঠিক তখনই ওর ফোনে একটা মেসেজ আসে। মেসেজে লেখা, কিরে অনেকদিন কথা হয়নি, তোর গলাটা অন্যরকম লাগছিল কাল, তুই কি ঠিক আছিস? কাল একবার দেখা করবি, আমি তোর কাছ থেকে তোর কথা শুনতে চাই। এই একটা ছোট্ট লাইন, আমি তোর কাছ থেকে কিছু শুনতে চাই। কোনো উপদেশ নেই, কোনো জাজমেন্টও নেই। অয়ন সেদিন রাতে আর কোনো চরম সিদ্ধান্ত নেয়নি, কিন্তু পরদিন সে তার সেই বন্ধুর সঙ্গে দেখা করে এবং অঝোরে কাঁদে। বন্ধু কিন্তু ওর হাতটা শক্ত করে ওর মনের সমস্ত জমাট বাঁধা কষ্টগুলো শুনেছিল। এই যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, শুধু একজন শ্রোতা হওয়া, এটা কতটা জরুরি বলুন তো? পেশাদার সাহায্যের পাশাপাশি একজন সাধারণ মানুষ হিসেবে আমরা কি সত্যিই সাহায্য করতে পারি না? এই বিষয়ে কথা বলতে আমি চলে গিয়েছিলাম বিশিষ্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট নিবেদিতা বৈরাগীর কাছে। তার কাছ থেকে জানতে চেয়েছিলাম এই যে অ্যাক্টিভ লিসনিং বা মন দিয়ে শোনা, এটার গুরুত্ব কতটা।
2: আমি নিবেদিতা বৈরাগী, একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। আমাদের কাছে যদি কোনো মানুষ এসে বলেন আমার আর ভালো লাগছে না, আমি আর পারছি না, আমি কি করব, বেঁচে থেকে কি লাভ, আমরা কি খুব ভয় পেয়ে যাই, তাই না? এবং সেই ভয় থেকে আমরা কি চটপট উপদেশ দিয়ে ফেলি, আরে দূর, এসব কি ভাবছিস, একটু পজিটিভ ভাব তো, তোর তো সবই আছে, তাও তুই এমন বলছিস কেন? ওই মানুষটাকে দেখতো, তবুও দেখতো কি সুন্দর আছে বেঁচে। এইসব আসলেই হয়তো আমরা ভালোবাসা থেকেই বলি, যেন সেই মানুষটা কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে, সেই জন্যই হয়তো বলি। কিন্তু একটু ভাবলে সেই উল্টো দিকের মানুষটার হয়তো এরকম মনে হতে পারে, আমার মনের মধ্যে যে ঝড়টা চলছে সেটা হয়তো কেউ বুঝছেই না, হয়তো তার একাকিত্বটাকে আর একটু বাড়িয়ে দিলাম, হতেই পারে এটা। সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই মানুষটার হয়তো এই উপদেশগুলোর কোনো প্রয়োজন নেই, সেই মানুষটার হয়তো প্রয়োজন একটা মানুষের যে তার কথাগুলো শুনবে, তার কথাগুলো বুঝবে, তাকে বিশ্বাস করবে, তাকে বিচার করবে না, সেরকম একটা মানুষের তার পাশে দরকার। এইটাকেই আমরা মনোবিজ্ঞানের ভাষায় বলি অ্যাক্টিভ লিসেনিং বা নন জাজমেন্টাল সাপোর্ট। লিভ লাইফ গাইডলাইন অনুযায়ী দেখা গেছে যে যখন কোনো মানুষ চরম সংকটকালীন পরিস্থিতিতে থাকে এবং তার মনের কথা, মনের আবেগ শোনার মতন একটা সহানুভূতিশীল শ্রোতা পায়, তার অ্যাকিউট সুইসাইডাল ইম্পালস প্রায় 50-60% পর্যন্ত কমে যায়। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেখা গেছে যখন মানুষ তীব্র মানসিক কষ্টের মধ্যে থাকে এবং সে বুঝতে পারে যে তাকে কেউ জাজ করছে না, কেউ ভুল ভাবছে না এবং তার কথা শুনছে, তখন তার মস্তিষ্কের অ্যামিগডালার উপর চাপ কমতে শুরু করে এবং মানুষটি শারীরিক এবং মানসিকভাবে শান্ত হতে শুরু করে। অ্যাক্টিভ লিসেনিং মানেই যে শুধু কান দিয়ে শুনবো সেটা নয়, আপনার পুরো মনোযোগ দিয়ে সে মানুষের মনের অবস্থাটাকে

0: বোঝার চেষ্টা কর। ধরুন সেই মানুষটা তার মনের মধ্যে জমে থাকা আবেগ ক্ষোভ প্রকাশ করছে, তাকে থামিয়ে দিয়ে নিজের উপদেশ নাই বা দিলাম, তাকে একটুখানি বলতে দিলাম তার মনের কথাগুলো, তার কষ্টগুলো, তার অনুভূতিগুলো। সেই অনুভূতিগুলো হয়তো আপনার কাছে খুব ছোট অথবা অযৌক্তিক মনে হতেই পারে, কিন্তু তার কাছে এখন সেটাই সব থেকে বড় সংকট।
1: আজকের দিনে দাঁড়িয়ে শুধু এইটুকুই বলার, সাহায্য চাওয়াটা কোনো দুর্বলতা নয়। তোমার চারপাশের মানুষগুলোকে একটু খেয়াল করো না, হয়তো কেউ তোমার একটা কেমন আছিস এটা শোনার অপেক্ষায় রয়েছে। যদি তোমার নিজের পরিচিত বা কারোর মনে আত্মহত্যার চিন্তাভাবনা আসে, তবে দয়া করে চুপ করে থেকো না। গল্পটা না হয় এখানেই সমাপ্ত থাক। কি হলো অয়নের সঙ্গে, নতুন পাতা উল্টানোর দায়িত্ব তোমার আর আমার। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, নিজের মনের যত্ন নিতে কিন্তু ভুলো না। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি তোমার যুববাণীর বন্ধু প্রিয়ষ্মা। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়, আপাতত ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে।
2: এত সুন্দর একটা প্রতিবেদনের জন্য প্রিয়ষ্মাকে অনেক অনেক থ্যাংক ইউ। এবং আজকের দিনে সত্যি খুব রেলিভেন্ট এই প্রত্যেকটি কথা প্রিয়ষ্মার বলা, এবং যারা সঙ্গে ছিলেন স্টুডিও থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এভাবে।
3: এবং যারা নিজেকে একা ভাবছো তারা ভুলো না, কারণ আমরাও কিন্তু বন্ধু হয়ে তোমার সঙ্গেই আছি।
2: আসলে কোনো না কোনো একটা মুহূর্তে আমরা সকলেই একা হই, এটা তো অস্বীকার করার জায়গা নেই। বাট দ্যাট ডাজেন্ট মিন সেটা সর্বক্ষণের জন্য, সব কিছুই ওই সাময়িক মাথায় রাখতে হবে। যে কোনো পরিস্থিতি, সেটা ভালো হোক খারাপ হোক, যে কোনো পরিস্থিতি সাময়িক, অনেক জ্ঞান দিয়ে ফেলছি, আপাতত থাক।
3: মানে হেরে যাওয়ার তোমার কাছে যদি 10টা কারণ থাকে, তাহলে দেখবে ঘুরে দাঁড়ানোর জন্য তোমার কাছে 100টা কারণ রয়েছে।
2: আসলে আজকের মানুষ যেটা হয় আর কি, 5 মিনিট অপেক্ষা করতে পারে না। মনে করো ফোনে কোনো ভিডিও 1 সেকেন্ড দেরিতে খুললে বিরক্তি। কিন্তু এই যে মানে আমরা যে টপিকে ছিলাম, ভাবো তো ওই ধৈর্যের পরীক্ষাটা কোথায় দিতে হয়।
3: ধৈর্যের পরীক্ষাটা তখন হয় যখন কাকা চা হবে 5 মিনিট এইখানে,
2: একটা রো যাবে তারপরে। তারপর আরেকটা ধৈর্যের কথা বলি, সেটা হচ্ছে আখের রস। আখের রস খাওয়ার সময় দেখবে যে বিষয়টা তো টাটকা খেতে হয়, মানে আগে থেকে করা থাকতে পারে না। তো তুমি গোটা 5টা মিনিট ওই আখটাকে দেখছো, আখটার কি অবস্থা হচ্ছে, তুমি ভাবছো এই পরিস্থিতিটা তো আমারও হয় যখন আমি অফিসে ঢুকি। তুমি জাস্ট রিলেট করছো, করতে করতে তুমি একটা মিষ্টান্ন পাচ্ছো, মানে মিষ্টি মানে ওই অমৃত সমান একটা পানীয় পাচ্ছো।
3: আচ্ছা, ওই যে কথায় বলে না যে সবুরে মেওয়া ফলে,
2: অ্যাকচুয়ালি সবুরে আখের রস ফলে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এবার মানে একটাই কারণ যে তুমি এই যে এত কিছু এতক্ষণ অপেক্ষাটা করলে, তার একটাই কারণ অপেক্ষার ফলটা চোখের সামনে তৈরি হচ্ছে,
3: এবং সেই ফলটা মিষ্টি
2: মিষ্টি। মানে এটা কিন্তু খুব পুরনো একটা রাস্তার অভিজ্ঞতা। দোকান আর ক্রেতার মধ্যে কোনো অদৃশ্য দেওয়াল নেই, মানে কোনো রান্নাঘর নয়, কোনো কারখানা নয়, মানে তোমার চোখের সামনে গোটাটা তৈরি হচ্ছে। আর এই দৃশ্যটা রাস্তার খাবার আর পানীয় সংস্কৃতির কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
3: হ্যাঁ, এবং এই যে পানীয়গুলো রয়েছে সেগুলো দেখবে কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার ধাঁচগুলো আস্তে আস্তে পাল্টাতে থাকে।
2: একদম, মানে কোথাও লেবুর শরবত, আখের রস, ডাবের জল, ঘোল, শীতকালে চা, অফকোর্স।
3: হ্যাঁ, মানে দেখবো ওই দোকানটাই পাল্টে শীতকালে চা করে দিয়েছে,
2: চা করে নিয়েছে। কোথাও আবার বিশেষ ঋতুতে বিশেষ বিশেষ পানীয়, অর্থাৎ রাস্তার পানীয় কিন্তু আমাদের ক্যালেন্ডারও পড়ে, ঠিক আছে। আবহাওয়া বদলালে দোকানের চেহারা বদলে যায়, গরম বাড়লে বরফের চাহিদা বাড়ে, বৃষ্টি এলে চায়ের কেটলি যেন আরো একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
3: হ্যাঁ, এবং সেখানে তোমার ওই বৃষ্টির দিনে দোকানে দাঁড়িয়ে হাতে এক কাপ চা, এই ছবিটা আমাদের এতটাই পরিচিত, সেটা বৃষ্টির দিনের জন্য প্রয়োজন পড়ে না, এবং এইটা কোথাও গিয়ে যেন একটা ছন্দ বেঁধে একটা কবিতা তৈরি হয়ে যায়।
2: আসলেই আসলেই সবসময় গিয়ে মনে হয় এই শহরটাকেই, এই গোটা শহরটা, এই গোটা শহরতলি থেকে শুরু করে এই গোটা বাংলা সব জায়গাতেই আমাদের তাকে চাওয়ার, এই আমরা যে শহরে যে গ্রামে বসবাস করি না কেন, তাকেই তো আমরা সব থেকে বেশি ভালোবাসি। হ্যাঁ, অফকোর্স তার আগে আমাদের দেশ রয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার আগেও আমরা যে জায়গাটাকে থাকি, সেই জায়গাটাকেই ওই যে ওই প্রত্যেকটা গলির মোড় থেকে শুরু করে আমরা হয়তো প্রবাসে পাড়ি দিলাম, কিন্তু প্রবাসে পাড়ি দিয়েও ওই বোবা টি থেকে শুরু করে বোবা টি এর থেকে কথা বলা চা অনেক ভালো, ঠিক আছে।
3: আমি তো প্রথমবার বোবা টি এর নাম শুনেই ঘাবড়ে গেছিলাম, এই আবার কেমন টি, যেটা বোবা।
2: হ্যাঁ, কিন্তু না, ওই বোবা টি থেকে আমাদের কথা বলা চা অনেক অনেক ভালো।
3: মানে যে চা দিয়ে তোমার কথাটা শুরু হবে হবে হবে করছে, এইরকম একটা পরিস্থিতি।
2: এবার এরকমও হয়, মনে করো তুমি কোনো তুমি কারোর সঙ্গে দেখা করতে গেছো, এবার তোমার চায়ের, দুজনেই তোমরা চা প্রেমী, ঠিক আছে, কিন্তু তোমার চায়ের টেস্ট আর সেই মানুষটার চায়ের টেস্ট সম্পূর্ণ মানে বিপরীত ধর্মী। ভাবো সে পায়েস পায়েস চা খেতে ভালোবাসে, ঠিক আছে, আর আরেক যে মানুষ আরেকটি অপরদিকের মানুষটি মানে হ্যাঁ অপরদিকের মানুষটি হয়তো একদম চিনি ছাড়া লিকার চা খেতে ভালোবাসে, ঠিক আছে, মানে দুই বিপরীত ধর্মী যেটা বলছিলাম আর কি। কিন্তু

0: দুজনেই কিন্তু চা প্রেমী, মাথায় রাখতে হবে।
1: এক্স্যাক্টলি, হাতে কিন্তু দুজনেরই চায়ের কাপ রয়েছে, দুজনেরই চা আছে।
0: হ্যাঁ, কোথাও মিষ্টির একটু খামতি রয়েছে, কোথাও মিষ্টি অত্যধিক। আসলে এইভাবেই ব্যালেন্স হয়ে যাচ্ছে বিষয়টা, জানো তো, মানে কেউ কম, কেউ খাচ্ছে না, কেউ অনেক বেশি খাচ্ছে, এইভাবেই অ্যাকচুয়ালি ব্যালেন্স হয় সবকিছু। এটাই এটাই এটাই নেচারের রুল। অনেক বেশি কথা বলে ফেলছি।
1: আরেকটা জিনিস যেটা, যে এই যে তোমার চায়ের স্বাদ, ধরো তুমি কোথাও একটা গিয়ে খুব সুন্দর একটা চা খেলে, এবং সেইটা কিন্তু তোমার মনে থেকে যাবে যে আমি না অমুক জায়গায় দাঁড়িয়ে অমুক দোকান থেকে চা খেয়েছি।
0: একদম, মানে একটা একদম একটা নির্দিষ্ট চায়ের স্বাদ, একদম যেটা বলে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে কলেজের সামনে সেই দোকানটায়।
1: হ্যাঁ, কলেজের সামনে গিয়ে ধরো বহু বছর পর তুমি কলেজের পাশ থেকে যাচ্ছ এবং দেখলে সেই দোকানটা এখনো ওই রকমই রয়েছে, এবং গিয়ে চায়ের কাপটা তুমি তুলে নিলে, কিংবা তোমার কোনো একটি পুরনো রাস্তা দিয়ে তুমি যেতে যেতে দেখলে একটি ছোট্ট দোকান যেখানে তুমি হয়তো বেশ কয়েকদিন আগে বা কয়েক বছর আগে চা খেয়েছিলে, আবার সেই স্মৃতি তোমার জ্যান্ত হয়ে, মানে চায়ের দোকানের সঙ্গে না আমাদের বেশ কিছু স্মৃতিও কিন্তু মানে মনে পড়ে যায়, যেগুলো হয়তো লুকিয়ে থাকে কোথাও না কোথাও গিয়ে, আবার
0: আমাদের সবকিছু ফিরে পাওয়ার জন্য এক কাপ চা দরকার, ঠিক আছে? একদম, এটাই হচ্ছে মূল কথা। আমাদের কাছে কিন্তু অনেক কমেন্টস এসেছে আজকে, আমি খুব খুশি। সবাই নিজের চায়ের ব্যাপারে যে এত এত পজেসিভ, আই এম লাভিং ইট। তো মমু বলছো, এই ব্যবসা গরমে এক গ্লাস গন্ধরাজ শরবত খুব বেশি প্রিয়। বাবা বাবা, একদম, মানে
1: সবাই আজকে আমাদেরকে মানে বসিয়ে বসিয়ে লোভ দেখাচ্ছে,
0: ঠিক আছে? এবং সব থেকে বড় কথা, এই যে যা যা পানীয়, এগুলো কিন্তু আমরা বাড়িতে ইজিলি বানাতে পারি, ঠিক আছে? তো অমরজিৎ বলছো, ছোটবেলায় বাবার হাত ধরে যখন চাঁদনি যেতাম, এদিক ওদিক মার্কেটে ছোটাছুটির পর বিকেলে বাবা পুদিনার জল খাওয়াতো, নিমেষে সব ক্লান্তি জড়িয়ে যেত। চা কফি ডাব ফালুদা তো আছেই, কিন্তু তপ্ত গরমে ওই ছোট্ট ঠেলায় পুদিনার জলের তুলনা হয় না, আসলেই কোনো তুলনা হয় না। ওই জলজিরা ঝোলাতে ঝোলাতে যাচ্ছে একবার, ঠিক আছে, ইট ইস ভেরি গুড। ভাই ভাবতে পারছি না, যাই হোক। সৌমিন বলছো, আমার চায়ের থেকে কফি খেতে ভালো লাগে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা যাচ্ছি, ঠিক আছে। তো সৌরজা বলছে, গরমের সময় দইয়ের শরবত, হ্যাঁ এখানে কিন্তু একটা ব্যাপার আছে, দইয়ের শরবত আলাদা, লস্যি আলাদা, কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু দইয়ের শরবতের টেস্ট আলাদা, লস্যির টেস্ট আলাদা। সুতরাং আমরা বাঙালিরা জানি যে কোনটা লস্যি আর কোনটা দইয়ের শরবত। সুতরাং এটা এটা সৌরজাকে অনেক ধন্যবাদ যে এটাকে লস্যি না বলে দইয়ের শরবত বলার জন্য। বেশ, হরি অন্যত মন্দির থেকে বলছো, আমাদের হাসপাতালে মোড়ে চায়ের দোকানের নাড়ুদার, কত লোক চা খাই, কত লোককে চা খাইয়ে বলে পয়সা দিতে হবে না, আজকের খরচ আমার উঠে গেছে। সত্যি এরকম মানুষ আজও আছে, আজও আছে, শহরে রানাচে কানাচে বা বাংলার রানাচে কানাচে আজও এরকম মানুষ। ওই যে বলছিলাম না, এই ক্যাপিচিনো, এই বোবাটি, তারপরে কি কি বলে ওটাকে, কিছু একটা
1: কিছু একটা ডোপিও,
0: এক্সপ্রেসো অ্যান্ড অল, এক্সপ্রেসো আমার ভালো লাগে, যাই হোক। কিন্তু এই সমস্ত কিছুর পরে গিয়েও একটা চিনি ছাড়া লিকার চা বা একটা লেবু দেওয়া চা বা এক কাপ নিদিন পক্ষে একটা দুধ চায়ের ভার, যে তোমাকে যে তৃপ্তি, যে সুখ তোমাকে দেবে, সেটা দুনিয়ার কোথাও পাবে না বস।
1: আমি মোটামুটি যেখানে যেখানে ঘুরতে যাই, সেখানে সেখানে গিয়ে সেখানকার চা টেস্ট করি, এবং আমার একটা বাজে কিংবা ভালো স্বভাব জানি না, বাট এটা আমার রয়েছে, আমি সেই জায়গা চায়ের ভাড়গুলো কালেক্ট করে বাড়িতে নিয়ে আসি। বা
0: এটা কিন্তু বেশ ভালো একটা গুণ। আমাদের টেলিফোন লাইনে বন্ধু, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? হ্যালো হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? না, বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, আমরা অপেক্ষা করছি বন্ধুর টেলিফোনের। 0332107325। আর কথা বলতে বলতে ঘড়ি কাটায় 11:48, আমরা প্রচুর কথা বলেছি এখনো,
1: এবং আবার বন্ধু ফোন করছে।
0: দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বেশ, এই যে তোমাদের এই যে ছোট ছোট আনন্দের মুহূর্ত গুলো যে তোমরা আমাদের সঙ্গে ফোন করে ভাগ করে নাও, এটাতে যে কত ভালো লাগে সেটা তোমাদেরকে আলাদা করে বোঝাতে পারবো না। যাই হোক, আমরা যেমনটা বলছিলাম আর কি, অনেক অনেক কমেন্টস পেয়েছিলাম আজকে, ইতিমধ্যে অনেক কমেন্ট পড়েছি। তোমাদের আরো তোমাদের পছন্দের পানীয় নিয়ে যদি তোমাদের কিছু বলার থাকে, অন্তত দু চার লাইনে সারো, ঠিক আছে? উপন্যাস লিখলে পড়তে পারবো না, ঠিক আছে,
1: সময় খুবই
0: সীমিত। মানে এই এই করে গিয়ে আমরা চা খাবো,
1: টপিকটা নিয়ে আমরা কথা বলতে বসেছি, যখন গান বাজছিল আমি ব্রতদীপকে বলছিলাম যে চা এমন একটা টপিক, তার মাঝখানে আর অন্য কিছু ঢুকছে না, মানে আমরা যাই বলছি সেখানে ঘুরে ফিরে চায়ের দিকেই আমরা চলে যাচ্ছি।
0: আসলে জানো তো, এই স্বাদ, এই এটা না খুব আশ্চর্য একটা জিনিস, মানে ছবি ভুলে যেতে পারি, একটা রাস্তার নাম ভুলে যেতে পারি, কিন্তু কোনো কোনো স্বাদ হঠাৎ করে বহু বছর আগের একটা বিকেলকে ফিরিয়ে আনতে পারে। তাই একটা ভার কখনো শুধু ভার নয়, একটা গ্লাস কখনো শুধু গ্লাস নয়, তার মধ্যে জমে থাকে সময়। আর রাস্তার ধারের এই পানীয়ের সঙ্গে সময়ের এই সম্পর্কটাই বোধহয় সবচেয়ে সুন্দর, কারণ রাস্তা

0: তো সময়ের সাক্ষী, আর যে জায়গায় একটা ছোট চায়ের দোকান, কাল সেখানে একটা অন্য দোকান হতে পারে, যে দোকানে আমরা কলেজে দাঁড়িয়ে চা খেতাম সেটা হয়তো আর নেই, দোকানদার বদলে গেছেন, রাস্তা বদলে গেছে, আমরা নিজেরাও বদলে গেছি, কিন্তু কোনো একদিন হঠাৎ সেই একই রকম গন্ধ নাকে এলে মনে হয় আরে আরে এই গন্ধটা তো খুব চেনা। স্মৃতি তখন রাস্তার ধারে আমাদের জন্য একটা অদৃশ্য বেঞ্চ রেখে দেয়। তবে রাস্তার বানিয়ের গল্প শুধু ওই কয়েকটা লেবু, আখের একটা গাদা কিংবা একটা বড় মাটির হাড়ি, এই সামান্য জিনিস নিয়েই কিন্তু কতগুলো মানুষের জীবিকা চালান। কিন্তু
1: একদম
0: আমাদের গোটা শহরের অর্থনীতি শুধু বড় বড় অফিস, শপিং মল আর বহুতল ভবনের মধ্যেই তৈরি হয় না, এই ফুটপাথের দাঁড়িয়ে থাকা ছোট ছোট দোকানটাও সেই অর্থনীতির অংশ।
1: এবং সেখানে আমরা দেখছি যে একজন চা বানাচ্ছে, একজন গ্লাস ধুচ্ছে, কেউ আখ কিনে আনছেন, কেউ বরফ দিয়ে দিচ্ছেন, মানে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু একটা করেই যাচ্ছেন যাতে তারা আমাদেরকে সেই সার্ভিসটা দিতে পারে।
0: মানে এক গ্লাস শরবতের পেছনে অনেকগুলো অদৃশ্য মানুষের শ্রম থাকতে পারে।
1: মানে আমরা যদি দেখি হয়তো একজন দাঁড়িয়ে আছে, কিন্তু ওই কাজটা করার জন্য হয়তো ব্যাকে আরো অনেক মানুষ রয়েছে।
0: মানে আমরা দেখতে পাচ্ছি এক গ্লাস শরবত, কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড স্টোরি রয়েছে। প্রত্যেকটা চায়ে যেমন একটা করে গল্প থাকে, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা করে,
1: এবং এগুলো আমাদের এই যে শহর, সেই শহরের একটা জীবন্ত অংশ।
0: একদম আমাদের চলার পথে তৈরি হওয়া এই ছোট ছোট এগুলো সামাজিক স্থান, কখনো সেখানে প্রেম শুরু হয়, কখনো বন্ধুত্ব, কখনো বিতর্ক, কখনো নিছক একা দাঁড়িয়ে থাকা, আর কখনো কখনো এমন হয় কেউ কারো নাম জানে না কিন্তু দুজনেই একই দোকানে দাঁড়িয়ে চা খায়, পরের দিন আবার দেখা হয়, তারপর একদিন দোকানদার বলে ওঠেন আজ দুটো। এই দুটোর মধ্যে তখন আর শুধু চা থাকে না, পরিচয় থাকে, আরে এই তো রাস্তা।
1: হ্যাঁ, এবং এখানেই একটা সম্পর্ক তৈরি হয়ে যায় কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই। এক গ্লাস শরবত শেষ হয়ে যায়, ভারে চা শেষ হয়ে যায়, আখের রস শেষ হয়ে যায়, কিন্তু আমাদের কথা সেটা আর শেষ হয় না, সেটা চলতেই থাকে।
0: মানুষ একদম মানুষ আবার হাঁটে, রাস্তা আবার ব্যস্ত হয়, দোকানদার আবার পরের ক্রেতার দিকে তাকান, আর আমরাও চলতে থাকি, হয়তো কিছুক্ষণ পর আবার কোথাও একটা কেটলির শব্দ শুনবো, হয়তো আবার একটা ঠান্ডা শরবতের গ্লাসে চোখ পড়বে, হয়তো
1: আবার আমরা থামবো, কারণ জীবনে সব সময় বড় কোনো কারণে থামতে হয় না, কখনো কখনো শুধু তৃষ্ণা পেলে একটা ছোট্ট কারণের জন্য কিন্তু থামা যায়।
0: সামান্য ওই থামার মধ্যেই যদি একটা গল্প তৈরি হয়ে যায় তাহলে মন্দ কি, আর তার সঙ্গে দুজন মানুষের একটু কথা, এইভাবেই তো শহর তৈরি হয়, এইভাবেই তো স্মৃতি তৈরি হয়, এইভাবেই তো আমাদের প্রতিদিনের জীবন অজান্তেই গল্প হয়ে যায়,
1: আর সেই গল্পের মধ্যেই আমরা চলতে থাকি, কখনো তাড়াহুড়ো করে, কখনো ধীরে সুস্থে, কিন্তু ওই গল্পগুলোই আমাদের জীবনের একটা অংশ হয়ে যায়।
0: আবার কখনো হাতে একটা চায়ের ভাঁড়ের চা নিয়ে সেই ঘুরে ফিরে, এভাবেই আজকের এই চলার পথে আমরা একটু থেমেছিলাম রাস্তার ধারের এই পানীয়ের সামনে। পরের বার রাস্তার ধারের কোনো একটা ছোট্ট শরবতের দোকান দেখলে কিংবা কোনো চায়ের দোকানের সামনে ভাঁড়ের শাড়ি দেখলে একবার হয়তো একটু অন্যভাবে তাকাবে তোমরা, হয়তো দেখবে ওটা শুধু একটা দোকান নয়, ওটা একটা ছোট্ট গল্প, হয়তো তোমারই গল্প, হয়তো আমাদের শহরের গল্প, হয়তো আমাদের সময়ের গল্প, আর আমরা তো আছি সেই গল্পের মধ্যে দিয়ে প্রতিদিনের মতো।
1: এবং এই চায়ের কাপ হাতে নিয়েই আমাদের এই যে গল্প, বা ধরো শরবতের গ্লাস হাতে নিয়ে আমাদের যে গল্প, সেই গল্প একটা সময় তো ফুরোয়, তেমন করে আজকে আমাদের গল্প ফুরিয়েছে। আবার যেরকম তুমি পরের দিন তোমার বন্ধুকে বলবে যে কাল কিন্তু ওই চায়ের দোকানটার সামনে দাঁড়াস, তো সেইরকম ভাবে আমরাও কিন্তু তোমার সঙ্গে গল্প করার জন্য আবার একদিন ফিরে আসব সকালবেলায়, তাই না?
0: আর যেতে যেতে যদি এই গানটা না শোনাই ভারী অন্যায় হবে তোমাদের সঙ্গে। আপাতত সুমন চট্টোপাধ্যায়ের জন্য যেতে যেতে এই গানটি রইল তোমাদের জন্য। তবে হ্যাঁ, এমনি এমনি যাচ্ছি না, যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর হ্যাঁ থেমে নয় বরং চায়ের কাপে থেকো, মজায় থেকো, আড্ডায় থেকো, আর এইভাবেই শুনতে থেকো যুববাণী। সঙ্গে ছিলাম আমি প্রতদীপ, এবং আমার সঙ্গে
1: সায়নী।
0: চলো আজকের মতো টাটা।

আমি তোমাকে চাই, ডাইনে ও বাই আমি তোমাকে চাই, দেখা না দেখায় আমি তোমাকে চাই।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন রজনীকান্তের গান শুনবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন রজনীকান্তের গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন লোকগীতি, শিল্পী

0: শুনলেন লোকগীতি সংহিতা ভট্টাচার্যের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
0: এখন গ্রামীণ সংবাদ,
2: আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নীতি স্থির করতে নতুন সংশোধনী বিল আনার লক্ষ্যে রাজ্য বিধানসভায় আজ একদিনের বিশেষ অধিবেশন বসেছে। রাজ্য সরকারের দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট নামে ওই বিলটি সভায় পেশ করা হবে। বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশোধনী এই বিলে। বদলি নিয়ে যাবতীয় নির্দেশিকা রয়েছে, যারা দীর্ঘদিন

0: কলকাতা বা অন্য বড় শহরে পুরনো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, তাদের নতুন অথবা তুলনামূলক কম পরিকাঠামো রয়েছে এমন বিশ্ববিদ্যালয়েও পড়াতে যেতে হবে। শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে। এর ফলে গবেষণা, পরিকাঠামো, পঠন পাঠন, প্রশাসনিক দক্ষতা এবং সর্বোপরি সমগ্র প্রতিষ্ঠানের দ্রুত বিকাশ সম্ভবপর হবে। দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আলিপুরদুয়ারের প্রত্যন্ত বক্সা পাহাড়ে ফের কমিউনিটি হেলথ ইউনিটের স্বাস্থ্য পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় ও স্বাস্থ্য আধিকারিক পুরাণ শর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল বক্সা দুয়ারে গিয়ে কমিউনিটি হেলথ ইউনিটের পরিকাঠামো খতিয়ে দেখেন। 2600 মিটার উচ্চতায় 2021 সালে চালু হওয়া 300 শয্যার এই স্বাস্থ্যকেন্দ্র থেকে বক্সা পাহাড়ের 13টি গ্রামের বাসিন্দারা প্রাথমিক চিকিৎসা পেতেন। নাবালিকার সন্তান প্রসব নিয়ে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর সতর্ক বার্তার পর পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার সন্ধিপুর এলাকা থেকে রাহুল মণ্ডল নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। বছর 21-এর রাহুল গত বছর এক নাবালিকাকে বিয়ে করে। 17 বছরের ওই কিশোরী গতকাল গড়বেতায় সন্তানের জন্ম দেয়। নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে গ্রেপ্তার করা হয় রাহুলকে। অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাল্যবিবাহ রোধ ও নাবালিকা মাতৃত্বের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে গঙ্গাসাগরের সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। খান সাহেব আবাদ উচ্চতর বিদ্যালয়ে আয়োজিত শিবিরে 18 বছরের আগে বিয়ে, আইনত দণ্ডনীয় অপরাধ এবং অল্প বয়সে মাতৃত্বের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে পড়ুয়াদের সচেতন করা হয়। আজ কৌশিকী অমাবস্যা, এই উপলক্ষে বীরভূমের তারাপীঠে ভক্তদের ভিড় উপচে পড়ছে। হুগলির প্রাচীন কালী মন্দিরগুলির সঙ্গে শেওড়াফুলির শতাব্দী প্রাচীন নিস্তারিণী কালীবাড়িতেও চলেছে পূজার্চনা। তারাপীঠগামী যাত্রীদের সুবিধার্থে আজ থেকে রবিবার পর্যন্ত হাওড়া ও রামপুরহাটের মধ্যে বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর থাকা ঘূর্ণাবর্তটি আজ সকালে নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী দুদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদে বর্ষার মরশুমে সীমান্তে সক্রিয় গরু পাচার চক্র রুখতে তৎপর হয়েছে পুলিশ। গত রবিবার কান্দি রাজ্য সড়ক হয়ে সীমান্তবর্তী ভারত বাংলাদেশ এলাকার দিকে পাচারের সময় বহরমপুর থানার পুলিশ অভিযান চালিয়ে 91টি গরু উদ্ধার করে। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের চামটা খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক মৎস্যজীবী। সুন্দরবন কোস্টাল থানার কালিদাসপুরের বাসিন্দা তাপস সরকার নামে ওই ব্যক্তি স্ত্রী ও কয়েকজনের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন, সেই সময় বাঘের হামলার শিকার হন। পুরুলিয়ার ঝালদা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সিংহ অনাস্থা প্রস্তাবের জেরে তলবী সভায় অপসারিত হয়েছেন। এদিকে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 1 নম্বর ব্লকের কাকড়া ও কাজলাগড় গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:50 মিনিটে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
4: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
3: এখনো পর্যন্ত 9 কোটি 50 লক্ষর বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে

0: তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান।
3: গ্রাম বাংলার সমস্ত যুবা বন্ধুদের সাংস্কৃতিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের আসর বসেছে পশ্চিম বর্ধমান জেলার রূপনগরে। বন্ধুরা, আত্মহত্যা একটি মহাব্যাধি। হতাশা, নৈরাশ্য, পারিবারিক কলহ, মান অভিমান, ছোটোখাটো ভুল বোঝাবুঝির কারণে অনেক সময়ই মান আর হুঁশ হারিয়ে মানুষ বেছে নেয় আত্মহননের পথ। কিন্তু আত্মহত্যা কি কখনো সমস্যা সমাধানের রাস্তা হতে পারে? আমাদের আজকের নিবেদন একটি মানবিক চেতনার শ্রুতিনাটক, জীবনের জলছবি। রচনা অলোক সোম চৌধুরী, কণ্ঠে অঞ্জনা পাল ও কালিদাস মিশ্র, আবহ ও নাট্য নির্দেশনায় কালিদাস মিশ্র। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন তুহিন চট্টোপাধ্যায়। নাটক জীবনের

0: এই যে পাহাড়াওয়ালা, শুয়ে পড়েছো? একটা সিগারেট হবে ভাই? নেই বিড়ি দাও, যা শীত পড়েছে না আজ, দেশ লাইটটা একটু দিও প্লিজ। না না, তুমি শুয়ে থাকো। আচ্ছা আচ্ছা পাহাড়াওয়ালা, তুমি তো সারা রাত এই গঙ্গার পুলের উপরে পাহারা দাও না, এই ছোট্ট ঘরে? তা ধরো কেউ যদি মাঝরাতে চুপি চুপি উঠে আসে এই পুলের উপর, ফার্স্ট সেকেন্ড বেরিয়ার টুপকে একেবারে পুলের কিনারে গিয়ে দাঁড়ায়, তারপর ধীরে সুস্থে থার্ড এনক্লোজারের মাথায় উঠে শরীরটাকে পাখির মতো ফাঁসিয়ে দেয় শূন্যে, আর বাতাসের ঝাপটায় ক্ষত বিক্ষত হতে হতে মাধ্যাকর্ষণ তাকে দ্রুত টেনে নিচে নামিয়ে দেয় গঙ্গায়। পারবে বাঁচাতে? পারুনি, তুমি পারুনি বা ও তুমি শুয়ে পড়েছ? আচ্ছা বেশ বেশ, তুমি বরং ঘুমো, আমি একটু ওদিকটায় কে ওখানে দাঁড়ান দাঁড়ান, পালাচ্ছেন কোথায়? দাঁড়ান বলছি, আমাকে ফাঁকি দিয়ে পালানো এত সহজ নয়, বুঝেছেন? এবার বলুন তো পালাচ্ছিলেন কেন?
1: কই পালাইনি তো।
0: পালাননি?
1: না, হাঁটছিলাম, শুধুই হাঁটছিলাম।
0: মিথ্যে কথা বলছেন, আপনি দিব্যি পালাচ্ছিলেন।
1: আপনি এসব বলার কি, পথ ছাড়ুন, নইলে কিন্তু চিৎকার করব।
0: চিৎকার করবেন? ম্যাডাম, পাহারাওয়ালা এখন খাটিয়ায় শুয়ে দিব্যি নাক ডাকছে, তাছাড়া পুলের ওপর শীতের এতটা রাত্রিরে কে কোন মহিলার শীলতাহানি করল বা কে কার গলার হার ছিনিয়ে নিয়ে
1: যাচ্ছে?
0: না না না, ভয় পাবেন না, আপনার সঙ্গে ওসব করবার কোনো ইচ্ছে আমার নেই। হাতে কানে গলায় কিছুই তো রাখেননি ম্যাডাম, তবে শাড়িটা মনে হচ্ছে বেশ দামি।
1: আপনি খারাপ লোক, ভীষণ খারাপ লোক তো।
0: চুপ, একটা গাড়ি আসছে আলো দেখতে পাচ্ছেন? যদি পুলিশের গাড়ি হয় তাহলে তো আর দেখতে হবে না।

0: ওই তো এসে গেল, কি হবে?
1: ভয় পাবেন না, আপনি একটা কাজ করুন, ওই যে থামটা দেখছেন, ওটার আড়ালে গিয়ে বসে পড়ুন।
2: উঠে আসুন, পুলিশের গাড়ি নয়, প্রাইভেট। এবার বলুন তো, শীতের এতটা রাত্রিরে একা এখানে?
0: এমনি বিশ্বাস করুন, আসলে আমার কিছু ভালো লাগছিল না, ও বাড়ি নেই, টুরে গেছে, মানে আমার স্বামী আর কি, বাচ্চাটাও ঘুমিয়ে পড়লো, তাই হাঁটতে হাঁটতে
2: এই পুলের উপরে চলে। ওটা বাজে জানেন
0: কত? আর 9টা 10টা হবে,
2: 11টা বেজে গেছে অনেকক্ষণ।
0: ও আচ্ছা, আপনি বুঝি প্রায় এখানে আসেন?
2: রোজ 6 মাস রোজ এ সময় এখানে।
0: কেন?
2: আপনারই মতো ভালো লাগে না তাই। আচ্ছা আচ্ছা বলুন তো, এতটা রাত্রিরে আপনি যে একা এখানে এসেছেন, তা আপনার স্বামী যদি হঠাৎ ট্যুর থেকে ফিরে আসেন আর আপনাকে দেখতে?
0: না না, আমার স্বামী খুব ভালো মানুষ, আমাকে ভীষণ ভালোবাসেন। আপনি হাসছেন।
2: আমি জানি ম্যাডাম, আমি জানি আপনি কেন এখানে এসেছেন।
0: কেন?
2: মরতে?
0: আপনি কি যাতা বলছেন বলুন তো, মরবো কেন? আমার স্বামী, আমার সন্তান, আমার সংসার।
2: আজকের টেম্পারেচার কত জানেন?
0: টেম্পারেচার?
2: হ্যাঁ, বায়ুমণ্ডলীয় তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস। বছরের শীতলতম দিন, অবশ্য তাতে কিছু যায় আসে না, যে মরতে যাচ্ছে তার কাছে তাপমাত্রাটা কোনো
0: ফ্যাক্ট। যদি মরি তাতে আপনার কি? তখন থেকে শুধু পুলিশের গাড়ি, না 10টা না 11টা, তাপমাত্রা যা তা সব বলে যাচ্ছেন, আমাকে একটু একা থাকতে দিন না প্লিজ।
2: তা দিচ্ছি, কিন্তু আপনি তো ঠান্ডায় কাঁপছেন, তাই বলছিলাম যে অসুবিধে না থাকলে আমার এই চাদরটা নিতে পারে।
0: না দরকার নেই, ঠান্ডাটা লাগছে ঠিকই, তবে তেম আসলে আসার সময় চাদরটা আনতে
2: ভুলে গেছে। তা ভোলাটাই তো স্বাভাবিক ম্যাডাম, এ সময় কি কারো মাথা ঠিক থাকে? তবে না এনে ভালোই করেছেন জানেন, মানে মরতে যাচ্ছেন অথচ নিউমোনিয়ার ভয়ে একটা চাদর জড়িয়েছেন গায়ে, ব্যাপারটা কিরকম হাস্য।
0: শুনুন, আপনার এসব রসিকতা আমার মোটেও ভালো লাগছে না, ঠিক আছে? এখন বলুন তো কি হলে আপনি আমাকে রেহাই দেবেন?
2: কিছু না, আপনি থাকতে পারেন, যেতে পারেন, এটা পাবলিক প্লেস ম্যাডাম, আপনার যা ইচ্ছে আপনি সেটাই করতে পারেন। আমি শুধু জানতে চাইছিলাম, আপনি আপনি কি সত্যি মরতে চান?
0: হ্যাঁ চাই, চাই, চাই, আমি মরতে চাই, বাঁচতে চাই না, তাই এখানে এসেছি এই পুলের ওপর এত রাতে, হলো তো?
2: ম্যাডাম আপনি কিন্তু অযথা রেগে যাচ্ছেন, আমার মনে হয় ম্যাডাম বিষয়টা নিয়ে আর একটু ভাবা দরকার।
0: মানে
2: মরাটাও তো সহজ নয় ম্যাডাম।
0: কি বলতে চান আপনি?
2: বলছি যে আপনি মরবেন বলে ঠিক করেছেন, ঠিক, কিন্তু ধরুন আপনি চেষ্টা করলেন কিন্তু পারলেন না।
0: মানে?
2: মানে এই গঙ্গার উপর থেকে প্রায় 60 ফিট উপর থেকে আপনি নিচে ঝাঁপ দিলেন কিন্তু মরলেন না।
0: তা কি করে সম্ভব?
2: সম্ভব সব ওই যে দেখুন দেখুন দেখুন
0: কি
2: ওই যে নিচে গঙ্গার অন্ধকারের বুকে কয়েকটা টিম টিমে আলো।
0: হ্যাঁ ওই তো, কিসের আলো?
2: মহাজনী নৌকো, তারই আলো। তা ধরুন ওই ওই নৌকোর মাঝি মাল্লারা সব ঘুমোচ্ছে, কিন্তু কোনো এক উদাসী তরুণ মাঝির এই শীতের রাত্রিরেও দু চোখে ঘুম নেই, ছোঁয়ের উপরে বসে গঙ্গার কুলু কুলু শব্দ শুনতে শুনতে হয়তো ভাবছে তার প্রিয়জন।

0: মাটির কথা, দেশের কথা হতে পারে না?
1: হ্যাঁ, তা হতেই পারে, কিন্তু তার সঙ্গে আমার মরা না মরার কি সম্পর্ক
2: আছে? ধরুন আপনি একটা ঝাঁপ দিলেন, একটা শব্দ হলো, আর ওই মাঝি চমকে মুহূর্তের মধ্যে ব্যাপারটা বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে হাঁক ডাক করে অন্য মাঝিদের ঘুম ভাঙিয়ে সেই শব্দকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল ঝপা জলের মধ্যে। আর আপনি তখন জলের মধ্যে ডুবছেন, ভাসছেন, জল খাচ্ছেন, আর ওরা আপনাকে তুলে নিয়ে এলো নৌকোয়।
1: শুনুন,
0: বলুন।
1: আমি জানি না আপনি কে, কেমন লোক, কোথায় থাকেন, সত্যি কোনো অভিসন্ধি আছে কি না। সে যাই হোক, আপনি কিন্তু বেশ কথা বলেন। আপনার কথা শুনলে মনে হয় আপনার উপর ভরসা করা যায়। কই, কিছু বলছেন না যে?
2: না না ম্যাডাম, ম্যাডাম আমি একটা অন্য কথা ভাবছিলাম। আপনি যখন আত্মহত্যা করবেন ঠিকই করে ফেলেছেন,
0: আমি আপনাকে সাহায্য করতে পারি।
1: কিভাবে?
2: কিভাবে? যেমন ধরুন, ঝাঁপটা কখন দেবেন সেই সময়টা আমি আপনাকে বলে দিতে পারি। শেষ রাতে জানেন, যখন কুয়াশা আরো ঘন হয়ে পুলের আলোগুলোকে ঢেকে ফেলে প্রায়, এক হাতের দূরের কোনো জিনিস যখন আর দেখা যায় না, সে সময় রিস্কটা অনেক কম। তাছাড়া রেলিং টোপকে পুলের কিনারে গিয়ে দাঁড়াতে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনার হাত দুটো আমি পিছমোড়া করে বেঁধে দিতে পারি, তারপর আচমকা একটা আলতো ঠেলা। মৃত্যু, মৃত্যু প্রায় নিশ্চিত ম্যাডাম। আপনি কিন্তু সত্যি সত্যি শীতে কাঁপছেন, চাদরটা নিন, প্লিজ না ভুলবেন না।
1: দিন
0: ম্যাডাম, একবার উপরের দিকে তাকিয়ে দেখুন, আজ পূর্ণিমা।
2: মাথার উপর উপুর করা স্বচ্ছ কাঁচের বাটির মতো তারা ভরা একটা আকাশ, নিচে গঙ্গার কুলুকুলু ধ্বনি, ঘুমন্ত পৃথিবী। ঠিক এই সময় ছোট্ট একটা লাফ দিয়ে একেবারে জীবন থেকে মৃত্যুর ঘরে চলে যাওয়া, অসাধারণ, দারুণ ভেবেছেন ব্যাপারটা। মানে আপনি কিন্তু দারুণ রোম্যান্টিক। কি কিছু বলছেন না যে?
1: ভাবছি, জানেন একটা কথা হঠাৎই মনে পড়ে গেল, ওই যে আপনি বললেন না মৃত্যুর মধ্যে রোম্যান্স।
2: আপত্তি না থাকলে বলুন না, শোনা যাক।
1: একটা ছেলে, জানেন কতই বা বয়স, এই 25-26, হ্যান্ডসাম, লেখাপড়া জানতো, চাকরি বাকরি ছিল না, মানে পায়নি তখনও। ছেলেটা একদিন সারা রাত জেগে একটা ডায়েরির পাতায় তার যন্ত্রণার কথা, কষ্টের কথা, পাওয়া না পাওয়া, বেদনার কথা, তার ভালোবাসা, অভিমান, সব সব লিখে ফেলল। ভোর হলে দাড়ি কাটল, স্নান সারল, আকাশে নীল একটা প্রিয় শার্ট ছিল তার, পরল, সাদা ট্রাউজার, পায়ে চকচকে শু, তারপর ডায়েরিটা নিয়ে ভোর ভোর বেরিয়ে পড়ল স্টেশন। একটা কৃষ্ণচূড়া গাছের তলায় সিমেন্টের বাঁধানো বেঞ্চিতে সে অনেকক্ষণ বসে রইল। অনেকগুলো লোকাল ট্রেন মালগাড়িকে চলে যেতে দিল, তারপর হঠাৎই শুনল দূরাগত কোনো ট্রেনের হুইসেল, ট্রেনটা আসছে, লাল গোলা ফার্স্ট প্যাসেঞ্জার, ট্রেনটা আসছে, আরো আরো এগিয়ে আসছে, আরো আরো।

0: আর কিছু শোনাবি, সেই এক মধ্যবিত্তের গল্প।
1: তখনও বুকের ওপর ডায়েরিটা ধরেছিল, সদ্য কাটা দাড়ি, আফটার সেফের গন্ধ, বেঁচে থাকতে তো রোম্যান্স পেল না, তাই বোধহয় ওভাবে মৃত্যুর মধ্য দিয়ে।
0: আপনি চিনতেন ছেলে?
1: না না, আমি চিনি না, আমি কি করে চিনব?
0: কেন এমন করলো?
1: একটা মেয়ে, কতই বা বয়স তখন, 19-20, মেয়েটা ওকে রিফিউজ করেছিল।
0: সেই মেয়েটার কি হলো?
1: সেই মেয়েটা ভুলে গেল, ভুলে যেতে হয়, বিয়ে করলো জানেন, মস্ত ঘর, শিক্ষিত স্বামী, বড় চাকুরে, বাড়ি, গাড়ি, অনেক টাকা, সোনা দানা, কিন্তু
0: কিন্তু
1: কিন্তু কেমন যেন সব বদলে গেল। স্বামী মাতাল হয়ে ঘরে ফেরে, অত্যাচার, শারীরিক নির্যাতন, ভালোবাসা, ওসব কবি কর্কুটোর মতো অন্ধকারে ভেসে গেছে। আচ্ছা, আপনি রোজ রাত্রিরে এখানে আসেন কেন?
0: একজনকে খুঁজতে ম্যাডাম।
1: খুঁজতে? কাকে?
0: আমারই পরিচিত একজন বন্ধু।
1: বন্ধু এখানে?
0: আমার বন্ধু খুব রোম্যান্টিক জানেন, আপনারই মতো, ঠিক করেছে মরবে, এই পুলের ওপর থেকে ঝাঁপিয়ে পড়বে গঙ্গায়, কিন্তু কিন্তু পারছেন না জানেন।
1: আসলে আপনার বন্ধু ভয় পাচ্ছেন, মৃত্যুকে কে না ভয় পায় বলুন।
0: হিসেবটা তো সহজে মেলাবেন না প্লিজ, আসলে আসলে আমার বন্ধুটা অপেক্ষা করছে।
1: অপেক্ষা কিসের?
0: একটা রাতের, একখানা কালো আকাশ মাথার উপরে নেমে আসবে, পুলের আলোগুলো সব নিভে যাবে পটাপট, গঙ্গার বুক ফাঁসিয়ে ছুটে আসবে একটা উত্তাল বান, একটা ঢেউ ভাঙার প্রচন্ড শব্দ। আসলে আসলে এমনই একটা রাতে তুমি
1: থামলেন কেন?
0: তনিমা, তনিমা আত্মহত্যা করেছিল। এই যেখানটায় আপনি দাঁড়িয়ে আছেন তার একটু বাঁদিকের ওপর থেকে গঙ্গার বুকে ঝাঁপ দিয়েছিল তনিমা।
1: তনিমা? তনিমা কে?
0: আমার বন্ধুর স্ত্রী জানেন, বন্ধুটা কিন্তু শেষ অব্দি চেষ্টা করেছিল জানেন, ও বুঝতে পেরেছিল যে তনিমা আজকে কিছু একটা ঘটাবে, বাড়ি থেকে বেরিয়ে অনেকটা পথ ছুটতে ছুটতে এই পুলের উপরে দূর থেকে তনিমাকে দেখতে পেয়েছিল, বেরিয়ার গুলো পরপর টোপকে তখন লাস্ট এনক্লোজারের উপরে উঠছে তনিমা, বন্ধুটা চিৎকার করে বারবার ওকে থামানোর চেষ্টা করেছিল, এই এই তনিমা, তনিমা না, তনিমা, তনিমা প্লিজ, তনিমা। তিন দিন পর ওর পচা গলা মৃতদেহটা একটা পরিত্যক্ত জেটির তলা থেকে উদ্ধার করেছিল জল পুলিশ।
1: আচ্ছা, তনিমাকে মরতে হলো কেন?
0: জানি না, জানি না ম্যাডাম, এর উত্তর একমাত্র তনিমাই দিতে পারত। আসলে আসলে নেহাতি অভিমান, ভুল বোঝা বুঝি এই মৃত্যুর। জানেন ম্যাডাম, ছোটখাটো কারণে জীবনে অনেক বড় ঘটনা ঘটে যায়। শুনছেন? সময় হয়ে গেছে, ওই দেখুন লুপ্তক ডুবে যাচ্ছে।
1: একটু পরেই ভোর হবে,
0: আর দেরি করাটা ঠিক হবে না জানেন, একটু পরেই পুলের উপর দিয়ে গাড়ি ঘোড়া চলবে, মানুষজনের যাতায়াত শুরু হয়ে যাবে, পাহারাওয়ালারও ঘুম ভেঙে যাবে, তখন কিন্তু
1: আমি তৈরি।
0: আসুন আসুন, এখানে এখানে দাঁড়ান,
1: এখানে।
0: এবার আপনার শাড়ির আঁচলটা একটু দিন, মানে দড়ি বা রুমাল তো হাতে কিছু নেই, তাই আপনার হাত দুটো ওই আঁচুলটা দিয়েই পেঁচে।

0: যা বিধি দিলাম আর খুলবে না। ম্যাডাম, এবারে আপনাকে উঠতে হবে উপরে। আমি আমি আপনাকে সাহায্য করছি। হ্যাঁ, রেলিংয়ের এখানটা পা রাখুন, রেখেছেন? হ্যাঁ, আমি ধরছি ধরছি, পড়ুন পড়ুন, আছি আছি আছি। এবার এবার এবার এখানে এখানে পা রাখুন, রেখেছেন? এবার উঠে পড়ুন, আস্তে আস্তে। এবার এবার সোজা হয়ে দাঁড়ান, নড়বেন না কিন্তু। হ্যাঁ,
1: না,
0: আমি এক দুই তিন বলবো, আর পিছন থেকে একটা আলতো করে ঠেলা, ঠিক আছে? নদীর নদীতে নিচে গঙ্গার স্রোত দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন গঙ্গার কুলু কুলু ধ্বনি, উপলব্ধি করছেন ম্যাডাম? একদম ভেতর থেকে উপলব্ধি করুন গঙ্গার গভীরতা। ওকে ওকে ওকে, এক দুই।
1: আপনি কেন কেন আপনি কেন আমায় বাঁচালে?
0: ম্যাডাম, ও ম্যাডাম, জীবনকে এড়িয়ে নয়, জীবনকে পেরিয়েই

শেষ হলো আমাদের আজকের শ্রুতিনাটক জীবনের জলছবি, ব্যবস্থাপনায় কালিদাস মিশ্র। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তুহিন চট্টোপাধ্যায়।

0: গ্রামের যুবাবন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজ শুরুতেই দ্বৈত কণ্ঠে উৎপলা সেন এবং শচীন গুপ্ত।

0: আগুন জ্বালো আগুন জ্বালো, ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো।
1: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। এবারে সমবেত কণ্ঠে কণিকা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় এবং সুচিত্রা মিত্র।

0: শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
1: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

আকাশবাণী খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1377। 5000-এরও বেশি মানুষ নিখোঁজ। বিহারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তামিলনাড়ুর 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক টিভিকে নেতৃত্বাধীন জোট ও বিরোধী ডিএমকে দলের প্রার্থী ঘোষণা। ভোটগ্রহণ 6 অক্টোবর। নবম আসিয়ান ভারত কৃষি সংক্রান্ত বৈঠকের ফাঁকে একাধিক দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। চীনে ভূমিধসে 16 জনের প্রাণহানি। ফিলিপিন্সে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 5। মহিলাদের এশিয়া কাপের ক্রিকেটের সেমিফাইনালে ভারত আজ বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1377। উদ্ধারকারী দলগুলি আরও মৃতদেহ উদ্ধার করেছে এবং 5000-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে। জাতীয় দুর্যোগ রুখি হ্রাস ও ব্যবস্থা

ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে চিতোয়ান জেলায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে 13,600 বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। গত 26 আগস্ট নেপাল তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধসে সৃষ্ট হড়পাভানে বহু ঘরবাড়ি, যানবাহন, রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয়, জলবিদ্যুৎ প্রকল্পগুলির প্রভূত ক্ষতি হয়। চীনা সংবাদমাধ্যম জানিয়েছে চীনের অংশে অন্তত 43 জন নিহত এবং তিব্বতে 500 বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এদিকে ভারত নেপালে মানবিক সহায়তা জোরদার করেছে, তারা 130 টনেরও বেশি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে এবং অনুসন্ধান, উদ্ধার ও ফরেন্সিক কার্যক্রমে সহায়তার জন্য 54 জন বিশেষজ্ঞ কর্মী মোতায়েন করেছে। গঙ্গা, সোন, পুনপুন, গণ্ডক ও বাগমতী নদীর জলস্তর কমে যাওয়ায় বিহারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জোরদার করা হয়েছে ত্রাণ ও উদ্ধার কাজ। রাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, ত্রাণ ও উদ্ধার কাজ আরও জোরদার করা হয়েছে। পাটনা, বৈশালী, সারণ, মুঙ্গের, ভাগলপুর ও আড়োয়াল সহ 14টি জেলার 40 লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের সড়ক নির্মাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার কুমার শৈলেন্দ্র রাস্তার উপর কড়া নজর রাখতে এবং জল নেমে গেলেই দ্রুত মেরামতির ব্যবস্থা করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। এদিকে খাগাড়িয়ার বালতারা এবং কাটিহারের কুরশেলায় পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD আজ ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এর পাশাপাশি আগামী 3 থেকে 4 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কেরালা, মাহে এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। আগামী 15 তারিখ পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত একই ধরনের আবহাওয়া থাকবে বলেও জানানো হয়েছে। তামিলনাড়ুতে টিভিকে নেতৃত্বাধীন সেকুলার সোশ্যাল জাস্টিস ভিক্টরি অ্যালায়েন্স আগামী 6 অক্টোবরের উপনির্বাচনের জন্য তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ক্ষমতাসীন জোট যথাক্রমে ধারাপুরাম ও মাদুরান্তকম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সত্যভামা ও মার্গাতাম কুমারভেলকে মনোনীত করেছে। অন্যদিকে বিরোধী দল DMK মাদুরান্তকম কেন্দ্র থেকে আই পারাথামান এবং ধারাপুরাম বিধানসভা কেন্দ্র থেকে এস সুগানিয়াকে প্রার্থী করেছে। AIADMK নেতৃত্বাধীন জোট অবশ্য এই উপনির্বাচনের জন্য এখনও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেনি। এই উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া গতকাল শুরু হয়েছে, চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। আগামী 17 সেপ্টেম্বর জমা পড়া মনোনয়নপত্রগুলো যাচাই করা হবে এবং প্রার্থীরা 19 সেপ্টেম্বর পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। উল্লেখ্য, AIADMK 2 বিধায়ক মারাগাথাম কুমারভেল এবং সত্যভামা তাঁদের বিধানসভা সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে TBK-তে যোগ দেওয়ায় মাদুরান্তকম ও ধারাপুরাম আসন দুটি শূন্য হয়ে যায়। TBK বিধায়ক VS বাবুকে আজ ভোরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোলাথুর বিধানসভা কেন্দ্রের 75 বছর বয়সী এই বিধায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী MK স্টালিনকে পরাজিত করেছিলেন। পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী ও BJP নেতা ভগত চুন্নিলাল প্রয়াত, বয়স হয়েছিল 94 বছর। জলন্ধরে দীর্ঘ অসুস্থতার পর তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মালয়েশিয়া, তিমুর লেস্তে এবং মায়ানমারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 9ম আসিয়ান ভারত কৃষি ও অরণ্য বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে এই বৈঠকগুলি অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী মোহাম্মদ বিন সাবুর সঙ্গে বৈঠকের সময় শ্রী চৌহান জ্ঞান, দক্ষতা এবং সর্বোত্তম কর্মপদ্ধতি বিনিময়ের গুরুত্বের উপর জোর দেন। তিমুর লেস্তের কৃষিমন্ত্রী মার্কোস দ্য ক্রুজ কৃষিক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া শ্রী চৌহান মায়ানমারের কৃষিমন্ত্রী মিন নাউয়ের সঙ্গেও বৈঠক করেন। ব্রিক সম্মেলনের প্রাককালে নিরাপত্তা জোরদার করতে জাতীয় রাজধানী জুড়ে আজ থেকে চলতি মাসের 14 তারিখ পর্যন্ত ড্রোন সহ অন্যান্য ছোট আকাশযানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুলিশ। এই বিধিনিষেধ আগামী সোমবার পর্যন্ত কার্যকর থাকবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতে জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথম সফরকে ভারত জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এই সফর উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান আস্থা এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন। শ্রী সিং জানান, নতুন দিল্লিতে গত মাসে জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কোজুমির সঙ্গে আলোচনার প্রেক্ষিতেই এই পদক্ষেপ। বীর গার্জ

এর মতো যৌথ মহড়া ও পারস্পরিক সফরের আদান প্রদান এই সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলবে বলেও তিনি মন্তব্য করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে অতিবৃষ্টির জেরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। সেদেশের জিয়াংশি প্রদেশে সুইচুয়ান কাউন্টির 3টি শহর জুড়ে এই প্রাণহানির ঘটনাগুলির খবর পাওয়া গেছে। চীনের পূর্ব উপকূলে টাইফুন সাউডেলের কারণে পরপর টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হয়। ভূমিধসের জেরে গাওপিং শহরে 13 জন, জু আনওয়েতে 2 জন এবং তাংহুতে 1 জন প্রাণ হারিয়েছেন। সুইচুয়ান কাউন্টি থেকে প্রায় 18,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টির ফলে পার্শ্ববর্তী হিউনান প্রদেশে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উল্লেখ্য, টাইফুন সাউডেল গত 28 অগস্ট ঝেজিয়াং প্রদেশে প্রথমবার এবং পরবর্তীকালে 3রা সেপ্টেম্বর ক্রান্তীয় ঝড়ে রূপান্তরিত হয়ে ফুজিয়ান প্রদেশে দ্বিতীয়বার আঘাত হানে। ফিলিপিন্সে পালোয়ান প্রদেশের কাছে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 86 জন। সেদেশের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে জনপ্রিয় পর্যটন স্থান কোরনের কাছে এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে, 43 জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রী এবং ক্রু সদস্য সহ ওই ফেরিতে 134 জন ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী নভেম্বরের নির্বাচনের আগে ইরান যুদ্ধ শেষ হবে বলে তিনি মনে করেন না। একই সঙ্গে নির্বাচনের আগে তেলের দাম কমবে না বলেও তিনি মন্তব্য করেন। এদিকে ট্রাম্প গতকাল বলেন নির্বাচনের পরেই অবিলম্বে এই যুদ্ধ শেষ হয়ে যাবে। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন ইরান আমেরিকার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, তবে এই দাবির সপক্ষে তিনি কোনো প্রমাণ পেশ করেননি। স্লোভেনিয়ায় নিজেদের প্রথম দূতাবাস চালু করল ইসরায়েল। লিবলিয়ানায় উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন জার এই ঘটনাকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন। এই দূতাবাস বৃহত্তর সংলাপ ও সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে স্লোভেনিয়ার বিদেশমন্ত্রী টোন কাইজার আশা প্রকাশ করেন। এদিকে স্লোভেনিয়ার শতাধিক প্যালেস্তাইনপন্থী বিক্ষোভকারী জড়ো হয়ে দূতাবাস বন্ধের দাবি জানান। এর আগে স্লোভেনিয়ার পূর্ববর্তী মধ্য বামপন্থী সরকার 2024 সালে প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল এবং 2025 সালে ইসরায়েলের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ইরানের হরমুজগান প্রদেশের কেসম দ্বীপ, সিরিক ও মিনাপ প্রদেশ সহ উপকূলীয় অঞ্চল জুড়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে সৌদি আরবের কিং পাহাদ বিমান ঘাঁটির কাছেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তায়েফ শহরেও অন্তত 2টি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলেও জানা গেছে। মহিলাদের এশিয়া কাপের ক্রিকেটের সেমিফাইনালে আজ দুবাইয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত। অন্যদিকে গ্রুপ বিতে দ্বিতীয় স্থান থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে আগামীকাল পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1377। 5,000-এরও বেশি মানুষ নিখোঁজ। বিহারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তামিলনাড়ুর 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক টিভিকে নেতৃত্বাধীন জোট ও বিরোধী ডিএমকে দলের প্রার্থী ঘোষণা। ভোটগ্রহণ 6ই অক্টোবর। নবম আসিয়ান ভারত কৃষি সংক্রান্ত বৈঠকের ফাঁকে একাধিক দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলির কর্মীদের এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য প্রথমবার আইনি কাঠামো তৈরি করতে রাজ্য সরকার আজ বিধানসভায় সংশোধনী বিল এনেছে। পাশাপাশি 18টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় অভিন্ন নীতি কার্যকর করতেও একটি সংশোধনী বিল আনা হয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল অনুযায়ী প্রশাসনিক প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে আচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মীকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করতে পারবেন। বদলির পর কর্মী মূল বিশ্ববিদ্যালয়ে লিএন বজায় রাখা বা নতুন বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। পরিষেবার শর্ত, সিনিয়রিটি এবং অন্যান্য অধিকারও সুরক্ষিত থাকবে। বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন ও কর্মী স্বল্প বিশ্ববিদ্যালয়গুলিতে অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। তাঁর দাবি, কর্ণাটক, কেরল ও মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যেও এই ধরনের ব্যবস্থা রয়েছে। রাজ্য সরকার

0: আইনের অপব্যবহার করবে না বলেও তিনি আশ্বাস দেন। তবে তিনি এও বলেন, শিক্ষা ভারতের সংবিধানের সপ্তম তপশিলের অন্তর্ভুক্ত, কাজেই রাজ্য সরকারের এই সংশোধনী আনার এখতিয়ার রয়েছে।
1: আপনাদের জেনে রাখা দরকার, শিক্ষা ভারতের সংবিধানের সপ্তম তপশিলের কনকারেন্টলি সমবর্তী তালিকার 25 নম্বর এন্ট্রির অধীনে পড়ে। এর অর্থ হল রাজ্য বিধানসভা এই বিষয়ে আইন প্রণয়নের সম্পূর্ণ সাংবিধানিক ক্ষমতা রয়েছে।
0: মুখ্যমন্ত্রী কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির এক শ্রেণীর অধ্যাপকের বিরুদ্ধে সনাতনী সংস্কৃতিকে অবমাননা করার অভিযোগ তোলেন। এরা বেছে বেছে বিজেপির মতাদর্শের বিরোধিতা করছে বলেও তার দাবি। গত 15 বছরে তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির পাশাপাশি তার আগের 34 বছরের বাম আমলের দুর্নীতির তদন্ত হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে বিলের আড়ালে বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপ ও শিক্ষায় গৈরিকীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে বলে সব বিরোধী দলের তরফে অভিযোগ তোলা হয়েছে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, সরকারের হাতে এই আইনের 16 আনা অপব্যবহারের সুযোগ রয়েছে। পরে তারা বিলের বিরোধিতা করে কক্ষ ত্যাগ করেন। মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেসের সদস্য আরিফা আহমেদও বিলের বিরোধিতা করে ভোটাভুটি দাবি করেন। অধিবেশনের সূচনায় প্রাক্তন উপাধ্যক্ষ ও প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোক প্রকাশ করা হয়। শাসক ও বিরোধী উভয় পক্ষের সদস্যরাই তার ব্যক্তিত্ব, সততা এবং সংসদীয় আচরণের স্মৃতিচারণ করেন। আশিস বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাতিল, প্রাক্তন বিধায়ক তানিয়া চক্রবর্তী এবং শতবর্ষী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় ও নেপালে হরপাবানে মৃতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর সবাই উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। বিধানসভা চত্বরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। বিধানসভা সচিবালয়ের ওই নির্দেশিকায় সমস্ত সদস্য, মন্ত্রী, সরকারি আধিকারিক, সাংবাদিক ও দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থান, পরিচয়পত্রের ব্যবহার, মূল ভবনে মোবাইল ফোন সহ ইলেকট্রনিক সামগ্রী বহন এবং গাড়ি পার্কিংয়ের ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সুপ্রিম কোর্ট পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মালো বাগচি ও ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, আদালতের পাওয়া তথ্য পরিস্থিতি বিবেচনা করে সুমিতের আগাম জামিনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয়। কলকাতা হাইকোর্ট শ্রীরামপুরের মাহেশে আগামীকাল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছে। জিটি রোডে মিছিল করে তারপর সভার অনুমতি চেয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, যেহেতু জিটি রোড অত্যন্ত সরু, সেজন্য মিছিল নয়, জগন্নাথ দেব স্নানপিড়ি ময়দানে শুধুমাত্র সভা করা যাবে বেলা 1টা থেকে 3টে পর্যন্ত। সর্বোচ্চ 2000 সমর্থক সভায় থাকতে পারবেন। নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে আজ পালিত হয় 9ম রাষ্ট্রীয় পুষ্টি মাস। অনুষ্ঠানে জেলার ICDS কর্মীরা উপস্থিত ছিলেন। 2021-এর ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীর স্ত্রী ও মেয়েকে মারধর এবং দোকানে লুটপাট চালানোর অভিযোগে তৃণমূল কংগ্রেসের অতনু রায়কে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশ। পরে পদ্ধতিগত ত্রুটি থাকায় ধৃতের জামিন মঞ্জুর করা হয়। আজ কৌশিকী অমাবস্যা, এই উপলক্ষে বীরভূমের তারাপীঠে ভক্তদের ভিড় উপচে পড়েছে। কালীঘাট, দক্ষিণেশ্বর সহ বিভিন্ন শক্তিপীঠেও বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছে। তারাপীঠগামী যাত্রীদের সুবিধার্থে আজ থেকে রবিবার পর্যন্ত হাওড়া ও রামপুরহাটের মধ্যে বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূল এলাকায় ঘূর্ণাবর্তটি আজ সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। দলীপ ট্রফি ক্রিকেটের ফাইনালে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা পূর্বাঞ্চল 6 উইকেটে 385 রান করেছে। তারা দক্ষিণাঞ্চলের তুলনায় 700-এরও বেশি রানে এগিয়ে। পূর্বাঞ্চল প্রথম ইনিংসে করে 708 রান। দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয় 336-এ। বেঙ্গালুরুতে 65তম অনূর্ধ্ব-15 সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জয়লাভ করেছে জঙ্গলমহলের ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। রাজ্য সরকার এই জন্য খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা KYC পেপার, যদি একটাই চাবি হতো।
4: আছে তো বাবা, CKYC ID।
3: CKYC মানে
4: ব্যাংক তোমার কেওয়াইসি রেকর্ডগুলো সিকেওয়াইসি।

0: রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14-digit CKYC আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে কার্যকর। এক জায়গায় KYC আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: RBI এ কথা বলে,
0: KYC নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন মহিলা মহল, উপস্থাপনায় উমা মৈত্র।

0: নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে আছেন, খুশিতে আছেন। মন ভালো থাকলে সব ভালো, চারিদিকটা সুন্দর, নিজের শরীর সুস্থ, আর সব কিছু মিলিয়ে চারিদিকটা সুন্দর হয়ে ওঠে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে কি শুনবেন আপনারা, সেটা হয়তো এতক্ষণে আপনারা জেনেই গেছেন। তার বড় কারণ, এই মুহূর্তে আমাদের বন্ধুদের বেশিরভাগ মানুষই কিন্তু রয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আজকের যে বায়োস্কোপের গল্প, সেইখানে যার সাক্ষাৎকার আমরা শোনাবো, মানে তিনি আমাদের স্টুডিওতে এসেছিলেন কিন্তু ব্যস্ততার কারণে এই আজকের এই সময়টায় আসতে পারেননি, কয়েকটা দিন আগে এসেছিলেন পাপি অধিকারী। খুব ছোট্ট থেকে অভিনয় করছেন এবং তার থেকেও বড় কথা দেখছেন, দেখছেন তার কারণ তার মা ছিলেন বিখ্যাত অভিনেত্রী। এই সমস্ত গল্প নিয়ে বসেছিলাম পাপিয়াদির সঙ্গে। বর্তমানে তার কাজের ক্ষেত্র আরও প্রসারিত, তিনি বিধায়িকা। পাপিয়াদির অভিনয় জীবনের নানান রং আমাদের এই অনুষ্ঠানে আজকে আমাদের আপনাদের শোনাব। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে রয়েছেন পাপিয়া অধিকারী। অনেকগুলো পরিচয়, প্রথম পরিচয়, পাপিয়াদির মতন ভালো মানুষ হয় না, এটা সব থেকে বড় পরিচয়। তারপরে পাপিয়াদির অভিনয় জীবনের প্রথম রেডিও, এই জায়গাটা পাপিয়াদির গর্বের, আমাদেরও। তার সঙ্গে অবশ্যই আপনারা চলচ্চিত্রে দেখেছেন, যাত্রায় দেখেছেন, নাটকে দেখেছেন, থিয়েটারে দেখেছেন পাপিয়াদি। এবার তোমার কাছে প্রথম প্রশ্ন, অভিনয়ের মাধ্যম হিসেবে কোনটা তোমার সব থেকে বেশি পছন্দের?
1: নমস্কার জানাই সবাইকে, আর আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা। আর যে মানুষরা ছোটবেলা থেকে আমাকে দেখছেন, আপনাদের মুগ্ধ করতে পেরেছি, এটি আমার মনে হয় ঈশ্বরের আশীর্বাদ। আমি যাত্রা করেছি 23 বছরের ওপরে, তো সেখানে না এত এত মানুষ, 30-35 হাজার মানুষ পিন ড্রপ সাইলেন্সে আমাকে শুনছেন রাতের তখন 12:30, 1:30। এই মানুষের কাছে আমি চরম কৃতজ্ঞ হয়ে রয়েছি। যখন ঘুমানোর সময় তখন মানুষ মুগ্ধ হয়ে আমাদের অভিনয় দেখছেন, তখন যাত্রার ব্যাপারটা আলাদা ছিল। আর প্রথম যে অভিনয় করেছিলাম, আমি তো রেডিওতে প্রথম করতাম।
0: আচ্ছা, আকাশবাণী থেকে তুমি শিশু শিল্পী হিসেবে?
1: আমি একদম, তখন তো এত বাচ্চা ছিলাম যে বলার নয়। আর তারপরে এখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন, তিনি আমাকে সংস্কৃত শিখিয়েছিলেন, মার সাথে আসতাম এখানে। এই রেডিও স্টেশন যেখানে আমি বসে আছি, আপনাদের কি বলবো, এখানে এলেই আমার একটা অন্য ভালোবাসা, ছোটবেলাকার স্মৃতি কি ভোলা যায়? মানে মা আমাকে এক জায়গায় রেখে, আর তখন একটাই মাইক ছিল, ওপর থেকে ঝুলতো,
0: সেটা আমার অভিনয় স্টুডিওতে, তবে এখন অনেকগুলোই কিন্তু ওপর থেকে।

0: ঝুলে,
1: হ্যাঁ হ্যাঁ ওপর থেকে ঝুলে, আর সেটা একটা দারুণ ব্যাপার ছিল। আমি গিয়ে গিয়ে হ্যালো হ্যালো বলতাম, আমাকে বেরো এখান থেকে, এরকম করে মানে ছোটবেলা থেকে না এর মধ্যে বড় হয়ে ওঠা। মানে আমার বাড়িতে অন্য ভাই বোনরা রয়েছে, কিন্তু যেহেতু আমি ছোট ছিলাম, মা আমাকে নিয়ে নিয়ে আসতেন, একজন আয়ামাসী ছিলেন, তাকে আমি একটুও পাত্তা দিতাম না, আমি পুরো বাড়ি ঘুরে ঘুরে বেড়াতাম। তো যদি বলো যে কোনটা তোমার বেশি ভাল লাগে, কোন মাধ্যমটা, আসলে সব মাধ্যমই অত্যন্ত সুন্দরভাবে, যেমন ক্যামেরা, ক্যামেরা আমাকে যখন নিলেন তখন আমার সামনে কেউই নেই টেকনিশিয়ান ছাড়া, কিন্তু আমি জানি কোটি কোটি মানুষের একদম ভেতরে পৌঁছে যাচ্ছে। থিয়েটারটা যখন করতাম, আমরা তো শনি রবি বৃহস্পতিবার আমরা মাস মাইনেই কাজ করতাম, বোর্ড শো, তো সেখানেও একটা শেষ অবধি দর্শক, তারপরে লাইন দিয়ে টিকিট কাটছে, আমাদের 6:30 নাটক শুরু, 3:00 নাটক শুরু প্রথম ম্যাটিনিটা, তো সেখানে লাইন দিয়ে টিকিট কাটছে, আবার 3:00 মধ্যে শুরু করে দিতেই হবে, না 6:30 শো হবে না,
0: 6:30, এবং সেগুলো কমার্শিয়াল থিয়েটার, যেটা আজকের যে প্রজন্ম তারা দেখেনি।
1: মানে মহিলারা নতুন শাড়ি পরে আসতেন, ডিকশয় করে আসতেন, ওইখানকার নর্থ ক্যালকাটার সমস্ত মহিলারা,
0: বিশ্বরূপা রঙ্গনা,
1: মাথায় বেল জুঁইয়ের গন্ধ, মানে ওদের জুঁইয়ের গন্ধ আমাদের নাকে লাগতো। তা আমাদের একজন গণেশ মুখার্জি বলে আমাদের একজন প্রোডিউসার ডিরেক্টর ছিলেন রঙ্গনায়, তিনি না শনি রবিবার জুঁই ফুল দিয়ে সাজিয়ে দিতেন সামনেটা।
0: আচ্ছা,
1: মানে এত আমাদের পরিশ্রম করতে হতো, তখন তো আর এসি টেসি ছিল না, এক্সস্ট ছিল, আর এত গরমও ছিল না, এত গরমও লাগতো না, হয়তো গরমটা একটু বেড়েছে, কিন্তু আমাদের না এসির অভ্যেসটা ছিল না,
0: অভ্যাসটা ছিল না।
1: আমি প্রথম সকলেরই কিনে দিই আমার মা বাবাকে, মা বাবার ঘরে প্রথম এসিটা কিনে দিই, তো তারপরে নিজের ঘরে আমি একটা ভাড়া এসি লাগিয়েছিলাম, মানে ভাড়ার এসি, বোকা ছিলাম না, মানে ভাড়া যা দিতে হতো তার থেকে একটা নতুন এসি হয়ে যেত। এই যে বাঙালিদের যে ছোট ছোট আবেগ, এই আবেগ নিয়ে কিন্তু আমরা বাঙালি।
0: তার মানে তোমার প্রত্যেকটা মাধ্যমে ভীষণ পছন্দের এবং ভালোবাসার,
1: ভীষণ ভালোবাসা। আমার খুব ভালোবাসতাম, আমি যখন নাচতাম আমাদের পাড়ায় না, আশেপাশে খুব সাংস্কৃতিক একটা বাতাবরণ ছিল, সেখানে সুরূপা চিত্রাঙ্গদা আর কুরূপা চিত্রাঙ্গদা, এই নিয়ে তো চিত্রাঙ্গদা মানে ও তো মদনের বরে সুরূপা হয়ে যায়, তো এরকম কুরূপা চিত্রাঙ্গদা পেট খারাপ হয়ে গেছে, মার কাছে এসেছে, গোল্যানি দিয়ে একটু মেয়েকে দাও না গো আমাদের আজকে, না সেটাই হবে না, মা আমাকে বলছে এই যা রে তোদের কুরূপা কম পড়েছে তুই যা। তো আমার না এরকম সবটাই কম পড়ার মধ্যে মধ্যে আমি ঢুকে গেছি, তো আমি বললাম না না কুরূপা টুরূপা করবো না, তখন মা বলছে দুর্গা ধা কুরূপা চিত্রাঙ্গদা এটাই তো নায়িকা, তুই যা গিয়ে করে দি হয়, তো সাথে সাথে কয়েকটা নাচ তুলে টুলে নিয়ে, ওটা আমার একটা খুব স্বাভাবিক একটা মেধা ছিল, পট করে কিছু ধরে নেওয়া, পট করে ইমিটেট করা, বাড়িতে কেউ এলে এই বিনা দাশগুপ্তাকে একবার দেখা, সুচিত্রা সেনকে একবার দেখা, হেমা মালিনীকে একবার দেখা, টক টক টক টক করে দিতাম। হ্যাঁ, সেইটা নিয়ে মানে আমি যে অভিনেত্রী হব, মানে আমার আগে তিন ভাই বোন তারা কেউই না, কিন্তু ছোটবেলা থেকে মা ওই রঙিন রাহু মুক্ত করছে, দেখেছেন মহারাজ দশ দিক আলো করে ঘনদৃপ্ত বিদ্যুতের শিখা, শুনেছেন মহারাজ এলো ঝড় উদ্দাম উত্তাল, আমি হাঁ করে মাকে দেখতাম, আর লাল নীল সমস্ত মায়ের কাছে পৌঁছবার জন্য আমি বিড়ালের মতো হামা দিয়ে চলেও যেতাম, আবার ঘেঁটি ধরে আমাকে উইংসের বাইরে নিয়ে যাওয়া হতো। কিন্তু এই যে ছোটবেলা থেকে আমি ওদের দেখছি, যাদের দেখেছি, যেমন রবি ঘোষকে দেখেছি, ভানু জেঠুকে দেখেছি, বসন্ত জেঠুকে দেখেছি, তো রবি ঘোষকে আমি রবিদা বলতাম, তা আমাকে এই দাদার একটা ভালো লাগে, এটাই বলবি, হ্যাঁ এই কাকু একটু বলবি না, তো এরকম করে এদের সকলের সাথে আমার বড় হয়ে ওঠা।
0: এই সকলের সাথেই যে বড় হয়ে ওঠা, সবাইকে দেখেছো, মানে যারা তোমার থেকে সিনিয়র তারা তোমার কেউ দাদা কেউ কাকা কেউ মামা কেউ জেঠু, তাদের যে দেখেছো আর কি, তাদের মধ্যে থেকে সব থেকে পছন্দের কে, কোনো ভালো স্মৃতি, মানে পছন্দের তো ভাবে বলা যায় না, ভালো স্মৃতি?
1: আমার বসন্ত জেঠু, বসন্ত চৌধুরী খুব সুন্দর দেখতে ছিল,
0: অসাধারণ।
1: আমার মা বাবার বন্ধু ছিলেন, আমার বাপের বাড়িতে খুব আসতেন, কারণ মার সাথেও অভিনয় করেছেন। এইবার আমার বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গিয়ে একটা নাটকে, ওই কমার্শিয়াল থিয়েটার পরমা বলে, উইটনেস ফর দ্য প্রসিকিউশনের একটা ইয়ে, তো খুব সুন্দর নাটকটা, সেই নাটকে বসন্ত দার প্রথমে করার কথা ছিল না, বসন্ত জেঠু কিন্তু আমার বিয়ের পরেই বসন্ত দা হয়ে গেল, তো একসাথে অভিনয় করতে হবে, তো একসাথে অভিনয় করছি, সেখানে জেঠু জ্যাঠা ওসব চলবে না, তো আমি আমার প্রডিউসারকে বললাম

0: হারাধন বন্দ্যোপাধ্যায় এসেছিলেন।
1: আচ্ছা,
0: তো হারাধন বন্দ্যোপাধ্যায় কোন একটা বিশেষ
1: সিম্পল মানুষ ছিলেন, মানে উনি চলে গেলেন যখন, তার দু বছর আগে আমি দেখেছি বাসে করে যাতায়াত করেন।
0: নাটকটার নাম ছিল পরমা, খুব ভালো, মানে কত মানুষ যে রিপিট দর্শক, তুমি বুঝতে পারবে যে রিপিট দর্শক যখন পরের কথাগুলো বলে দিচ্ছে, হ্যাঁ সামনে থেকে পরের কথাগুলো বলে দিচ্ছে। এই নাটকটি আমাদের বহুদিন হয়েছে, তখন তো আমাকে বলতো তুই আর বসন্ত দাও বলো না বসন্ত বলিস, এত আমরা বন্ধু হয়ে গেলাম।
1: খুব মিষ্টি খেতে ভালোবাসতেন
0: চৌধুরী। খুব আমার স্বামীর নাম তমাল, তো উনি আমাদের বাড়িতে আসতেন, গার্লফ্রেন্ডে তখন থাকতাম। তমাল বাড়ি আছো? তাহলে তুমি তো আমার কাছে আসছো, তো তুমি কেন ওর নাম? শোন তুই এখন পরস্ত্রী, বুঝেছিস, তোর নাম ডাকা যায় না। মানে ছোটবেলায় যে আমার জেঠু ছিল, মানে এই যে ইংরেজি বলতেন, ইংরেজি বই লিখতেন, মানে ভানু জেঠু যে ওইরকম বাংলা ভাষায় কথা বলেন, তিনি যে এতটা অ্যাকমপ্লিশড সেটা বোঝা যেত না, মানে দারুণ। ভানু জেঠু ছিলেন, তারপরে অনুপ জেঠু ছিলেন, আমরা একসাথে অভিনয় করতাম, সেটা অসাধারণ
1: অসাধারণ।
0: আমি তুলসী চক্রবর্তী দেখিনি, হ্যাঁ, কিন্তু এরা যদি বিদেশে থাকতেন ওরা কোন লেভেলে তাদেরকে রেসপেক্ট করা হতো। তো এখন না আমি নিশ্চয়ই বলবো যে যারা যারা প্রকৃত অভিনেতা এবং যারা যারা প্রকৃত স্ট্রাগলের মধ্যে দিয়ে আজকে এই জায়গায় এসেছে, তারা যেন তাদের পূর্ণ সম্মান পান।
1: আমি তোমাকে এবার যিশুর প্রথম রেডিও নাটকের কথা মনে আছে, মানে স্মৃতিতে প্রথম যেটা মনে আছে সেটাই বলো।
0: আমি না বিবিধ ভারতীতে মনে আছে
1: বলো,
0: রেডিও
1: শ্রাবন্তীদের কাছে করতে,
0: সবার কাছেই করতাম আমি। আর শ্রাবন্তীদের যেভাবে শেখাতেন কৌশিক ভদ্র, তারপরে যেভাবে শেখাতেন, মানে রোম্যান্টিক অভিনয় করছি, তখন আমি যথেষ্ট ছোট, রোম্যান্টিক অভিনয় করছি, গলার মধ্যে ওই গ্রেনগুলো আনিস না, মানে তুমি এখনো তোমার বিবাহিত ভাবে তুমি অতটা ঘনিষ্ঠ হওনি, মানে এমন করে বলতে না, আমি হাঁ করে, মানে এইগুলো আমার ভেতরে, এই যে মননশীলতা কোন অভিনয়টা কিভাবে করতে হয়, তারপরে যখন তখন গলা ফাটিয়ে দেওয়া, ধরো আমি তোমার সাথে এরকম করে কথা বলছি, আমি এই যে পারবো না, আমি করতে পারবো না, আমি করতে পারবো, এই যে আমি ভীষণ কৃতজ্ঞ যে কত বিবিধ ভারতীতে তখন শনি রবি শুধু আমার গলা বাজত,
1: খুব শুনতাম মন দিয়ে। হ্যাঁ, শনি রবি মানেই হচ্ছে একদম বিবিধ ভারতীর ভোর থেকে রাত চলছে, আর শুক্রবার অবধি রেডিও নাটক তো শুনতামই আটটা, রাত ওই দশটা দশ, দশটা বাজতে দশ, নটা পঞ্চে দশ মিনিটের ছোট ছোট ছোট ছোট নাটকগুলো হতো না, মানে মুগ্ধের মতন শুনতাম। এবং সেইখান থেকে আমি জীবনে, আমার জীবনে আমি প্রথম ইংরেজি সাহিত্য পড়ার অনুপ্রেরণা, এক একটা ইংরেজি গল্পকে অনুবাদ করে করা হচ্ছে, তোমার গলা সৌমিত্র বসুর গলা, এখানে এসে যাদের পেয়েছি আর কি, একদম পাশে বসে কাজ করেছি, গৌতম চক্রবর্তী,
0: গৌতমের সাথে তো আমি অভিনয় করেছি স্টেজেও, আর গৌতমের সাথে প্রচুর শ্রুতি নাটক করেছি,
1: অবশ্যই জগন্নাথ দাস,
0: হ্যাঁ করেছি, জগন্নাথ দাস সাথেও করেছি অনেক কটা শ্রুতি নাটক। তো এখন ঘটনাটা হচ্ছে ওই মানুষগুলো আর নেই, গৌতম চক্রবর্তী এত দারিদ্রের মধ্যে, সেইরকম একটা লেভেলের একজন অভিনেতা, শুধু দারিদ্রের জন্য তিনি আর রইলেন না, মানে তাকে রীতিমতো দমদম স্টেশনের সামনে অনেকে ভিক্ষা করতেও দেখেছে, এই এটা দে না দে না। এই মানুষগুলো এই লেভেলে, এইটা না আমাদের খুব দেখা উচিত, মানে
1: একটু লজ্জার তো বটেই। তুমি তোমার মার সঙ্গে চলচ্চিত্র অভিনয় করেছো, সেই অভিজ্ঞতাটা একটু আমাকে বলো, কোথাও কি কোনো ভয় কাজ করেছে, যেহেতু মা এবং তাকে তুমি অভিনেত্রী হিসেবেও দেখেছো এবং সিনিয়র অভিনেত্রী?
0: হ্যাঁ, ন্যাচারালি মারা তো যেভাবে অভিনয় করতেন, যে দম নিয়ে অভিনয় করতেন, আমি দেখতাম মা দর দর করে ঘামছে শীতের রাতে, ছোটবেলা থেকে দেখছি, মানে হামা দেওয়া পর্যায় থেকে আমি এটা দেখছি।

0: আর গণেশ জি তোমাকে বলে দিয়েছিলেন যে তুমি দুফোঁটা ঘাম মঞ্চে দেবে, মঞ্চ তোমাকে উপুর করে সারা জীবন দেবে, হাত উপুর করে। এইটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি যে আমিও পৌষ মাঘ মাসের রাত রাত শুধু শাড়ি ব্লাউজ পরে অভিনয় করেছি, কোনো চাদর নেই, কিছু নেই। আসামের দিকে শো করতে যেতাম, মানুষরা লেপ নিয়ে আসতেন, তো আমি বলতাম লেপ থেকে হাত বাড়িয়ে একটু হাততালিটা দিন, মানে এরকম মজা করে বলতাম
1: যাত্রায়। না তুমি চলচ্চিত্র মাকে কি ভাবে?
0: হ্যাঁ চলচ্চিত্র চলচ্চিত্র বলছি আমি তো, প্রথমে মাকে আমি নাটকে পেয়েছি।
1: আচ্ছা
0: হ্যাঁ, অভিনয় করতাম মায়েরই ডিরেকশনের একটি নাটক আনখাই কাইন্ড, সেটা এত পপুলার হয়েছিল না সারা বাংলা জুড়ে আমরা অভিনয় করতাম আনখাই কাইন্ড। পুরুলিয়ার একটি মেয়ে একটা বাড়িতে এসে কাজ করে, মানে ভীষণ মজাদার, এবং ওর চোখ দিয়ে পুরো সমাজটাকে দেখানো হচ্ছে। তো ওইখানে মা অভিনয় করতেন, মানে হাততালি পেতাম, তো মা আমাকে কয়েকটা কথা বলে দিয়েছেন, শোনো তুমি যেটা করছো এটা না তোমাকে কি আমি শিখিয়েছি, গণেশদা শিখিয়েছে? না। তাহলে তুমি কেন করছো? না মনে হলো মানুষের ভালো লাগবে, না কখনো করবে না, এটা তো গ্রুপ থিয়েটার, গ্রুপ থিয়েটারে গ্রুপ যেটা করবে তোমাকে সেটা তুমি ইউ ক্যান কাম আউট, কিন্তু এতটা আসবে না যে হঠাৎ করে মানুষের হাততালি পাওয়ার জন্যে তুমি এটা করতে পারো না। এই যে ছোটোবেলায় যেটা শিখেছিলাম, এই যে ব্যালেন্স ইন অ্যাটিটিউড অফ অ্যান অ্যাক্টর ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর শুধুমাত্র হাততালি পাওয়ার জন্য কোনো কাজ তুমি স্টেজের উপর করবে না। আর চলচ্চিত্রে মার সাথে অভিনয় করেছি, সেখানে মা আমাকে নানা রকম শিক্ষা দিতেন যে এই সিনটা তুমি যদি একটু বোল্ডলি করো, বা এইটা যদি তুমি আরেকটু, মা আমাকে এমনিতে তুই বলতো যখনই একসাথে কাজ করতাম তখনই তুমি, তো আমি বাবাকে বলতাম যে আমাকে তুমি তুমি করে বলছে,
1: মানে একটু রেগে আছে যেন বলি আর কি
0: তুমি তুমি, মানে ওখানে তো আমাকে ডিরেক্টর শেখা, তুই বললে যদি ব্যাপারটা আবার ইয়ে হয়ে যায়। যাই হোক, তো মার সাথে পুরো আমার সময়টাই কেটেছে শুধু শিখেছি, নানা রকম শিখেছি। নাচ তো উনি আমাকে শেখাতেনি, আমার অন্যান্য গুরু থাকলে মা আমাকে না ফোকটা মা আমাকে শিখেছে, তো মা হ্যাড বিন ভেরি গুড ইন ডান্স। তো যাই হোক, মানে মায়ের টোটাল স্মৃতি আমার সঙ্গে জড়িয়ে আছে। তারপর যখন মায়ের স্ট্রোক হয়েছিল, মায়ের মুখটা একটু ইয়ে হয়ে গেছিলো, কিন্তু ফিজিওথেরাপি করে ঠিক হয়েছিল, তখন আমি নিজের একটা প্রোডাকশন করছিলাম, তো মাকে আমি একটা ক্যারেক্টার করতে বলেছিলাম। আমার খুব খারাপ লাগছিল যখন মা সামান্য কটা ডায়লগ মনে রাখতে পারছে না, তা আমার মানে মা মেকআপ রুমে আর আমি না, মানে আমি তো ডিরেক্টর, তখন আমি ডিরেক্টর, আমি ওই প্রোডাকশনটা করেছিলাম,
1: পাল্টে গেছে ভূমিকাটা।
0: হ্যাঁ, আর আমার নিজের চোখে জল এসে গেছে। তারপরে মেকআপ রুমে গিয়ে মাকে অনেক আদর টাদর করে বললাম, শোনো তোমার সব ডায়লগ বলার দরকার নেই, তুমি তো খুব ভালো জানো, যেটা ইম্পর্টেন্ট সেইটুকুন বলো। তা আজকে এতদিন বাদে এই তোমার এই রেডিও স্টেশনে সেগুলো বলতে আমার চোখে জল চলে আসছে, যে যে মায়েরা না মাই হয়। হ্যাঁ, তো সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যারা এই এত হোম হয়েছে, এই যারা মা বাবাকে হোমে রেখে দিচ্ছে বা দেখছেন না, এটা প্লিজ করবেন না, কারণ অনেক কষ্ট করে, প্রথম কথা ন মাস আপনাকে পেটে রেখেছেন, তারপরে এত কষ্ট করে মানুষ করেছেন, যেভাবে হোক প্রথম শিক্ষা তো মায়ের, তো সেইগুলো খুব ইম্পর্টেন্ট যে মা বাবাকে হোমে রাখবেন না, নিজেদের কাছে রাখবেন, ওই ভালোবাসাটাকে তো তারা নিশ্চয়ই ডিমান্ড করেন।
1: দিদি একদম অন্য প্রশ্নে চলে যাই, কারণ তুমি একটু আমার যেটা সবারই মনটা ভারী হয়ে যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় থেকেই তোমরা কিছু শিখে আসো, তুমি যাদবপুর থেকে পড়াশুনো ছাড়া আর কি কি শিখেছো?
0: অনেক কিছু, মানে যাদবপুরে আমি তো তুলনামূলক সাহিত্য কম্প্যারেটিভ লিটারেচার ছিল,
1: তোমাদের নবনীতাদি পড়াতেন, আমি জানি,
0: তো আমি তো সেলিব্রিটি টিচারদের কাছে শেখবার জন্যই গেছি, নইলে তো আমাকে তো অন্য জায়গায়, আমাকে ডাক্তার করবার জন্য মা বাবা কাকু সবাই বলেছিল এই বাড়িতে একটা ডাক্তার থাকো, কিসের ডাক্তার? আমি তো তখন আমার মন উড়ু উড়ু, ছোটবেলা থেকে এসে অভিনয় করে যাচ্ছি। তো যাই হোক, সেখানে সেলিব্রিটি টিচারদের জন্য আমি ওইখানে কম্প্যারেটিভ লিটারেচারটা পড়তে শুরু করলাম, এবং কত কি যে শিখেছি আদার দেন, মানে আমাদের তো সারা পৃথিবীর সাহিত্য পড়তে হতো, তার একটা কম্প্যারেটিভ স্টাডি, ধরো যদি আমি গর্কি পড়লাম তাহলে আমাকে লুসুন পড়তে হচ্ছে, তাহলে আমাকে প্রেমচাঁদ পড়তে হচ্ছে, ইটস এ কম্প্যারেটিভ স্টাডি অফ ডিফারেন্ট লিটারেচার্স ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ।

0: মানে আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের সাহিত্যটাও পাল্টে যায়। এটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই সাবজেক্টটা যারা পড়েছেন তারা জানেন যে কতটা কঠিন মরমে প্রবেশ করানোর জন্য। তুমি যে কথা বলছো, তুমি যে খাওয়া দাওয়া খাচ্ছ, বা তুমি যে তোমার পরিবারের সঙ্গে তোমার যে আত্মিক সম্পর্কটা দেশে দেশে পাল্টে যায়, মানে অবাক কাণ্ড। মানে আগের যে লিটারেচার আমরা পড়েছি, তারপরে আমি ফ্রেঞ্চ, মানে এর আগে তো জানতাম না যে ফরাসিরা কিভাবে কেন কবিতা লেখে, কিসের জন্য কবিতা লেখে। তবে একটা জিনিস, আমার সারা পৃথিবীতে শিল্পীরা এক, তাদেরকে বোঝার লোক খুব কম।
1: অনুভূতিটা,
0: অনুভূতিটা, ওই যে আবেগ আর এই যে অনুভূতিটা সারা পৃথিবীতে এক। এইটা আমার কাছে মানে
1: এটা তোমার মানে মাস্টার্স পড়তে পড়তে এটা তোমার একটা পড়াশোনা ছাড়া আলাদা শেখা।
0: হ্যাঁ, একদম একদম,
1: শেষ তো করতে হবে, তোমারও কাজ আছে এবং আমাদেরও সময়ের চোখ রাঙানো আছে। তুমি আমাকে বলো যে তুমি তো বহু পরিচালকের সঙ্গে কাজ করেছো, তোমার দেখা সেরা পরিচালক?
0: অনেকের সাথে, আমি সত্যজিৎ রায় ছাড়া, সত্যজিৎ রায়ের সাথেও কাজ করতে পারতাম, মানে আমার ওভার স্মার্টনেস এর জন্য সর্বনাশ হয়ে গেল। আমাকে বলছে আপনি কি কি করছেন, তাই বললাম এইটা করছি, ওটা করছি, সেটা করছি। ভাবলাম যে উনি আমাকে বোধহয় খুব ভাবে যে খুব অনেক কাজ করছে। উনি অনেকক্ষণ শুনে চুপ করে রইলেন কিছুক্ষণ, আমি আবার তাকিয়ে রয়েছি যে হবে তো। তো উনি বললেন, ভাই আমার এত বিজি আর্টিস্টকে দরকার নেই। আমি সাথে সাথে বলছি, না না, মানে আমি এই করছি, এগুলো সব শেষ হয়ে গেছে, কিন্তু আমি, আমার অনেক সময় আছে। আর একবার মুখ থেকে দিয়ে বেরিয়ে গেছে,
1: কিছু তাই
0: সত্যজিৎ রায়ের সাথে আমার কাজ করা হলো না। কিন্তু বাকিদের সকলের সাথে, মৃণাল সেন, তরুণ মজুমদার, আরও অনেকের সাথে আমি কাজ করেছি। তরুণ মজুমদার আর মৃণালদের মধ্যে একটা তফাত, তরুণ মজুমদার সব কিছু অনেক আগে থাকতে ভাবা, একটা ছবি তিনি মাথার পেছনে অলরেডি দেখে রেখেছেন। আর এমনকি আমি কি করব, আমার ছবি এঁকে, আমার ছবি এঁকে আমার ডায়লগটা পাশে লিখে রেখেছেন, মানে হি হ্যাড বিন সো মেটিকুলাস। আর মৃণাল সেন ওটা হিন্দি একটা করতে গেছে, না না এই দরকার নেই, এটা বলুন, এটা বলো, হ্যাঁ এটা হচ্ছে না, এটা বলো, মানে এই যে মৃণালদার যে এই তাৎক্ষণিক একটা ভয়ঙ্কর স্মার্টনেস তাকে একটা অন্য জায়গায় পৌঁছেছে। আবার প্রভাত রায় বলে একজন আমাদের বম্বে, অসাধারণ, তিনি তো আবার বম্বে থেকে আসছে, শক্তি সম্পন্নের অ্যাসিস্ট্যান্ট, কি স্মার্ট, কি স্মার্ট তার মেকিং। একটা প্রতীক বলে একটা ছবি করেছিলাম, কি স্মার্ট মেকিং, উনিও মাথার পেছনে ছবি দেখে রাখতেন যে আমি এইটুকু করতে পারবো। তখনকার দিনে প্রভাত রায় খুব ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ডিরেক্টর ছিলেন। ইটস গুড, মানে আরও অনেকের সাথে আমি কাজ করেছি। আমার প্রথম ছবি রথিস্তা করেছিলেন, রথিস্তে সরকার, তার ভাই অতীশ দে সরকার এখনও এডিট করে, কিন্তু রথিস্তা মারা গেছেন। অনেক প্রডিউসারদের সাথে আমি কাজ করেছি, দেব সো গোরে, যে রূপবাণী, অরুণা ভারতীর, অমর নান্দা, হ্যাঁ, তারপরে সোনালী, আরও অনেক কটা সিনেমার যিনি প্রডিউসার ছিলেন,
1: মিত্রা,
0: হ্যাঁ,
1: এই মিনার বিজলি ছবি,
0: ওরাই
1: আমাকে, তখন তো চেন ছিল,
0: তখন আমি ওদের নায়িকা ছিলাম। অ্যান্ড দে হ্যাড বিন সো গুড, মানে কি বলবো, মানে কেউ বাংলা ভাষা বলতেন, কেউ আমাকে প্রচন্ড ভালোবাসতেন। তো আমাকে বলছেন, শোনো একটা গাড়িটা না কিনতে হয়, তো একটা গাড়ি এবার কিনে নাও। তাই বলছে, এবার আমার তো গাড়ি কেনা হয়ে গেছে, তাহলে গাড়ি নিয়ে তো স্টুডিও আসো না। বলে আমার লজ্জা করে, কি ভাববে তোমরা, মানে আমার মধ্যে না একটা ভীষণ
1: একটা শিশু আজও লুকিয়ে আছে, এখনো আমি দেখতে পাচ্ছি আজও লুকিয়ে আছে। পাপিয়াদি, একটা প্রশ্ন করবো এবং তারপরে একটা র্যাপিড ফায়ার। তো প্রশ্নটাকে করি, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গা থেকে শেখা, ছোটবেলা থেকে তুমি নাটক করেছো, থিয়েটার করছো, কমার্শিয়াল থিয়েটার করছো, চলচ্চিত্র এবং অবশ্যই রেডিও নাটক, এই এতগুলো যে পর্ব, এবং অবশ্যই বিশ্ববিদ্যালয়ে যাদবপুর অনেক কিছু শেখায়, যাদবপুর একটা খোলা হওয়া, এই সমস্ত শেখার মধ্যে থেকেই কি রাজনীতিতে আসার বীজটা বপন হয়েছে?
0: রাজনীতিতে ছোটবেলা থেকে মা করতেন,
1: আইপিটিতে
0: ছিলেন এবং গণনাট্য করেছেন, গণনাট্য নাচ গান অভিনয় করে তৎকালীন সরকারটাকে এনেছিলেন। তো সবকটা মাধ্যমই আমাকে অনেক কিছু শিখিয়েছে। যেটা শিখিয়েছে সেটা হচ্ছে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, ওই সেবা ধর্মটুকু। আর আমরা বৈষ্ণব, তো সেবা ধর্ম আমাদের একটা আছে, বাড়িতে লোক এলে বা তার পরিবারের কোনো কিছু হলে তাদের আমাদের সাহায্য করতেই হয়। তো ওই সেবা ধর্মটা আমি আমার এই বিনোদনের জগৎ থেকে শিখেছি, মানে এটাও একটা দারুণ সেবা ধর্ম, মানে মানুষকে আমরা হাসাচ্ছি, গাদাচ্ছি, মানুষকে আমরা ভাবাচ্ছি যে

0: কাজের জন্য কি করলে সব থেকে ভালো হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট। সো প্রত্যেকটি মাধ্যমই আমাকে সেটা শিখিয়েছে, এবং নিজের কষ্ট না অত স্বীকার করে, প্রচণ্ড কষ্ট কিন্তু, শনি রবি বৃহস্পতিবার যে আমরা করতাম না দুটো করে নাটক, মানে আমাদের পুজোর দিনগুলো, মানে আমাদের পরিবার কখনো আমাদের ফেস্টিভ্যালে পায়নি, কারণ আমরা অন্যদের বিনোদন করার জন্যে পুজোর দিন বা যে কোনো ফেস্টিভ্যালের দিন আমরা বাইরে কাজ করেছি। সো আমাদের পরিবারকেও আমরা অনেক ধন্যবাদ জানাই, আমরা স্যালুট জানাই সেই সব মানুষদের যারা আমাদের পরিবারের লোকজন, যারা কোনো রকম উৎসবে তারা আমাদের পাননি, কিন্তু অন্যান্য সময় আমরা সেই পরিবারের সঙ্গে থাকি। আর এখন যে একটা বিরাট পরিবার, সারা বাংলার, সারা টালিগঞ্জের যে বিরাট পরিবার, এখন তাদের সঙ্গে থাকার জন্য এখনও কিন্তু পরিবারকে খুব একটা সময় দেওয়া যাচ্ছে না। সেই বড় পরিবার এবং আমার নিজের পরিবার মিলেমিশে এক হয়ে যাক, ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, এটাই আমি চাই।
1: উৎসবে তুমি পরিবারকে সময় দিতে পারোনি, কিন্তু চিরকাল মানুষের উৎসবে ছিল। আচ্ছা, এবার একটা ছোট করে র্যাপিড ফায়ার। হ্যাঁ, প্রিয় নায়ক প্রসেনজিৎ, সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার,
0: তিনজনই তো আমার প্রিয়। প্রসেনজিতের সাথে কত অভিনয় করেছি, সৌমিত্রদার সাথে অভিনয় করেছি, উত্তম কুমারকে আমার দেখা হয়নি, কিন্তু মা উত্তম কুমারের সাথে অনেকগুলো সিনেমা করেছেন।
1: একটা উত্তর,
0: সৌমিত্রদা।
1: প্রিয় নায়িকা সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়।
0: সাবিত্রী চট্টোপাধ্যায় আমার ভারী বন্ধু, এখনও অবধি বন্ধু, মানে ওনার মতো অভিনেত্রী হয় না, কিন্তু যদি সিনেমার নিরিখে দেখা যায় তাহলে সুচিত্রা সেন যেভাবে মানুষকে অ্যাট্রাক্ট করেছিলেন, লাস্ট সিনে উত্তম কুমারকে জড়িয়ে ধরার একটা ব্যাপার ছিল যার জন্য আমরা উন্মুখ হয়ে থাকতাম যে কখন ভুল বোঝাবুঝি কমবে এবং সুচিত্রা সেন জড়িয়ে ধরবেন উত্তম কুমারকে, সেইটা একটা আশা পূরণ, সেজন্য সুচিত্রা সেন। কিন্তু সাবিত্রীদের মতো অভিনেত্রী একটা, মানে সুচিত্রা সেন নিজে স্বীকার করেছে, তোর মতো যদি অভিনয় করতাম না, অভিনয় করতে পারতাম, আমি যে কোথায় যেতাম, এটা বলতেন।
1: ভাত না রুটি?
0: ভাত।
1: আমিষ না নিরামিষ?
0: নিরামিষ।
1: নিরামিষ। প্রিয় রং?
0: একটু হালকা রং, যে কোনো রঙে একটু হালকা রং।
1: সব থেকে পছন্দের মানুষ পরিবারে?
0: আমার মা এখন নেই, বাচ্চারা রয়েছে, তাই তারাই আমার সব থেকে প্রিয়। আর স্বামী ছাড়া তো সেই বাচ্চাদের পেতাম না। আমার স্বামী খুব মহাদেবের মতো, খুব ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে মানে
1: খুব পলিটিক্যালি কারেক্ট প্রশ্ন উত্তর আছে, দুই মেয়ে এবং মা, এর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হতো। দিদি আজ তাহলে এ পর্যন্তই, তোমার কাছে অনেক অনেক প্রশ্ন বাকি রয়ে গেল, আবারও কোনোদিন কথা হবে।
0: নমস্কার।
1: নমস্কার, ভালো থেকো, খুব ভালো থেকো।
0: রেডিও বন্ধুরা যারা শুনছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ।
1: অনেক গল্প শুনলাম, অনেক ঋদ্ধও হলাম, আর অনেক মানে এক একটা মানুষকে আমরা বাইরে থেকে একরকম দেখি, কিন্তু তার ভেতরের যে গল্পগুলো, সেই গল্পগুলো বোধহয় এই আড্ডায় উঠে এসেছিল। শোনাবো তারই প্রিয় আরেকটি গান।

0: মহিলা মহল শেষ হল। উপস্থাপনায় ছিলেন উমা মৈত্র।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: This is Akash Bani Kolkata and here is the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands. Very light to moderate rainfall occurred at most places with heavy rainfall at one or two places over Jharkhand. Very light to moderate rainfall at most places over the districts of Gangetic West Bengal with heavy rainfall at one place over Murshidabad.

0: District of Gangtok, West Bengal. Very light to moderate rainfall occurred at many places, with heavy rainfall at one or two places over Orissa and Bihar. Very light to moderate rainfall occurred at most places over the districts of Sub-Himalayan West Bengal, Sikkim, Andaman and Nicobar Islands. Gusty winds were recorded at one or two places over Bihar, Orissa, Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received: Khordha PTO 7 cm, Brahmagiri Puri 7 cm, Jhanjarpur, Madhubani, Jamtara 5 cm each, Ramgarh DVC, Imamganj Gaya 4 cm each, Narayanpur Birbhum, Asansol, Paschim Bardhwan 3 cm each, Long Island, North and Middle Andaman, Durgapur, Paschim Bardhwan, Uliberia, Howrah 2 cm each. Weather forecast for the next 48 hours: light to moderate rain or thundershower likely to occur at most places over all the districts of Sub-Himalayan West Bengal, all the districts of Gangetic West Bengal, Andaman and Nicobar Islands, Jharkhand, Orissa and Sikkim. Light to moderate rain or thundershower likely to occur at a few places over Bihar. Weather warning for the next 48 hours: heavy to very heavy rainfall of 7 to 20 cm likely to occur at a few places, with extremely heavy rainfall of more than 20 centimeters at one or two places over Orissa. Heavy rainfall of 7 to 11 centimeters very likely to occur at one or two places over Bihar, Jharkhand and Jalpaiguri district of Sub-Himalayan West Bengal and South 24 Parganas and East and West Midnapur districts of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind 40 to 50 kilometers per hour and a lightning very likely to occur at one or two places over Orissa, Andaman and Nicobar Islands and South 24 Parganas and East Midnapur districts of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind of 30 to 40 kilometers per hour and lightning likely to occur at one or two places over Bihar, Jharkhand, all the districts of Sub-Himalayan West Bengal and the rest districts of Gangetic West Bengal. Forecast for Kolkata and neighborhood for the next 48 hours: generally cloudy sky with moderate rain, maximum and minimum temperature likely to be around 33 degrees Celsius and 27 degrees Celsius respectively. There is a weather warning for the fishermen of West Bengal coast for the next 48 hours. Commencing from the noon of 10th of September 2026, squally weather with wind speed reaching 35 to 45 kilometers per hour, occasionally gusting to 55 kilometers per hour, very likely to prevail along and off West Bengal, Orissa, Bangladesh coast and North Bay of Bengal from 10th September to 11th September 2026. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal, Orissa, Bangladesh coast and North Bay of Bengal from 10th September to 11th September 2026. There's a weather warning for the fishermen of Andaman and Nicobar coast for the next 48 hours. Commencing from the noon of 10th September 2026, squally wind with speed reaching 35 to 45 kilometers per hour, occasionally gusting to 55 kilometers per hour, likely to prevail over Andaman Sea and along and off Andaman and Nicobar coast for 10th of September 2026. Fishermen are advised not to venture in the sea along and off Andaman Nicobar coast for today, that is 10th of September 2026. This is the end of the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি: গত 24 ঘন্টায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়, মুর্শিদাবাদ জেলার দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে, ওড়িশা এবং বিহারের দু একটি জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, দমকা হাওয়া বয়ে গেছে বিহার, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে। বৃষ্টিপাতের পরিমাণ: পোর্ট ব্লেয়ার 3 সেন্টিমিটার, লং আইল্যান্ড 3 সেন্টিমিটার, মায়াবন্দর 2 সেন্টিমিটার, নানকৌড়ি 1 সেন্টিমিটার, উলুবেরিয়া হাওড়া 2 সেন্টিমিটার, আসানসোল পশ্চিম বর্ধমান 2 সেন্টিমিটার, হাসিমারা আলিপুরদুয়ার 2 সেন্টিমিটার, পারাবাদ কোডারমা 3 সেন্টিমিটার, গিরিয়াক নালন্দা 4 সেন্টিমিটার,

ব্রহ্মগিরি পুরী 7 সেন্টিমিটার, গঞ্জাম 6 সেন্টিমিটার, রানপুর 6 সেন্টিমিটার, ফুলবনি 5 সেন্টিমিটার, ঢেঙ্কানাল 5 সেন্টিমিটার, বাঁশপোল 4 সেন্টিমিটার, কোডালা 4 সেন্টিমিটার, দারিংবাড়ি 4 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, ওড়িশা আর সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বিহারের কোথাও কোথাও। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘন্টায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ওড়িশার 2 একটি জায়গায়, 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ড, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2 একটি জায়গায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ওড়িশার 2 একটি জায়গার উপর দিয়ে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিহার, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আজকের আকাশ প্রধানত মেঘলা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। আগামীকালও আকাশ মেঘলাই থাকবে, মাঝারি বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল বরাবর এবং উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া থাকবে, ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। মৎস্যজীবী ভাইদের তাই আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যেও সতর্কবার্তায় জানানো হয়েছে আজ ঝোড়ো আবহাওয়া থাকবে আন্দামান ও নিকোবর উপকূলে, ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, ঝড়ের গতিবেগ কখনো ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, সেই সঙ্গে কখনো কখনো জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা থাকছে, ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, সে ব্যাপারেও সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই বাংলা আধুনিক গান বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা গৌরব মুখোপাধ্যায়। বিদ্যার্থীদের জন্য সাড়ে পাঁচটায় দ্বাদশ শ্রেণীর ভূগোল অংশ নেবেন মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের শিক্ষক বাণীপদ ভট্টাচার্য সঙ্গে দুই শিক্ষার্থী। ছটা বেজে পাঁচ মিনিট থেকে সাঁওতালি অনুষ্ঠান কিষাণ বাণী, ছটা বেজে আটত্রিশ মিনিটে বায়োগ্যাস এই নিয়ে ললিত আগরওয়ালের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। রামায়ণ গান সাতটা দশে, পরিবেশনায় প্রেমানন্দ দে সরকার, সমীক্ষা সাড়ে সাতটায়, আটটায় অনুরোধের আসর, সাড়ে আটটায় অন্বেষা। থাকছে বিজ্ঞানের খবর, আবহাওয়া পরিবর্তন ও মানুষের সুরক্ষা এ বিষয়ে দেবজ্যোতি চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী অরিন্দম চক্রবর্তী। সাড়ে নটায় নাটক নাইন আপ, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়, প্রযোজনা সরল গুহ। দশটায় শ্রবণের স্বাস্থ্য, সাড়ে দশটায় অতুল প্রসাদের গান, শিল্পী সৌমি ভট্টাচার্য। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় শোনাবেন রজনীকান্তের গান রাত দশটা পঁয়তাল্লিশে। এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত, এরপর বাঁশি শিল্পী স্বরজিৎ গোপাল গুহ।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বিকেল 5:10 রজনীকান্তের গান, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে দেবিকা গুপ্তের উপস্থাপনায় উর্বশী 5:20, 6:10 হিন্দি বার্তা, গুল গুলশান 6:30, 7:10 দ্বিজেন্দ্র গীতি শিল্পী তন্দ্রা পাল, 7:30 দর্পণ। এই অনুষ্ঠানটি শুনবেন অ্যাপে। 7:30 দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত মহিলা এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর প্রথম সেমিফাইনালের ধারা বিবরণী হিন্দি এবং ইংরেজিতে রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি আধুনিক গান। প্রথমে সুধীর লাল চক্রবর্তী।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3টে।

আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:07। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

আর ক্রীড়াঙ্গনের আড্ডা শুরুতেই কিন্তু আজকে প্রথমে চোখ থাকবে আমাদের এক নজরে খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে। এক নজরে আর এক নজরেতে আজকে প্রথমেই আমাদের চোখ থাকবে সেমিফাইনালের দিকে, অর্থাৎ মহিলাদের এশিয়া কাপ ক্রিকেট চলছে তার সেমিফাইনালের দিকে। আজ সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে ভারতের মেয়েরা। শেষ আটটি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বিজয়ী হয়েছে টিম ইন্ডিয়ার মহিলা ব্রিগেড, তাই এই ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী স্মৃতি মন্ধানারা। এদিকে আরও একটি নতুন বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা। আর 69 রান করতে পারলেই কিন্তু মেয়েদের টি টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বাধিক রানের

রেকর্ড করবেন তিনি। ক্রিকেট মাঠ থেকে এবার চোখ রাখবো ফুটবল মাঠের দিকে। আর ফুটবল মাঠে কিন্তু অত্যন্ত একটি সুখবর অপেক্ষা করে রয়েছে ভারতের জন্য, যেদিকে তাকিয়ে রয়েছে গোটা ফুটবল বিশ্ব। বলতে গেলে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আসছে ব্রাজিলিয়ান ফুটবল দল। আর সেই ম্যাচের জন্য কিন্তু ব্রাজিল দল ঘোষণা করলেন কোচ কার্লো আনচেলত্তি। দলে রয়েছেন ভিনিসিয়াস, মাগলা হাইজ এবং মার্কুইনোসের মতন তারকারা। এবার একটু টেনিস কোর্টের দিকে চোখ রাখা যাক। দ্বিতীয় সেমিফাইনালে ইউএস ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তৃতীয় বাছাই আলকারাজকে হারিয়ে অঘটন ঘটালেন আমেরিকার বেন শেলটন। খেলার ফল 6-7, 6-1, 6-3, 1-6 এবং 7-6। আবারও চোখ রাখবো ক্রিকেট মাঠের দিকে। এবং কিছুক্ষণ আগেই যে খবরটি আমাদের পূর্বাঞ্চলের ক্রিকেট মহলকে একদম উৎসাহিত করে তুলেছে এবং আনন্দিত করে তুলেছে, সেটা হলো 2012 এবং 13 সালের পরে আবার কিন্তু দলীপ ট্রফি জিতল পূর্বাঞ্চল। ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে জেতে পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে মূলত অধিনায়ক ঈশান কিষানের 270 রানের সৌজন্যে পূর্বাঞ্চল 708 রানের পাহাড় প্রমাণ স্কোর করে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল 336 রানে অল আউট হয়ে যায়। দক্ষিণাঞ্চলের পক্ষে তিলক বর্মা করেন 99 রান। দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ কুরেশির 116 এবং আবার ঈশান কিষানের 80 রানের সৌজন্যে 388 রান করে পূর্বাঞ্চল 7 উইকেটের বিনিময়ে। এবং তারপরেই তারা ডিক্লেয়ার দিয়ে দেয় এবং তারপরে আর খেলা হয়নি এবং প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে 2012 এবং 13-র পরে আবার দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হল পূর্বাঞ্চল। এদিকে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে যে ভারতের অগ্রগতি হয়েছে সে কথা কিন্তু আরও একবার প্রমাণ করলেন শীতল দেবী। ওয়ার্ল্ড প্যারা আর্চারি কম্পিটিশনে মেয়েদের কম্পাউন্ড বিভাগে সোনা জিতলেন ভারতীয় তীরন্দাজ শীতল দেবী। কাজাখস্তানের আইজাদা সেদানের সঙ্গে ফাইনালে 144 ফলে ড্র হওয়ার পরে শুট অফে 10-9 পয়েন্টে এগিয়ে জিতে যান তিনি। অবশ্যই ভারতীয় ক্রীড়া মহলের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত এটি। এদিকে 13 তারিখ থেকে 13ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে টি-20 অর্থাৎ 2020 সিরিজ। সেখানে থেকে কিন্তু বেরিয়ে গেলেন, সেই কম্পিটিশন থেকে বেরিয়ে গেলেন চোটের কারণে হর্ষিত রানা। শুধুমাত্র আফগানিস্তানের বিরুদ্ধে নয়, চোটের কারণে তিনি ছিটকে গেলেন এশিয়ান গেমস থেকেও। সুতরাং এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার হর্ষিত রানা। এদিকে হকি মাঠে কিন্তু একটি অত্যাশ্চর্য ঘটনা ঘটেছে। জুনিয়র উইমেন্স হকি এশিয়া কাপ 2026-এ পাকিস্তানকে 19-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল ভারতীয় মহিলা জুনিয়র হকি দল। অবশ্যই অত্যন্ত বড় এই খবর এবং অত্যন্ত বড় এই গর্বের মুহূর্ত গোটা ভারতীয় ক্রীড়া মহলের জন্য। এদিকে 65তম আন্তর্জাতিক সুব্রত কাপের অনূর্ধ্ব-15 বিভাগে চ্যাম্পিয়ন হল ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ফাইনালে তারা 1-0 গোলের ব্যবধানে হারালো কামরূপ মেট্রোপলিটন সিনিয়র সেকেন্ডারি স্কুলকে। এদিকে বাংলার ফুটবল মহলের জন্য একটু দুঃসংবাদ অপেক্ষা করে রয়েছে, তার কারণ হচ্ছে ডক্টর বিসি রয় ট্রফি। টানা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হল মণিপুর। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ফাইনালে বাংলাকে

এক গোলের ব্যবধানে হারালো তারা। মণিপুরের হয়ে গোল করেন যোগেশ, জেনসন এবং মুস্কান। বাংলার হয়ে একটি মাত্র গোল করেন পেনাল্টি থেকে দেবরাজ দাস। এদিকে আরও একবার চোখ রাখব ক্রিকেট মাঠের দিকে। কিছুদিন পরেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া এ এবং ইন্ডিয়া এ দলের একদিনের আন্তর্জাতিক সিরিজ। তো অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে আসন্ন একদিনের আন্তর্জাতিক সিরিজের জন্য ভারতীয় এ দলে জায়গা পেলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বেশ কিছুদিন ধরে চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে রয়েছেন তিনি। এই সিরিজকে তার কামব্যাক সিরিজ হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দেখা যাক, 22 গজে আবার হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার স্বমহিমায় ফিরতে পারেন কি না। এবার চোখ রাখবো খেলায় বিস্তারিত খবরে। আর প্রথমে যে খবরটি থাকবে আমাদের আতশ কাঁচের তলায়, সেটা হলো আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলা মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনাল। আতশ কাঁচের তলায়। তো এশিয়া কাপ ক্রিকেটে ভারতের মেয়েদের আধিপত্য নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কেউ কোনো প্রশ্নই তোলেনি, কারণ তারা বলতে গেলে অবিসংবাদী চ্যাম্পিয়ন। তো সাতবারের এশিয়া কাপ জয়ী দল আজ কিছুক্ষণ পরেই সেমিফাইনাল খেলতে নামবে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধারারা এগিয়ে যে শুরু করবেন সে নিয়ে কোনো সন্দেহই নেই। পরিসংখ্যানও কিন্তু ভারতের পক্ষে। শেষ আটটা টি-20 ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ভারত। 3 বছর আগে শেষবার কোনো আন্তর্জাতিক টি-20 ম্যাচে ভারতকে হারাতে পেরেছিল বাংলাদেশ। এবারের এশিয়া কাপও হচ্ছে 20 ওভারের, কিন্তু সেমিফাইনালে নামার আগে একটা ব্যাপার নিয়ে কিন্তু উদ্বিগ্ন ভারতীয় সমর্থকেরা, ভারতের মাঝের সারির ব্যাটারদের ব্যর্থতা। এশিয়া কাপের গ্রুপের 3টি ম্যাচে ওপেনাররা রান পেলেও মাঝের সারির ব্যাটাররা কিন্তু প্রত্যাশা মতন ব্যাট করতে পারেননি। যদিও সাংবাদিক সম্মেলনে এসে দলের বিস্ফোরক ওপেনার শেফালি বর্মা জানিয়ে দিলেন যে তারা এই নিয়ে মোটেও উদ্বিগ্ন নন। আত্মবিশ্বাসী শেফালি বলেছেন, হতে পারে যে কয়েকটা দিন হয়তো খারাপ গিয়েছে মিডল অর্ডারের, কিন্তু আমরা জানি ওরা আবার স্বমহিমায় ফিরবেই। দেখা যাক, আর তো মাত্র কিছুক্ষণের ব্যাপার। ভারতীয় ব্যাটাররা, মিডল অর্ডার ব্যাটাররা স্পেশালি স্বমহিমায় ফিরতে পারেন কি না, সেদিকে তাকিয়ে থাকবে গোটা ভারতীয় ক্রিকেট সমর্থকেরা। এদিকে এই এশিয়া কাপে কিন্তু দুরন্ত ছন্দে রয়েছেন স্মৃতি মান্ধানা। ইতিমধ্যেই 1টি শতরান এসেছে তার ব্যাট থেকে, ভেঙে দিয়েছেন মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরান এবং রান করার রেকর্ড। এবার কিন্তু আরও 1টি রেকর্ডের সামনে দাঁড়িয়ে স্মৃতি। আর মাত্র 69 রান করতে পারলেই আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বাধিক ব্যক্তিগত রানের মালিক হয়ে যাবেন এই ভারতীয় ওপেনার। স্মৃতি যেমন ছন্দে রয়েছেন, মনে হয় যে এই ম্যাচেই এই রেকর্ড তিনি স্পর্শ করে ফেলতে পারবেন। দেখাই যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ক্রিকেট ফ্যানেদের জন্য।

এদিকে এবার একটু চোখ রাখছি ফুটবল মাঠের দিকে। যুব ভারতীতে কিছুদিন পরেই অর্থাৎ 3 তারিখ 3 অক্টোবর ভারত এবং ব্রাজিল ফুটবল দল মুখোমুখি হচ্ছে। যুব ভারতীতে ভিনিসিয়াস জুনিয়র রাফিনহাদের জাদুর প্রহর গোনা শুরু হয়ে গেল ফুটবল প্রেমীদের। ভারতীয় সময় বুধবার রাতে অস্ট্রেলিয়া ও ভারত সফরের জন্য 26 সদস্যের ব্রাজিল দল ঘোষণা করলেন কোচ কার্লো আনচেলত্তি। ভারতের বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কলকাতায় আসছে 30 জুলাই। তারা জানিয়েছিলেন যে পূর্ণ শক্তির দল নিয়েই আসবেন আনচেলত্তি। তারপর থেকেই উন্মাদনার পারদ চড়তে শুরু করে দেয়। 1977 সালে ইডেনে কসমসের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলেন ফুটবল সম্রাট পেলে। 2011 সালে যুব ভারতীতে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। এবার ব্রাজিলের খেলা কিন্তু

দেখার আশা পূর্ণ হতে চলেছে ক্রীড়াপ্রেমীদের। ইতিমধ্যেই ব্রাজিলের দল ঘোষণা করা হয়ে গিয়েছে। ব্রাজিলের দলে আছেন বার্সেলোনার রাফিনহা, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগলায়েস এবং ব্রুনো গিমারেসও রয়েছেন, রয়েছেন প্যারিস সজর্মর মার্কুইনোস। সুতরাং বলা যেতেই পারে যে একদম পূর্ণ শক্তির দল নিয়েই কিন্তু ব্রাজিল আসছে ভারতের বিরুদ্ধে খেলতে। দেখা যাক সেই দলের বিরুদ্ধে আমাদের ভারতীয় ফুটবলাররা ঠিক কীরকম ফুটবল খেলেন, কীরকম লড়াই উপহার দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে কিন্তু গোটা দেশের ফুটবল প্রেমীরা। আর তো মাত্র কিছুদিনের অপেক্ষা, দেখাই যাক না কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ফুটবল ফ্যানেদের জন্য।

0: আর আজকে বৃহস্পতিবার, অর্থাৎ অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিন। আর আজকে অ্যাডভেঞ্চার স্পোর্টসে আপনাদের জন্য রয়েছে একটি বেতার প্রতিবেদন দুর্জয় কাপ অ্যাওয়ার্ডকে নিয়ে।
1: অ্যাডভেঞ্চার স্পোর্টসের বিস্তৃত পরিসর।

0: আর আজকে বৃহস্পতিবার, অর্থাৎ অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিন। আর আজকে অ্যাডভেঞ্চার স্পোর্টসে আপনাদের জন্য রয়েছে একটি বেতার প্রতিবেদন দুর্জয় কাপ অ্যাওয়ার্ডকে নিয়ে।
1: অ্যাডভেঞ্চার স্পোর্টসের বিস্তৃত পরিসর

0: আর আজকে বৃহস্পতিবার, অর্থাৎ অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিন। আর আজকে অ্যাডভেঞ্চার স্পোর্টসে আপনাদের জন্য রয়েছে একটি বেতার প্রতিবেদন দুর্জয় কাপ অ্যাওয়ার্ডকে নিয়ে।
1: অ্যাডভেঞ্চার স্পোর্টসের বিস্তৃত পরিসরকে
2: আমার বিশ্বাস এই ধরনের রেকগনিশন আমাদের যুব সমাজকে আরও বেশি করে এন্ডিউরেন্স স্পোর্টসের দিকে আকর্ষণ করবে, তাদের উদ্বুদ্ধ করবে এবং একটা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ সমাজ, ভবিষ্যৎ সমাজ গড়ে তোলার জন্য।
3: নমস্কার, আমি ডক্টর জর্জ বিশ্বাস, প্রেসিডেন্স ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টে অধ্যাপনা করি এবং আমি ইউনিভার্সিটির সেন্ট্রাল স্পোর্টস বোর্ডের ফাউন্ডিং কনভেনর হিসাবে স্পোর্টসের বিভিন্ন অ্যাক্টিভিটিজের সঙ্গে যুক্ত। এবছর দুর্জয় অ্যাওয়ার্ডে আমাকে 100 কিলোমিটার ক্যাটাগরি আল্ট্রা ম্যারাথনে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সে দেওয়া হয়। এই সম্মানটা কখনোই আমার ব্যক্তিগত না, এই সম্মানটা আমার ছাত্রদের, ইয়াং জেনারেশনকে মোটিভেট করবে যে সে যে ফিল্ডেই থাক, সেই ফিল্ডের লিমিট ক্রস করুক, সে চাইলে হার না মানলে অনেক কিছুই করতে পারে। এবং দুর্জয় কমিটিকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারা আমাকে এই আমার 100 কিলোমিটার রেস করার পর যে সম্মানটা দিয়েছে সেই সম্মানটাকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ জানাই।
1: পুরস্কার পেয়েছেন গোকুল রায়।
4: দুর্জয় সেকেন্ড এডিশন 2026-এ আমাকে আমার এই 2 বছরে যে সাইক্লিং জার্নি করেছিলাম সেই সাইক্লিং জার্নির জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
5: নমস্কার, আমার নাম মিশাল মহান্তি, আমি একজন আল্ট্রা এন্ডিওরেন্স সাইক্লিস্ট। লাস্ট ইয়ার আমি অডেক্স ইন্ডিয়া থেকে ওদের সুপার এন্ডিনিয়ার সিরিজটা 2 বার সাকসেসফুলি কমপ্লিট করেছিলাম, ফর উইচ আমাকে দুর্জয়তে রেকগনিশন দেওয়া হয়েছে উইথ দ্য প্রেস্টিজিয়াস দুর্জয় অ্যাওয়ার্ড, যেটার জন্য আমি খুবই খুশি। ইটস আ অনার ফর মি, আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। যখন সাইক্লিং স্টার্ট করেছিলাম 2024-এ, তখন আমি এক্সপেক্ট করিনি এই অ্যাচিভমেন্টটা আমি পাবো বলে, বাট ইট ফিলস গ্রেট দ্যাট আমি ওটা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি অ্যান্ড ফর দ্যাট আমাকে অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড রেকগনিশনও দেওয়া হয়েছে। এই ইয়ার আমি একটা সুপার এন্ডিনিয়ার সিরিজ করার প্রসেসে আছি অ্যান্ড অন টপ অফ দ্যাট আই এম অলসো প্ল্যানিং টু ডু 1000 কিলোমিটার ব্রেভেট অর 1200 কিলোমিটার LRM অ্যাজ ওয়েল। সো হোপস আর হাই অ্যান্ড আগেন আই এম রিয়েলি থ্যাংকফুল টু ডি কোয়েস্ট ফর গেটিং মি রেকগনাইজড ফর দ্য অ্যাচিভমেন্ট দ্যাট আই ডিড লাস্ট ইয়ার। থ্যাংক ইউ।

0: আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। এই পুরস্কার আগামী দিনে আমাকে আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং এই সম্মানের জন্যে দুর্জয় 2026-কে আমার আন্তরিক ধন্যবাদ।
1: নমস্কার, আমার নাম ঋজুমন দত্ত। আমি ট্রেল রানিং, আলট্রা রানিং, আলট্রা সাইক্লিংয়ের চর্চা করি, শেখার চেষ্টা করি। এবছর ডিকোয়েস্ট স্পোর্টস একাডেমি আরও অনেক এন্ডিউরেন্স স্পোর্টস অ্যাথলিটদের সাথে আমাকেও দুর্জয় অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছে। আমি 2025 সালে ব্রেভেট আয়োজিত সুপার র্যান্ডোনিয়ার বা এসআর সিরিজ কমপ্লিট করেছি নির্দিষ্ট সময়সীমার ভেতর, এবং এবছর এপ্রিল মাসে হেল রেস আয়োজিত বুদ্ধা ট্রেল 65 কিমি ট্রেল রানিং সম্পূর্ণ করেছি নির্দিষ্ট সময়সীমার মধ্যে। নমস্কার,
2: আমি শান্তনু দাস। যখন আমি এই জার্নিটা 2024-এ শুরু করেছিলাম, তখন কখনোই ভাবিনি যে এতটা দূর আসতে পারবো। সবকিছু শুরু হয়েছিল আমার 2 বছর মেয়ের সঙ্গে খেলতে গিয়ে। আমি রিয়েলাইজ করলাম ওর সঙ্গে একটু খেলতেই আমি হাঁপিয়ে যাচ্ছি। তখন মনে হলো এটা আমার কাছে নর্মাল নয়, তাই আমার বার্থডেতে আমি নিজেকে একটা বাইসাইকেল গিফট করলাম, আর সেখান থেকেই শুরু হলো আমার এন্ডিওরেন্স জার্নি। প্রথমে 10-15 কিলোমিটার দিয়ে স্টার্ট করলাম। 2024-এ আমার প্রথম বড় স্টেপ ছিল 90 কিলোমিটারের রাইড। এরপর সাইক্লিং এর সঙ্গে সঙ্গে রানিংও শুরু করলাম, প্রথম 10K, তারপরে হাফ ম্যারাথন এবং শেষে ফুল ম্যারাথনও অ্যাটেম্পট নিলাম, আর যেটা আমি কমপ্লিটও করলাম আন্ডার 4 আওয়ার্স। আমি 200, 300, 400 এবং 600 কিলোমিটার BRMও করেছি, আর আমি একজন SR সার্টিফাইড সাইক্লিস্ট। আর এখন আমার নেক্সট গোল হচ্ছে তাম্রলিপ্ত আলট্রা, যেটা 100 কিলোমিটার রানিং রেস। যে জার্নিটা শুরু হয়েছিল শুধু নিজেকে একটু ফিট করার ইচ্ছে থেকে, সেটা আজ আমার জন্য হয়ে গেছে এন্ডিওরেন্স, কমিউনিটি আর সেলফ বিলিভের জার্নি। আজ দুর্জয় 2026 অ্যাওয়ার্ড রিসিভ করার আমার জন্য খুব স্পেশাল। আমি শুধু একটাই কথা বলতে চাই, যারা শুরু করতে চান পারফেক্ট টাইমের জন্য ওয়েট করবেন না, জাস্ট স্টার্ট করুন, কারণ প্রত্যেক বড় জার্নি শুরু হয় একটা ছোট্ট ডিসিশন দিয়ে।
3: নমস্কার, আমি সৌরভ রায়, পেশায় একজন ডাক্তার, আর ট্রেল রানিং নেশা বা প্যাশন বলতে পারি। বইচালা ট্রেল আলট্রা 50 কিলোমিটার এবং সামিট রান সেথানডম হামটা 50 কিলোমিটার, এই দুটি ট্রেল রান সফলভাবে শেষ করার জন্য এবারে দুর্জয় অ্যাওয়ার্ড পেলাম ট্রেল রানিং বিভাগে, যা আমাদেরকে পরবর্তী ইভেন্টগুলোতে আরও বেশি করে উৎসাহিত করবে।
4: নমস্কার, আমি সোমনাথ বসু, সবাই আমাকে কোরক করেই চেনে, একটা পাওয়ার সেক্টরে আমি HR ম্যানেজার। তো আমাদের টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, টাইমে আমাদের ঢুকতেই হয়। তো আমি 9টার সময় আমাদের অফিস শুরু, তো 9টার মধ্যেই পাঞ্চ করার চেষ্টা করি। তো আমি লিফ্টটা দেখলাম সঙ্গে সঙ্গে উঠেছে, লিফ্টে ওঠার অপশান নেই, আর দেখছি কিছু সেকেন্ড বাকি আছে 9টা বাজতে। তো আমার অফিস 3তলায়, আমি স্পিন্ট করে মানে দুটো সিঁড়ি করে একটু মানে জোর কদমে চলে আমি 3তলায় উঠলাম। এবার উঠে গিয়ে আমি দেখছি, পাঞ্চ করার পরে আমি দেখছি, আমি না চোখের সামনে কিরকম ঝাপসা ঝাপসা হয়ে গেল একটা। তো গিয়ে আমি মানে একটু বসে গেলাম, সবাই আসলো, আমাকে ধরলো, টরলো, জল টল দিল, দিল, ঠিক আছে, তারপরে ঠিক হয়ে গেলাম। তো আমি নিজেকে জিজ্ঞেস করলাম যে আমি 3তলায় উঠতে আমার এই অবস্থা হয়ে গেছে, আমি নিজের সাথে কি করছি, আমি এটা কি করছি। সেখান থেকেই মনে হলো যে না, কিছু করা দরকার। তো আমি ঠিক করলাম গিয়ে একটা সাইকেল কিনবো, সাইকেল দিয়ে শুরু করবো। তো সেখান থেকে আমার সঙ্গে দেখা হলো সৌম্যদীপ মণ্ডলের, সে আমাকে সাইক্লিং এ হেল্প করতো। মিশাল মহান্তির সঙ্গে, আপনারা সবাই চেনেন মিশাল মহান্তির সঙ্গে আমাকে দেখা হলো, শান্তনুর সঙ্গে দেখা হলো, একদিন গেলাম, দুদিন গেলাম, মিস করতাম না। আমাকে যখন যে সময় যতটা কিলোমিটার করতে বলতো আমি করতাম, ওই মোটা চেহারা নিয়ে, তখন আমার কত ছিল, 95 কেজি ছিল, সেই মোটা চেহারা নিয়ে আমি সাইকেল চালাতাম, চালাতে চালাতে একটু একটু করে ওয়েট কমতে শুরু করলো, প্রফিশিয়েন্সি বাড়লো। যেটা আমি করেছি সেটা হচ্ছে আমি ডেইলি শো আপ করেছি, যখন যখন যেখানে যেখানে আমাকে ডেকেছে আমি করেছি। এরপরে একদিন 100 করলাম, সৌম্যদীপ আমাকে 100 করালো, তারপর মিশেল আমাকে সমস্ত রকম রাইডে হেল্প করতো। এরকম করতে করতে করতে করতে আমি 200, 300, 400, 600 দিন কি হয়েছে ভগবান টেস্ট নেয় যেরকম।

ছিল, 95 কেজি ছিল, সেই মোটা চেহারা নিয়ে আমি সাইকেল চালাতাম। চালাতে চালাতে চালাতে চালাতে একটু একটু করে ওয়েট কমতে শুরু করলো, প্রফিসিয়েন্সি বাড়লো। যেটা আমি করেছি সেটা হচ্ছে আমি ডেইলি শো আপ করেছি, যখন যখন যেখানে যেখানে আমাকে ডেকেছে আমি করেছি। এরপরে একদিন 100 করলাম, সৌম্যদীপ আমাকে 100 করালো, তারপর মিশেল আমাকে সমস্ত রকম রাইডে হেল্প করতো। এরকম করতে করতে করতে করতে আমি 200, 300, 400, 600 দিন কি হয়েছে ভগবান টেস্ট নেয়। যেরকম

আছেন মার্জিনা খাতুন, মাঝারি গড়ন, বয়স 20 বছর, উচ্চতা 5 ফুট, রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 28 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27, অথবা মিসিং পার্সনস স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700-001। নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা শুনলেন আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু করছি বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। বিদ্যার্থীদের জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা ভূগোল বিষয়ে জনসংখ্যা বা পপুলেশন নিয়ে আলোচনা করব। আমি মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের শিক্ষক শ্রী বাণীপদ ভট্টাচার্য এবং আমার সঙ্গে আছে দুই ছাত্র।
1: নমস্কার স্যার, আমি সার্নিক বেরা, মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্র দ্বাদশ শ্রেণীর।
2: নমস্কার, আমি অনুরাগ পুরকাইত, মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
0: সাগনিক এবং অনুরাগ আমার সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করার জন্য আসে। প্রথমে আমরা যেটা বললাম যে বিষয় হল জনসংখ্যা। এই জনসংখ্যায় দুটো কথা আছে, একটা হলো জন অর্থাৎ লোক, যেটা সাধারণত জনক বা জন্মদাতা বা পিতা এবং জননী অর্থাৎ উৎপাদিকা বা মাতা থেকে কিন্তু জাত হয়েছে। এই যে পিতা মাতার একটা দয়ার বিষয় কিন্তু এই জনসংখ্যা। সংখ্যা দিয়ে পরিমাণকে বোঝানো হয়। জনসংখ্যা বা মনুষ্য সংখ্যা বলতে কোন একটি জায়গায় যতজন লোক বসবাস করেন সেই সংখ্যক মানুষকে বোঝায়। এই জনসংখ্যা কোন একটা স্থানে যেমন একজন হতে পারে, একাধিক অর্থাৎ এক লক্ষ এক কোটি তাও কিন্তু হতে পারে। আবার এই জনতা যেমন কৃষি নির্ভর হতে পারে তেমনি শিল্পাশ্রয়ী হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আমরা সংগ্রহ করি এবং সেই তথ্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। যে সাগনিক, আমরা কিন্তু জনসংখ্যা বলতে কি বোঝায় সেটা বললাম, আচ্ছা তুমি জনসংখ্যার একটা কনক্রিট ডেফিনেশন দিতে পারবে?
1: হ্যাঁ স্যার, জনসংখ্যা ডেফিনেশন আমরা জানতে পারি বাস্তুবিজ্ঞানের ধারণা অনুযায়ী একই প্রজাতিভুক্ত শ্রেণীর সব ধরনের জীবেরা যখন একটি নির্দিষ্ট ভৌগোলিক বা আঞ্চলিক সীমারেখার মধ্যে সমাবেশ ঘটায় তখন তাকে একটা জনসংখ্যা বলতে পারি।
0: বাহ, তুমি খুবই সুন্দর বলেছো, কারণ আমি তো তোমাকে শুধু বলেছিলাম যে কোন একটি জায়গায় যতজন লোক বসবাস করে, তুমি তার সঙ্গে একেবারে খুব ডিটেলস এবং বলেছো যে মানুষ যে হোমো সাপিয়েন্স এন্ড সাপিয়েন্স যে প্রজাতিভুক্ত সেই প্রজাতির মধ্যে যতজন সংখ্যক আছে কোন একটা অঞ্চলে সবাইকেই একসঙ্গে নিয়ে এসে যে যখন বলা হয় তখন তাকে আমরা বলছি জনসংখ্যা। আচ্ছা অনুরাগ, তুমি বলো যে জনসংখ্যা সংক্রান্ত যে তথ্যগুলোর কথা আমরা বলছি, তাহলে এই তথ্যগুলো সংগ্রহ করার তো নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। কি কি ভাবে আমরা এই জনসংখ্যা সংগ্রহ করি?
2: দশ বছর ছাড়া ছাড়া আমরা যে আদমশুমারি করি তার দ্বারা আমরা জনসংখ্যাটা গণনা করতে পারি, এছাড়া বিভিন্ন সরকারি নথিপত্রের মাধ্যমেও জানতে পারি।
0: বাহ, খুব সুন্দর বলেছো যে তুমি বলেছো যে প্রতি দশ বছর অন্তর কিন্তু আমাদের দেশে জনগণনা হয়। এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, সরকার থেকে একজন বা দুজন তারা কিন্তু বাড়িতে আসে এবং বাড়িতে কতজন সংখ্যক মানুষ আছেন, তাদের বয়স কত, তারা কোন বিষয়ের সঙ্গে কে যুক্ত আছে অর্থাৎ কোন কাজের সঙ্গে যুক্ত আছে, কতজন ছাত্র বা এই সম্বন্ধে তথ্য কিন্তু বাড়িতে কটা টিভি আছে কটা আছে সমস্ত কিছু কিন্তু তারা তথ্য সংগ্রহ করে নিয়ে যায় এবং প্রতি দশ বছর অন্তর কিন্তু আমাদের এই জনগণনাটা হয়। ভারত হচ্ছে পৃথিবীর

0: মধ্যে এমন একটি দেশ যারা প্রথমেই কিন্তু এই জনসংখ্যা সংগ্রহ করা শুরু করে। 1871 সাল থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়, যাকে আমরা আদমশুমারি হিসাবে অভিহিত করেছি বা নাম দিয়েছি। এই আদমশুমারির সঙ্গে সঙ্গে অনুরাগ যেটা আরেকটা বলেছে সেটা হচ্ছে যে নথিপত্র বা রেজিস্টারের ক্ষেত্রে, অর্থাৎ আইন ঘটিত অনেক বাধ্যবাধকতা তার মধ্যে আছে, আইন ঘটিত বিভিন্ন তথ্য প্রমাণও তার মধ্যে আছে, কিন্তু ব্যাপারটা হলো এর মধ্যে জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ এই যে ব্যাপারগুলো আমাদের সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে অন্তর্গত হয়ে আছে। অর্থাৎ এই যে আমরা বলছি আইনের কথা বলছি, তাহলে আইনের দিক থেকেও কিন্তু এটা বিষয় যে সাধারণত কোন একটা অঞ্চলের মানুষকে কি ধরনের আমরা আইন পরিষেবার মধ্যে রাখতে পারি সেগুলোও কিন্তু এই জনসংখ্যা বিষয়ের মধ্যে বা আলোচনার মধ্যে আসে। তাহলে এবার শাগনিক তুমি এবার বলো যে এই জনসংখ্যাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি।
1: জনসংখ্যাকে আমরা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে একটা কোনো দেশ বা কোনো একটা ভৌগোলিক অঞ্চলে টোটাল পপুলেশন মানে মোট জনসংখ্যা বাই মানে ভাগ করলে যদি মোট এরিয়া দিকে ভাগ করা যায় তাহলে স্যার আমরা টোটাল জনসংখ্যাটা পেতে পারি।
0: বাহ, খুব সুন্দর। অর্থাৎ সারা পৃথিবীতে আমরা জানি যে এখন মানুষের সংখ্যা প্রায় 700 কোটিরও বেশি, তাহলে এত সংখ্যক মানুষকে একসঙ্গে আলোচনায় তো আমরা নিয়ে আসতে পারি না। সুতরাং আমাদের কাছে এত সংখ্যক মানুষকে আমরা আরো আলোচনা কংক্রিট করার জন্য কি করি না আরেকটি বিষয় আমরা নিয়েছি, সেটা হচ্ছে জনঘনত্ব বলে একটি বিষয় আমরা তৈরি করেছি বা একটা বিষয় আমরা রেখেছি, যেটা হচ্ছে কি না মোট জনসংখ্যা এবং মোট এরিয়াকে যদি আমরা ভাগ করে দিই তাহলে যে আমরা সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা দিয়েও কিন্তু আমরা আলোচনায় অনেকটা ডিপে প্রবেশ করতে পারি বা অনেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তাকে ব্যাখ্যা করতে নিয়ে আসতে পারি। জনঘনত্বের সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে শুধু জনসংখ্যা এরিয়া দিয়ে তো ব্যাপারটা নয়, কারণ হচ্ছে এমন প্রচুর মানুষজন আছে যারা কিন্তু অনেকে আছে কর্মের সঙ্গে যুক্ত, অনেকে আবার হয়তো কর্মের সঙ্গে যুক্ত নয়। সুতরাং আবার এমন অনেক ভূমি আছে যে যেখানে সাধারণত কি হয় কৃষিকার্য হয়, শিল্পে কারখানা আছে বা মনুষ্য বসতি আছে, কিন্তু এমন অনেক অনেক জায়গা আছে আমরা জানি উচ্চ পার্বত্য অঞ্চল মালভূমি অঞ্চল এরকম অনেক অনেক জায়গা আছে যেখানে কিন্তু চাষবাসও হয় না বা মানুষও নেই। সুতরাং সেক্ষেত্রে আমরা পপুলেশন জিওগ্রাফিতে আরেকটি শব্দ ব্যবহার করি, গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে মানুষ জমির অনুপাত। আচ্ছা শাগনিক তুমি বলো যে মানুষ জমির অনুপাত বলতে কি বোঝায়?
1: স্যার মানুষ জমির অনুপাত বলতে বোঝায় যেটা হচ্ছে কোন একটা দেশে বা কোন একটা ভৌগোলিক অঞ্চলে যদি মানে সঠিক পরিমাণ লোক সংখ্যা এবং সঠিক পরিমাণ যে জমি উৎপাদন করার জমি বা সম্পদ সৃষ্টি করার জমি যেটা পাই তার যে টোটাল যে অনুপাতটা যেটা আমরা পাই সেটাই হচ্ছে মানুষ জমি অনুপাত যেটা বলে।
0: সেটা হলো এইরকম করে আমরা 12 ক্লাসে প্রথমের দিকেই আমরা পড়েছি, আমাদের কাছে সম্পদ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছিল, আমরা পড়ে এসেছি যে সম্পদ আমাদের কাছে যারা কার্যকারিতা যাদের মধ্যে আছে সেটা মানুষ হোক কিংবা অন্য কোনো ক্ষেত্রেও হোক, ভূমির ক্ষেত্রেও সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ কার্যকরী মানুষ আর কার্যকরী জমি এইটাকে যদি আমরা নিই তাহলে তার গুণগত বিষয়টা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ যখন আমরা জনঘনত্বের কথা বলছি আমরা পরিমাণের কথা বলছি, আর যখন আমরা মানুষ জমির অনুপাতের কথা বলছি কার্যকর জমি দিয়ে যখন বলছি তখন তাকে আমরা কি বলছি না কালচারালি বা সাংস্কৃতিক দিক থেকে যে বিষয়গুলো আছে সেগুলোকে আরো সুন্দর করে তার মধ্য দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। অর্থাৎ কার্যকর জমি এবং কার্যকর মানুষ এবং কার্যকর জমি যা দিয়ে আমরা সাধারণত কাম্য জনসংখ্যার যে ধারণা সেটা কিন্তু আমরা পেতে পারি। তো ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে একটি জনবহুল দেশ এবং ভারতের জনসংখ্যা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে প্রায় চীনকেও ছাড়িয়ে যাওয়ার মতো, এটা আমরা শুনেছি বা এটা আমরা জানি যে সামনে যেভাবে ভারতের জনসংখ্যা গ্রোথ করছে তাতে হতে দেখা যাবে সামনের কয়েক বছরের মধ্যে আমরা পৃথিবীর যে জনবহুল দেশ চীন তাকেও হয়তো আমরা ছাড়িয়ে যাব। এখন সাধারণত আমরা বলছি যে ভারত হচ্ছে ওভার পপুলেশনের জায়গায় চলে গেছে। এই ওভার পপুলেশনকে আমরা ভৌগোলিক পরিভাষায় জনবিস্ফোরণ বলে আমরা অভিহিত করতে পারি। আচ্ছা অনুরাগ, এই যে জনবিস্ফোরণ শব্দটা তো তুমি নিশ্চয়ই শুনেছ, তাহলে এই জনবিস্ফোরণ ব্যাপারটা কি?
2: জনবিস্ফোরণ বলতে সাধারণত বোঝায় মানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য জন্মহারের থেকে মৃত্যুহার যদি কমে যায় তাহলে যে অস্বাভাবিকভাবে যে জনসংখ্যাটা বৃদ্ধি ঘটে সেটাকেই জনবিস্ফোরণ বলা যেতে পারে।
0: হ্যাঁ, খুব সুন্দর বলেছে তুমি যে বলা হচ্ছে এইরকম করে যে মানুষ জন্মাচ্ছে তার সঙ্গে সঙ্গে কি না মানুষের মৃত্যুরও একটা ব্যাপার আছে, আর তার সঙ্গে আরো কিছু বিষয় এসে উপস্থিত হয়,

0: দেখছি অভিবাসন বা পরিব্রাজন এবং জন্ম মৃত্যুর সঙ্গে সঙ্গে যে স্বাভাবিক যে জনসংখ্যা বৃদ্ধির সেই বৃদ্ধির হার, তার সঙ্গে একটা বিষয়, মানুষ তো জন্মাচ্ছে, জন্মানোর সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যু, এটা যেমন একটা প্রাকৃতিক নিয়ম, কিন্তু ঘটনা হলো এই, যত সংখ্যক মানুষ জন্মায় তার তুলনায় যদি কম সংখ্যক মানুষ মারা যায় তাহলে কিন্তু সেখানে জনসংখ্যা বিপুল হারে বাড়তে শুরু করে। সাধারণত খ্রিস্টের জন্মের আগে সারা পৃথিবীতে যা জনসংখ্যা ছিল, খ্রিস্টের জন্মের পরে কিন্তু বিপুল সংখ্যক মানুষ কিন্তু পৃথিবীতে এসছে। অর্থাৎ তার মানে কি না, যত সংখ্যক মানুষ জন্মেছে তার তুলনায় অনেকটা আমরা মৃত্যুকে ঠেকিয়ে রাখতে পেরেছি। সেই কারণে এই যে মৃত্যুকে ঠেকিয়ে রাখা কথাটা বললাম, তার মানে শিল্প বিপ্লবের একটা কথা আইল, শিল্প বিপ্লবের সূত্র ধরে মানুষের মৃত্যুকে নিরসন করার জন্য বহু রকম করে চেষ্টা চরিত্র করে আমরা বহু ওষুধপত্র, তার সঙ্গে টেকনোলজি ডেভেলপ করে বিভিন্ন ধরনের মেশিনপত্র আবিষ্কার করেছি, যার মধ্য দিয়ে আমরা কি করতে পারি না, বিভিন্ন অসুস্থতাকে আমরা অনেকদিন তাকে টিকিয়ে রাখতে পারি। অর্থাৎ অসুস্থতার জন্য ওষুধ দিয়ে তাকে সেই মারণ ব্যাধি বা মারণ রোগ থেকে তাকে আমরা মুক্ত করি বা করছি। তার ফলে কি হচ্ছে না, মৃত্যু হারটা অনেকটা কমেছে, জন্মহারটা হয়তো কমেছে, কিন্তু যে জন্মে গেছে সেখান থেকে যে নতুন জন্ম সেটা তো আর আমরা জোর করে সেটাকে বন্ধ করে দিতে পারি না। সুতরাং সেই জন্মহারটা হয়তো কিছুটা কমলেও জন্মহারের যে হার সেটা হয়তো একই রকম আছে বা কিছুটা কমেছে, কিন্তু মৃত্যুহারটা অনেকটা কমেছে, যার ফলশ্রুতি হলো কিন্তু জনবিস্ফোরণ। যদি বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার কোন একটি স্থান বা দেশে 2% কাছাকাছি বা বেশি হয় তখন তাকে কিন্তু আমরা বলি জনবিস্ফোরণ। বুঝেছ শাগনিক? তাহলে বাৎসরিক যদি কোন একটা স্থানে জনসংখ্যা 100% কথা আমরা বললাম সেটা যদি অতিক্রম করে বা তার কাছাকাছি থাকে, তাহলে ভারত হলো একটি জনবহুল দেশ আমরা বলছি, তাহলে ভারতের এই যে জনসংখ্যা বৃদ্ধি মূলত কোন সময় থেকে শুরু হয়েছে বলতো শাগনিক?
1: ভারতের জনসংখ্যা বৃদ্ধি মূলত দেখা যায় যে শিল্প বিপ্লবের পর থেকে শুরু হতে দেখা যায়। তাছাড়া আমরা দেখেছি সবুজ বিপ্লবের পর থেকে, যখন 1950 পর থেকে আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।
0: খুব সুন্দর বলেছ, শিল্প বিপ্লবের সূত্র ধরে তো সারা পৃথিবীতেই একটা মানে বিশেষ পরিবর্তন এসছে, সেটা উন্নত দেশেও যেমন এসছে, উন্নয়নশীল বা অনুন্নত দেশেও তেমনি এসছে, তাহলে ভারতেও তার ছোঁয়া নিশ্চয়ই পড়েছে। আমাদের শিল্প বিপ্লবের সূত্র ধরে যদি আমরা বলি, শিল্প বিপ্লবের সূত্র ধরে ভারতেও জনসংখ্যা বেড়েছে, কিন্তু বিপুল সংখ্যক যে জনসংখ্যার বৃদ্ধি সেটা কিন্তু ভারতের স্বাধীনতা অর্জনের পরে হয়েছে। অর্থাৎ স্বাধীনতা অর্জনের পরে আমরা কৃষি এবং শিল্পের ক্ষেত্রে অনেকটা স্বয়ংভরতা অর্জন করেছি। এখন মানুষের খাদ্যের যে চাহিদা, সেই খাদ্যের চাহিদা আমরা অনেকটা নিরসন করতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু কি হয়েছে না, ক্রয় ক্ষমতা অনেকটা বেড়েছে। সুতরাং মানুষ প্রয়োজনে তার যে অসুস্থতা, সেই অসুস্থতা থেকে মুক্ত হওয়ার জন্য ওষুধ কিংবা ওষুধের সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা তারও সুবিধা সুযোগ নিয়ে সাধারণত মৃত্যুর হার অনেকটা কমাতে সক্ষম হয়েছে। জন্মের হার প্রায় একই আছে কিন্তু মৃত্যুর হার অনেকটা কমে গেছে। অর্থাৎ সাধারণত 1000 জনের মধ্যে যদি 9 জন মৃত্যু হয়, সেখানে জন্ম হচ্ছে সাধারণত 16-17 জন, তাহলে এত সংখ্যকের এই যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কিন্তু থেকেই গেছে। আর শিল্প বিপ্লবের সূত্র ধরে যেমন হয়েছে তেমনি ভারতের ক্ষেত্রে কি হয়েছে, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে

সে অন্যান্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা তারও সুবিধা সুযোগ নিয়ে সাধারণত মৃত্যুর হার অনেকটা কমাতে সক্ষম হয়েছে। জন্মের হার প্রায় একই আছে কিন্তু মৃত্যুর হার অনেকটা কমে গেছে। অর্থাৎ সাধারণত 1000 জনের মধ্যে যদি 9 জন মৃত্যু হয় সেখানে জন্ম হচ্ছে সাধারণত 16-17 জন, তাহলে এত সংখ্যকের এই যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা কিন্তু থেকেই গেছে। আর শিল্প বিপ্লবের সূত্র ধরে যেমন হয়েছে তেমনি ভারতের ক্ষেত্রে কি হয়েছে, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে

0: যে সামনের এখনকার দিনে যে জনসংখ্যা বৃদ্ধি হার, সেই বৃদ্ধি হার যদি একই থাকে বা কিছুটা কম বেশি হয়, তাহলে সামনের পাঁচ বছর বা দশ বছরের জনসংখ্যা কতটা হতে পারে, যার উপর নির্ভর করে আমরা সামনের যে দশকগুলো আসছে সেই দশকগুলোতে বিভিন্ন প্ল্যান বা পরিকল্পনা গ্রহণ করি। সুতরাং পপুলেশন জিওগ্রাফিতে পপুলেশন প্রজেকশন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং পৃথিবীর বিভিন্ন দেশে সাধারণত জনসংখ্যা শিল্প বিপ্লবের পরবর্তী কাল থেকে বেড়েছে এবং বহু দেশ তাদের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতেও সক্ষম হয়েছে। পৃথিবীতে এমন উন্নত দেশ আছে যাদের জনসংখ্যার ক্ষেত্রে মোট যে জনসংখ্যা, জন্ম মৃত্যুর মধ্যে ফারাক তেমন নেই, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধিতে তারা জিরো জনসংখ্যা বৃদ্ধি নিয়ে আসতে পেরেছে। আবার আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার বহু দেশ আছে যাদের জনসংখ্যা কিন্তু এখনো বিপুল হারে বৃদ্ধি পাচ্ছে এবং তাদের কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে তেমন কোনো কন্ট্রোল নেই। তাহলে পৃথিবীতে এই রকম উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত দেশের জনসংখ্যা বিষয়ে কিন্তু অনেক সমস্যা থেকে যাচ্ছে। ভারত কিন্তু সেই দিক থেকে অনেকটা স্বতন্ত্রতা বজায় রাখতে সক্ষম হয়েছে। জনসংখ্যা যেমন ভারতে অনেক বেশি, তেমনি তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক, বিভিন্ন ধর্মীয়, বিভিন্ন রকম প্রতিষ্ঠান, গোষ্ঠী, তাহলেও ভারত কিন্তু পৃথিবীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দেশ, যারা কিন্তু জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে, ব্যালেন্স করতে, সমস্যার সমাধান করতে অনেকটা সক্ষম হয়েছে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে জনসংখ্যা বিষয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কার্টোগ্রাফিক টেকনিক্স আমরা ইউজ করি, সেটা হচ্ছে জনসংখ্যা পিরামিড। আমরা তো পিরামিড দেখেছি, তাহলে পিরামিডের ক্ষেত্রে মিশরের যে পিরামিড, যার নিচের অংশটার ব্যাপ্তি অনেকটা বেশি আর যত উপরের দিকে যাব সেটা কিন্তু ব্যাপ্তি অনেকটা কম। জনসংখ্যার ক্ষেত্রেও কিন্তু একই, অর্থাৎ আমরা কার্টোগ্রাফিক টেকনিক্স যখন ইউজ করি, যেটা তুমি আগে বলেছিলে যে স্তম্ভচিত্র বা রৈখিক লেখচিত্র, এগুলো দিয়ে জনসংখ্যাকে যেমন ব্যাখ্যা করা হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ টেকনিক্স আমরা ইউজ করি, সেটা হচ্ছে কি না, এজ সেক্স পিরামিড বা বয়স লিঙ্গ অনুপাত, যেটা চিত্রগত উপস্থাপন কিন্তু কেমন হবে দেখতে, না পিরামিডের মতো হবে। অর্থাৎ এক্ষেত্রে কি হয় না, একই চিত্রতে আমরা নারী এবং পুরুষ উভয়কে নিচ্ছি এবং সেটা বয়সের সাপেক্ষে। তাহলে সাগনিক তুমি বলো, এই যে নিচ্ছি কথাটা, এটাকে যখন আমরা স্কেলে ফেলে দিচ্ছি, স্কেলে ফেলে আমরা কি করছি না, জনসংখ্যা পিরামিড তৈরি করছি, তাহলে এর ডান দিকে কি থাকবে আর বাম দিকে বা কে থাকে?
1: স্যার ডান দিকে কি টোটাল জনসংখ্যা যে নারী পুরুষের অনুপাতের?
0: হ্যাঁ, আমরা নারী পুরুষের যে জনসংখ্যা সেটা তো মোট জনসংখ্যা অনেক বেশি, সেটা আমরা কি করি শতকরা হিসেবে আমরা প্রকাশ করি। শতকরা হিসেবে প্রকাশ করে তার ডান দিকে আমরা পিরামিডে কি রাখি না, সাধারণত মহিলাদের রাখি এবং বাঁ দিকে সাধারণত আমরা কি করি পুরুষদের রাখি। একটা নির্দিষ্ট বয়স অন্তর আমরা কি করি, ধরো দশ বছর বা কুড়ি বছর অন্তর, দশ কুড়ি তিরিশ চল্লিশ, আমাদের যে গড় আয়ু, আমরা তুলনামূলকভাবে গড় আয়ু যদি ষাটই ধরি, তাহলে ষাট বা তার তুলনায় আরেকটু যদি বেশি আমরা সত্তর বা আশি পর্যন্ত নিয়ে গিয়ে আমরা যখন পিরামিডের আকারে আমরা জনসংখ্যাগুলোকে বসাই বয়স অনুসারে, তখন যে চিত্র পাই তাকে আমরা কিন্তু কি বলি না, এস সেক্স পিরামিড চিত্র। এই পিরামিড চিত্র থেকে কিন্তু খুব সহজে দুটো জিনিস ব্যাখ্যা করা যেতে পারে, দুটো জিনিস বলা যেতে পারে, সেটা হচ্ছে নারী পুরুষের সাপেক্ষে যে কত সংখ্যক পুরুষের সাপেক্ষে কতজন নারী, এইটা যেমন ব্যাখ্যা করা যেতে পারে, তেমনি প্রতি বয়সের যে ওই ইন্টারভেল বা এই যে বয়সের যে ব্যবধান, সেই ব্যবধান অনুসারে সংখ্যার হ্রাস এবং বৃদ্ধি। ইউরোপীয় দেশ বা উন্নত দেশ, তাদের ক্ষেত্রে জনসংখ্যা পিরামিডের যেমন আকৃতি হয়, ভারত বা চীনের মতো উন্নয়নশীল দেশের কিন্তু জনসংখ্যা পিরামিড একই চিত্রের হয় না। এই জনসংখ্যা পিরামিড দিয়ে আমরা তার সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নতির কিন্তু অনেকটা ব্যাখ্যা করতে পারি, যেটা সাধারণত স্তম্ভচিত্রও করতে পারি, রৈখিক লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, কিন্তু এসএক্স পিরামিডের দ্বারা সেটা আমরা আরো সহজে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। তার সঙ্গে সঙ্গে জনসংখ্যা পিরামিডের সঙ্গে সঙ্গে আরো একটি গাণিতিক মডেল আমরা এক্ষেত্রে অঙ্কন করি এবং ব্যাখ্যা করার জন্য তাকেও আমরা খুব মানে আলোচনার মধ্যে রাখি, সেটা হচ্ছে কি না, ডেমোগ্রাফিক ট্রানজিশনাল মডেল। শুনেছো সাগনিক ডেমোগ্রাফিক ট্রানজিশনাল মডেলের নাম?
1: স্যার সম্পূর্ণ ধারণা নেই, কিন্তু কিছু ধারণা আছে। যেমন হচ্ছে যদি আমরা বলতে পারি জনসংখ্যা বা পরিভাজন বা অভিবাসন, টোটাল যে জনসংখ্যাটা মডেল আকৃতি যদি পরিমাপ করতে পারি তুমি তাকে বল।
0: খুব সুন্দর, তাহলে আমরা বললাম যে জনসংখ্যার ক্ষেত্রে এই যে আমরা ব্যাখ্যাগুলো করছি, সেই ক্ষেত্রে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা আমরা যেখানে করি সেটা হচ্ছে কি, ডেমোগ্রাফিক ট্রানজিশনাল মডেল দিয়ে। এই মডেলটা হচ্ছে এইরকম করে, একই ফ্রেমওয়ার্কের মধ্যে

0: সাধারণত একটা নির্দিষ্ট সময়ে কত সংখ্যক মানুষ জন্মালো, কত সংখ্যক মানুষ মারা গেল, তার সঙ্গে বাইরের দেশ থেকে কত সংখ্যক মানুষ অর্থাৎ পরিব্রাজন যাকে আমরা বলি বা মাইগ্রেশন, কত সংখ্যক মানুষ বাইরের দেশ থেকে এসে আমাদের দেশে উপস্থিত হয়েছে এবং তারা এখানে স্থায়ীভাবে বসবাস করছে, আর তার সঙ্গে দেওয়া হয় যে একটা নির্দিষ্ট সময় অন্তর জন্ম মৃত্যুর ফলে যে হারের যে চেঞ্জ, সেই চেঞ্জটাকেও কিন্তু ওই মডেলের মধ্যে নিয়ে আসা হয়। থমসন বলে একজন পপুলেশন বিশেষজ্ঞ, তিনি সাধারণত এই ধরনের মডেল প্রথম তৈরি করেছিলেন এবং সেই মডেলের মধ্য দিয়ে সাধারণত তিনি ব্যাখ্যা করতে সক্ষম হয়েছেন যে পৃথিবীর যে দেশগুলো আছে বিশেষত উন্নত উন্নয়নশীল এবং অনুন্নত দেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে যেভাবে আমরা তাকে ভাগ করে আসি, এই ডেমোগ্রাফি ট্রানজিশনাল মডেলে তাকে ফেলে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় এবং সেই ব্যাখ্যার মধ্য দিয়ে আমরা বলতে পারি এরকম করে যে ভারত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দেশ যেখানে ডেমোগ্রাফি ট্রানজিশনাল মডেল অনুসারে সে সাধারণত তৃতীয় স্তরের একটা দেশ হিসেবে অবস্থান করছে। যে সাধারণত কি হয়েছে না, জনসংখ্যা বিপুল হারে যেমন বেড়েছিল, আজকের দিনে জনসংখ্যার মডেল অনুসারে বা ট্রানজিশনাল মডেল অনুসারে তাকে বলা হচ্ছে যে সে অনেকটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ভারতের এই যে বিপুল জনসংখ্যা, সেই বিপুল জনসংখ্যা কিন্তু সর্বত্র সমানভাবে নেই, অর্থাৎ ভারত কেন সারা পৃথিবীর ক্ষেত্রেও যদি আমরা দেখি, পৃথিবীর যেই 700 কোটি বা তারও বেশি যেই জনসংখ্যা 2050 নাগাদ সেটা বলা হচ্ছে প্রায় 800 কোটির কাছাকাছি চলে যাবে, যে এত বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু সবাই কিন্তু সব মহাদেশে সমানভাবে ছড়িয়ে নেই। ভারতের মতো দেশে বা চীনের ক্ষেত্রেও আমরা সেই একই কথা বলবো যে ভারতে কিন্তু সব রাজ্যে সব প্রান্তে সব অঞ্চলে কিন্তু সমানভাবে মনুষ্য বসবাস করেনি। এই যে মানুষের যেই বসতি নির্মাণ বা বসবাস করা, এটা সহজে মানে খুব সহজে সব জায়গায় সমানভাবে হয়নি, তার জন্য কিছু প্রাকৃতিক প্রভাবও যেমন আছে, ঠিক অনুরূপভাবে আমরা কিছু অপ্রাকৃতিক প্রভাবের কথাও বলতে পারি। আচ্ছা অনুরাগ, তুমি বলো যে ভারতের এই যে বিপুল সংখ্যক মানুষ সর্বত্র সমানভাবে বণ্টিত হয়নি, তার মূল কারণগুলো কি হতে পারে?
1: স্যার, ভারতের এই যে জনসংখ্যা সব জায়গায় মানে বিপুলভাবে বণ্টিত হয়নি, এর পিছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে ধরুন, যেমন সমভূমি অঞ্চলে কৃষিকাজ ভালো হয়, এই জন্য সমভূমি অঞ্চলে জনসংখ্যাটা মানে পার্বত্য অঞ্চলের তুলনায় বেশি।
0: ঠিকই বলেছে তুমি, অর্থাৎ আমি আলোচনায় যেটা তোমাদের বললাম যে এক্ষুনি বললাম যে কিছু কিছু প্রাকৃতিক প্রভাবও আছে আর কিছু কিছু অপ্রাকৃতিক প্রভাবও আছে, তাই তো সাগনিক? তাহলে ওই প্রাকৃতিক প্রভাবের প্রভাবকের মধ্যে ও যেটা প্রথমে নিয়ে এলো যে ভূমিরূপ, অর্থাৎ কোথাও হয়তো পাহাড়, কোথাও হয়তো পর্বত, কোথাও হয়তো সমভূমি, কোথাও হয়তো উপকূল ভূমি, সুতরাং বিভিন্ন অঞ্চলে ভূমিরূপ কিন্তু বিভিন্ন রকম, আর বিভিন্ন অঞ্চলে ভূমিরূপ বিভিন্ন রকম হওয়ার ফলে সেখানে জলবায়ু যেমন আলাদা, তেমনি তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত কর্মমুখর বিষয়গুলো আছে, অর্থাৎ কৃষি বলো, শিল্প বলো, খনিজ দ্রব্য আহরণ বা বনভূমিতে কাষ্ঠ আহরণ, এগুলো সব জায়গায় সমানভাবে হয়নি, তার উপর নির্ভর করে জনসংখ্যাও কিন্তু সেভাবে কি হয়নি না, জনসংখ্যাও সেভাবে তেমনভাবে বসতি তৈরি করেনি বা বসতি গড়ে উঠেনি। সুতরাং তার সঙ্গে সঙ্গে আরো কি হতে পারে সাগনি?
2: তার সাথে হতে পারে স্যার, যদি যাতায়াত ব্যবস্থা যদি আমরা ধরতে পারি।
0: হ্যাঁ নিশ্চয়ই হতে পারে, কিন্তু তারও আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জলবায়ু। অর্থাৎ জলবায়ু একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সম্পূর্ণভাবে জলবায়ুর উপর নির্ভরশীল একটি প্রজাতি বলতে পারি। শুধু আমরা কেন, পৃথিবীতে যত প্রজাতির প্রাণী এসছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে জলবায়ু নির্ভর। কোন স্থানের জলবায়ু কেমন তার উপর নির্ভর করবে সেখানকার আর বায়োম কেমন হবে, আর সেখানকার বায়োম তার উপর নির্ভর করবে সেখানকার আর উদ্ভিজ্জ এবং প্রাণীজ যে পরিবেশের যে উপাদান যে সংখ্যক আছে তারা তাদের বিষয়টা নির্ভর করবে। অর্থাৎ যদি আমরা ধরি যে ভারতের ক্ষেত্রেও যদি ধরি যে ভারতের জলবায়ু হচ্ছে কি না বৈচিত্র্যময় ভারতের দেশ, এবং এই বৈচিত্র্যটা কিন্তু যেমন জলবায়ু কেন্দ্রিক তেমনি সাধারণত ভূমিরূপ কেন্দ্রিক তেমনি সাধারণত স্বাভাবিক উদ্ভিদ কেন্দ্রিক। জলবায়ু দিক থেকে যদি বলি যে ভারতের সাধারণত 6 থেকে 7 প্রকার জলবায়ু কিন্তু পকেট হিসেবে বা অঞ্চল হিসেবে আছে, যদিও ভারত হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেশ। আমরা সাধারণত যদি হিমালয়ান পার্বত্য অঞ্চলে যাই তাহলে সেখানকার যে জলবায়ু সেটা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ থেকে নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু। আবার যদি আমরা দক্ষিণে অর্থাৎ কেলার আর মারালা উপকূল বা আমরা যদি গুজরাটের দিকে যাই তাহলে সেখানকার যে জলবায়ু যে চরমতা তার সঙ্গে সঙ্গে পূর্ব ভারতের কিংবা মধ্য ভারতের জলবায়ুর মধ্যে কিন্তু একটা ব্যাপক পার্থক্য আছে। সুতরাং যেখানে কেরালা, যেখানে পশ্চিমবঙ্গ, বিহার এই সমস্ত রাজ্যগুলোতে প্রচুর সংখ্যক মানুষ বসবাস করে, সেখানে আমরা দেখব অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম বা জম্মু কাশ্মীরের মতো এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু জনসংখ্যা অনেকটাই কম। আবার মধ্য ভারতের মধ্যপ্রদেশ,

0: ছত্তিশগড় কিংবা মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যগুলোতেও জনসংখ্যা সাধারণত মাঝারিভাবে বণ্টিত হয়েছে। অর্থাৎ জনসংখ্যার এই যে বন্টন সর্বত্র সমানভাবে হয়নি, সেক্ষেত্রে কিন্তু জলবায়ু, সেক্ষেত্রে ভূমিরূপ যেমন গুরুত্বপূর্ণ প্রভাবক, তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রভাবক আছে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলব এইরকম করে যে এই যে জল প্রাপ্তির পরিমাণ, অর্থাৎ মানুষ বা যে কোনো প্রাণীর বাঁচার জন্য খাদ্য যেমন দরকার আছে, বস্ত্রের যেমন দরকার আছে, তেমনি এই খাদ্যের সঙ্গে সঙ্গে তার পানীয় জলেরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি জলই সেখানে না থাকে, অর্থাৎ যদি আমরা রাজস্থানে যাই তাহলে সেখানে একটা সুখা রাজ্য, আমরা জানি যে রাজস্থানের বিস্তৃত অঞ্চল হচ্ছে মরুভূমি, অর্থাৎ জলপ্রাপ্তির সম্ভাবনা কম, সুতরাং জলপ্রাপ্তির সম্ভাবনা কম, তার সঙ্গে সঙ্গে সেখানে চাষবাসের পরিমাণও তেমনভাবে গড়ে ওঠেনি বা তেমনভাবে চাষবাস হয় না, সুতরাং সেখানে মানুষও তেমনভাবে অবস্থান করেনি বা বসতি স্থাপন করেনি। কিন্তু তার নিকটবর্তী যদি রাজ্য দেখি তাহলে গুজরাট বা পাঞ্জাব বা হরিয়ানা এই সমস্ত যে রাজ্যগুলো, এই সমস্ত রাজ্যগুলোতে শান্ত প্রচুর নদী আছে, নদী থেকে জলপ্রাপ্তির সুবিধা আছে, তার সঙ্গে সঙ্গে বর্ষাকালে বৃষ্টি হয়। সুতরাং জলপ্রাপ্তি যাকে শান্ত কৃষি এবং পানীয় হিসেবে ব্যবহার করা হবে সেটাও কিন্তু জনবসতি গড়ে ওঠার পক্ষে বা এই যে জনসংখ্যার বন্টনের ক্ষেত্রে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাবক। তাহলে এই প্রাকৃতিক প্রভাবকগুলির সঙ্গে সঙ্গে কিছু অপ্রাকৃতিক প্রভাবক আছে যেগুলো কিন্তু জনবন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, বিশেষত ভারতের মতো দেশে মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট বা এই সমস্ত যে শিল্পোন্নত যে সমস্ত রাজ্যগুলোর কথা বললাম, তার সঙ্গে সঙ্গে শিল্পোন্নতির দিক থেকে অনেকটা পিছিয়ে থাকা ছত্তিশগড়, বিহার, মেঘালয় বা মণিপুর এই সমস্ত যে রাজ্যগুলো আছে, এদের কিন্তু প্রাকৃতিক পরিবেশের কিন্তু সুন্দর উপস্থিতি আছে, কিন্তু অপ্রাকৃতিক পরিবেশ হিসাবে কৃষি, শিল্প বা অন্যান্য যে ব্যবসা বাণিজ্য যেগুলো সাধারণত মানুষের উন্নতির একটা একটা বিশেষ সোপান, সেগুলো কিন্তু তেমন ভাবে গড়ে ওঠেনি। প্রাকৃতিক এই সমস্ত প্রভাবক গুলো তো আছে, তার সঙ্গে সঙ্গে অপ্রাকৃতিক প্রভাবকের মতো আমরা বললাম যে কৃষি, শিল্প আর কি হতে পারে,
1: যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে বাজার, তারপর হচ্ছে সরকারি সাহায্য বা ব্যবসাকারীদের উদ্যোগ।
0: হ্যাঁ, মানে তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে পরিবহন, ব্যবসা বাণিজ্য, এই বিষয়গুলোও কিন্তু উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে ভারতের ক্ষেত্রে গাঙ্গেয় অববাহিকা অঞ্চল, গাঙ্গেয় অববাহিকা অঞ্চল যেমন কৃষির ক্ষেত্রে উন্নতি করেছে সেই প্রাচীনকাল থেকে, ঠিক অনুরূপভাবে শিল্প বিপ্লব এবং স্বাধীনতা অর্জনের আগে এবং পরে যদি দেখি ভারতের হুগলি শিল্পাঞ্চল কিন্তু শিল্পের দিক থেকেও অনেকটা উন্নত, কারণ এই অঞ্চলের রাস্তাঘাট সেটা নদীপথ হতে পারে, সেটা সড়কপথ হতে পারে বা সেটা রেলপথ হতে পারে, সেটা কিন্তু অনেক আগে থেকে ইংরেজদের আসার আগে থেকে ছিল, ইংরেজরা এসে সেটা অনেকটা উন্নতি করেছে এবং পরবর্তীকালে ভারত স্বাধীনতা অর্জন করার পর তার সূত্র ধরে শান্ত মহারাষ্ট্র বা গুজরাট তারাও কিন্তু পরিবহন শক্তি অর্থাৎ বিদ্যুৎ শক্তি যেখান থেকে শান্ত শিল্পকর্মগুলো মানে শিল্প কারখানা শিল্পজাত দ্রব্য উৎপাদনের জন্য যেটা দরকার, আজকের দিনে যেটা যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা বৈপ্লবাত্মক পরিবর্তন এসছে, সেই যে পরিবর্তন তা সেটাও কিন্তু জনবণ্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সুতরাং জনসংখ্যার বন্টন যে সর্বত্র সমানভাবে হয়নি সেটা তো ভারতের কেন, পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে কিন্তু ব্যাপারটা আমরা বুঝতে পারব। ঠিক পৃথিবীর অন্যান্য যে সমস্ত উন্নত এবং উন্নয়নশীল যে সমস্ত দেশগুলো আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই কথা বলা যেতে পারে যে তাদের কিন্তু জনবণ্টনের ক্ষেত্রে এই প্রভাবকগুলো গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে এবং তারা অনেক অনেক দেশ, উন্নত দেশ তাদের জনসংখ্যা তারা নিয়ন্ত্রণ করতে হয়তো সক্ষম হয়েছে, আবার উন্নয়নশীল এবং অনুন্নত দেশ আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো সেটা কিন্তু হয়তো সক্ষম তেমনভাবে হয়নি, তবে তারাও কিন্তু পরবর্তী স্টেজে মানে আজকের দিনে দাঁড়িয়ে তারা ব্যাপারটা অনুধাবন করেছে এবং তারাও কিন্তু তাদের মতো করে চেষ্টা করছে। অর্থাৎ জনসংখ্যা থেকে আমরা কি পাবো না জনসংখ্যার উপর নির্ভর করে আমরা প্ল্যান বা পরিকল্পনা তৈরি করতে পারবো এবং এই পরিকল্পনা করেই সাধারণত আমাদের এগোতে হবে। সুতরাং মানুষ, সম্পদ, সংস্কৃতি এই যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়টাই কিন্তু কোন একটা দেশ বা অঞ্চলের উন্নতির একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্ল্যান পরিকল্পনার মধ্য দিয়ে সেটা করতে হয়। ভারত স্বাধীনতা অর্জনের পরে এই কারণে প্ল্যানিং কমিশন তৈরি করেছিল, তারা সন্ত প্রতি পাঁচ বছর অন্তর প্ল্যান করত এবং সেই প্ল্যানের কতটা বাস্তবায়ন হলো সেই অনুসারে তারা সামনের পরিকল্পনা গ্রহণ করত এবং সেই অনুসারে কিন্তু আমরা উন্নতি করতে করতে আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। অর্থাৎ আমরা খাদ্যের স্বয়ম্ভরতা যেমন অর্জন করেছি তার সঙ্গে সঙ্গে আমরা শিক্ষা কিংবা

0: সংস্কৃতি, খেলাধুলো সমস্ত দিক থেকে কিন্তু আমরা উন্নতি লাভ করেছি। এটা কিন্তু আমাদের এই জনসংখ্যা যে বলছি, এই জনসংখ্যা থেকে যে সমস্ত বিষয়গুলো আসে তার উপর নির্ভর করে কিন্তু আমরা আজকে সক্ষম হয়েছি। ধন্যবাদ। আমি মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের শিক্ষক শ্রী বাণীপদ ভট্টাচার্য এবং আমার সঙ্গে আছে দুই ছাত্র। আমরা আজকে আমাদের এই আলোচনা এখানেই শেষ করলাম।
1: নমস্কার।
2: নমস্কার।
3: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে।

জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শুনবেন সীতারানী হাসদা ও সহশিল্পীদের কণ্ঠে। 6:15 সাহিত্য উন্নতি পর্ষদের ভূমিকা প্রসঙ্গে অরুণ কুমার সোরেনের সাক্ষাৎকার শুনবেন আজ প্রথম পর্ব। লোকগীতি পরিবেশন করবেন সরোজিনী হাসদা ও সহশিল্পীবৃন্দ। কিষাণবাণী 6:38 বায়োগ্যাস এ বিষয়ে ললিত আগরওয়ালের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 রামায়ণ গান পরিবেশনায় প্রেমানন্দ দে সরকার। 7:30 সমীক্ষা অনুরোধের আসর রাত 8:00। 8:30 অন্বেষা থাকবে বিজ্ঞানের খবর, আবহাওয়া পরিবর্তন ও মানুষের সুরক্ষা এ বিষয়ে দেবজ্যোতি চক্রবর্তীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। 8:50 বিধানসভা পর্যালোচনা। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন তবলা শিল্পী অরিন্দম চক্রবর্তী। 9:30 নাটক নাইন আপ, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়, প্রযোজনা সরল গুহ। 10:00 শ্রবণে স্বাস্থ্য। 10:30 অতুল প্রসাদের গান শুনবেন সৌমী ভট্টাচার্যের কণ্ঠে। 10:45 রজনীকান্তের গান শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে খেয়াল পরিবেশন করবেন শিরীন সেনগুপ্ত, এরপর বাঁশি শিল্পী সরজিৎ গোপাল গুহ।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সাড়ে ছটায় গুল গুলশান, সাতটা দশে দ্বিজেন্দ্র গীতি শিল্পী তন্দ্রা পাল, সাড়ে সাতটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত মহিলা এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর প্রথম সেমিফাইনালের ধারা বিবরণী হিন্দি ও ইংরেজিতে রিলে করে শোনানো হবে। স্টুডিওর অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এআইআর অ্যাপে। সাড়ে সাতটায় দর্পণ, আটটায় হিন্দি ছবির গান, 8:15 নানা রঙের গান, স্পটলাইটের বাংলা রূপান্তর 8:30, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উজমা জাহাঙ্গীরের উপস্থাপনায়, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকে পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

জানিয়ে দেব আবহাওয়ার খবর। আগামী চব্বিশ ঘন্টায় আকাশ প্রধানত মেঘলাই থাকবে, হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 96% আর সর্বনিম্ন শতকরা 64%। বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় 3.9 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝোড়ো আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল বরাবর এবং উত্তর বঙ্গোপসাগরে আজ এবং আগামীকাল অর্থাৎ 11 সেপ্টেম্বর। ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে কখনো কখনো ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। মৎস্যজীবী ভাইদের আজ এবং আগামীকাল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবরটি শুনলেন আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ি। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কর্মী ও অধ্যাপকদের জন্য বিশ্ববিদ্যালয় বদলির জন্য আইনি কাঠামো তৈরি করতে এই প্রথমবার সংশ্লিষ্ট আইনের একটি সংশোধনী আজ রাজ্য বিধানসভায় পাশ হয়েছে। ভোটাভুটিতে বিলের পক্ষে 171 ও বিপক্ষে 15টি ভোট পড়ে। পাশাপাশি 18টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় অভিন্ন নীতি কার্যকর করতে পাশ হয়েছে পৃথক সংশোধনী বিল। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অনুযায়ী প্রশাসনিক প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে আচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মী ও অধ্যাপকদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করতে পারেন। বদলির পর কর্মীরা মূল বিশ্ববিদ্যালয়ে লিয়েন রাখা বা নতুন বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। পরিষেবার শর্ত, সিনিয়রিটি ও অন্য অধিকারের সুরক্ষিত থাকবে। শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে। বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন ও কম লোকবল রয়েছে এমন বিশ্ববিদ্যালয়গুলিতে অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। তার দাবি কর্ণাটক, কেরল ও মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যেও এই ধরনের ব্যবস্থা রয়েছে। এদিকে এই বিলের আড়ালে বিশ্ববিদ্যালয় স্বশাসনে হস্তক্ষেপ ও শিক্ষায় গৈরিকীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে বলে সব বিরোধী দলের তরফে অভিযোগ তোলা হয়। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারের হাতে এই আইনের 16 আনা অপব্যবহারের সুযোগ রয়েছে। এই বিলের বিরোধিতা করে তারা কক্ষে ত্যাগ করেন। পশ্চিম মেদিনীপুরে শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রি সংক্রান্ত মামলায় অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে সিআইডি গ্রেপ্তার করেছে। এরপর তাকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। সুপ্রিম কোর্টে আজ তার রক্ষা কবচ এর মেয়াদ শেষ হওয়ার পরই দক্ষিণ কলকাতার কালীঘাটে অভিষেকের বাড়ি থেকে সুমিতকে গ্রেপ্তার করে পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানিয়েছেন, মূলত শালবনীতে জমি দুর্নীতি ও দখলের অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে। আগামীকাল তাকে মেদিনীপুর আদালতে তোলা হবে। কৌশিকী অমাবস্যায় আজ শক্তিপীঠ তারাপীঠে ভক্তদের দল নেমেছে। ভোররাত 3টে থেকে খুলে দেওয়া হয়েছে মন্দিরের গর্ভগৃহ, চলছে বিশেষ পূজার্চনা। রাতভর মন্দির সংলগ্ন মহাশ্মশানে চলবে যজ্ঞ। এই বিশেষ পূজায় অংশ নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাধু সন্ত্রা। আজকের দিনে বাসন্তী পোলা, বলির মাংস, শোল মাছ পোড়া প্রভৃতি সহযোগে মা তারাকে ভোগ নিবেদন করা হয়। আজ বেলা 10:10 শুরু হয়েছে অমাবস্যা তিথি, চলবে আগামীকাল সকাল 8:56 পর্যন্ত। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার হরিপুরা ডেমুরকুলা গ্রাম থেকে আজ গিরগিটি প্রজাতির একটি বহুরূপী ক্যামেলিয়ান উদ্ধার করা হয়। অদ্ভুত দর্শন এই প্রাণীটিকে দেখার জন্য এলাকায় ভিড় জমে যায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান এবং আন্তর্জাতিক বাজারে এই প্রাণীটি মূল্যবান হয়। বন্যপ্রাণী প্রচার চক্রে নজর থাকে এই প্রাণীটির দিকে। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ায় কংসাবতী নদীতে বিশাল আকার কুমিরের আতঙ্ক দেখা দিয়েছে। প্রায় 12 ফুটের কুমিরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করছে বন দপ্তর। নদীতে স্নান ও মাছ ধরতে নিষেধ করা হয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বাবুপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি বাড়িতে আচমকাই আগুন লাগার কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার ফেটে যায় এবং এই দুর্ঘটনা ঘটে। গ্রামীণ সংবাদ এখনকার মতো শেষ হলো। এর পরের খবর 7:35
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবা ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হিমালয়ে সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার বেশিরভাগ জায়গায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং

0: বাঁকুড়া জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হিমালয়ে সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গার উপর দিয়ে কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: শুরু হচ্ছে কিষাণ বাণী।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जनसेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, আপনারা যারা চাষবাস করেন তাদের কিন্তু প্রত্যেকেরই বাড়িতে 2-3টি করে গরু থাকেই, এবং সেই গরুর থেকে যে গোবর আমরা পাই সেই গোবর দিয়ে কখনো খুঁটে করেন, কখনো বা তাই দিয়ে আপনারা চাষবাসের কাজে লাগান, সার হিসেবে কাজে লাগান। কিন্তু সেই গোবর থেকে কখনো কি ভেবেছেন যে বায়োগ্যাস তৈরি করা যায় বা সেটা থেকে জ্বালানি তৈরি করা যায়? সেটাও কোনো রকমভাবে আপনার একটা সাশ্রয়ের কারণ হয়ে উঠতে পারে। আজকে আমরা কথা বলবো ঠিক এই বিষয় নিয়ে, বায়োগ্যাস ভবিষ্যতের সম্পদ, এই বিষয় নিয়ে কথা বলবো। এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আগত প্রগতিশীল চাষি ললিত আগরওয়াল। ললিতবাবু, আকাশবাণীর স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই।
7: নমস্কার, ধন্যবাদ।
6: সাধারণ মানুষের ভাষায় যদি বলি তাহলে গোবর বা অন্যান্য জৈব বর্জ্য থেকে কিভাবে বায়োগ্যাস তৈরি করা হয় এবং সেই বায়োগ্যাস কিভাবে রান্নার কাজে ব্যবহার করা হয়, সেটাই আজকের অনুষ্ঠানে আমরা জেনে নিতে প্রধানত চেষ্টা করব। তো ললিতবাবু, যদি প্রথমেই বলেন যে এই যে বায়োগ্যাস, এটা কিভাবে আমরা তৈরি

0: করতে পারি।
1: বায়োগ্যাস একটি সহজ পদ্ধতি, আমরা বলতে এটা জৈব গ্যাস। যে কোনো জৈব পদার্থকে একটা বদ্ধ জায়গার মধ্যে পচন তার প্রক্রিয়া যদি করানো হয়, তখন সেখান থেকে দুটো প্রমুখ গ্যাস উৎসর্জন হয়। তার মধ্যে 50-60% হচ্ছে মিথেন গ্যাস, এটাই হচ্ছে জ্বলনশীল গ্যাস, যেটা আমরা এলপিজি গ্যাসের মধ্যেও পাচ্ছি। এটা বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি, এটা নিয়ে আইআইটি দিল্লি অনেক বছর ধরে গবেষণা করছে এবং এটা প্রমাণিত একটা প্রযুক্তি। এটা মানুষের কাছে আমরা অনেক বছর ধরে আমরা দেখছি মানুষ ব্যবহার করছে এবং একটা একটা সফল প্রক্রিয়া।
0: বেশ, এবারে ধরুন একটি চাষি পরিবারে দুটি কি চারটি গবাদি পশু বা গরু রয়েছে, সেক্ষেত্রে সেই পরিবারটি কি এই ছোট্ট একটি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারে, বা সেখান থেকে তার রান্নার গ্যাসের চাহিদা কতটা পূরণ হতে পারে?
1: খুব ভালো প্রশ্ন। বাস্তবে এই বায়োগ্যাস প্ল্যান্ট ছোট ছোট পরিবারের জন্যই উপযুক্ত। এর মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে যে একজন ব্যক্তির সারা দিনের জন্য রান্নার জন্য যা জ্বালানি লাগে সেটা একটা গরুর গোবর দিয়ে পূরণ হতে পারে। তো এইভাবে যদি আমরা হিসাব করি, তো বাড়িতে যে কজন লোক আছে, তো সে কটা যদি গরু থাকে তাহলে সেই পরিবারে সারা দিনের বায়োগ্যাস তৈরি হতে পারে। এবং যত বড় পরিবার যত বেশি গরু, সেই অনুপাতে বায়োগ্যাস প্ল্যান্টের সাইজ আমাদেরকে বাড়াতে হতে পারে। বিভিন্ন রকমের সাইজের বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি হয়, তো প্রয়োজন মতো সেই সাইজ আমাদেরকে চয়ন করতে হবে।
0: বেশ, আমার এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ছে যে আমি যখন বেশ ছোট ছিলাম, ক্লাস 3-4 বোধহয় পড়তাম, এবং আমি নিজেও বলাই যেতে পারে গ্রামেরই মেয়ে, তো ছোটবেলায় সকালবেলা আমার ঠাকুরদাদার সাথে বেশ খানিকটা পথ হেঁটে, যাকে আজকাল বলা হয় মর্নিং ওয়াক সুন্দর ভাষায়, সেই রকম হাতে একটা ক্যান ঝুলিয়ে চলে যেতাম বাড়ির জন্য দুধ আনতে। সেখানে অনেক গরু, এবং সেখানেই আমি প্রথম, ধরুন আজকে থেকে প্রায় 25 বছর আগে বা 30 বছর আগে, আমি দেখেছি যে সেখানে তারা বায়োগ্যাস তৈরি করে, সব বাড়িতে তখন বিদ্যুৎ সংযোগ ছিল না, কিন্তু তাদের রান্নাঘরে আলো জ্বলত, এবং গোবরের একটা প্ল্যান্ট তৈরি করে, সেটা তো তখন ছোটবেলায় অতটা বুঝিনি, সেখান থেকে তারা ওটা জ্বালাতো। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি হচ্ছে তোমাদের এখানে, তখন তারা বলে বায়োগ্যাস তৈরি হচ্ছে। আজকের দিনে জ্বালানি নিয়ে এমন একটা হাহাকার, মানুষ গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকছে, তারপরে যখন একটা যুদ্ধ পরিস্থিতি সারা বিশ্বজুড়ে তৈরি হলো, তখন আমরা ছোট ছোট ঘরে বসে বসে ভাবছি যে আরে বাবা, আমার সামনের মাসের গ্যাসের সিলিন্ডারটা পাবো তো, কপালে ভাঁজ সকলেরই। তো এই রকম একটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বায়োগ্যাসের গুরুত্ব কতটা?
1: এই সময়ে বায়োগ্যাসের গুরুত্ব বাস্তবে অনেক বেশি হয়ে গেছে। এই ব্যাপারে মানুষকে আজকের সময়ে একটু বেশি সচেতন হওয়ার দরকার আছে, কারণ আমাদের যে রান্নার জ্বালানির যে চাহিদা, তার 60% অধিক আমরা বিদেশের উপরে নির্ভরশীল আছি, আর এই যুদ্ধ পরিস্থিতিতে আমাদের গ্যাসের আপূর্তি করা অসুবিধা হচ্ছে। ওখানকার পরিস্থিতির কারণে গ্যাস আসছে না, আর সেই কারণে মানুষ গ্যাস পাচ্ছে না, কোনো সরকার থাকলেও কিন্তু ওই গ্যাস আমাদেরকে দিতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বায়োগ্যাস হচ্ছে একমাত্র উপায়, আর এটা সবথেকে সহজতম উপায় হচ্ছে মানুষের কাছে। নিজের গ্যাস নিজে তৈরি করার সহজ উপায় আছে। আজকে আমাদের দেশে যা বর্জ্য পদার্থ, জৈব পদার্থ আছে, সেখান থেকে আমরা পর্যাপ্ত গ্যাস তৈরি করতে পারি। বিশেষ করে গ্রাম বাংলার মানুষ যাদের কাছে জৈব পদার্থ আছে, গবাদি পশু আছে, গোবর আছে, তারা নিজের গ্যাস সহজেই নিজে তৈরি করতে পারে, আর এই বায়োগ্যাস প্ল্যান্ট হচ্ছে তার একটা সহজ উপায়। এর মধ্যে কোনো কারেন্ট লাগে না, কোনো খরচ লাগে না, প্রতিদিন ওর মধ্যে একটু গোবর ঢালতে হয়, আর সেখান থেকে আমরা পেয়ে যাই একদম ধোঁয়াহীন স্বচ্ছ জ্বালানি গ্যাস।
0: আমি একটুখানি জানতে চাইবো, এবং আমার বন্ধুরাও জানতে চাইবেন হয়তো, যে শুধুই কি গোবর লাগছে বায়োগ্যাস তৈরি করতে, নাকি আরও কিছু লাগে, বা এক্স্যাক্টলি কীভাবে বায়োগ্যাসটা তৈরি হচ্ছে, সেই উপায়টা বা পদ্ধতিটা যদি একটু বলেন।

0: বায়োগ্যাসকে অনেকবার গোবর গ্যাসও বলা হয়। তো গোবর গ্যাস প্লান্টে শুধুমাত্র গোবর ঢালতে হবে এরকম নিয়ম নেই, যে কোনো জৈব পদার্থ যেগুলো পচনশীল পদার্থ আছে সেগুলোকে ব্যবহার করা যেতে পারে। যেরকম পচা কোনো সবজি ফল এগুলোকে আমরা একটু পেস্ট মতো করে জলে গুলে ওর মধ্যে ঢালা যেতে পারে, আর যে কোনো আমাদের রান্নাঘরের উচ্ছিষ্ট আমরা যে খাওয়া দাওয়ার উচ্ছিষ্টগুলো আছে সেগুলোকেও আমরা একটু পেস্ট করে আমরা তার মধ্যে ঢেলে দিতে পারি। সেগুলো আমাদের বায়োগ্যাসের একটা ইনপুট মেটেরিয়াল হিসেবে কাজে লাগানো যেতে পারে।
1: বেশ, আর এই যে বায়োগ্যাস থেকে যে রান্নার গ্যাসটা তৈরি হবে বা আমরা যেটা আমাদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করব, শুধু কি সেই কাজেই ব্যবহার করা যেতে পারে নাকি পাশাপাশি আরও অনেক কিছু, এটা মানে এর ব্যবহারটা বহুমুখী হতে পারে?
0: বায়োগ্যাস প্লান্টে যে গ্যাস বেরোচ্ছে তার অনুপাত হচ্ছে যে তার মধ্যে 50-60% মিথেন গ্যাস আছে আর 40-50% কার্বন ডাইঅক্সাইড আছে। সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য এটা পাইপলাইনের মাধ্যমে আমরা চুল্লিতে সরাসরি ওটাকে ব্যবহার করতে পারি। তো এটা রান্নার জন্য একটা আদর্শ ব্যবস্থা, তার জন্য বিশেষ কোনো এর মধ্যে ফিল্টারেশনের ব্যবস্থা লাগে না। কিন্তু এছাড়াও বায়োগ্যাসের আমরা ব্যবহার আমরা কারেন্ট তৈরি করার জন্য, ইলেকট্রিসিটি বিদ্যুৎ তৈরি করার জন্য ব্যবহার করতে পারি। কিন্তু তার জন্য একটা জেনারেটরের প্রয়োজন হয়, যেখানে বায়োগ্যাসের কানেকশন করলে সেই জেনারেটরের মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। এবং এমনও হতে পারে যে বায়োগ্যাসকে যদি ফিল্টার করা হয়, সেখান থেকে যদি কার্বন ডাইঅক্সাইড আর অন্যান্য যে গ্যাস আছে যেরকম হাইড্রোজেন সালফাইড যেটা 1% মাত্রায় থাকে, সেগুলো যদি আমরা ফিল্টার করে মোটামুটি পিওর মিথেন ওখান থেকে আমরা বের করতে পারি, তাহলে এটা সিএনজি হিসেবে গাড়িতে ব্যবহার করা যেতে পারে এবং গাড়ি চালানো যেতে পারে। এরকম কিছু কিছু জায়গায় আমাদের দেশে অলরেডি কিছু বায়ো সিএনজি, যেটাকে আমরা বলছি কম্প্যাক্ট বায়োগ্যাস প্লান্ট, সেটা অলরেডি প্লান্ট কাজ করছে, চালু আছে, আর সেটা ব্যবহার করে গাড়ি চলছে আর খুব সফলভাবে চলছে।
1: এবং পাশাপাশি যে গোবরটা আমরা ব্যবহার করলাম বায়োগ্যাস তৈরি করার জন্য, সেই গোবরটা কি আর অন্য কোনো কাজে ব্যবহার করা যায়?
0: আপনি বলতে পারেন যে বায়োগ্যাস প্লান্ট হচ্ছে একটা বায়ো ফার্টিলাইজার প্লান্টও, কারণ এখান থেকে যেটা আমরা গ্যাস পাচ্ছি ওটা কিন্তু বোনাস। বোনাস মানে হচ্ছে যে যতটা গোবর আমরা তার মধ্যে ঢাললাম তার কিন্তু পুরোটাই আমরা আবার ফেরত পেয়ে যাচ্ছি। গ্যাস যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বোনাস, আর যেটা ফেরত পাচ্ছি সেটা হচ্ছে একটা একটা উৎকৃষ্ট মানের জৈব সার। সব জৈব সার থেকে উন্নত মানের সার হচ্ছে বায়োগ্যাসের থেকে বেরোনো এই লিকুইড তরল পদার্থ, যেটাকে আমরা বলছি স্লারি। এই স্লারি হচ্ছে জমির জন্য, চাষের জন্য একটা উৎকৃষ্ট জৈব সার।
1: বেশ, তার মানে আমরা বলছি যে বর্জ্য দিয়ে তৈরি করছি বায়োগ্যাস, কিন্তু সেখান থেকেও যে বর্জ্যটা আমরা পাচ্ছি সেটা দিয়েও কিন্তু আমরা চাষের কাজেও লাগাতে পারছি।
0: আমরা বলি বায়োগ্যাসের দুই উপকার, জ্বালানি ও জৈব সার।
1: বেশ, এবং এটা তো হলো দেখুন খুব ছোট পরিসরের কথা আমি বলছি, একটা পরিবারে কি করে বায়োগ্যাস তৈরি করে সেখানে আমরা জ্বালানি পেতে পারি বা চাষাবাদের কাজে লাগাতে পারি। এখান থেকে যদি আমরা একটু বড় করে ভাবি, একটু বড় পরিসরের কথা ভাবি, সেক্ষেত্রে কি এটাকে আরও বড়ভাবে গোশালা থেকে ডেয়ারি ফার্ম বা গ্রাম ভিত্তিক প্লান্টের যে বিদ্যুৎ সেই সমস্ত জায়গাতে ব্যবহারের করা ভাবতে পারি কি আমরা?
0: বায়োগ্যাস প্লান্ট আমি বললাম যে বিভিন্ন মাপের হতে পারে, এটা হিসেব হচ্ছে ঘনমিটারে আমরা হিসাব করি, যে 1 ঘনমিটার থেকে শুরু করে 2000 ঘনমিটার পর্যন্ত বায়োগ্যাস প্লান্ট আমাদের দেশে চলছে। যে অনুপাতে আমাদের কাছে জৈব বর্জ্য পদার্থ আছে বা গোবর আছে সেই অনুপাতে বায়োগ্যাস প্লান্ট তৈরি করা যেতে পারে। আর বেশি বড় মাপের বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে পারলে সেটা কম্প্রেস করে আমরা সিলিন্ডারেও ভরতে পারি, আর সেই সিলিন্ডার আমাদের রান্নাতেও কাজে লাগতে পারে এবং গাড়িতে সিএনজি হিসেবেও ব্যবহার করা যেতে পারে। যদি বড় গোশালা থাকে তাদের জন্য বায়োগ্যাস প্লান্ট হচ্ছে আমদানির একটা খুব ভালো সোর্স, খুব ভালো উৎস, সেখান থেকে তারা কিন্তু একটা ভালো আয় করতে পারবে।
1: ভারতবর্ষে তো প্রচুর গোশালা রয়েছে এবং অনেক গরু একসাথে একই গোশালায় রয়েছে, এরকম আমরা দেখতেই পাই। সেক্ষেত্রে নিয়মিত আয়ের উৎস হিসেবে কি করে বায়োগ্যাসের প্লান্টের কথা আমরা পরিকল্পনা করতে পারি?
0: এখন কিছুদিন আগেই গত সপ্তাহতেই ভারত সরকার

0: ঘোষণা করেছেন গোবর্ধন স্কিম। এই গোবর্ধন স্কিম হচ্ছে বড় বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করার জন্যই, এর মধ্যে সরকার 23,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। এই বড় বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করার জন্য যেখান থেকে আমাদের এই জ্বালানি আপূর্তি হবে, কারণ আমাদের যে বিদেশের উপরে নির্ভরতা ওটাকে কমানোর খুবই প্রয়োজন আছে, সেটাকে মাথায় রেখে এই বড় বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করার খুব প্রয়োজন আছে। এবং সরকার চাইছে যে আমাদের দেশে এই বড় গোশালাগুলো যেখানে অনেক বেশি সংখ্যায় গবাদি পশু আছে সেখানে বড় বড় বায়োগ্যাস প্ল্যান্ট হোক, এবং যাতে ভারত জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভর হতে পারে। তো এটা খুবই জরুরি আছে, এটা সবার পক্ষে লাভজনক আছে, সরকারের ক্ষেত্রে লাভজনক, পরিবেশের ক্ষেত্রে লাভজনক, এবং যে করবে সে গোশালার ক্ষেত্রে লাভজনক, এটা সবার লাভ।
1: আপনি যে এইমাত্র বললেন যে এই গোবর্ধন স্কিম যেটা কেন্দ্র সরকার লঞ্চ করেছেন, তো সেটা থেকে গ্রামীণ অঞ্চলের যুবক যুবতীদের কি কর্মসংস্থানের কোনো আশা আছে এই বায়োগ্যাসকে কেন্দ্র করে?
0: নিশ্চিত, কর্মসংস্থান তো হবেই, তার সাথে সাথে গ্রামের অনেক টাকা সাশ্রয় হবে। আজকে গ্রাম থেকেই তো সব টাকা চলে যাচ্ছে, এই গ্যাসের কারণে বিদেশে চলে যাচ্ছে সব টাকা আমাদের। তো গ্রামে যখন মানুষ নিজের গ্যাস নিজে তৈরি করবে, তার জন্য পরিশ্রম লাগবে, তার জন্য কাজের জন্য লোক লাগবে, তো গ্রামের যারা বেকার যুবক যুবতী আছে তারা অনেক কাজ পাবে, আর সেখানে কর্মসংস্থানও হবে এবং গ্রামের রোজগার বাড়বে এবং গ্রামের টাকা গ্রামে থাকবে। এটাই হচ্ছে গ্রাম স্বাবলম্বন, গ্রাম আত্মনির্ভর হবার একটা গুরুত্বপূর্ণ সূত্র।
1: বায়োগ্যাসের প্ল্যান্ট কত রকমের হতে পারে?
0: বায়োগ্যাস প্ল্যান্ট বিভিন্ন প্রকারের তৈরি হতে পারে। সবথেকে যে পুরনো পদ্ধতি সেটা হচ্ছে আমাদের সিমেন্ট বালি দিয়ে একটা কনক্রিটের বায়োগ্যাস প্ল্যান্ট, যেটাকে দীনবন্ধু মডেল বলা হয়। ছোট বায়োগ্যাস প্ল্যান্ট এই মডেলেই তৈরি করা হয়েছে। তারপরে এসছে ফ্লোটিং ডোম বায়োগ্যাস প্ল্যান্ট, যেটা একটু বড় মাপের যে বায়োগ্যাস প্ল্যান্ট হয় তার উপরে একটা লোহার ডোম থাকে, আর তার নিচে সিমেন্ট দিয়েই কনক্রিটের একটা ডাইজেস্টার থাকে। সেখানে বড় প্ল্যান্টগুলো এই মডেলে তৈরি করা হয়। কিন্তু আজকাল আরও আধুনিক প্রযুক্তি চলে এসছে, সেখানে আমরা প্লাস্টিকের বায়োগ্যাস প্ল্যান্ট দেখতে পাচ্ছি। প্লাস্টিকের ট্যাঙ্ক, যেরকম জলের ট্যাঙ্ক হয় সেরকম প্লাস্টিকের ট্যাঙ্কের আকৃতিতে সেই প্রযুক্তিতে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি হচ্ছে। তারও বিভিন্ন রকমের সুবিধা আছে এবং আজকাল আরও কম খরচে সুবিধাজনক সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য প্লাস্টিক বেলুন টাইপের, মোটা প্লাস্টিকের বেলুন টাইপের একটা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। তো বিভিন্ন প্রকারের প্রয়োজন মতো নিজের বাজেটের মতো করে চাষিরা জয়েন করতে পারে, সে নিজে কোন বায়োগ্যাস প্ল্যান্ট লাগাতে চায়।
1: একটা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে কি কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয়? বা আপনি যে এই দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিভাবে আপনি কাজটা করছেন, কোথা থেকে শুরু করেছিলেন?
0: বায়োগ্যাস প্ল্যান্ট যে তৈরি করবে, যে কারিগর, যদি সিমেন্ট বালির বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে হয় তাহলে তো নিশ্চিত একজন প্রশিক্ষিত একজন কারিগরই এই বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারে, কারণ তার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। এছাড়া যে চাষি যে নিজের বাড়িতে বায়োগ্যাস প্ল্যান্ট লাগাবে তারও প্রশিক্ষণের দরকার আছে। কারণ হচ্ছে যে এর আগে আমরা দেখেছি অনেক বাড়িতে বায়োগ্যাস প্ল্যান্ট আছে কিন্তু চাষির প্রশিক্ষণ না থাকার কারণে, তার ব্যবহার কিভাবে করতে হবে সেই দক্ষতা না থাকার কারণে সেই বায়োগ্যাস প্ল্যান্টগুলো অকেজো হয়ে পড়ে আছে, সেগুলো কাজ করছে না। আর চাষি মনে করছে যে বায়োগ্যাস প্ল্যান্টগুলো কাজ করে না, কিন্তু আমি এটা এখানে বলতে চাই সব চাষি বন্ধুদের কাছে যে বায়োগ্যাস প্ল্যান্ট কিন্তু সবসময় সফল আছে, যদি আমরা ঠিক জেনে সেটাকে যদি ব্যবহার করি, ঠিক প্রশিক্ষণ নিয়ে সেটাকে ব্যবহার করি, যে কিভাবে তার ভেতরে আমাদেরকে গোবর ঘুলে ডালতে হবে, কিভাবে সেটাকে ব্যবহার করতে হবে, কিভাবে তাকে রেগুলার মেনটেন করতে হবে, কিভাবে তাকে পরিষ্কার করতে হবে, এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে একটা বায়োগ্যাস প্ল্যান্ট লাগালে আরামসে 30 থেকে 40 বছর সে আমাদেরকে নির্বিবাদে গ্যাস দিতে থাকবে।
1: সেখানে এই প্রশ্নটা আসে যে কোথায় গেলে ঠিকঠাক প্রশিক্ষণটা পাওয়া যাবে?
0: সরকারের বিভিন্ন দপ্তর, যেরকম আমাদের খাদি গ্রাম উদ্যোগ দপ্তর আছে, তারা এই প্রশিক্ষণ দেন। এবং এখন এই বায়োগ্যাস লাগানোর যে পরিকল্পনা আছে সেটা আমাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্ট লাগানো হচ্ছে। মিনিস্ট্রি অফ রিনিউয়েবল এনার্জি, MNRE মিনিস্ট্রির তরফ থেকে এই বায়োগ্যাস

0: প্লান্টের জন্য সাবসিডি এবং প্রশিক্ষণের সমস্ত ব্যবস্থা আছে, আর সেটা আমাদের KVIC এবং আমাদের পঞ্চায়েত যে মন্ত্রণালয় আছে তার মাধ্যমে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হচ্ছে।
1: ললিতবাবু, এই প্রতিদিনই প্রায় আমরা একটা সচেতনতা সকলের কাছে আমরা একটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে আমাদের যে চিরাচরিত শক্তির উৎসগুলো রয়েছে সেগুলো তো ক্রমশ কমে আসছে, সেগুলো সংরক্ষণ করার কথা, যথাযথ ব্যবহার করার কথা আমরা বলছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি। সেই দিক থেকে দেখতে গেলেও বায়োগ্যাসের একটা প্রয়োজনীয়তা দিন দিন বেড়ে চলেছে। আপনি কি বলবেন যে বায়োগ্যাস ব্যবহার করে আমরা এই দেশের কতটা উপকার করতে পারি বা দেশের জন্য কতটা ভবিষ্যৎকে সুনির্দিষ্ট করতে পারি?
0: বায়োগ্যাস তো আমাদের দেশের জন্য একটা আপনি বলতে পারেন বর। বিশেষ করে যখন আমাদের দেশে যাকে বলা হয় পৃথিবীর গর্ভের ভেতর থেকে যে চালানির উৎসগুলো আমরা পাচ্ছি না, আমরা বিদেশের উপরে নির্ভর আছি। আর একটা দিক হচ্ছে যে জ্বালানিগুলো আমরা চিরাচরিত যে জ্বালানিগুলো আমরা ব্যবহার করছি তার কারণে আমাদের বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। তো তার বিকল্প একমাত্র হচ্ছে বায়োগ্যাস প্লান্ট। এই বায়োগ্যাস প্লান্ট ব্যবহার করলে আমাদের দেশের অনেক গুণ বেশি লাভ আছে। আজকে বায়োগ্যাস প্লান্ট ব্যবহার করলে সরকার যে টাকা অনুদান দিচ্ছে, কয়েক হাজার কোটি টাকা অনুদান চলে যাচ্ছে বায়োগ্যাস মানে LPG সিলিন্ডারের পিছনে। এছাড়া আমাদের অধিকাংশ জ্বালানি যেটা LPG হিসেবে আমরা ব্যবহার করছি সেটা আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে, আর তার জন্য আমাদের অনেক মুদ্রা, বিদেশি মুদ্রা আমাদের চলে যাচ্ছে। তো যদি আমরা আমাদের গ্যাস নিজে তৈরি করতে পারি তাহলে ভারতের অনেক বিদেশি মুদ্রা আমরা সাশ্রয় করতে পারব। দ্বিতীয় হচ্ছে যে আমরা পরিবেশকে দূষণ থেকে বাঁচাতে পারব, এবং আমরা আরেকটা জিনিস দেখতে পারবো যে গ্রামের মানুষ আত্মনির্ভর হবে, বিশেষ করে মায়েরা যাদের কাছে টাকা নেই তারা জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসছে এবং সেই কাঠ দিয়ে জ্বালানি করছে, তাতে পরিবেশও নষ্ট হচ্ছে এবং কাঠের জ্বালানির কারণে যে ধোঁয়া হচ্ছে তাতে তাদের শরীরও খারাপ হচ্ছে। তো তাদের কাছে ও বায়োগ্যাস প্লান্ট হচ্ছে একটা স্বাস্থ্যকর একটা বিকল্প। তাই জন্যে গ্রামের একটা আপনি বলতেন মেরুদণ্ড হচ্ছে বায়োগ্যাস প্লান্ট, কারণ এটা না শুধু জ্বালানি সাশ্রয় করছে কিন্তু তার সাথে সাথে জৈব সারও আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। আর আজকে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের জমি অত্যাধিক রাসায়নিক সার ব্যবহার করার কারণে ধীরে ধীরে পতিত হয়ে যাচ্ছে, অনুর্বর হয়ে যাচ্ছে। সেখানে বায়োগ্যাস প্লান্টের যে স্লারি, যে জৈব সার, এটা জমির জন্য খুব জরুরি এবং আবশ্যক। আর এটার মাধ্যমে আমাদের জমিকেও আমরা বাঁচাতে পারবো, আমাদের চাষকে বাঁচাতে পারবো এবং আমাদের শরীর স্বাস্থ্যকেও বাঁচাতে পারবো।
1: বেশ, আজকে প্রায় সময় শেষ হয়ে এসেছে এবং আমরা আজকে কথা বললাম বায়োগ্যাস ভবিষ্যতের সম্পদ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের বুঝিয়ে বললেন উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছেন প্রগতিশীল চাষী ললিত আগরওয়াল। ললিতবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আমি শেষে একটা কথা শুধু বলতে চাই, যারা আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন আমি তাদের কাছে একটাই আগ্রহ করতে চাই যে আপনারা নিজের মন তৈরি করুন যে আমরা সবাই নিজের বাড়িতে আসুন, বায়োগ্যাস প্লান্ট লাগাই। এটা আমাদের সবার জন্য প্রয়োজনীয়, এটা আমাদের ব্যক্তিগত প্রয়োজনীয়, এটা আমাদের দেশের জন্য প্রয়োজনীয়, এটা আমাদের প্রকৃতির জন্য প্রয়োজনীয়। আজকে আমাদের দেশে 50 লক্ষের কাছাকাছি বায়োগ্যাস প্লান্ট আছে কিন্তু আমাদের দেশে প্রয়োজনীয়তা হচ্ছে কয়েক কোটি বায়োগ্যাস প্লান্টের। আজকে প্রত্যেক গ্রামবাসীর পরিবারে একটা বায়োগ্যাস প্লান্টের প্রয়োজনীয়তা আছে কিন্তু মানুষ এই বিষয়ে অনভিজ্ঞ আছে, জানে না বলে সে কিন্তু এই বিষয়ে এগোচ্ছে না। আমরা আশা করছি যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ বায়োগ্যাসের গুরুত্ব বুঝতে পারবেন এবং এটা নিজের বাড়িতে লাগানোর আগ্রহী হবেন। এটাই আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ আপনাকে ললিতবাবু। এবং বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক।

কিষাণ বাণী অনুষ্ঠানটি শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন শুনবেন রামায়ণ গান, পরিবেশনায় প্রেমানন্দ দে সরকার।

শুরু করেছেন শ্রীরামচন্দ্র। ভ্রাতা লক্ষণকে বললেন, তুমি প্রহরী থেকো দ্বারে, কিন্তু মনে রেখো অতিথি অভ্যাগত জনকে সাদরে অন্তঃপুরে প্রেরণ করবে, কিন্তু মনে যেন থাকে পবন পুত্র হনুমান যদি আসে তাহলে কিছুতেই তাকে এখানে প্রবেশ করতে দেবে না। কেন দাদা, সে যে আমাদের প্রিয় ভক্ত, তোমার প্রিয় পুত্র, তাকে তুমি

এদিকে নিমন্ত্রিতরা দলে দলে চলে আসছে অযোধ্যায়, লক্ষণদার দেশে প্রহরী। আর এখানে কি হয়েছে, সবাই যখন রাম গুণগানে মত্ত, রাম নাম করতে করতে অযোধ্যায় আসছেন সমস্ত দেবতাগণ, রাজা এবং ঋষিবৃন্দ। বলছেন

জ্ঞান ভঙ্গ হতে মহাবীর উঠলেন। এত রাম নাম কেন চারিদিকে? ব্যাপারটা বুঝতে পেরেই অমনি ছুটে এলেন অযোধ্যায়। দ্বার দেশে দেখছেন লক্ষণ প্রহরী, লক্ষণকে দেখে প্রণাম করে বললেন, লক্ষণ ঠাকুর, অযোধ্যায় কি আজ এত আনন্দ উৎসব? হনুমান, প্রভু অশ্বমেধ যজ্ঞ করছেন, সবাই নিমন্ত্রিত, আর আমি জানি না এটা কি করে হলো। হনুমান, তোমাকে আমন্ত্রণ করেননি, বিশেষ কোনো কারণ আছে নিশ্চয়ই। শোনো, আমি কোনো কারণ শুনতে চাই না, আমি হনুমান, আমি পবনপুত্র, শ্রীরামচন্দ্র আমার গুরু, সীতা দেবী আমার মা, আমি রামচন্দ্রকে দর্শন করতে যাব, সীতা মায়ের চরণ ধুলি মস্তকে নেব, কিন্তু আমি শুধু জানতে এসেছি

আমাকে কেন আমন্ত্রণ করা হয়নি? আমাকে দরজা ছেড়ে দাও, আমি যাব। হনুমান, এটা অসম্ভব। কেন হনুমান যাবে তার প্রভুর কাছে, তুমি আটকাবে কি করে? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হলে আমি তোমাকে বানবদ্ধ করব, কিন্তু আমি রামের আদেশে কখনো লঙ্ঘন করতে পারবো না। ও লক্ষ্মণ ঠাকুর, এখন তো তুমি আমার বুকে বাণ নিক্ষেপ করতে পারবে। আচ্ছা, ভুলে গেছো কি সেই শক্তিশালের কথা? তোমার বুকে কি শক্তিশালের চিহ্নটি মুছে গেছে? এখন কি সেই চিহ্নটি নেই? আর যদি না থাকে তাহলে আর কোনোদিন থাকবে না। তবে শুনে নাও, আমিও শুনবো না, প্রয়োজন হয় তোমাকে আমি গদাঘাতে ভুলুণ্ঠিত করে চলে যাব। ছুটে গেলেন লক্ষণ। দাদা দাদা, হনুমান এসেছে। কি বিপদ! রামচন্দ্র ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে কি করবেন? সভাসদগণ তারাও ভীত হয়ে পড়লেন। শ্রী রামচন্দ্র করলেন কি, সবাই আমরা যা করি তাই করলেন। গুরু বশিষ্ঠের দিকে চেয়ে বললেন, গুরুদেব কি করি বলুন তো, এখন হনুমান এসেছে, অনর্থ ঘটাবে। বললে, চিন্তা নেই রাঘবেন্দ্র, তুমি এক কাজ করো, সীতাকে ভালো করে অবগুণ্ঠনে মণ্ডিত করে দাও, এবং সীতাকে ভালো করে ঢেকে দিয়ে তুমি সীতা মন্ত্র জপ করতে থাকো, আর বলো সীতা রক্ষা করো, সীতা রক্ষা করো, তাহলে ভয় নেই। সংকটে থাকলে সবাই বাঞ্ছা গল্প তরু, আর বিপদে পড়লে বলি রক্ষা কর গুরু। তাই গুরুকে ডাকি আমরা বিপদে পড়লে। এখানে শ্রীরামচন্দ্র তাই করলেন, হনুমান তাড়াতাড়ি ছুটে এলেন। হনুমান এসে শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম করে বললেন, প্রভু আমি জানতে চাইছি যে কেন আপনি আমাকে আমন্ত্রণ করেননি, কিন্তু আমার কোনো দুঃখ নেই, আমি শুধু একটিবার প্রণাম করব, আপনাকে প্রণাম করব, মায়ের চরণ ধুলি নিয়ে আমি চিরতরে চলে যাব। তবে শুনে নিন, বনেরও

ব্যাখ্যা দিতে হবে প্রভু সীতাকে নিয়ে। আমি যদি ভক্তি থাকে আমার, তাহলে তুমি সেই ভক্তির গুণে আমাকে দর্শন দিতে বাধ্য। শ্রীরামচন্দ্র বললেন, হনুমান একটা কথা বলি তোমাকে, কথাটি হলো আমি কেন নিমন্ত্রণ করিনি পরে তুমি জানতে পারবে, এখন ঠান্ডা হয়ে তুমি এখানে বসো। হনুমান বলল, না আমি আর এতটুকু অপেক্ষা করব না, এই সভা থেকে আমি চলে যাব, কিন্তু যাবার পূর্বে একবার আমার জন্ম দুঃখিনী সীতামাকে প্রণাম করে যাব, কেননা আমার সীতামাতা বোঝেন আমার ব্যথা, আমি মায়ের চরণে প্রণাম করব, তারপরে আমি জীবনের মতো চলে যাব, আর অযোধ্যা আসবো না। সবাই ভীত, রামচন্দ্র সীতা রক্ষা করো সীতা রক্ষা করো জপ করছে, আর হনুমান কি করলেন, নত জানু হয়ে সীতা দেবীর পাদ প্রান্তে বসে, মানে স্বর্ণ সীতার পাদ প্রান্তে বসে আকুল ভাবে বলছে, মাগো

মাগে কৃতাঞ্জলি পুটে হনুমান মাতৃ চরণে প্রণাম করতে গেলেন, কিন্তু দেখছেন যে মায়ের চরণ কঠিন। চমকে উঠল হনুমান, কি যে মা আমার কমলা, পদ্মমুখী সীতা মা, তার চরণ এত কঠিন, এ তো মা নয়। প্রভু সত্যি করে বলো, কোথায় আমার মা? শ্রীরামচন্দ্র আর কোনো উত্তর দিতে পারছেন না, মাথা নিচু করে রয়েছেন। হনুমান এইবার রুদ্রমূর্তি ধারণ করেছেন, ভীষণ গর্জন করতে করতে বললেন, কোথায় আমার মা তা বলুন, আর যদি সত্যি কথা না বল। এমন সময় রাজগুরু বশিষ্ঠ বললেন, হনুমান তুমি বুঝবে না, তুমি প্রজানুরঞ্জন বুঝবে না, রাজার কর্তব্য বুঝবে না, প্রজার ধর্ম বুঝবে না, তুমি শুধু একমাত্র বোঝো তোমার হৃদয়ে রঞ্জন রামচন্দ্র। রাম নারায়ণকেই বোঝো আর সীতা দেবীকে বোঝো, কিন্তু জানো না, জানো না কি হতে পারে। প্রজাকে সন্তুষ্ট করবার জন্যে রাজা সব কিছু পারে, সেই জন্যে কি করেছেন শ্রীরামচন্দ্র, ওই জানকীকে দিয়েছেন বনে নির্বাসন, আর যেন যেন মা নির্বাসিতা হলেও এই অযোধ্যাতে মা জননী আছে সারাক্ষণ।

এমন সময় হনুমান দেখছেন অপূর্ব শ্রীমূর্তিতে ধারণ করে সীতা দেবী আজ কোন সময়

এতক্ষণ শুনলেন রামায়ণ গান, পরিবেশন করলেন প্রেমানন্দ দে সরকার, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

আমি ডক্টর বারিন রায় বলছি। আপনারা দাঁতের অবহেলা করবেন না, দাঁতের যত্ন নিন, আপনার শিশুর যত্ন নিন এবং শিশুর দাঁতের দিকে নজর দিন। আর এটা ভাববেন না দুধে দাঁত পড়ে যাবে, দুধে দাঁতকে অবহেলা করবেন না। আমরা বলি দুধে দাঁত তো পড়ে যাবে, অত ভেব না, এ কথা যে বলে বলুক, কানে নিও না। শিশুর দিকে নজর দেওয়া উচিত বাবা মার, দুধে দাঁতের অবহেলা কখনো নয়। আর দুধে দাঁতের যত্ন নেওয়া প্রত্যেক বাবা মার কর্তব্য। দাঁত দুবেলা মাজুন রাতে শুতে যাওয়ার আগে, সকালে ঘুম থেকে উঠে না পারেন অন্তত সকালে প্রাতরাশ করার পর নিশ্চয়ই দাঁত মাজবেন, কেননা তারপরে অনেকক্ষণ আপনি আর দাঁত মাজবেন না। প্রাতরাশ সেরে দাঁত মেজে তারপর বাড়ি থেকে বেরোবেন, আবার রাত্রিরে শুতে যাওয়ার আগে দাঁত মাজবেন। এইটাই হচ্ছে প্রাথমিক কর্তব্য আপনার। দাঁত সুস্থ রাখতে গেলে এবং মুখের স্বাস্থ্য বজায় রাখতে গেলে আপনার দাঁত ঠিক রাখা প্রয়োজন।

0: নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম, সিদ্ধপীঠ তারাপীঠ শক্তি সাধনার এক পুণ্যভূমি। লিখেছেন শম্ভুনাথ সেন। সর্বধর্ম মত ও পথের বিচিত্র মিলনভূমি রার দেশ বীরভূম। রারবঙ্গের এই লাল মাটিতে পা রাখার জন্য পর্যটকদের আগ্রহ আর কৌতূহলের অন্ত নেই। পঞ্চপীঠের বীরভূমে তন্ত্রক্ষেত্র তারাপীঠ শক্তি সাধনার এক পুণ্যভূমি। তাই ধর্মপিপাসু তামাম ভারতবাসী আজও বছরভর ছুটে আসেন এই সাধন ক্ষেত্রে। কথিত সর্বপ্রথম মহামুনি বশিষ্ঠদেব তারামায়ের সাধনায় সিদ্ধি লাভ করেন, শেষ সাধক বাকসিদ্ধ বামাক্ষেপা। বীরভূমের রামপুরহাট দু নম্বর ব্লকের তারাপীঠে দ্বারকা নদের তীরে তারামায়ের মন্দির জনশ্রুতি প্রায় দেড় হাজার বছর আগে বণিক জয়দত্ত সদাগর এক স্বপ্নাদেশে মা তারার মন্দির নির্মাণ করেন। পরবর্তীতে 1701 খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ করেন ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের ঢেকার রাজা রামজীবন রায়চৌধুরী। ক্রমে তাও ধ্বংসপ্রাপ্ত হয়। বর্তমান মন্দিরটি 1818 খ্রিস্টাব্দে মল্লারপুরের দানবীর জগন্নাথ রায়ের অর্থানুকূল্যে নির্মিত। তীর্থক্ষেত্রের উন্নয়নে গঠিত হয়েছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। প্রশাসনিক নিরাপত্তার কারণে স্থানীয় মানুষের দাবিতে তারাপীঠ ফাঁড়িকে 2015 সালে থানায় রূপান্তর করা হয়। বৈশাখে নববর্ষের প্রথম দিন থেকেই ছুটে আসেন ভক্তরা। ব্যবসায়ীরা মা তারার কাছে হালখাতা উৎসর্গ করে প্রার্থনা জানান। জ্যৈষ্ঠে ফলহারিণী অমাবস্যায় কালিকা পূজা দেবী তারা মায়ের ওপর নিবেদিত হয়। আষাঢ় মাসে মা তারার রথযাত্রা উৎসবে উপস্থিত হন অগণিত ভক্ত পুণ্যার্থী। শ্রাবণে শিবের মাথায় জল ঢালার মাস, হাজারো নরনারী গৈরিক বসনে আসেন তারাপীঠ মন্দির সংলগ্ন চন্দ্রচূর শিবের মাথায় জল ঢালতে। আর এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ সেজে ওঠে অন্য সাজে। আজও মানুষের বিশ্বাস মা তারা এই দিন জগৎ সৃষ্টি করেছিলেন। কৌশিকী অমাবস্যাকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী। দেবী দুর্গার অপর নাম হল কৌশিকী। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে দানব রাজা শুম্ভ ও নিশুম্ভের অত্যাচারে যখন বিশ্ব ব্রহ্মাণ্ড জর্জরিত, দেবতাদের আবাহনে হঠাৎ দেবী পার্বতী উপস্থিত হন। তখন দেবীর নাম হয়েছিল ভগবতী কৌশিকী। লোক বিশ্বাস অনুসারে দেবী কৌশিকী ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিতেই আবির্ভূতা হন। 1274 বঙ্গাব্দের এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার শুভ লগ্নেই ঘটেছিল তারাপীঠের ইতিহাসে সেই স্মরণীয় ঘটনা। এই পবিত্র তিথিতেই তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় জীবনের চরম আরাধনায় সিদ্ধি লাভ করেন তারা সাধক বামাচরণ চট্টোপাধ্যায়। বামাচরণ হয়ে যান সাধক বামাক্ষেপা। বামাক্ষেপার সেই সিদ্ধি লাভের পর থেকেই ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা তারাপীঠের ইতিহাসে এক পরম পবিত্র তিথি হিসেবে পরিগণিত হয়েছে। এবার 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করতে অত্যাধুনিক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। ভিড় সামলাতে ও সঠিক পথের দিশা দিতে থাকছে কিউআর কোড ভিত্তিক ডিজিটাল গাইড ম্যাপ। সম্প্রতি হোটেলে অগ্নিকাণ্ডে 9 জন পুণ্যার্থীর মৃত্যুর ঘটনার জেরে অগ্নিকাণ্ড রোধে মোতায়েন থাকবে আধুনিক ফায়ার ফাইটিং রোবট। পুলিশের সহায়তা কেন্দ্র, বিশালাকার পার্কিং সহ দ্বারকা নদে মোতায়েন থাকবে অভিজ্ঞ ডুবুরির দল। হোটেল ভাড়ায় করা নজরদারির পাশাপাশি সার্বিক সুরক্ষা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, যাতে পুণ্যার্থীরা সম্পূর্ণ নির্ভয়ে ও নির্ভাবনায় তারামায়ের দর্শন করতে পারেন। ধর্ম আজও মানুষকে রক্ষা করে, আর এই বিশ্বাসেই বছরভর লক্ষ লক্ষ সাধারণ সংসারী মানুষজন শান্তির সন্ধানে ছুটে আসেন বামাক্ষেপার তারাপীঠে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন

0: শম্ভুনাথ সেন।
1: এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস 13 সেপ্টেম্বর নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে বহুপাক্ষিকতা এবং বিশ্ব সংস্থাগুলির সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করবেন। নবম আসিয়ান ভারত কৃষি সংক্রান্ত বৈঠকের ফাঁকে একাধিক দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পশ্চিম এশিয়ায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে আজ অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় বন্দর শহর চিংডাওতে একটি পণ্যবাহী জাহাজ মেরামতির সময় অগ্নিকাণ্ডে 20 জনের মৃত্যু। মহিলাদের এশিয়া কাপের ক্রিকেট সেমিফাইনালে ভারত আজ বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। তিনি বলেন বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। তিনি আজ প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন ভারত বসুধৈব কুটুম্বকমের নীতিতে বিশ্বাস করে।
3: India's approach is rooted in Vasudhaiva Kutumbakam, that is one earth, one family, one future. This spirit must now travel beyond earth. We support a safe, secure, peaceful and sustainable space domain anchored in international law, dialogue and multilateral cooperation. Scientific data must serve the common good with openness and integrity. India's space journey reflects this philosophy.
2: শ্রী মোদী বলেন তৃতীয় চন্দ্রযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এছাড়াও আদিত্য L1 অভিযানের মাধ্যমে সূর্যের রহস্যভেদের চেষ্টা করছে। 2035 সালের মধ্যে ভারত একটি নিজস্ব মহাকাশ কেন্দ্র স্থাপন করবে এবং 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে।
3: Chandrayaan 3 made India the first nation to land near the lunar south pole. Aditya L1 is unlocking the secrets of the sun. Last year, an Indian visited the International Space Station. Looking ahead, we aim to establish an Indian space station by 2035 and send an Indian to the moon by 2040. In all these efforts, our guiding principle has been clear that benefits must reach all humanity.
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবার 25 বছর ও তার জন্মবার্ষিকীটি রাজ্য সরকার যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে তার প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন আগামী 17 সেপ্টেম্বর তার জন্মবার্ষিকীতে রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভারত সফররত বিশিষ্ট দানবীর প্রিন্স রহিম আগা খানের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে এক বৈঠকে মিলিত হন। রাষ্ট্রপতি এই বৈঠকে আগা খান নেটওয়ার্কের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। রাষ্ট্রপতি বলেন বিভিন্ন দেশের সরকারের সঙ্গে সহযোগিতায় তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের জীবনমানের উন্নয়নে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে বহুপাক্ষিকতা এবং বিশ্ব সংস্থাগুলির সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করবেন। নিউ ইয়র্কে আজ রাষ্ট্রসংঘের প্রধান মুখপাত্র স্টেফানি ডুজারিক এই কথা জানিয়ে বলেন আগামী 13 সেপ্টেম্বর মহাসচিব ব্রিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই শীর্ষ বৈঠকে সহযোগিতা, উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বের আর্থিক বৃদ্ধির উপর জোর দেবেন। রাষ্ট্রসংঘের মুখপাত্র বলেন দীর্ঘ সময় ধরে ভারত সহ অন্যান্য বেশ কয়েকটি দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের কথা তুলেছে। নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদেরও দাবি উত্থাপিত হয়েছে। ব্রিক্স সম্মেলন চলাকালীন মহাসচিব গুতেরেস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে নিরাপত্তা জোরদার করতে জাতীয় রাজধানী অঞ্চলে আজ থেকে চলতি মাসের 14 তারিখ পর্যন্ত ড্রোন সহ অন্যান্য ছোট আকাশযানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুলিশ। এই বিধিনিষেধ আগামী সোমবার পর্যন্ত কার্যকর থাকবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মালয়েশিয়া, তিমোর লেস্ত এবং মায়ানমারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত নবম আসিয়ান ভারত কৃষি ও অরণ্য বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে এই বৈঠকগুলি অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী মোহাম্মদ বিন সাবুর সঙ্গে বৈঠকের সময় শ্রী চৌহান জ্ঞান, দক্ষতা ও সর্বোত্তম কর্মপদ্ধতি বিনিময়ের গুরুত্বের উপর জোর দেন। তিমোর লেস্তের কৃষিমন্ত্রী মার্কোস দ্য ক্রুজ কৃষিক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া শ্রী চৌহান মায়ানমারের কৃষিমন্ত্রী মিউ নামের সঙ্গেও বৈঠক করেন। সুপ্রিম কোর্ট অনূর্ধ্ব 18 বছরের শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের নাগাল থেকে বাইরে রাখার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের এক আবেদন শুনতে রাজি হয়েছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার ডিভিশন বেঞ্চ আজ এ বিষয়ে এক অসরকারি সংগঠনের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র এবং অন্যান্যদের কাছে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে। আবেদনকারী সংগঠন বলেছে, সমাজ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে শিশুদের যৌন শোষণ এবং অন্যান্য ক্ষতিকারক দৃশ্য দেখানো হয়। এর হাত থেকে তাদের বাঁচাতে সংগঠনটি রক্ষা কবচের ব্যবস্থা করার নির্দেশ দিতে সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে আজ অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের মূল্য 2.7% বেড়ে ব্যারেল প্রতি $103 ছাড়িয়ে গেছে। অন্যদিকে পশ্চিম টেক্সাসের ইন্টারমিডিয়েট খনিজ তেলের দাম 3.2% বেড়ে প্রায় $100 ছুঁয়েছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, নভেম্বর মাসের মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে তাদের যুদ্ধ বন্ধ হবে এবং খনিজ তেলের দাম কমবে। পশ্চিম এশিয়ায় ইয়েমেনে হুথি বিদ্রোহী বাহিনী লোহিত সাগরের উপকূল সংলগ্ন এলাকায় সামরিক অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা ইতিমধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোচা শহরের দখল নিয়েছে, বাব এল মান্দেব প্রণালীর কাছাকাছি পৌঁছেছে। উল্লেখ্য, হুথি বিদ্রোহী বাহিনী এবং ইয়েমেনি সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘর্ষ চলছে। এদিকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের ফলে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহন বিঘ্নিত হওয়ার পর বিকল্প জলপথ হিসেবে বাব এল মান্দেব প্রণালী এশিয়া ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হয়ে ওঠে। এই জলপথের উপর হুথি বিদ্রোহীরা দখল কায়েম করলে সৌদি আরব থেকে তেল সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্য বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় বন্দর শহর ছিংদাওতে একটি পণ্যবাহী জাহাজ মেরামতির সময় অগ্নিকাণ্ডে 20 জনের মৃত্যু হয়েছে। সেদেশের সরকারি গণমাধ্যমে জানা গেছে, সকাল 11:15 নাগাদ মেরামতি চলাকালীন এই জাহাজটিতে আগুন লাগে। সেদেশের রাষ্ট্রপতি শি জিনপিং দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিতে তল্লাশি ও উদ্ধার কাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন। আফ্রিকীয় দেশ লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটিতে অগ্নিকাণ্ডে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ 3 দিনব্যাপী গ্লোবাল ড্রাইল্যান্ড কংগ্রেস শুরু হয়েছে। এর মূল ভাবনা দক্ষিণ দক্ষিণ সহযোগিতার মাধ্যমে শুষ্ক অঞ্চলের কৃষির রূপান্তর। এতে ভবিষ্যতের জন্য প্রজনন, জিনগত উৎকর্ষ ত্বরান্বিত করা এবং জলবায়ু সহনশীল শুষ্ক অঞ্চলের ভূপ্রকৃতির মতো বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই অধিবেশনে ভাষণ দেন। কলকাতার বালেশ্বর আত্মস্বর্গ স্মারক সমিতির উদ্যোগে ওড়িশা রাজ্য সরকারের সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও গতকাল ও আজ রক্ততীর্থ বালেশ্বরের চষাখণ্ড ও বড়াবাটি জেলে একটি এবং সংলগ্ন শ্মশানে বাঘাযতীন সহ পঞ্চশহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। 1915 সালে 9 সেপ্টেম্বর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত এবং জ্যোতিষ পাল এই 5 বিপ্লবীর সঙ্গে ব্রিটিশ বাহিনীর লড়াই চলে। তারা জাহাজ যোগে জার্মানি থেকে অস্ত্র আমদানি করে ব্রিটিশ সরকারকে উৎখাতের পরিকল্পনা করেছিলেন। দুপক্ষের মধ্যে লড়াইয়ে 9 তারিখেই ঘটনাস্থলে শহীদ হন চিত্তপ্রিয় রায়চৌধুরী। পরদিন মৃত্যু হয় বাঘাযতীনের। মনোরঞ্জন ও নীরেনের ফাঁসি হয়। জ্যোতিষকে আন্দামানে যাবজ্জীবন কারাদণ্ডে পাঠানো হয়। পরে বহরমপুর জেলে অকথ্য অত্যাচারে তাঁর মৃত্যু হয়। এই 5 শহীদের স্মরণে গতকাল কলকাতার হেদুয়া পার্কেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্বাঞ্চল 14 বছর পর দলীপ ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়াম ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে জয় পেয়েছে পূর্বাঞ্চল। আজ পঞ্চম তথা শেষ দিনে দ্বিতীয় সেশনে পূর্বাঞ্চল 7 উইকেটে 388 রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করলে দুই অধিনায়কের ম্যাচ শেষ করার পক্ষে সম্মত হন। মোহাম্মদ কুইনাইন কুরেশি 116 রান করেন, MD নিধিশ 2 উইকেট নেন। ম্যাচের সংক্ষিপ্ত স্কোর পূর্বাঞ্চল 708 ও 7 উইকেটে 388, দক্ষিণাঞ্চল 336। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে আজ দুবাইয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত। অন্যদিকে গ্রুপ বিতে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ করার আগে খবরের শেষ বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন

0: করে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস 13 সেপ্টেম্বর নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে বহুপাক্ষিকতা এবং বিশ্ব সংস্থাগুলির সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করবেন। পশ্চিম এশিয়ায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে আজ অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধে 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দেব আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় অনুরোধের আসর, 8:30 অন্বেষা, বিজ্ঞানের খবর, আবহাওয়া পরিবর্তন ও মানুষের সুরক্ষা, এ বিষয়ে দেবজ্যোতি চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। 8:50 বিধানসভা পর্যালোচনা, 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, 9:30 নাটক নাইন আপ, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়, প্রযোজনা সরল গুহ, রাত 10টায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, 10:30 অতুল প্রসাদের গান সৌমি ভট্টাচার্যের কণ্ঠে, 10:45 রজনীকান্তের গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল এবং বাঁশি।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত আটটায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কর্মী অধ্যাপকদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির লক্ষ্যে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 আজ বিধানসভায় পাশ হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতেই এই বিল আনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ সেবার 25 বছর ও তার জন্মদিন 17ই সেপ্টেম্বরটি রাজ্য সরকার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবে বলে মুখ্যমন্ত্রী নবান্নে জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রি সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে সিআইডি গ্রেপ্তার করেছে। আগামীকাল তাকে মেদিনীপুর আদালতে তোলা হবে। আজ কৌশিকী অমাবস্যা, শক্তিপীঠ তারাপীঠে ভক্তদের ঢল, কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। সপ্তাহে দুদিন ছুটি সহ বিভিন্ন দাবিতে আগামীকাল ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স। দীর্ঘ 14 বছর পর দলীপ ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে পূর্বাঞ্চল। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কর্মী অধ্যাপকদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য আইনি কাঠামো তৈরি করতে এই প্রথমবার সংশ্লিষ্ট আইনের একটি সংশোধনী আজ বিধানসভায় পাশ হয়েছে। ভোটাভুটিতে বিলের পক্ষে 171 ও বিপক্ষে 15টি ভোট পড়ে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 অনুযায়ী প্রশাসনিক প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে আচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মী অধ্যাপকদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করতে পারবেন। একটি প্রতিবেদন।
1: কলেজ কর্মীদের আন্তঃকলেজ বদলির বিধান থাকলেও বিশ্ববিদ্যালয়ের কর্মীদের ক্ষেত্রে তেমন কোনো আইনি ব্যবস্থা এতদিন ছিল না, ফলে উচ্চশিক্ষা ক্ষেত্রে মানব সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করতেই এই সংশোধনী আনা হয়েছে বলে সরকারের দাবি। এতে কর্মীদের পরিষেবার শর্ত, সিনিয়রিটি এবং অন্যান্য অধিকারও সুরক্ষিত থাকবে বলে আশ্বাস মিলেছে। বিলে স্পষ্ট করা হয়েছে, বদলি হওয়া কর্মীরা চাইলে মূল বিশ্ববিদ্যালয়ে নিজেদের লিয়েন বজায় রাখতে পারবেন অথবা নতুন বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হওয়ারও সুযোগ পাবেন। বদলির ফলে কর্মীর পরিষেবা সংক্রান্ত সুবিধা, পরিবহন ভাতা এবং সিনিয়রিটির সুরক্ষাও নিশ্চিত করার প্রস্তাব রাখা হয়েছে। সিনিয়রিটি নির্ধারণ করা হবে তার প্রাথমিক নিয়োগের তারিখের ভিত্তিতে। অন্য একটি সংশোধনীর মাধ্যমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির প্রভিডেন্ট ফান্ড পরিচালনা, পশ্চিমবঙ্গ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত 1993 সালের আইনের আওতায় আনারও উদ্যোগ নেওয়া হয়েছে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন ও কম লোকবল রয়েছে এমন বিশ্ববিদ্যালয়গুলিতে অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রী কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির এক শ্রেণীর অধ্যাপকদের বিরুদ্ধে সনাতনী সংস্কৃতিকে অবমাননার অভিযোগ তোলেন।
2: এই আইন প্রয়োগ করে আপনারা যে শব্দবন্ধ ব্যবহার করেছেন তাতে তো আমাদের সবার আপত্তি আছে। গেরুয়াকরণ এটা আমরা করব না। সিপিএম অনিলায়ন করেছিল, আর আপনাদের যে দল, 3 টুকরো না 4 টুকরো আমি জানি না, সেই দল মমতায়ন করেছিল, আমরা এটার কোনোটা করব না।
0: এদিকে এই বিলের আড়ালে বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপ ও শিক্ষায় গৈরিকীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে বলে সব বিরোধী দলের তরফে অভিযোগ তোলা হয়। কোনো একটি বিশ্ববিদ্যালয় বামপন্থীদের সঙ্গে আদর্শগত লড়াইয়ে না পেরে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই আজ বিধানসভায় এই বিল আনা হয়েছে বলে সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান অভিযোগ করেছেন। বিধানসভা ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই বিল মূলত একটি বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করেই সংশোধন করা হয়েছে।
3: প্রতিষ্ঠানের উৎকর্ষের সঙ্গে মানব সম্পদ হিসাবে শিক্ষক সমাজের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন এই নীতিতে সরকারি শিক্ষা ব্যবস্থা দুর্বল হতে বাধ্য। এই বিল একবারে নির্দিষ্টভাবে মনে হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো একটা ইউনিভার্সিটিকে টার্গেট করে হচ্ছে যে এই কদিনের মধ্যে তড়িঘড়ি করে হচ্ছে যে এই বিল নিয়ে এসে এই বিধানসভাতে একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার চেষ্টা হচ্ছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ সেবার 25 বছর ও তার জন্মদিন 17ই সেপ্টেম্বরটি রাজ্য সরকার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবে, এজন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে। মহালয়ার আগেই সব অনুষ্ঠান সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে এর প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি

0: আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করার পাশাপাশি শ্রী মোদীর দীর্ঘায়ু কামনায় সূর্যাস্তের পর কলকাতা সহ রাজ্য জুড়ে প্রদীপ প্রজ্বলন করা হবে।
1: কলকাতাতে মূল প্রোগ্রাম গঙ্গার তীরবর্তী এলাকাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হবে। ভিক্টোরিয়া সহ নবান্ন সহ রাইটার সহ সরকারি দপ্তর এবং ঐতিহ্যশালী দপ্তর এবং কালীঘাট মন্দির সহ বিভিন্ন আস্থার জায়গা সেগুলো প্রদীপ দিয়ে সাজানোর কর্মসূচির মধ্যে আমরা নিয়েছি।
0: পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রি সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়কে সিআইডি গ্রেপ্তার করেছে। এরপর তাকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। সুপ্রিম কোর্টে আজ তার রক্ষা কবচের মেয়াদ শেষ হওয়ার পরই দক্ষিণ কলকাতার কালীঘাটে অভিষেকের বাড়ি থেকেই সুমিতকে গ্রেপ্তার করে পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানান, মূলত শালবনীতে জমি দুর্নীতি ও দখলের অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে। আগামীকাল তাকে মেদিনীপুর আদালতে তোলা হবে। অভিষেকের বাড়িতেই সুমিত আত্মগোপন করে থাকার খবর সিআইডি ও এসটিএফ বাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালায়। সেখান থেকে খোঁজ মেলে সুমিতের। এসএসকেএম হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। শ্রীরামপুরের মাহেশে আগামীকাল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সভা আপাতত হচ্ছে না। এই সভার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় পুলিশ। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এই মামলা শুনানির সময় প্রধান বিচারপতি আগামীকালই এই সভা জরুরি কিনা সে কথা জানতে চান। তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে সমস্যা নেই বলে জানান। এ প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, আগামীকাল বেলা 12:30 এই মামলা শুনানি হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৌশিকী অমাবস্যায় আজ শক্তিপীঠ তারাপীঠে ভক্তদের ঢল নেমেছে। ভোররাত 3টে থেকে খুলে দেওয়া হয়েছে মন্দিরের গর্ভগৃহ, চলছে বিশেষ পূজার্চনা। রাতভর মন্দির সংলগ্ন মহাশ্মশানে চলবে যজ্ঞ। এই বিশেষ পূজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাধু সন্তরা। বাসন্তী পোলাও, বলির মাংস, শোল মাছ পোড়া প্রভৃতি সহযোগে আজ মা তারাকে ভোগ নিবেদন করা হচ্ছে। এবার তারাপীঠে অন্যতম আকর্ষণ ছিল পুষ্পবৃষ্টি। রাজ্য সরকারের উদ্যোগে হেলিকপ্টার থেকে মন্দির চত্বরে পুষ্পবৃষ্টি করা হয়। দুপুরে মা তারাকে রাজবেশে সাজিয়ে নিবেদন করা হয় বিশেষ অন্নভোগ। সন্ধ্যায় দেবীকে সোলার ডাকে সাজিয়ে আরতির পর শীতল ভোগ নিবেদন করা হয়। রাত 9টায় শুরু হবে বিশেষ পুজো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৌশিকী অমাবস্যা উপলক্ষে আজ সন্ধ্যায় কালীঘাট মন্দিরে যান। পুজো দেওয়ার পর প্রসাদও গ্রহণ করেন তিনি। এদিকে রাজ্যের বিভিন্ন কালী মন্দিরে আজ বিশেষ পূজার্চনা শুরু হয়েছে। বারোয়ারির পাশাপাশি গৃহস্থের বাড়িতেও চলছে মা কালীর আরাধনা। সপ্তাহের শেশ কাজের দিনে আগামীকাল ফের দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর ফলে মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার মিলিয়ে টানা 3 দিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। ব্যাংক কর্মী আধিকারিকদের 7টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স ইউএফবিইউ দীর্ঘদিন ধরে সপ্তাহে 2 দিন ছুটি এবং কাজের ভিত্তিতে উৎসাহ ভাতার নীতির বদল সহ একাধিক দাবি জানিয়ে আসছে। ইতিমধ্যেই 4 দফা দাবি কেন্দ্রের কাছে পেশ করেছে তারা। সপ্তাহে 2 দিন ছুটির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর হয়নি বলে সংগঠনের দাবি। এর প্রেক্ষিতে ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্ত। কলকাতার বালেশ্বর আত্মোৎসর্গ স্মারক সমিতির উদ্যোগে ওড়িশা সরকারের সহযোগিতায় রক্ততীর্থ বালেশ্বরে চষাখণ্ড ও বরাবটি জেলে এবং সংলগ্ন শ্মশানে বাঘা যতীন সহ পঞ্চশহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। 1915 সালের 9ই সেপ্টেম্বর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত এবং জ্যোতিষ পাল এই 5 বিপ্লবীর সঙ্গে ব্রিটিশ বাহিনীর লড়াই চলে। ঘটনাস্থলেই শহীদ হন চিত্তপ্রিয় রায়চৌধুরী। পরদিন মৃত্যু হয় বাঘা যতীনের। মনোরঞ্জন ও নীরেনের ফাঁসি হয়। জ্যোতিষকে আন্দামানে যাবজ্জীবন কারাদণ্ডে পাঠানো হয়। পরে বহরমপুর জেলে অকথ্য অত্যাচারে তিনি প্রাণ ত্যাগ করেন। মুর্শিদাবাদে গঙ্গার জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার অনেকটা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফারাক্কা ব্যারেজের 109টি গেটই খুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় জল কমিশন সূত্রে জানা গেছে, ফারাক্কায় ডাউনস্ট্রিমে গঙ্গার জলস্তর বর্তমানে বিপদসীমা থেকে প্রায় 1.5 মিটার ওপরে রয়েছে। এভাবে জল বাড়তে থাকলে বেনিয়াগ্রাম সহ গঙ্গাপাড়ের বাসিন্দাদের ভয় সবচেয়ে বেশি। প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও সক্রিয় রয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, এই এলাকার ওপর দিয়ে বিস্তৃত ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী 48 ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি সহ হিমালয় সন্নিহিত অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দীর্ঘ 14 বছর পর দলীপ ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে পূর্বাঞ্চল। চেন্নাইয়ের এম এস চিদম্বরম স্টেডিয়ামে ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে জয় পেয়েছে তারা। পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিশান ম্যাচের সেরা হয়েছেন। এদিকে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে আজ সুপার সিক্স পর্বের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস 5-1 গোলে কোল ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে

0: নিউ সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 আজ বিধানসভায় পাশ হয়েছে। আজ কৌশিকী অমাবস্যা, শক্তিপীঠ, তারাপীঠে ভক্তদের ঢল। সপ্তাহে দুদিন ছুটি সহ বিভিন্ন দাবিতে আগামীকাল ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর খেলার খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন অনুরোধের আসর। অনুরোধের আসরে আজ প্রথম গান শুনব। নর্থ উলুবেড়িয়া হাওড়া থেকে অনুরোধ করেছেন ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল এবং বাদল খটিয়াল। রুনা লায়লার কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন।

শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরে পরের গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এই গানের অনুরোধ করেছেন বাগনাপাড়া পূর্ব বর্ধমান থেকে গণেশ গোস্বামী এবং সোনালী গোস্বামী।

অনুরোধের আসর শুনছেন। পরের গানের অনুরোধ করেছেন রিয়াজ উদ্দিন মণ্ডল, সাবিনা ইয়াসমিন ও সাকিব মণ্ডল, চন্দনপুর হুগলি থেকে শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে। এই গান আপনাদের জন্য।

0: শুনছেন অনুরোধের আসর।
1: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
0: অনুরোধের আসর শুনছেন। অনুরোধের আসরে পরের গান লতা মঙ্গেশকরের কণ্ঠে। এই গানটির অনুরোধ করেছেন সুব্রত কুমার করণ, বজবজ দক্ষিণ ২৪ পরগনা থেকে।

শুনছেন অনুরোধের আসর। পরের গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানের অনুরোধ করেছেন ভারতী চট্টোপাধ্যায় এবং সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, জেলা বাঁকুড়া থেকে।

অনুরোধের আসর শুনছেন অনুরোধের আসরে পরের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানের অনুরোধ করেছেন আনন্দধারা, প্রতিমা ধারা, শ্রীমন ধারা এবং প্রশান্ত ধারা, রাজস্থান জয়পুর থেকে।

অনুরোধের আসরের পরের গান লতা মঙ্গেশকরের কণ্ঠে। এই গানের অনুরোধ করেছেন তপতী সরকার, অজয় কুমার সরকার, পূর্ব বর্ধমান থেকে।

শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরে পরের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানের অনুরোধ করেছেন হীরক ঘোষ, জয়নগর মজিলপুর থেকে।

0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন অন্বেষা।
2: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আমরা জানি বিজ্ঞানের কাজ যারা করেন তাদের মধ্যে রয়েছেন বিজ্ঞানীরা, তাদের মধ্যে রয়েছেন অধ্যাপকরা, রয়েছেন অবশ্যই যারা বিজ্ঞানকে মানুষের কাছে নিয়ে যান। নানা নামে তাদের আমরা চিহ্নিত করতে পারি, কেউ লেখক, কেউ বক্তা। সাধারণভাবে তাদের মধ্যে অনেককেই আমরা চিহ্নিত করি সায়েন্স কমিউনিকেটর বলে। আবার একই সঙ্গে বিজ্ঞান আন্দোলনের অংশীদার হিসেবেও তাদেরকে আমরা কখনো কখনো তুলে ধরি, পরিচয় দিই। এইরকম মানুষরা সমাজের কাজে নিজেদের ব্যাপৃত রাখতে ভালোবাসেন, কোনো কিছু পাওয়ার আশা না করে। এবং অবশ্যই তাদের মধ্যে কেউ কেউ যখন চলে যান আমাদের ছেড়ে, তখন আমাদের কষ্ট হয়। সম্প্রতি বিজ্ঞান আন্দোলনের অন্যতম একনিষ্ঠ কর্মী সুরেশ কুণ্ডু প্রয়াত হলেন। তিনি বিজ্ঞানের কাজ করতে গিয়ে লেখালেখি করেছেন, বক্তব্য রেখেছেন, আকাশবাণীতেও তার বক্তব্য শোনা গিয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা তার যে কাজ, তার যে স্মৃতি, তার প্রতি শ্রদ্ধা জানাই এবং তারপরে এগিয়ে যাই আমাদের অন্যান্য অনুষ্ঠানের দিকে।

0: রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্টআপ এন্টারপ্রেনারশিপ, সংক্ষেপে রাইস, রাইস কনক্লেভ 2026 অনুষ্ঠিত হল সম্প্রতি কলকাতায় সল্টলেকের সিএসআইআর আইআইসিবি ক্যাম্পাসে। এ সম্পর্কে প্রতিবেদন তৈরি করেছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু। আসুন শোনা যাক।
1: গবেষণা এবং শিল্পের মধ্যে সংযোগ জোরালো করার মাধ্যমে দেশীয় উদ্ভাবনকে যথাযথভাবে কার্যকরী করে দেশের নতুন শিল্প সম্ভাবনাকে উৎসাহদানের লক্ষ্যে সম্প্রতি সল্টলেকের সিএসআইআর আইআইসিবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী রাইজ কনক্লেভ 2026। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছিলেন সিএসআইআর সিজিসিআরআই, সিএসআইআর আইআইসিবি, সিএসআইআর সিএমইআরআই এবং সিএসআইআর আইএমএমটি, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ড্রিভেন গ্রোথ ফর বিকশিত ভারত 2047। থিম নির্ভর এই সম্মেলনটি উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্বাধীন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায়। সিএসআইআর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা ডক্টর বিক্রমজিৎ বসু সম্মেলনটি প্রসঙ্গে জানালেন,
2: এই রাইস কনক্লেভে আমাদের এখানে সিএসআর একটা প্যাভিলিয়ন আছে, এখানে আমরা সিএসআর এর বিভিন্ন টেকনোলজিগুলো শোকেস করেছি। অ্যাট দ্য সেম টাইম লার্জ নাম্বার অফ স্টার্ট আপ এন্টারপ্রেনার্স অলসো পার্টিসিপেটেড ইন আর রাইস কনক্লেভ, এবং ওনারা অনারেবল মিনিস্টারের সাথেও ইন্টারাক্ট করেছেন। এবং আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে স্টার্ট আপ ইকোসিস্টেমটাকে পশ্চিমবঙ্গের বুকে আরও গভীরভাবে আমরা গড়বার চেষ্টা করছি, যাতে করে যে এইখানে যে একটা ভাইব্রান্ট স্টার্ট আপ ইকোসিস্টেমে যাতে পশ্চিমবঙ্গের শিল্পায়ন হয়।
1: সম্মেলনে অংশগ্রহণ করে প্রায় 150টি স্টার্ট আপ কোম্পানি। প্যাভিলিয়নে ঐতিহ্যবাহী বেঙ্গল কেমিক্যালের পাশাপাশি নতুন শিল্প উদ্যোগপতিদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। খনিজ উপাদান, মহাকাশ প্রযুক্তিতে সম্ভাবনা, অ্যান্টিভেনাম তৈরি প্রভৃতি বিষয় নিয়ে শিল্পকর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্র এবং রাজ্যের দুই মন্ত্রী। এই বৈঠকের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায় জানালেন,
3: এটা অভিনব অনন্য মিটিং। এই বৈঠকে আমাদের ভালো লাগলো কথা বলে, অনেক বিজ্ঞানীরা এসেছেন, আমাদের এখানকার যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল তারাও ছিলেন। আমরা পশ্চিমবঙ্গের জন্য কী কী করতে পারি সেই নিয়ে আমি কিছুটা কথাবার্তা বললাম, এটা খুবই প্রিলিমিনারি আলোচনা, এর মধ্যে ফলপ্রসূ করতে হবে সবকটাই। খুব ইন্টারেস্টিং লাগলো রেয়ার আর্থ মিনারেলের মাইনিং এখানে করা যায় কি না, তা ওরাই বললো পুরুলিয়ার একটু চান্স আছে এবং উত্তরবঙ্গে আছে, সেগুলোর কীভাবে কোথায় করা যায় বা অ্যাটল কোথায় পাবো সেটাও কিন্তু নিরিখের ব্যাপার। আমাদের এখানে সাপে কাটার রুগী আমরা প্রচুর দেখি, তা বেঙ্গল কেমিক্যালের একটা নতুন প্ল্যান দেখলাম, তারা অ্যান্টি স্নেক ভেনম তৈরি করতে আগ্রহী, কী কী লাগবে সরকারি সাহায্য সেগুলো আমরা ওনাদের সঙ্গে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করব। আরেকটা আমাদের একটা ফাউন্ড্রি পার্ক করা হয়েছে, একটা R&D ইন্ডাস্ট্রি করার কথা ভাবা হয়েছে, খুব সুন্দর সুন্দর আইডিয়া, যেখানে যে কোনো কোম্পানি তার R&Dটাকে আউটসোর্স করে নিতে পারে ওরা কাছে।
0: শুনলেন প্রদীপ্তা কুণ্ডুর তৈরি প্রতিবেদন।

0: অন্বেষায় এবারে সাক্ষাৎকার। ভূ উষ্ণায়নের সঙ্গে সঙ্গে অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে সঙ্গে জলবায়ু নকশা পাল্টে যাচ্ছে। কেন এটা ঘটছে অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর কারণ কি, এ নিয়ে আমরা আলোচনা করেছি বহুদিন, এখনও করছি, ভবিষ্যতেও করব, এবং কারণগুলোকে যাতে বাড়তে দেওয়া না যায় সে চেষ্টাও নিশ্চয়ই সারা বিশ্বের মানুষজন করবেন। কিন্তু একই সঙ্গে যেটা প্রয়োজন হয়ে পড়েছে যে এই রকম একটা পরিস্থিতিতে যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসছে, বন্যা হোক, ভূমিধ্বস হোক, সাইক্লোন হোক বা অন্যান্য কিছু হোক যেগুলো এগুলোর সঙ্গে সম্পর্কিত, সেক্ষেত্রে মানুষ কি করবে সেই প্রশ্নটা উঠে আসছে। মানুষ কি চুপ করে দেখবে? তা তো মানুষের ধর্ম নয়, মানুষ তো কোনোদিন এভাবে করেনি, মানুষের বৈশিষ্ট্যটা হতে পারে না। মানুষ নিজেকে বাঁচানোর জন্য নানা কৌশল অবলম্বন করেছে, নানা পথ অবলম্বন করেছে। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে সেই পথটা একটু দেখিয়ে না দিলে যে কোনো জনগোষ্ঠীর পক্ষে সেটা অবলম্বন করা সহজ নয়। ই অ্যাকশন এই নামে একটি এনজিও আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, যার সেক্রেটারি হচ্ছেন দেবজ্যোতি চক্রবর্তী, তারা এই কাজটা করেন। দেবজ্যোতি চক্রবর্তী দীর্ঘদিন ধরে এই যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে মানুষের করণীয় এগুলো সম্পর্কে মানুষকে ওয়াকি বহাল করেন, ইংরেজিতে যাকে বলা হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট, সে সম্পর্কে তিনি কাজ করেন, যুক্ত থাকেন সরকারি বেসরকারি প্রকল্পের সঙ্গে। আর ঠিক তিনি কি করেন সেটা জানতেই আমরা আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন যে প্রাকৃতিক বিপর্যয় ঘন ঘন ঘটছে, মানুষ কি সত্যি সত্যি এর বিরুদ্ধে নিজেকে প্রস্তুত রাখতে পারে, নাকি যা অবস্থা দাঁড়াচ্ছে তাতে আমরা এক প্রকার অসহায়?
1: নিশ্চয়ই মানুষ প্রস্তুত নিজেদের রাখতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে ইতিহাস, সভ্যতার যে ইতিহাস, সেখানে আমরা দেখছি মানুষ নিজেদেরকে ভালো মতনভাবে প্রস্তুত, আমরা নিজেদেরকে যোগ্য হিসেবে অ্যাডাপ্ট করতে করতেই আজকে আমরা এই যুগে এসে পৌঁছেছি। এটা মানুষের আমাদের স্বাভাবিক জিনগত বৈশিষ্ট্যের মধ্যেই রয়েছে অ্যাডাপ্টেশন। কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার সাথে মোকাবিলা করার যে পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের সকলের মধ্যেই আছে। মানুষ পারবে লড়াই করতে, জিতবই।
0: এখন আপনি বিভিন্ন জায়গায় যান, আপনার সঙ্গে আপনার সহযোগীরা যান, ধরুন একটা জায়গা আমরা বেছে নিই আমাদের আলোচনার জন্য, সুন্দরবন। সুন্দরবনে বিভিন্ন সময় সাইক্লোনের কারণে, জলোচ্ছ্বাসের কারণে মারাত্মক বিপর্যয় ঘটে গিয়েছে, সে আয়লা থেকে শুরু করে বা তারও আগে আরও বেশ কিছু রয়েছে। সবসময় যে সব সাইক্লোন খবর হয়ে ওঠে তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা মারাত্মক ক্ষতি করে দিয়ে যায়। ধরুন সেখানে গিয়ে আপনারা মানুষকে শেখান, সম্প্রতিও আপনারা গিয়েছেন, কারা থাকে শেখার জন্য, বা পরবর্তীকালে আপনারা তো থাকবেন না সবসময়, আপনাদের হয়ে কারা ট্রেনিং দেবে, কারা থাকেন সেখানে, কিভাবে চলে ব্যাপারটা?
1: মূলত গ্রামবাসীরা থাকে, যাদের আমরা বেছে নিই ভলান্টিয়ার বা ইউথ গোষ্ঠী, 18 থেকে মূলত 35 বছর বয়সী যারা রয়েছে এদেরকে আমরা নিজেদেরকে সক্ষম তৈরি করার কাজটা করি, ঝুঁকিগুলো কী কী আছে সেই সম্পর্কে চিহ্নিত করি। আমাদের এই কাজের প্রথম কাজ হচ্ছে ঝুঁকিকে আগে চিহ্নিতকরণ করা, ঝুঁকিগুলো সম্পর্কে আমরা বুঝে যাই। আমরা নদীর যদি ধারে থাকি তাহলে সেই জায়গার থেকে কী কী আমার ক্ষতি হতে পারে, সেই ঝুঁকি চিহ্নিত হয়ে গেলে মানুষ তাদের সক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবে। জলোচ্ছ্বাসের যে কথা আসছে, ভূ উষ্ণায়নের ফলে ক্রমশ সমুদ্রের জল বেড়ে যাচ্ছে, এর ফলে জল ক্রমশ বেড়ে বেড়ে যায়।
0: মানুষ জানলেন যে সেখানে বিপদ আছে, তারা নদীর ধারে থাকেন, এবার তাদের প্রথম কাজ কি হবে? মানে আগে যেমন আমরা জানতাম যে সেটা এখনো সত্যি, বন্যা হলে, জলোচ্ছ্বাস হলে নিরাপদ জায়গায় চলে যেতে হয়, নিরাপদ জায়গা অর্থে উঁচু বাড়ি, পোক্ত বাড়ি, যেটা চট করে ভেঙে টেঙে পড়বে না সেরকম জায়গায় চলে যেতে হয়। তো ধরুন আপনাদের বলাটা কি সেই রকমই, নাকি তার সঙ্গে আরো কিছু আছে?
1: তার সাথে এদেরকে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয় কিভাবে আমি সহজের হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমরা কিভাবে লাইফ জ্যাকেট বানাতে পারি, জলে ভেসে থাকা জিনিসগুলো কী আছে এই সম্পর্কে আমরা তাদেরকে শিক্ষা দিয়ে দিই, কীভাবে নিজেকে রেস্কিউ করবে।
0: এই লাইফ জ্যাকেটের কথা আমাদের খুব একটা আগ্রহ তৈরি হলো, মানে কী ধরনের একটা উদাহরণ যদি দেন, বাড়ির কী কী জিনিস দিয়ে লাইফ জ্যাকেটের মতো বানানো?
1: এরকম এখন তো আমরা প্রচুর পরিমাণে এই প্লাস্টিকের আবর্জনা, যে প্লাস্টিকের বোতল বা জেরিক্যান এগুলো প্রচুর দেখতে পাই, সেগুলোকে আমরা কীভাবে ব্যবহার করব। এরকম 10-12 বোতলকে আমরা ভালো করে দড়ি দিয়ে যদি বেঁধে নিই, ভালো করে পদ্ধতি আছে সেই অনুযায়ী বেঁধে নিয়ে আমার বুকের চারপাশ দিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে থাকলে ওটা আমার ফ্লোটার হিসেবে কাজ করবে। তার সাথে সাথে যদি শোলা যেটা বলে থার্মোকল, সেই থার্মোকল দিয়ে আমরা বানিয়ে নিতে পারবো আমাদের যেগুলো রয়েছে। কিন্তু বন্যার বাঁধ ভেঙে যে জল চলে আসে সেই স্রোতের সাথে লড়াই করা তো একটু অন্যরকম, বিশেষত বয়স্ক আর শিশুদেরকে, এদেরকে আমরা তৈরি করি যে কি করতে হবে
0: একটু আমাদের বলুন, কেননা এর মাধ্যমে হয়তো অনেক মানুষ কিছুটা হলেও সচেতন হবেন। ধরুন বয়স্কদের ক্ষেত্রে বিষয়টা খুব গুরুতর হয়ে ওঠে, কেননা ইচ্ছা মতো চাইলেই তারা এখান থেকে ওখানে চলে যেতে পারেন না, সেক্ষেত্রে কি বলেন আপনারা?
1: প্রথমে গ্রামবাসীদের সাথে আমরা পরিকল্পনা তৈরি করে যে তার যে অবস্থান যেখানে রয়েছে সেখান থেকে কিভাবে নিরাপদ যে আশ্রয়স্থল আছে সেটা মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার এটাকে বলা হয়, বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়স্থল আশ্রয় কেন্দ্র হিসেবে রয়েছে, প্রায় 350 মতন আমাদের কোস্টাল রিজিয়নে তৈরি হয়ে রয়েছে। এখানে যেটা জানার দরকার যে আমি ওখানে যাব কিভাবে, তার অল্টারনেটিভ রুটটাকে আমার চিনে রাখতে হবে, কিভাবে আমি তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারি, এই ব্যাপারগুলো তৈরি করে রাখা, সেই মানচিত্রটা সকলের কাছে থাকলে যারা ভলেন্টিয়ার যে প্রশিক্ষিত বাহিনী যারা রয়েছে ওরা ওটাকে দেখে সেই অনুযায়ী কাজটা করতে পারবে।
0: আচ্ছা, 2026 সালে যে পরিমাণ বৃষ্টি আমরা দেখছি সেটা যেন স্বাভাবিকের তুলনায় বেশি, ফলে বহু জায়গায় জলমগ্ন দেখা গিয়েছে, তো এই রকম ক্ষেত্রে আপনাদের এই শেখানো কতটা কার্যকরী হয়েছে বলে আপনারা দেখছেন? আমরা মানছি যে একটা এনজিও মিলে সব জায়গায় পৌঁছতে পারে না বা তার কাজে সব এলাকা চলে আসতে পারে না, কিন্তু তবু আমরা একটু উদাহরণ সম্পর্কে আগ্রহী হব যে কোন কোন জায়গায় ধরুন একটু কার্যকরী পদক্ষেপ দেখা গিয়েছে আপনাদের প্রশিক্ষণের ফলে।
1: যেরকম দেখা যাচ্ছে গোসাবা সাগর এরকম জায়গাতে ভালো পরিমাণে সাড়া পেয়েছি লোকজনে, মূলত গোসাবার ব্লকের কুমিরমারি আর গোসাবার মধ্যেও ওখানে লোকজনের মধ্যে সাড়া পড়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা জেলায় হিঙ্গলগঞ্জ এই অংশে, হাসনাবাদ হিঙ্গলগঞ্জ যেগুলো সুন্দরবনের মধ্যে পড়ে ওখানেও কিছু অংশে লোকজনের মধ্যে সাড়া তৈরি হয়েছে।
0: আচ্ছা, এখন এটা তো আমরা বুঝতে পারছি যে যখন আপনারা পৌঁছচ্ছেন যারা সমবেত হচ্ছেন তারা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ বুঝতে সেখানে আসেননি, তারা রচনা লিখবেন না বা পরের দিন পরীক্ষা দেবেন না কোথাও বসে, তারা নিজেদের বাঁচানোর জন্য এসেছেন। এই বাঁচানোর ক্ষেত্রে অন্যতম একটা জায়গা হচ্ছে সাপে কাটা, মানে সাপে কাটার থেকে নিজেদের রক্ষা করা বা কাটা হয়ে গেলে সে কী করা যায়, এই ক্ষেত্রে তো আপনাদের কিছু পরামর্শ থাকে নিশ্চয়ই?
1: পরামর্শ অবশ্যই রয়েছে যে আগেকার দিনে যেটা ছিল যে সাপে দংশন হয় তাহলে ওই গুনিন তাবিজ ওই সবের দিকে না যাওয়া ভালো, এখন সরকারি যে পরিষেবা আছে সেখানে যাওয়া, সেইখানে চলে গেলে এদের সুবিধে হয়, যত তাড়াতাড়ি প্রথম 100 মিনিটের মধ্যে তাকে যত দ্রুত সম্ভব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চলে যাওয়া। এবার সেখানে একটা নেটওয়ার্কের মাধ্যমে, আমাদের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মাধ্যমে ভালো মতনভাবে খবর ছড়িয়ে যায় যে কেউ বিপদে পড়িয়েছে, ভলেন্টিয়াররা এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত স্থানান্তরের কাজে সহায়তা করে, এ কাজটা খুব জলদিভাবে হয়ে যায়, তাহলে এই সমস্যাটার হাত থেকে আমরা অনেক জীবনকে আমরা রক্ষা করতে পেরেছি এইভাবে।
0: বেশ,
1: সচেতনতা আমরা গ্রামবাসীদের প্রথমভাবেই সর্পদংশন নিয়ে সচেতন করে দিই যে ওই লোকাল ঝাড়ফুঁক দড়ি দিয়ে বাঁধা ওসব ভুলেও করতে যেও না, কোনো জায়গায় কেটে দেওয়া ছুরি দিয়ে কেটে দিলাম ব্লেড দিয়ে কেটে দিলাম ওসব ভুলেও করতে যেও না, আগে ডাক্তারের কাছে যাও এবং সেখানে এভিএস রয়েছে সেটা আছে কি না সেটা সম্পর্কে প্রযুক্তির ব্যবহার, এখন তো অ্যাপ আছে সেখান থেকে তারা জেনে যেতে পারে কোথায় কোন স্টক আছে, অযথা সময় নষ্ট না করে সেখানে পৌঁছে গিয়ে সে খবর অ্যাপের মাধ্যমে নিয়ে তাড়াতাড়ি করে রক্ষা হয়।
0: আচ্ছা, একদিক থেকে এটাও তো সত্যি যে গ্রামের মানুষ হোক বা শহরের মানুষ হোক শহরতলির মানুষ হোক তারা বড়জোর জানতে পারেন, কিন্তু হাসপাতালে সেটা গ্রামীণ হাসপাতাল হোক বা আঞ্চলিক স্বাস্থ্যকেন্দ্র হোক সেখানে জিনিসটা যে থাকবে সেটা তো তারা সবসময় নিশ্চিত করতে পারেন না, সেখানেও তো সরকারের সঙ্গে একটা যোগাযোগ আবেদন জানানো এগুলো করার দরকার হয়। আপনারা কি এই ভূমিকাটা নেন যে সরকারের
1: কাজগুলোর ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা, একে অপরের সাথে আদান প্রদানের কাজ না হলে কোনো কাজই সঠিক মতনভাবে হয় না, পারস্পরিক সহায়তার মাধ্যমেই কাজগুলো হয়ে চলে, ভালো মতনভাবে হয় খবরের আদান প্রদান করা, ইনফরমেশান এক্সচেঞ্জ করা, টাইম টু টাইম তাদের সাথে আমরা যাই গিয়ে মিটিং করি, করে একে অপরের সাথে পরিচিতি লাভ, এই কাজগুলো যথেষ্ট পরিমাণে হয়, সম্পর্ক দ্বারাই সব কিছু উদ্ধার হওয়া সম্ভব।
0: আচ্ছা, অন্যান্য অনেক রাজ্যের মতো আমাদের রাজ্যেও তো কিছু কমিটি গড়ে উঠেছে এ সম্পর্কে দেখভাল করার জন্য, তো সেই কমিটিগুলো নিশ্চয়ই মাঝে মাঝে ইয়ে করে, আমাদের জানাতেও পারেন যদি কোনো কমিটির কথা উল্লেখ করতে চান আপনি।
1: যে এখন স্থানীয় স্তরে যে কমিটিগুলো রয়েছে বা নেটওয়ার্ক যেগুলো রয়েছে সেটা স্বাস্থ্য নিয়ে কমিটি রয়েছে, আর রয়েছে আমাদের ভলান্টিয়ারদের নিয়ে যে গোষ্ঠীগুলো রয়েছে,

0: আর একটা বড় যে কমিটি রয়েছে সেটা হচ্ছে একটা ইন্টার এজেন্সি গ্রুপ রয়েছে, ইন্টার এজেন্সি গ্রুপের মাধ্যমে এই সমস্ত খবরাখবর এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত তাড়াতাড়ি যায়, একদম মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেল পর্যন্ত পৌঁছে যায় খবরগুলো।
1: আচ্ছা, এখন ধরুন আপনি যে জায়গাগুলোর কথা বললেন সেটা আপনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা, সব জায়গা তো কোনো একটি এনজিও বা কোনো একটি সংস্থা পৌঁছতে পারে না, কিন্তু তারা অন্য জায়গা থেকে দেখে তারা শিক্ষাও নেয়, তারা জানার চেষ্টাও করে। ধরুন সম্প্রতি আমাদের প্রতিবেশী দেশ নেপালে যে একটা মারাত্মক অবস্থা তৈরি হলো, এটাকে সরাসরি বন্যা বলা যাবে না, শুধুমাত্র ভূমিধ্বস ঠিক তাও নয়, এটা একটা মিশ্র ব্যাপার যেখানে একটা গ্লেশিয়ার লেকের হঠাৎ করে যাকে বলে জল ভেঙে বেরিয়ে আসা এবং তার ফলে গোটা উপত্যকা শুধু জল না, জলের থেকে বেশি বোধহয় কাদা প্লাবিত হয়ে যাওয়া এবং কি ভয়ানক মানবিক বিপর্যয় ঘটে গেছে, মানে ঐতিহাসিক হয়ে থাকবে বিষয়টা। তো এই রকম একটা ক্ষেত্রে ধরুন আমরা এই যে আলোচনা করছিলাম যে মানুষের কি করার থাকতে পারে, বলো যে সেই জায়গা থেকে পালিয়ে যাওয়া থাকতে পারে, এছাড়া আগে থেকে ভাবা আগে থেকে কিছু করার কি কিছু থাকে?
0: এখন এই যে ঘটনাগুলো ঘটেছে বা ঘটছে এগুলো নিয়ে আমরা যখন সচেতনতামূলক কর্মসূচি করি সেখানে এই উদাহরণগুলো আমরা জনগণকে দেখাই, এই খবরের কথাগুলো এখন তো সব ভিডিও হয়ে গেছে, এইগুলোকে আমরা দেখাই বিভিন্ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা ভিডিও শোয়ের মাধ্যমে, এই অবস্থা হয়েছে। ওই অবস্থার মধ্যে আমরা একজন টিচার, আমরা একজন শিক্ষককে পেয়েছি যে ঘটনার খবরটা পেয়ে গেল, পেয়ে যাওয়ার পর সে তাদের শিশুদেরকে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে চলে গেল। এই আকস্মিক ঘটনাগুলোর সাথে মোকাবিলা করার জন্য তাৎক্ষণিক যে বিষয় সে বিষয়গুলো ওনাদের সকলের মধ্যে তৈরি করে দেওয়ার সচেতনতামূলক কর্মসূচিটাই আমাদের কাজ। আমি না প্রস্তুত হলে অন্যজনকে রক্ষা করব কী করে? আমার নিজের জীবন বাঁচাবার জন্যেই অন্য লোককে প্রস্তুত করা জরুরি, এটা সকলে জানা দরকার।
1: একটা কথা শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই বুঝবেন যে জলোচ্ছ্বাস হোক, প্লাবন হোক, ভূমিধ্বস হোক, যে কোনো অবস্থায় কিছু জরুরি জিনিস নিজেদের কাছে রাখার দরকার হয়। তো আজকে যখন দেবজ্যোতি চক্রবর্তীর সঙ্গে কথা বলছি এই প্রসঙ্গটা তার সামনেও আমরা আনতে পারি। আপনারা একটা বিষয় উল্লেখ করেন, এমার্জেন্সি কিট। এখন নামটা তো বুঝলাম যে আপৎকালীন একটা কিছু ব্যবস্থা, একটা
0: হ্যাঁ আপৎকালীন জিনিস আমাদের কাছে যদি রাখা থাকে, তার মধ্যে থাকবে টর্চ, থাকবে কিছু ওই স্ক্রুড্রাইভারের মতন কিছু খোলা আটকে গেছে সেটা খোলার মতন কোনো জিনিস, বা কাটার মতন কোনো জিনিস যদি থাকে, দা বা এরকম কিছু এমার্জেন্সি কিটে, তার সাথে কিছু জরুরি ওষুধ, ব্যান্ডেজ আর ফার্স্ট এডের জন্য যা যা লাগে সেগুলোকে আগে রাখা, কিছু ওষুধ আর পানীয় জল, এগুলোকে আমরা গুছিয়ে একটা জায়গায় রাখবো। আর এমার্জেন্সি ফোন নাম্বারগুলো, বিপদ পড়লে আমি কার কাছে যোগাযোগ করব, সেটা শুধু আমার কাছে না, বাড়ির একদম যে শিশু আছে তাকে বুঝিয়ে দিতে হবে যে জিনিসগুলো কোথায় থাকবে। এই কিটগুলো আমরা গুছিয়ে রেখে দেব, এমন জায়গায় রাখবো যেটা সহজে নিয়ে বিপদ হচ্ছে বুঝলেই বেরিয়ে আমরা গিয়ে আশ্রয়স্থলের দিকে নিয়ে চলে যেতে, তার সাথে কিছু শুকনো জামা কাপড় আমাদের রাখতে হবে।
1: আচ্ছা, এটা তো নিশ্চয়ই যে সেই জিনিসগুলো রাখতে হবে এমন জায়গায় যাতে সেটা ভিজে না যায় বা নষ্ট না হয়ে যায়, এটা উপযুক্ত একটা কিছুর মধ্যে রাখা দরকার। আচ্ছা, এই যে একটা কথা আপনারা আলোচনায় বলেন ফার্স্ট রেসপন্ডার, সেটাও তো আপনাদের মানে প্রশিক্ষণ বা প্রস্তুতির একটা অংশ। ফার্স্ট রেসপন্ডার বলে কাদের?
0: কোনো ঘটনা ঘটলে প্রথম যারা সাড়া দেওয়ার জন্য ছুটে চলে আসে, একটা উদাহরণ হিসেবে বলছি, কোনো একটা জায়গায় বাড়ি ভেঙে গেল, কোনো একটা কিছু কাটার জন্য প্রাথমিকভাবে ছুটে আসবে আমার পাড়া প্রতিবেশী যারা রয়েছে, তারা প্রথমে চলে আসবে, এদেরকেই আমরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে বলি। এদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কৌশলগুলো তাদের শিখিয়ে দিলে এরাই কিভাবে উদ্ধার করতে হবে সে ব্যাপারগুলো সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে পারবে।
1: শ্রোতা বন্ধুরা, সময়ের সীমা আছে ফলে আমাদের শেষ করতে হবে, কিন্তু এটুকু আমরা বুঝলাম যে আজকের যে পরিবর্তিত প্রাকৃতিক অবস্থা সেখানে মানুষকে আগে থেকে তৈরি করাটা খুবই দরকার। অনেকে হয়তো নিজেরাই সেটা বোঝেন, তাদের আলাদা করে প্রশিক্ষণ দিতে হয় না, কিন্তু এটাও তো ঠিক যে সব মানুষ একইভাবে ভাবেন না, তাদের সচেতন করতে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে, তাদের মধ্যে ই অ্যাকশন অন্যতম। তার সেক্রেটারি দেবজ্যোতি চক্রবর্তী আজকে আমাদের সঙ্গে কথা বললেন, দেবজ্যোতি চক্রবর্তীকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য। শেষ করছি আজকের অন্বেষা, কথা হবে পরবর্তী অনুষ্ঠানে, নমস্কার।
2: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানব।

0: মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
1: বিধানসভা পর্যালোচনা, সুরজিৎ দত্ত। রাজ্য বিধানসভায় আজ একদিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। শোক প্রস্তাব পেশ করার মাধ্যমে এই অধিবেশনের সূচনা করেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। এই শোক প্রস্তাবে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির প্রয়াণে শোক পাঠ করা হয়। এর মধ্যে ছিলেন প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল, প্রাক্তন বিধায়ক তানিয়া চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী অমিয় রঞ্জন মুখোপাধ্যায় এবং বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশিস কুমার বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সাম্প্রতিক ঘটে যাওয়া নেপালের বিপর্যয়ে ভূমিধসে নিহতদের প্রতিও গভীর সমবেদনা আজ জানানো হয়। তবে শোক প্রস্তাবের আলোচনায় এদিন বিশেষভাবে গুরুত্ব পেয়েছে প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি। রাজনৈতিক দলের বিভিন্ন সদস্যরা, বিভিন্ন বিধায়করা তার জীবন নিয়ে স্মৃতিচারণ করেন, তার মৃতভাষী ব্যবহার, বিনয়ী সৎ স্বভাবের প্রশংসাও করেন তারা। একজন দক্ষ অধ্যাপক, শিক্ষানুরাগী এবং রাজনীতিতে একজন ভদ্রলোক হিসাবে তার পরিচয় তুলে ধরা হয়। তার অকাল ও অপ্রত্যাশিত প্রয়াণে সদস্যরা গভীর শোক প্রকাশ করেন এবং তার মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিও তোলেন কেউ কেউ। অধিবেশনের এই পর্বে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু শুধু ব্যক্তিগত শোক নয়, বরং রাজনৈতিক পরিমণ্ডলে মূল্যবোধ ও বিবেকের প্রশ্ন হিসাবেও তুলে ধরা হয়। তার শেষ চিঠিতে উল্লেখিত অন্যায় দেখেও চুপ থাকার বিষয়টি সদস্যরা এদিন চিন্তার সঙ্গে তুলে ধরেন। সবশেষে প্রয়াতদের প্রতি এক মিনিট নীরবতাও পালন করা হয়। প্রথমার্ধের শেষে 10 মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করেন অধ্যক্ষ। দ্বিতীয়ার্ধ শুরু হয় বহুচর্চিত আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মী ও শিক্ষক বদলি সংশোধনী বিল 2026 নিয়ে। এদিন ভোটাভুটির মাধ্যমে এই বিল পাশ করিয়ে নেয় রাজ্য সরকার। বিলের পক্ষে 171টি ভোট পড়ে, বিপক্ষে ভোট পড়েছে মাত্র 15টি। বিপক্ষে ভোট দেওয়া 15 জন বিধায়কের মধ্যে রয়েছে কালীঘাট তৃণমূল শিবিরের 11 জন, এছাড়াও আইএসএফের 1 জন, সিপিএমের 1 জন এবং কংগ্রেসের 2 বিধায়ক। বিলের আলোচনা পর্বে বিধানসভার শাসক এবং বিরোধীদের মধ্যে তীব্র বাদানুবাদ লক্ষ্য করা যায়। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই বিল প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, শিক্ষাক্ষেত্রে নতুন করে রাজনীতিকরণের চেষ্টা চলছে। তার কথায়, যদি এই বিল রাজ্য সরকার কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা প্রতিহিংসামূলকভাবে ব্যবহার না করে তবে আমরা একে নীতিগতভাবে সমর্থন জানাব, তবে কোনোভাবেই যেন প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার না হয়। মুখ্যমন্ত্রী অতীতে সিপিএমের অনিলায়ন ও পরবর্তীতে মমতায়নের কথা বলেছেন। আমাদের আশঙ্কা, বিশ্ববিদ্যালয়ের স্বশাসন খর্ব করে এই বিলের আড়ালে এখন নতুন করে গৈরিকীকরণ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই মন্তব্যের পরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল বিধায়ক ক্ষোভে কক্ষ ত্যাগ করেন, অর্থাৎ ওয়াক আউট করেন তারা। বিরোধীদের তোলা এই অভিযোগের কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলোচনায় অংশ নিয়ে তিনি সরাসরি নিশানা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশকে। বামপন্থী অধ্যাপক সংগঠন জুটার সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অতীতে সিপিএম উচ্চশিক্ষায় অনিলায়ন করেছিল, তারপর আপনাদের পার্টি অর্থাৎ তৃণমূল কংগ্রেস, এখন যারা 3-4 টুকরো হয়ে গিয়েছে, তারা মমতায়ন করেছিলেন। আমরা কোনোটাই করব না। আমাদের লক্ষ্য দুর্বল বিশ্ববিদ্যালয়গুলিকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তোলা। যাদবপুর বিশ্ববিদ্যালয় বামপন্থী শিক্ষকদের কটাক্ষ করে তিনি আরও বলেন, যাদের এত জ্ঞান, এত আন্তর্জাতিক বুদ্ধি, তাদের আমাদের রাজ্যের পিছিয়ে পড়া বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠাবো, যাতে তারা তাদের এই জ্ঞান বিতরণ করতে পারেন এবং অন্য বিশ্ববিদ্যালয়গুলিকে আরও উন্নত করে তুলতে পারেন। মুখ্যমন্ত্রীর দাবি, এই বিলের আসল গুরুত্ব শুরুতেই বিরোধীরা বুঝতে পারছেন না, কিন্তু যত সময় যাবে তারা এর গুরুত্ব বুঝতে পারবেন। এখন সরকারের কঠোর অবস্থান নিয়ে তারা অস্থির হলেও পরবর্তীতে তারা এই বিলকে অবশ্যই সমর্থন করবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ নিয়েও এদিন কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তার স্পষ্ট হুঁশিয়ারি, শিক্ষাঙ্গনে দেশবিরোধী কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তিনি বলেন, অনুমতি নিয়ে জাতীয় পতাকা হাতে মিছিল করার অধিকার সকলের রয়েছে।

0: কিন্তু ক্যাম্পাসে বসে কিষেনজি বা দেশবিরোধী কোনো নাম লিখে লাল সালাম জানানো বরদাস্ত করা হবে না। সনাতন ধর্মকে যারা কেবল কালচারাল মনে করেন আর কাশ্মীর মাঙে আজাদি স্লোগান তোলেন, তাদের জবাব নেতাজির ভাষাতেই দেওয়া হবে, গান্ধীর ভাষায় নয়। অন্যদিকে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বিধানসভায় এই বিল আনার মূল উদ্দেশ্য স্পষ্ট করে বুঝিয়ে দেন। তার দাবি, শিক্ষা ব্যবস্থায় সমতা আনাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। শিক্ষামন্ত্রীর কথায় স্বায়ত্তশাসনের নামে কোনো বিশ্ববিদ্যালয় কুশাসন বা স্বেচ্ছাচারিতা চালায় তবে এই বিল হবে রাজ্য সরকারের সবচেয়ে বড় হাতিয়ার। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজের অধ্যাপকেরা এক কলেজ থেকে অন্য কলেজে বদলির সুযোগ পেলেও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ক্ষেত্রে এতদিন সেটা সম্ভব হতো না। এই বৈষম্য দূর করতে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সমতা আনতেই এই বিলটা পাশ করা হলো। সবশেষে বিধানসভায় পেশ হয় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লস অ্যামেন্ডমেন্ট বিল 2026। রাজ্যের 21টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আধিকারিক এবং শিক্ষাকর্মীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় এবার সমতা আনার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার, সেই লক্ষ্যেই এদিন এই বিল আনা হয়েছে। পৃথক নিয়মের জটিলতা কাটিয়ে গোটা বিষয়টিকে এক ছাতার তলায় নিয়ে আসতেই এই বিল, এই লক্ষ্যে সরকার এদিন এই বিল এনেছে। গত 9 সেপ্টেম্বর কলকাতা গেজেটে প্রকাশিত এই বিলটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল। এরপর এই বিলটিকে বিধানসভায় এনে একে আইনি স্বীকৃতি দেওয়ার চেষ্টা হলো। এদিন এই বিল প্রসঙ্গে সরকারের তরফে দুজন বক্তব্য রাখেন, এর মধ্যে ছিলেন মন্ত্রী দীপক বর্মণ এবং উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এই বিল নিয়ে বলতে গিয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মচারী তাদের প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে যেহেতু একটা বাড়তি গুরুত্ব দিয়ে থাকেন, যাতে এই নিয়ে অসুবিধায় না পড়তে হয় সেই জন্যেই এই সংশোধনী। আগের সেশনে বাঁকুড়া ইউনিভার্সিটি প্রভিডেন্ট ফান্ড বিল সংশোধনী নিয়ে আসা হয়েছিল, এবার বাকি বিশ্ববিদ্যালয়ের জন্য এই সংশোধনী নিয়ে আসা হলো। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, উত্তেজনাবিহীনভাবেই এই বিলটি ধ্বনি ভোটে পাশ হয়ে যায়। দ্বিতীয়ার্ধ এই ধ্বনি ভোটে পাশের মাধ্যমেই শেষ হয়। এই বিলের শেষে বিধানসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেন অধ্যক্ষ।
1: এতক্ষণ শুনলেন বিধানসভা পর্যালোচনা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনবেন বিশেষ অনুষ্ঠান, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

0: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী অরিন্দম চক্রবর্তী। শুনবেন তিন তাল, হারমোনিয়ামে রয়েছেন সনাতন গোস্বামী। শুনবেন

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তবলা, শুনলেন তিন তাল, শিল্পী অরিন্দম চক্রবর্তী, হারমোনিয়ামে সহযোগিতা করলেন সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে। আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নাটক।
2: আজকের নাটক নাইন আপ, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়, প্রযোজনা সরল গুহ। নাটক নাইন আপ। আজকের নাটক
3: রাত্রে বাবা জল যদি বা থামলো, বাতাসের কমতি নেই। আরে দূর গরিমে দিকে আর জানলা সামলানো যায়? ঝড়ের বেগ আর একটু বাড়লেই ওটারও মোহ মুক্তি হবে, রজ্জুর বাঁধন মানবে না। বদলি হবার সময় ভাবলুম, স্টেশনের নাম যখন রাঙামাটি,

0: ভাবলো কিন্তু মাঝারি গোছের ব্যাপার একখানা হবে নিশ্চয়ই। দূর ওসব বড়া বড়া, অবিনাশ মিত্রের বড়া দেখি আর ভালো কিছু হবে কোনোদিন? বাপস, ষোলকলা পূর্ণ হলো না, অদৃষ্ট দুর্ভোগ আছে দেখছি, কপালের লিখন ফন্ডা রেখে, নইলে অমন চাকরিটা ফসকে যায় কখনো। 100 টাকা মাইনে, 40 টাকা মাগগি ভাতা, একেবারে রাজার চাকরি। দূর দূর দূর দূর, বদলির চাকরি, পায়ে সুতো ছেড়ে গেল। আর শুধু কি তাই, দেশে দেশে একেবারে মোক্ষম স্টেশনগুলোতে ঠেলছে। পাণ্ডব বর্জিত দেশ, মানুষের সঙ্গে মোলা কথা বলার উপায় নেই। না, 7টা দিন কাটাতে পারলে বাঁচি। না, ঠান্ডায় একেবারে নিয়ে গেল, একটা বিড়ি পেলেও তো হতো রে বাবা। ভগবান, ও ভগবান, বাহ, কোথায় গেল বেটা? দরকারের সময় যদি একটু পাওয়া যায়। সেই সন্ধ্যের দিকে একবার মুখটি দেখিয়ে বেমালুম কেটে পড়েছে। ভগবান, ও ভগবান, উফ, এটাকে আসল ভগবান সাড়া দেয়, আর নকলের দেখা নেই। বলি, ও ভগবান,
1: লাই বাবু,
0: যাক বেঁচে আছো তাহলে, তা একটু পা চালিয়ে এদিকে এসো দেখিনি।
1: বাবু ডাকলেন?
0: তা বাবা ডাকলুম একটু, অসুবিধে হলো কিছু?
1: যে অমন কথা বলবেন না বাবু, আপনাদের শ্রীচরণের সেবার জন্য তো আছি।
0: তা কোথায় ছিলে বাবধন এতক্ষণ?
1: আগে 8টার মালগাড়ি পাশ করিয়ে ওইদিকে বেঞ্চির ওপর তেজপুর ঢাকা দিয়ে একটু গড়িয়ে নিচ্ছিলাম, যা বাদল নেমেছে বাবু।
0: সেই জন্যই তো ডাকছি মানি, বলি এই তেপান্তরের মাঝখানে ঠান্ডায় যে একেবারে কালিয়ে গেলুম, কি করা যায় বলো দেখিনি।
1: আগে বনমালির দোকানের ঝাঁপ খোলা থাকলে আপনাকে এক কাপ গরম চা খাইয়ে দিতে পারতাম বাবু, তা তো আগে দোকান বন্ধ, ও ঝাঁপ ভেঙে ফেললেও বনমালি এই বাদলায় উঠবে না।
0: আরে চুলোয় যাক তোমার চা, একটা বিড়ি ফিড়ি দাও দিকিনি জোগাড় করে। তাকের ওপর যেগুলো ছিল সেগুলো তো ভিজে একেবারে গোবর হয়ে গেছে, ও মশালের আগুনেও জ্বলবে না।
1: আগে বিড়ি?
0: হ্যাঁ,
1: আগে তাও তো দোকান বন্ধ।
0: বাবা বাবা,
1: আজ পাড়া গাঁকি না
0: বটেই,
1: সন্ধ্যে নাগলেই মানুষজন শুয়ে পড়েন, তার উপর যা দুর্যোগ নেমেছে।
0: খাসা খাসা, ভগবান তাহলে কাজ করো,
1: আগে
0: ওই মোটা খাতাটা আমার গলায় বেঁধে দাও, আমি বরং সামনে ডোবায় গিয়ে ঝাঁপিয়ে পড়ি, আপদে শান্তি হোক। কপাল বটে, তোমার বাবুর বিয়ে করতে যাওয়া তো নয়, একেবারে সাধ্যের চালকলার বন্দোবস্ত।
1: অমন কথা বলবেন না বাবু, মাস্টার বাবু তো 7 দিনের ছুটিতে গেছেন, 7 দিনও দেখতে দেখতে কেটে যাবে।
0: যাবে না, একদিনই আধমরা হয়ে গেলুম, 2 ঘন্টা নেশা বন্ধ, আরে পেট ফুলে একেবারে জয় ঢাক হয়ে উঠেছে।
1: যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি বাবু।
0: বলে ফেলো বাবা, বলে ফেলো, ভূমিকায় দরকার কি?
1: গোটা কয়েক মিড়ি আমার ঠেঙে আছে
0: বটে,
1: কিন্তু সেটি আর আপনি খেতে পারবেন?
0: খুব পারবো ভগবান, খুব পারবো। 12 বছর বয়স থেকে আজ পর্যন্ত হরেক রকমেরই মার্কা টেনে পোক্ত হয়ে গেছে বুঝলে, কিছু ভয় নেই, দাও দিকে একটা বার করো তো। এই যে একেবারে পেলায় সাইজে, হ্যাঁ এ বিড়ি না মোমবাতি হে?
1: আগে বনওয়ালির দোকানের স্পেশাল, একেবারে মাপে তৈরি।
0: মাপে তৈরি মানে?
1: এই যে 8টার মালগাড়ি পাশ করে ধরালে একেবারে 9 আপ পর্যন্ত টানা চলে।
0: বাবা, মাপে তৈরি বটে। না, ডিস লাইট আবার রাখলুম কোথায়? বাদলায় সব লন্ডভন্ড করে দিয়েছে, ছিল তো এইখানে। আহ, এই যে একেবারে খাতা তলায় পড়ে রয়েছে।

0: চারটে কাটি ছিল খতম হয়ে গেল। আরে খোদা বাদি থাকলে সব কাজই এরকম বাগড়া পড়ে।
1: আগে বাবু দেশ লাইয়ের দরকারটা কি এই লণ্ঠনে ধরিয়ে নিন না কেন?
0: লণ্ঠনে?
1: আগে
0: হ্যাঁ, তো তুমি তো মন্দ বলনি, তা কাজ করো। আগে তুমি একটু কাজটা তুলে ধরো তো বাবা, আরেকটু আরেকটু, ব্যাস ঠিক আছে। আহ বাঁচালে,

0: তাই পরিপাকে এমন অসুবিধে হচ্ছে
1: বাবা। বাপরে বা,
2: আচ্ছা ভগবান চন্দ্র তুমি কতদিন আছো এখানে? আরে দাঁড়িয়ে রইলে কেন, বসো বসো বসো বসো এখানে বসো। এক কাজ করো, ওই না ওই আলমারির ওপর থেকে ওই মোটা খাতাটা পেতে বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে বসে পড়ো। তারপর এই বিস্কুটের জায়গায় তোমার ক বছর হলো?
0: তা বাবু প্রায় বছর বিশেক হল।
2: হ্যাঁ বছর বিশেক, বলো কি তোমাদের স্টেশনের বয়স কত?
0: আমি যখন আসি তার কিছুদিন পরে রাঙামাটির পত্তন হলো, তখন এখানে ডোবা ছিল বাবু, ডোবা আর চারপাশে হোগলার বন, দিন দুপুরে শিয়াল ডাকতো।
2: বাবা, একেবারে রাম না হতে রামায়ণের ব্যাপার বলো। তা তুমি তখন ছিলে কোথায়?
0: এই যে চৌধুরী বাড়িতে আমি কাজ করতাম।
2: চৌধুরী বাড়ি?
0: ওই যে চামড়ার কারখানা হয়েছে যেখানে আজকাল।
2: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে বটে, সকালে বেড়াতে ওদিকটা গিয়েছিলাম বটে, জঙ্গলের মাঝখানে ওই বিরাট একটা পোড়ো বাড়ি, তাই না? কি একটা সাইনবোর্ডও তো গাছে গায়ে লটকানো রয়েছে দেখলুম।
0: আগে হ্যাঁ, পাড়ার লোকে এখনো বলে চৌধুরী বাড়ি, চক মিলানো প্রকাণ্ড বাড়ি, লোক লটকরে জমজমাট, সেই বাড়ির আর কিছুই নেই বাবু।
2: বটে, তা জমিদার বাবুরা গেলেন কোথায়? ও সব বেঁচে টেচে শহরে বুঝি, আর বুদ্ধিমান লোক, এই অজ পাড়াগায় মানুষ থাকে, আনন্দ না ফুর্তি, অষ্টপ্রহর ঝিঁঝির ঢাক আর বাঁশঝাড়ের কাঁদনি, রাম বলো। আরে বলি, আর হাতে যার পয়সা আছে সেই নরকে থাকতে যাবে কোন দুঃখে?
0: বাড়ি জমিদার বাবুরা বেচেননি বাবু,
2: তবে
0: দুঃসম্পর্কের ভাগ্নেরা বেচে দিয়েছে বাড়ি।
2: বেশ করেছে, বেশ করেছে, বুঝলে ভগবান, ভাগ্নেরা চিরকালই একটু বুদ্ধিমান হয় আমাদের তুলনায় অবশ্য। তা ছেলেপিলে কেউ ছিল না বুঝি?
0: আগে না।
2: পরিবারটি? ও তিনি বুঝি আগেই দেহ রক্ষা করেছিলেন। কে চুপ করে গেলে যে?
0: আগে সে খবর তুই জানা যায় না বাবু।
2: মানে তুমি যে ক্রমে ঘোরালো হয়ে উঠছ, তো মা ঠাকুরুন গেলেন কোথায় কি বলো? ভালো আপদ, একেবারে যে তুমি নির্বাক যুগের ছবি মনে গেলে। হে বলে ফেলো বলে ফেলো, আমি কি আর পাঁচ কান করে বেড়াবো এসব কথা নিয়ে?
0: আগে তিনি চলে গিয়েছিলেন।
2: চলে মানে হাঁটি হাঁটি পাপা করে বাড়ির বউ গেল কোথায়? কি তুমি যেন কিছু চেপে যাচ্ছ বলে মনে হচ্ছে। নাও নাও সরে এসো, সরে এসো দেখিনি, বৃষ্টির ছাট আসছে, ভেজে দাও দরজাটা। আরে নাইন আপের এখনো ঘন্টাখানেক দেরি, তোমার গপ্পই শোনা যাক। কিছু লুকিও না ভগবান, দোহাই তোমার, নাও নাও নাও একটা বিড়ি ধরাও দেখিনি। আরে লজ্জা নেই লজ্জা নেই, বাদলার দিনে সবাই সমান। নাও তোমার চৌধুরী বাড়ির উপকথা শুরু করো।
0: আমার বয়স যখন বাবু বছর 22, তখন আমার খুড়ো ওই বাড়িতে আমাকে কাজে লাগিয়ে দেন, জমিদার বাবুর খাস চাকর, তার সঙ্গে সঙ্গে থাকা, তার ঘরের জিনিসপত্র ঝাড়া পোঁচা। আমি ঢোকবার বছর তিনেক পরেই বাবুর বিয়ে হলো, মাস খানেক ধরে হইচই, অপূর্ব সুন্দরী বৌরানী, মানুষ তো লয় যেন পড়ি
2: বটে।
0: মাস দুয়েক বেশ চলল, বাবু ভেতর মহল ছেড়ে আর কাছাড়ি যাবার নাম করেন না, শোয়া বসা সব একসঙ্গে, জোরের পায়রার মতন দিন রাত বকবকম বকবকম বকবকম। তারপর একদিন
3: দেখি তোমার গলা খালি কেন রাঙাবো?
4: দিন রাত ভারী ভারী গয়না পরে থাকতে আমার ভালো লাগে না বাপু।
3: কিন্তু তা বলে একেবারে খালি গলায়? তুমি তো জানো চন্দ্রহারটা আমার মা পরতেন, আমি চাই সে হারটা অন্তত কোনোদিন গলা থেকে খুলবে না তুমি।
4: দোহাই তোমার, যার জিনিসই হোক, অত ভারী জিনিস গলায় দিয়ে আমি ঘোরাফেরা করতে পারবো না, এতে যদি কোনো কিছু অকল্যাণ হয় তো আমি নাচার।
3: অকল্যাণ নয় অমর্যাদা, চৌধুরী বাড়ির বউ কিছুতেই খালি গলায় থাকতে পারবে না।
4: এ কি তোমার হুকুম না?
3: যদি বলি তাই

0: তাহলে বলবো যে তোমার হুকুম তোমার রাঙামাটির প্রজাদের জন্যই তোলা থাক, আমার দ্বারা তা তামিল করা সম্ভব হবে না।
1: হুকুম নয় রাঙাবো, এ আমার অনুরোধ।
0: অর্থহীন অনুরোধ মানবো এমন মাটির পুতুল আমি নই, তোমার কথায় শোবে বসবে এমন আলুর পুতুল আনাই তোমার উচিত ছিল।
1: আশ্চর্য, সামান্য একটা ব্যাপারকে তুমি কেন এত বড় করে তুলছো? তোমায় খালি গলায় দেখতে যে আমার ভালো লাগে না রাঙাবো।
0: বলিহারি তোমার ভালো লাগা, গয়নার গাছ পড়ে বসে থাকবে এমন মেয়ে যদি তোমার পছন্দ, তাহলে তেঁতুল বেড়ে ছোট তারফের মেয়েকে তোমার ঘরে আনা উচিত ছিল, পাশ করা মেয়ের দিকে হাত বাড়ানো তোমার বোকামি হয়েছে।
1: বিশ্বাস করো রাঙাবো, তেঁতুল বেড়ের বাড়িতে জলসায় তোমায় দেখে অব্দি আমার জ্ঞান ছিল না, মেয়েদের মধ্যে একমাত্র তুমি চিকের বাইরে বসেছিলে। তোমার টানা দুটি চোখ, শাঁখের মতন রং, প্রবাল রঙা ঠোঁট আমায় পাগল করেছিল। খোঁজ নিয়ে জানলুম স্টেটের ব্যারিস্টার অশোক মিত্রের মেয়ে তুমি, তারপরের দিনই তোমার বাবার কাছে চলে গিয়েছিল।
0: আশ্চর্য, এই নিয়ে কথাটা বোধহয় 20 বার শুনলুম। গাছকে উপরে নিয়ে নিজের টবে বসাতে পেরেছো বলে ভেবো না গাছের জাত তোমরা ঘোচাতে পারবে, সে চেষ্টা করতেও তোমরা কসুর করনি।
1: কসুর করিনি?
0: নিশ্চয়ই, বাড়িতে পা দেবার সঙ্গে সঙ্গে আমার মিলি নাম তোমরা কেড়ে নিয়ে রাধারানী নাম দিয়েছো। 7-8 ঘুমটা টেনে অন্দরমহলে খাপচি মেরে বসে থাকতে হবে, বাইরে বেরোতে পারবো না, আকাশ মাটির সঙ্গে সবকিছু সম্পর্ক ঘুচে যাবে, এমনকি শখের গিটারটা পর্যন্ত তোমরা ছল করে সরিয়ে রেখেছো।
1: চৌধুরী বাড়ির বউরা কখনো অন্দরমহল ছেড়ে বাইরে আসেনি রাঙাবো, কেবল বছরে একটি দিন ছাড়া।
0: বছরে একদিন?
1: হ্যাঁ, গোপীনাথের রাসলীলার দিন, সারা গ্রামের লোকের সেদিন নেমন্তন্ন থাকে। চৌধুরী বাড়ির বউকে সেদিন এলো চুলে গরদের লাল পাড় শাড়ি পরে ভাত পরিবেশন করতে হয়। তোমরা অন্নপূর্ণার জাত, এই তো তোমাদের আসল রূপ। আমার মাকে দেখেছি ঘামে সারা মুখ ভিজে গিয়েছে, আঁচল সরে গেছে কপালের ওপর, রূপুর হাতায় ভাত পরিবেশন করে চলেছেন। একটু শ্রান্তি নেই, পরিশ্রমের কোনো চিহ্ন নেই, মিষ্টি হাসিতে টলটল করছে তার সারা মুখ।
0: সর্বনাশ, আমাকে ওসব করতে হবে নাকি? একপাল গেঁয়ো লোকের সঙ্গে ছোঁয়াছুঁই, কার কি রোগ আছে ঠিক নেই। দোহাই তোমার, তোমাদের গোপীনাথের রাসলীলার সময় আমাকে কলকাতায় রেখে এসো, ঠাকুর চাকরের কাজ আমার দ্বারা চলবে না।
1: এখন অবশ্য এরকম বলছো বটে, তখন দেখবে যে নিজেই এগিয়ে যাবে হাতা নিয়ে। এসো, আমি চন্দ্রহারটা তোমার গলায় পরিয়ে দিই। এসো রাঙাবো, লক্ষ্মীটি।
0: না না, ও হার আমি পরবো না, গানার বাক্সে হাত দিও না তুমি।
1: কই, কোথায় রেখেছো চন্দ্রহারটা? এখানে তো নেই। ও, আলমারিতে বুঝি? সত্যি কি পাগলি মেয়ে তুমি, কেবল ঝগড়া করবে আমার সঙ্গে, সামান্য ছুতো একটা পেলেই হলো। কে কে ওখানে পর্দার পাশে? কে
2: পর্দার ওপাশে? আমি দাঁড়িয়েছিলাম বাবু, টান পেতে ওদের কথা শুনছিলাম, বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল। চন্দ্রহার তার আগের রাত্রিরে আমি দিয়ে এসেছি যে।
3: বলো কি, তুমি দিয়ে এসেছো?
2: হ্যাঁ, নদীর ধারে দাঁড়ানো কোট প্যান্টুলুন করা এক ভদ্রলোকের হাতে, সঙ্গে বউরানির একটা চিঠিও ছিল। তখন বয়স কম বাবু, অতটা তো বুঝিনি। বউরানি বললেন বাপের বাড়ির নোক, তার হাত দিয়ে শহরে পাঠিয়ে দিলেন হারগাতা, প্যাটার্ন বুঝি বদলে আনবে। কেবল কথাটা আর কাউকে বলতে আমায় মানা করে দিয়েছিলেন।
3: বেড়ে জমিয়ে এনেছো তো হে, তারপর? তারপর
2: মাসখানিক পরের কথা বাবু, জমিদার বাবুর শিকারের ঝোঁক ছিল, মাসের মধ্যে 5-6 দিন বাইরে থাকতেন। সেই সময়টা আমি বৌরানির ঘরে চৌকাঠে ডেপাশে শুতাম, বাড়িতে গিন্নি বান্নি তো কেউ নেই। একদিন শুয়ে আছি আপাদ মস্তক চাদর চাপা দিয়ে, কনকনে শীত, হঠাৎ মাঝ রাত্রিরে
0: চুপ, আওয়াজ করো না।
2: দেখি বৌরানি এত রাত্রিরে,
0: দরকার আছে চেঁচিও না, এই নাও ধরো।
2: 10 টাকা? কিসের টাকা বৌরানি?
0: ঠিকই, দরজাটা খুলে দাও।
2: ঠিকির দরজা? এত রাত্রিরে, কিন্তু চাবি তো দরওয়ানের কাছে।
0: না, ঠিকির চাবি দরওয়ানের কাছে নয়, তার কাছে থাকে সদরের চাবি, এর চাবি থাকে তোমার কাছে, আমি জানি। আমার সঙ্গে যেতে হবে তোমাকে, ধলাই নদীর সাঁকো অব্দি পৌঁছে দিতে হবে।
2: কিন্তু এত রাত্রিরে বাড়ির বাইরে যাবেন বৌরানি? বাবু যদি কোনো রকমের

0: রাঁধতে পারেন, আমার মাথা থাকবে না।
1: তোমার মাথা ধর দুই থাকবে, কাকপক্ষী জানবে না। আর দেরি করো না, ভোরের আগে আমাকে ফিরে আসতে হবে।
0: না না, আমার দ্বারা হবে না বৌরানী। আমার মেরেই ফেলুন না কেটেই ফেলুন, মাঝ রাতে বাড়ির বাইরে আপনাকে আমি নিয়ে যেতে পারবো না।
1: ভগবান, চন্দ্রহাটটা যে বাড়ির মধ্যে থেকে খোয়া গেছে সে খবর তোমাদের বাবুর কানে উঠেছে, এটা নিশ্চয় তোমার অজানা নেই। হাটটাকে যে তুমি সরাওনি তার প্রমাণ আছে কোনো?
0: সে কি বৌরানী, কি সপনিশ কথা! সে হাত তো আপনি আমার হাত দিয়ে আপনার বাপের বাড়ির লোকের কাছে পাঠালেন প্যাটার্ন বদলি করবার জন্য।
1: কথাটা তোমার নিজের কানে একটু গোলমেলে ঠেকছে না ভগবান? নায়েব মশাই মাসে দুবার শহরে যাচ্ছেন, তার হাতে না দিয়ে রাতের অন্ধকারে তোমাকে দিয়ে, আর তাছাড়া আমার আর তোমার মধ্যে বাবু এখনো যে আমাকেই বেশি বিশ্বাস করেন, এটুকু বোঝবার মতো বুদ্ধি তোমার আছে বলেই আমার মনে হয়।
0: দোয়াই বৌরানী, দোয়াই, দুটি পায়ে পড়ে আপনার আমার সর্বনাশ করবেন না।
1: তোমার সর্বনাশ আমি করতে চাইনি ভগবান, আমি চেয়েছি ক্ষীর ক্ষীর চাবি।

0: ভগবান তুমি দাঁড়াও এখানে, আমি আসছি, তোমার আর একবার দরকার নেই।
1: কিন্তু বৌরানী, এই মাঝরাত্রিতে দেবান্তর মা,
0: আমি নলক পাড়া কচি বৌ নই ভগবান, নিজেকে সামলাবার মতো যথেষ্ট।
2: বাহ বেশ, রাত একটা থেকে অপেক্ষা করছি।
0: আর বলো না, উজবুক এক চাকর হয়েছে, হেন তেন সাত সাতেরও কৈফিয়ত দিয়ে তবে বেরোতে হলো।
2: ভূতটাকে সঙ্গে নিয়েছো দেখছিস?
0: উপায় কি, ফেরবার সময় সঙ্গে একটা লোক চাই তো।
2: ফিরতেই যে হবে, এমন কি কথা আছে?
0: থামো থামো, তুমি আর মুখ মেরো না, এ কেঁচোর মতো ভালোবাসায় আমার ঘেন্না তুলে গেছে। কেবল মাটি খুনে চলেছ, একবারও ঘনা তুলতে পারো না, ছোবল দিতে পারো না যে তোমার জিনিস কেড়ে নিয়ে যাচ্ছে তাকে, এই তোমার ভালোবাসা।
2: সবই পারি মিলি, সবই পারি, কিন্তু রায় রহু ধৈর্যেন, ব্যারিস্টারি পড়েই ভুল করেছি, জোরালো কিছু করতে যাওয়ার কথা মনে হলেই না ওই চোখের সামনে আইনের জট ভেসে ওঠে, পেনাল কোডের সেকশনগুলো ধারালো বর্ষার মতো চোখা হয়ে ওঠে। তবে আর দেরি নেই, মন আমি ঠিক করে ফেলেছি, হাতে কিছু রসদ পেলেই হয়, কিছুদিন ঘর বাঁধবার মতন রেস্ত হাতে এলেই ললিত রায় বুক ঠুকে ঝাঁপিয়ে পড়বে মিলি।
0: কিন্তু রসদের জোগাড় বুঝি এখনো হলো না, ভারী ভারী গয়না তো সব তুলে দিয়েছি তোমার হাতে, সিন্ধুক প্রায় খালি, হঠাৎ ধরা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, বলবার মুখ থাকবে না।
2: খুব থাকবে, মাঝরাতে হাউ মাউ করে চেঁচিয়ে উঠবে, স্বামী দেবতার বুকে মুখ রেখে খুঁপিয়ে খুঁপিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেবে ভগবান চন্দ্রকে, ব্যাস এক ঢিলে দুই চিড়িয়া খতম, গয়নাও গায়েব, সাক্ষী সরবে চোখের সামনে থেকে।
0: বাজে কথা থাক, কবে তুমি আমায় নিয়ে যাচ্ছ বলো, আমি এখানে হাঁপিয়ে উঠেছি, গাম বন্ধ হয়ে আসছে আমার, দুটি পায়ে পড়ি তোমার, এখান থেকে তুমি আমায় নিয়ে যাও।
2: ব্যস্ত হচ্ছ কেন, মাঝ রাতে 17 মাইল রাস্তা মোটর বাইকে পাড়ি দিয়ে কি আর এমনি এসেছি, মতলব একটা আছে বই কি? তোমার ছেড়ে আমি সে থাকতে পারছি না মিলি, কোথা দিয়ে যে কি হয়ে গেল, বম্বে থেকে ফিরে এসে যখন শুনলাম তুমি অন্য লোকের হয়েছ, আমি 3 দিন 3 রাত পাগলের মতো পথে পথে ঘুরেছি।
0: ললিত
2: বলো মিলি,
0: আমি তো চিরদিনই তোমারই, তোমারই ছিলাম, তোমারই থাকবো, তুমি কাছে টেনে নাও আমাকে।
2: তাই নেব মিলি, বেশি নয়, আর 1500 টাকা, এটা জোগাড় হয়ে গেলি না আর কেউ দাঁড়াতে পারবে না তোমার আমার মাঝখানে।
0: কিন্তু কিন্তু অতগুলো টাকা,
2: এই টাকাগুলোর জন্য তোমার কে বলতে আমার মাথা কাটা যাচ্ছে মিলি, আমাদের নিজেদের সম্পত্তির দাম এর 10 গুণ তা তো তুমি জানো, কিন্তু ওই নাবালক ভাই থেকেই না সর্বনাশ হয়েছে, হাত ঠেকাবার উপায় নেই। কাছে মিলি, মনে আছে রেড রোডে হাত ধরা তৈরি করে বেড়াবার দিনগুলো, মনে আছে মিলি ব্যারাকপুরে গঙ্গার ধারে চাতালে বসে জল ছুঁয়ে ছুঁয়ে সেই আগ্নেয় অঙ্গীকার?
0: আছে ললিত, সব মনে আছে, একটি টুকরো আমি হারাইনি, ফেলে আসার দিনগুলো সম্বল করে আজকের এই কাঁটার বোঝা বয়ে চলেছি আমি, তুমি এই নরক থেকে আমায় উদ্ধার করো ললিত, আমাকে বাঁচাও।
2: তোমার পতিদেবতা মহালে গিয়েছেন, উদ্দেশ্য খাজনা আদায় সন্দেহ নেই, যথেষ্ট টাকা নিয়ে ফিরবেন, তোমার শুধু রূপই নেই মিলি, বুদ্ধিও আছে, এর বেশি বলে তোমার মেধার অপমান আমি করতে চাই না,
0: কিন্তু

0: টাকা তো সিন্ধুকে তোলা থাকবে।
1: গয়নাগুলো নিশ্চয়ই মাটিতে ছড়ানো ছিল না মিলি?
0: তা ছিল না, কিন্তু কিন্তু টাকা থাকে লোহার সিন্ধুকে, ওর বিছানার পাশে।
1: সিন্ধুকে চেয়ে আরো কাছে থাকবে তুমি। আদর যত্ন সেবা পেলে মানুষের অবেও কি থাকতে পারে? তাছাড়া ঘুমন্ত মানুষের বালিশের তলা থেকে কিংবা কোমরের ঘুনসি থেকে চাবি সরানো তো শিশুর হাত সাফাই মিলি।
0: দেখি দেখি কি হয়। তুমি তুমি তাহলে সামনের মঙ্গলবার এমনি সময় আসছো তো এখানে?
1: শুধু সামনের মঙ্গলবার কেন, যুগ যুগান্ত থাকবো তোমার প্রতীক্ষায়।
2: সামনের মঙ্গলবার ওই একই ব্যাপার বাবু, কেবল আমাকে অনেক দূরে দাঁড় করিয়ে বৌরা নিয়ে গিয়ে গেলেন, কিন্তু আমিও ছাড়বার পাত্র নই। কিছুক্ষণ কেটে যাবার পর ঝোপের পাড় দিয়ে গুলি মেরে আমিও এগিয়ে গেলাম, সব কথা কানে গেল না, কিন্তু যা গেল তাতেই রক্ত গরম হয়ে উঠল।
1: বাহ, পুরোপুরি 5000! ইউ আর সুইট মাই ডিয়ার গার্ল।
0: ললিত, আর এক তিল এখানে নয়, আজই নিয়ে চলো আমাকে।
1: আজই? পাগল, তীরে এনে তরি ডোবাতে আমি রাজি নই, ভেবে চিন্তে সব কাজ করতে হবে। তোমার স্বামী দেবতাটি এবার ফিরবেন কবে?
0: কি একটা মোকদ্দমার ব্যাপারে শহরে গেছে, বোধহয় দিন দুয়েকের মধ্যে ফিরবে। কিন্তু কিন্তু ললিত, এর জীবন আমার অসহ্য। রোজ সকালে গড় পুড়িয়ে ঠেলে ঠুলে আমার ঠাকুর ঘরে পাঠায়, এক ঘন্টা সেখানে বন্দি, পুজো শেষ না হলে এক ফোঁটা জল পর্যন্ত গিলতে পারবো না। ভাবতে পারো ললিত, যে মিলি বেটি না খেয়ে মাটিতে পা ঠাকা তো না, খবরের কাগজ পড়তে পড়তে ব্রেকফাস্ট খাওয়া, হরবল হরবল, আমি পাগল হয়ে যাব ললিত, পাগল হয়ে যাব।
1: ঠিক আছে, শোনো, কাল থেকে কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে, সামনের বুধবার তুমি সন্ধ্যের ছকেই বেরিয়ে পড়ো। ওই সময় তো তোমার হারুনুল রশিদ সফরে বেরোন প্রজাতির দুঃখ দেখবার জন্য। তুমি রেল লাইনের পাশে ডোবার ধারে চুপচাপ দাঁড়িয়ে থেকো, 7:30-এর মধ্যেই আমি আসবো মোটর বাইকে চেপে। তারপর আমার পিনিয়ন সিটে বসবে তুমি, ব্যাস, তারপর দুজনে উধাও। আজ চলি, কেমন? ফিরতে ভোর হয়ে যাবে, কিন্তু মিলি মনে থাকবে তো, বুধবার 7:30 রাঙামাটির রেল লাইনের ধারে।
3: তারপর? আরে আচ্ছা, মেয়ে মানুষ তো, সাজানো ঘর সংসার স্বামী ফেলে উঠকো একটা লোকের হাত চাইতে এমনি করে ঘর ছেড়ে চলে গেল?
2: আমিও তাকে তাকে ছিলাম বাবু, ঠিক সময় বুঝে ঘর থেকে বেরিয়ে পড়লাম। 8টা পর্যন্ত জমিদার বাবু রসুলপুরের হাসপাতালে কাটাতেন, বাপের নামে হাসপাতাল, নিজেই রোজ দেখাশুনো করতেন। আমি ভাবলুম যা থাকে গুড় কপালে, একেবারে হাতে নাতে ধরিয়ে দেবো। 2 মাইল পথ বাবু, বোধহয় আমি বাতাসের বেগে ছুটে গেলাম। বাবু বারান্দায় বসে খাতাপত্র দেখছিলেন, আমায় দেখি চমকে উঠলেন।
4: কি খবর ভগবান, তুই যে হঠাৎ, বাড়ির সব ভালো তো?
2: হ্যাঁ ভালো, একটু এদিকে আসুন, হুজুর কথা আছে।
4: ইস, তুই যে বড্ড হাঁপাচ্ছিস, একটু জিরিয়ে নে, তারপর যা হয় শুন।
2: না হুজুর, বড্ড জরুরি কথা। আমার মুখ চোখে চেহারা দেখিয়ে জমিদার বাবু উঠে এলেন। আস্তে আস্তে সব কথা তাকে খুলে বললাম বাবু, গোড়া থেকে সব। আশ্চর্য মানুষ, সব শুনে মুখের একটি রেখাও কোঁচকালো না, কেবল আসতে বললেন,
4: তাহলে এখনই উঠতে হবে।

0: তুই আয় আমার সঙ্গে।
1: রাস্তার ধারে চুপচাপ দুজনে দাঁড়িয়ে রইলাম। গা থমথমানি অন্ধকার, ভিজির ডাক, হুজুরের নিঃশ্বাসের ভারী শব্দ, খানার পিটাঘড়িতে 8টা বেজে গেল। তখন হুজুর বললেন,
0: কই ভগবান, ললিতবাবু তো এলেন না, আর কোথায় আসবেন? না, ওর যা দরকার ছিল সবই পেয়ে গেছে।
1: বাড়ি ফেললাম দুজনে, বাড়ির কাজ বরাবর এসেই হুজুর থমকে দাঁড়ালেন। অন্ধকার রাত, কিন্তু খোলা মাঠের মধ্যে পরিষ্কার দেখা গেল সাদা ধবধবে শাড়ি। রেল লাইনের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছেন, এলোমেলো হাওয়ায় আঁচল উঠছে শুধু।
0: তুই বাড়ির গেটে গিয়ে দাঁড়া, রাধারানী বলেই তো মনে হচ্ছে, না ডেকে আনলে সারাটা রাত হয়তো এই কিমে দাঁড়িয়ে অপেক্ষা করবে।
1: আমি সেইখানে দাঁড়িয়ে রইলাম বাবু, দেখলাম হুজুর আল ভেঙে ডোবার পাশ দিয়ে এগিয়ে চলেছেন। মাস ধারের কাজ।

0: বরাবর গিয়ে ডাকলেন,
1: রাধারানী, রাধারানী।
2: সঙ্গে সঙ্গে সাদা শাড়ি নড়ে উঠল, আঁচলটা গুছিয়ে বুকের ওপর জড়ো করে বৌরানী তীর বেগে ছুটলেন মাটির ওপর দিয়ে।
1: রাধারানী, রাধারানী, ফিরে এসো, ভয় নেই, আমি, কোনো ভয় নেই।
2: কিন্তু কে শোনে কার কথা, বৌরানী সোজা ছুটলেন ঝোপঝাড় পেরিয়ে, দু একবার ইঁটে ঠোক্কর খেয়ে মাটিতে ছিটকে পড়লেন, চাপা গলায় উ করে চিৎকার করে উঠলেন, আবার উঠে পড়ে প্রাণপণে দৌড়েতে লাগলেন। হুজুরেরও ছোটার কামাই নেই, প্রায় কাছাকাছি এসে গেছেন, এমন সময় বিপদ চায়।
0: নাই না পাশে হুজুর, আপনি নীল বাতিটা দিন আমার হাতে, গাড়িটা পাশ করিয়ে দিই।
3: বাতিটা আমি দোলাচ্ছি, তুমি গল্প থামি না ভগবান, বলে যাও বলে যাও, তারপর তারপর
2: তারপর আর কি বাবু। বৌরানী থামলেন না, হুজুর চিৎকার করে উঠলেন, কোঁচার কূপ খুলে ওড়াতে লাগলেন হাওয়ায়, কিন্তু কিচ্ছু হলো না বাবু।
3: ভগবান, সর্বনাশ! আরে দেখো দেখো, এত লাইন রূপী কে হাঁট চম করে, এই সরে যাও সরে যাও, আরে গাড়ি আসছে, আরে ভগবান আমাকে সরে যেতে বলো, আরে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই কে তুমি, আরে সরো সরো।
2: বাবু বাবু বাবু বাবু বাবু, আপনি আগবেন না, আগবেন না বাবু, আপনি আগবেন না, দেন বাতি আমার হাতে, দিন আমার
3: হাতে, তোমরা কি চোখের সামনে মানুষ ঘুরছে একটা, আরে সরে যাও সরে যাও, আরে এসে পড়লো, আরে সব সর্বনাশ, ভগবান সব।

0: নাইন আপ নাটকটি এখানেই শেষ হল। রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জমিদার প্রশান্ত কুমার দে, স্টেশন মাস্টার সত্যেন মুখোপাধ্যায়, ললিত দিলীপ ঘোষ, ভগবান শ্রীধর ভট্টাচার্য এবং রাধারানীর ভূমিকায় কণিকা মজুমদার। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন সরল গুহ।
1: রামধনু কলম। অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে শ্রবণে স্বাস্থ্য।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রবণের স্বাস্থ্যের আরও একটি আসরে আপনাদের স্বাগত জানাই। শ্রবণের স্বাস্থ্যের এই আসরে আমরা কথা বলি, আলোচনা করি নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা এবং তার প্রতিকারের বিষয়ে। সঙ্গে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা, থাকে তাদের সুচিন্তিত পরামর্শ। শ্রোতা বন্ধুরা, বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে

0: অধিক চাপ, সমাজে প্রত্যাশাই বলুন, অর্থনৈতিক সমস্যা, বিবাহ সংক্রান্ত সমস্যা, এমন নানা সামাজিক ও মানসিক কারণে আমাদের দেশে এবং রাজ্যে আত্মহত্যার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে। এটা সত্যিই আশঙ্কাজনক। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে 2022 সালে সারা ভারতে আত্মহত্যার ঘটনা ঘটেছে 1,70,924টি, যা 2021-এর তুলনায় 4.2% বেশি। আত্মহত্যা প্রবণতার নিরিখে দেশের শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র এবং 2024 সালে সারা ভারতে ঘটে যাওয়া আত্মহত্যার সংখ্যা প্রায় 1,70,746টি। অর্থাৎ হিসেব করলে দেখা যায় প্রতি লক্ষে প্রায় 12 জন। পরিসংখ্যানে এও দেখা যাচ্ছে যে আমাদের দেশে এই আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি 15-45 বছর বয়সীদের মধ্যে। তাহলে শ্রোতা বন্ধুরা, পরিসংখ্যান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে পরিস্থিতি ঠিক কতখানি উদ্বেগজনক। তাই এই আত্মহত্যা প্রবণতা প্রতিরোধের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রতি বছর 10ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনটিতে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস বা ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে হিসেবে পালন করা হয়ে থাকে। আর আজ এই দিনটির স্মরণে শ্রবণে স্বাস্থ্যের আসরে আমরা প্রথমেই কথা বলব আত্মহত্যা প্রবণতা ও তার প্রতিকার নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রদীপ্ত রায় এবং সমাজকর্মী সুনিতা কর। ডাক্তার রায়ের কাছ থেকে প্রথমেই আমরা জেনে নেব ঠিক কি কি মনস্তাত্ত্বিক কারণে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা জন্ম নেয়।
1: মনস্তাত্ত্বিক কারণ বলে আলাদা করে আমি কিছু বলবো না, কারণ মন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রক্তচাপ, সুগার, কোলেস্টেরল, থাইরয়েড এগুলি যেমন তাৎক্ষণিক মাপা যায়, মনকে তেমন তখনই এরকম নির্দিষ্টভাবে মেপে ফেলা যায় না। তার মানে এই নয় যে মনটা একটা অন্যরকম কিছু বা তাকে মাপা যায় না। মনে সমস্ত শারীরবৃত্তীয় যে ফ্যাক্টরগুলি আছে সেগুলি এবং তার সঙ্গে সামাজিক পারিপার্শ্বিক যে ঘটনাগুলি আছে তার একটা পারস্পরিক আন্তঃক্রিয়ার একটা নেট ফল বা নেট সংগঠন হচ্ছে আমাদের মন। ফলত মনকে বুঝতে গেলে আমাদের সামগ্রিকভাবে বুঝতে হবে। এবং এই আত্মহত্যার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলার সেটা হচ্ছে আমাদের নতুন মানসিক স্বাস্থ্য আইন 2017, যেটি প্রায় 30 বছর পরে আমাদের দেশে নতুন আইনটি এলো। এবং এই আইনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছে, তার মধ্যে অন্যতম একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা এই যে সুইসাইডকে আগে ক্রিমিনালাইজ করা হতো, মানে সুইসাইড যিনি করার চেষ্টা করলে কেউ সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হতো। এর ফলে একটা স্টিগমা ছিল, অনেকেই তার কোনো অসুবিধা হলেও বা আত্মহত্যার কথা মনে হলেও তিনি বলতেন না বা সামনে আসতেন না। কিন্তু এই নতুন আইনে এটাকে ডিক্রিমিনালাইজ করা হয়েছে, কেউ যদি আত্মহত্যার কথা ভাবেন, আত্মহত্যা করার প্রবণতা তার মধ্যে দেখা যায়, তাহলে তিনি সেটা বলতে পারবেন এবং তিনি সেটাকে নিয়ে সামনে আসতে পারবেন। ফলত আত্মহত্যার সাথে জড়িত স্টিগমাটা অনেকখানি কমেছে। আগে বলা হতো মেন্টাল ইলনেসের কারণে সুইসাইড, নতুন আইনে বলা হয়েছে ধরে নিতে হবে সিভিয়ার স্ট্রেস is a cause of attempted suicide. এই সিভিয়ার স্ট্রেস অর্থাৎ প্রবল চাপ, সেটা সামাজিক চাপ হতে পারে, সেটা পারিবারিক চাপ হতে পারে, সেটা অর্থনৈতিক চাপ হতে পারে, সেটা এই সব রকম চাপের একটা মিশ্রণ হতে পারে। নানা দিক থেকে নানাভাবে চাপের ফলে কেউ একজন কোণঠাসা হয়ে পড়তে পারেন এবং তিনি তার মানসিক স্থিতি হারাতে পারেন। তখন যদি তার উপযুক্ত কোপিং মেকানিজম না থাকে, তার ফলে তার মানসিক স্থিতি হারানোটা খুবই সম্ভব। এবং এই ক্রমবর্ধমান বিভিন্ন রকমের চাপ, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, এইগুলির ফল এবং তার সঙ্গে একটা অ্যাভেলেবেল কোপিং মেকানিজমের অভাব, অর্থাৎ কিনা অন্য কোনো না কোনো সোশ্যাল সাপোর্ট স্ট্রাকচার থাকা, সেইটা থাকার অভাব, এইটা আমাদের আধুনিক সমাজের একটা বৈশিষ্ট্য হয়ে উঠছে, যেখানে আমরা ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন, অনেক বেশি প্রতিযোগিতামূলক একটা পৃথিবীর মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এইটা কিন্তু একটা বড় কারণ যেটা আত্মহত্যার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে।
0: পাশাপাশি এই আত্মহত্যা প্রবণতা থেকে মুক্তি পাওয়ার উপায়গুলি সম্পর্কেও আমাদের জানালেন ডাক্তার প্রদীপ্ত রায়।
1: এই বার করে আনার ক্ষেত্রে সব থেকে বড় কথা হচ্ছে স্টিগমা। আত্মহত্যার সঙ্গে আগে তো একটা ট্যাবু ছিলই, আত্মহত্যা করার চেষ্টা করা হলেও তাকে ক্রিমিনাল অপরাধ বলে ধরা হতো, নতুন আইনে সেটা আর ধরা হয় না। এবং এর ফলে অনেকেই যারা এইরকম আত্মহত্যার প্রয়াস করছেন কিন্তু হয়তো তাকে ফিরিয়ে আনা যাচ্ছে শেষ মুহূর্তে, তাদেরকে আমরা ট্রিটমেন্টের আওতায় আনতে পারি, তাদেরকে আমরা হেল্প করার আওতায় আনতে পারি। এবং সেই হেল্পটা অধিকাংশ ক্ষেত্রেই ধরুন একটা অ্যাকিউট সাইকোটিক ফিচার নিয়ে কেউ একটা এরকম সুইসাইড কমিট করতে গেছেন, তার ক্ষেত্রে কিন্তু সাইকিয়াট্রিক হেল্পের একটা খুব বড় জায়গা রয়েছে। আমরা যদি আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে এরকম কাউকে দেখি বা জানি যিনি বারে বারে এরকম ভাবনা চিন্তার শিকার হচ্ছেন, যার মনের মধ্যে বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব চলছে, তিনি কোনো না কোনোভাবে সেটা হয়তো একটু আধটু হলেও

0: আমরা বুঝতে পাচ্ছি, আমাদের মনে হচ্ছে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন, অত্যধিক নেশাগ্রস্ত হয়ে পড়েছেন, কাজে আসছেন না, একদম একাকী বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, খুব চাপের মধ্যে আছেন, তাহলে যেন আমরা তাকে তার পাশে সহমর্মী বন্ধুর মতো থাকি এবং একই সঙ্গে তাকে আমরা কোনো একজন সাইকিয়াট্রিক বা কাউন্সিলিংয়ের হেল্প বা সেই জায়গাগুলো আমরা নিয়ে যেতে পারি। এবং আমাদের সেই জায়গায় কিন্তু এরকম একটা অ্যাকিউট ফেজে কিন্তু ওষুধপত্র এবং ডাক্তারবাবুদের একটা বড় রোল রয়েছে, এবং এই ডিপ্রেশনের মধ্যে থেকে বার করে আনা সেখানেও একটা ওষুধপত্রের রোল রয়েছে। এবং এর পাশাপাশি দীর্ঘমেয়াদীভাবে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। এবং এই প্রিভেনশনের অ্যাসপেক্টে যদি বলতে বলেন, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড সাইকিয়াট্রিক পরিভাষায় এটাকে একটা টার্মই আছে যেটাকে বলা হয় আইডিয়া অফ স্ট্রাকচারাল কম্পিটেন্সি। মানে যত বেশি ডেমোক্রেটিক এবং ইগালিটেরিয়ান সোসাইটি হবে, তত বেশি এই ধরনের সোশ্যাল প্রিক্যারিটি বা অ্যাডভার্সিটি কম হবে, এবং তখন এইরকম একটা কোনো পরিস্থিতির দিকে এগোনোর সম্ভাবনাটা অনেক কম থাকবে। যিনি নানাভাবে নানা প্রতিকূলতার কারণে মার্জিনালাইজড হয়ে পড়েছেন, এই সামাজিক প্রতিকূলতাগুলি যদি বেশ দূর হয়ে যায়, তাহলে কিন্তু তিনি অনেক ভালো থাকবেন। এবং এখানে এটা একটা যৌথ উদ্যোগ, সামাজিক, মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক, একটা সামগ্রিক উদ্যোগ। কোনো একটা বিচ্ছিন্ন উদ্যোগের ফলে কিন্তু এটা করা খুব কঠিন। আর ব্যক্তিগতভাবে আমরা যেটা করতে পারি, আমরা সবাই আমাদের পাশের মানুষটির প্রতি খেয়াল রাখতে পারি, তার কথা ভাবতে পারি, তার সঙ্গে তার দুঃখ সুখে শরিক হতে পারি। অন্তত আমাদের যেন জানা থাকে যে কেউ একজন খুব কষ্টে আছেন, কেউ একজন খুব প্রতিকূলতার মধ্যে আছেন, কেউ একজন খুব অসুবিধার মধ্যে রয়েছেন, এবং এই মুহূর্তে তার একটা হেল্প দরকার। এবং এরকম অ্যাকিউট সাইকোটিক ডিপ্রেশনের মধ্যে যারা রয়েছেন, তারা কিন্তু সাইকিয়াট্রিক হেল্পের ফলে তারা কিন্তু ওই ফেজটা থেকে বেরিয়ে আসতে পারেন, এবং নতুন করে যত রকম অ্যাডভার্সিটি হোক না কেন, তার মধ্যেও নতুন করে জীবনের মূল্য যে অনেকখানি, যত রকম প্রতিকূলতাই থাক না কেন, তার মধ্যেও একটা জীবনী শক্তি খুঁজে পাওয়া এবং নিজেকে এগিয়ে নিয়ে চলার সাহস, পরিকাঠামো পাওয়া, এটা কিন্তু তারা পেতে পারেন যদি আমরা আমাদের সহবন্ধুদের প্রতি খুব যত্নশীল হই। এটা খুব জরুরি আমার মনে হয়।
1: এবার আমরা আসব বিশিষ্ট সমাজকর্মী সুনীতা করের কাছে। তার কাছ থেকে প্রথমেই জেনে নেব কোনো মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা জন্ম নেওয়ার জন্য সমাজ ঠিক কতখানি দায়ী।
2: আত্মহত্যা সাধারণত ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করা হয়, কিন্তু বাস্তবে সমাজে অনেকাংশ এর জন্য দায়ী। কারণ একজন মানুষ তার চারপাশের পরিবেশ, সম্পর্ক, সুযোগ সুবিধা আর সামাজিক মানসিকতায় ভেতরেই বেঁচে থাকে। পরিবার ও সমাজ প্রায়ই অতিরিক্ত পড়াশোনা, চাকরি বা বিয়ের জন্য চাপ দেয়। এসব চাপ কিন্তু মানসিক ভারসাম্য নষ্ট করে। একটি শিশু শৈশব থেকে লিঙ্গ বৈষম্য, প্যারেন্টাল প্রেশার, পিয়ার প্রেশার এগুলোকে কিন্তু ফেস করতে শুরু করে। স্কুল হলো একটি বাচ্চার সেকেন্ড হোম। পরীক্ষায় কিন্তু বাবা মার এটাই এক্সপেকটেশন থাকে যে প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় হতে হবে, না হলে সে পরিবারের লোক, আত্মীয়, প্রতিবেশীর কাছে কিন্তু ছোট হয়ে যাবে। তাই এই কম্পিটিশন বা ইঁদুর দৌড়ে নাম লিখিয়ে দেন বাবা মারা নিজেদের অজান্তেই তার শৈশব থেকেই। আর এর প্রভাব যে কতটা মারাত্মক হতে পারে তা তারা চিন্তাই করতে পারেন না। তারপরে তো কম্পারিজন আছেই, তোর দিদি ভালো রেজাল্ট করে, তোর পাশের বাড়ির ছেলেটি অঙ্কে বেশি নাম্বার পেয়েছে, এগুলো কিন্তু ছোটবেলা থেকেই বাচ্চাটির মধ্যে একটা ডিমোটিভেশন তৈরি করে। আবার কোনো কোনো শিশু বাড়িতে কিন্তু সেক্সুয়ালি অ্যাবিউজ হচ্ছে, মলেস্টেশন হচ্ছে পরিবারের লোক বা আত্মীয়ের দ্বারা। আর ট্রান্সজেন্ডার পুরুষদের ক্ষেত্রে তো কারেকশনাল রেপ একটা ভয়াবহ আকার নেয়। এই অপরাধ প্রবণতা মানসিকতা তাদের কিন্তু আত্মহননের পথ বেছে নিতে বাধ্য করে। জেন্ডার ডিসফোরিয়া মানে বায়োলজিক্যাল সেক্স বা জেন্ডার আইডেন্টিটির মধ্যে যখন মিসম্যাচ হয়, তখন ব্যক্তির মধ্যে ডিপ্রেশনের বা অ্যাংজাইটির কাজ করে, যা আর ধীরে ধীরে কিন্তু সে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়তে পারে এবং আত্মহত্যার পথ কিন্তু বেছে নেয়। আর যদি অর্থনৈতিক অসাম্য বা দারিদ্র্যের কথা আমরা বলি, তাহলে দারিদ্র, ঋণ, বেকারত্ব অনেকাংশে হতাশায় ঠেলে দেয়। কৃষক ও শ্রমিক কিন্তু আত্মহত্যার সম্মুখীন হয়। জাতি, ধর্ম, লিঙ্গ, যৌন পরিচয় ইত্যাদি কিন্তু বৈষম্য মানুষের মনে একাকিত্ব ও অসমানতার বোধ তৈরি করে। মানসিক সমস্যাকে কিন্তু আমাদের সমাজে এখনও কিন্তু লজ্জার বিষয় বলে মনে করা হয়। মানসিক ডাক্তার বা কাউন্সিলিং সার্ভিস তো সেভাবে আমাদের এখনও অনেক সামাজিক কাঠামো এর জন্য দায়ী। সমাজে মানুষ প্রায়ই বিচার করে, কিন্তু সহানুভূতি বা সমানুভূতি, যেটাকে আমরা এমপ্যাথি বলি, সেটা কিন্তু দেখায় না। সমস্যায় থাকা মানুষেরা একা হয়ে যায়। মিডিয়ায় প্রায়শই কিন্তু আত্মহত্যার জন্য ভুল খবর প্রচার করা হয়, যেটা একেবারেই উচিত না। সমস্যায় থাকা মানুষেরা কিন্তু ভীষণভাবে একটা আইসোলেটেড হয়ে যায়, আর শিশু বিবাহ, পণ প্রথা, শিশুশ্রম, পাচার এসব সামাজিক ব্যাধি এখনো আমাদের সমাজে বিদ্যমান, আর আইনের পূর্ণ বাস্তবায়নের অভাবে ভিকটিমদের কিন্তু আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে। পারিবারিক হিংসা

0: শিকার হয়ে বহু মহিলা আত্মহত্যার পথ বেছে নেয়। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা র্যাগিং এর শিকার হয়, আত্মহত্যার পথে কিন্তু তারা পা বাড়ায়। এছাড়াও আমি আরো একটা ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা স্মার্টফোনের যথেচ্ছ ব্যবহারের ফলে কিন্তু 8 থেকে 80 বয়স্ক মানুষেরা প্রায় নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। এছাড়াও রয়েছে অবৈধ সম্পর্কের জের, লিভ ইন সম্পর্ক রয়েছে, এগুলোর জন্য কিন্তু আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে এবং প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু ধৈর্য শক্তি অনেক হারিয়ে গেছে।
1: পাশাপাশি এই ক্রমবর্ধমান আত্মহত্যার প্রবণতা সমাজের উপর ঠিক কিরকম প্রভাব ফেলে সেই বিষয়েও আমাদের জানালেন সুনিতা কর।
0: আত্মহত্যার হার বেড়ে গেলে সমাজে একসাথে কিন্তু অনেক রকম প্রভাব দেখা দেয়। পরিবারে যেমন কেউ আত্মহত্যা করলে তার পরিবার গভীর মানসিক আঘাত পায়, বাবা মা ভাই বোনের মনে দীর্ঘদিন ধরে শোক, অপরাধ বোধ আর দুঃখ থেকে যায়। অনেক সময় পরিবারের আর্থিক ভরসা ভেঙে পড়ে যে মানুষটি মানা যায় যদি সে উপার্জনকারী হয়। বন্ধুরা মানসিকভাবে ভেঙে পড়ে, অনেকে নিজেকে দায়ী মনে করে, আশেপাশের মানুষের মধ্যে ভয় তৈরি হয়, এমনকি ঘটনা আবারও ঘটতে পারে এটা কিন্তু একটা ধারণা হয়। অনেক সময় তরুণরা প্রভাবিত হয়ে একই পথে হাঁটার কথা ভাবে। যখন আত্মহত্যার হার বাড়তে থাকে তখন সমাজে হতাশা আর অস্থিরতার পরিবেশ তৈরি হয়, মানুষের জীবনের প্রতি আস্থা হারায়, আত্মহত্যা নিয়ে গুজব, ভয় এমনকি কুসংস্কারও ছড়িয়ে পড়তে পারে। অর্থনৈতিক প্রভাব যদি আমরা আলোচনা করি তাহলে বলতে পারি যে কর্মক্ষম বয়সী মানুষ আত্মহত্যা করলে সমাজের কিন্তু প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা কিন্তু কমে যায়, পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ প্রভাবিত হয়, দীর্ঘমেয়াদে একটি দেশও কিন্তু ক্ষতির মুখে পড়ে, কারণ তরুণ প্রজন্মই তো দেশের শক্তি। আত্মহত্যার ঘটনা বেড়ে গেলে ডিপ্রেশন, উদ্বেগ, একাকিত্ব ইত্যাদি মানসিক সমস্যাকে আরও গুরুত্ব সহকারে দেখতে হয়। কিন্তু অনেক সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা কিন্তু এখনও লজ্জার বিষয় বলে মনে করা হয়, ফলে মানুষ সাহায্য নিতে পারে না। এভাবে সংকট কিন্তু আরও আস্তে আস্তে বাড়তে থাকে। তরুণদের মধ্যে জীবনের প্রতি অনীহা বাড়তে পারে, যা ভবিষ্যতের জন্য বড় একটি কিন্তু সমস্যা। সব মিলিয়ে আত্মহত্যার হার বৃদ্ধি মানে হলো সমাজ শুধু মানুষই হারাচ্ছে না, তার সঙ্গে হারাচ্ছে মানসিক শক্তি, অর্থনৈতিক ভরসা, ভবিষ্যতের আশা।
1: শ্রোতা বন্ধুরা, শ্রবণের স্বাস্থ্যের আসরে আমরা এতক্ষণ কথা বলছিলাম আত্মহত্যা প্রবণতা ও তার প্রতিরোধ সম্পর্কে। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রদীপ্ত রায় এবং সমাজকর্মী সুনিতা কর। এবার আসা যাক দ্বিতীয় প্রসঙ্গে। শ্রোতা বন্ধুরা, আপৎকালীন অসুস্থতা যে কোনো সময় আসতে পারে এবং সেই পরিস্থিতিতে কি করা উচিত তা বুঝতে গেলে প্রাথমিক চিকিৎসার জ্ঞান থাকা ভীষণই জরুরি। ঠিক কতখানি জরুরি আর প্রাথমিক চিকিৎসার কিছু জ্ঞান থাকলে কি কি সুবিধা হতে পারে সে কথাই আমরা জেনে নিলাম বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিশ্বরূপ সাংগিরির কাছ থেকে।
2: দেখুন, যদি সঠিকভাবে প্রাইমারি ট্রিটমেন্ট নলেজের অ্যাপ্লিকেশন করা যায়, পেশেন্ট সেই মুহূর্তে বেঁচে যায় এবং অনেক লং টার্ম কমপ্লিকেশন আটকানো যায়, বহু ক্ষেত্রে পেশেন্টের ফাইন্যান্সিয়াল দিকটিও ভবিষ্যতের জন্য রক্ষা পায়। দুটি সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটাকে একটু পরিষ্কার করি। আমরা প্রচুর বাচ্চা দেখেছি স্কুলে বা বাড়িতে গলায় খাবারের টুকরো বা পেন পেন্সিল সফটওয়্যার টুকরো, রাবারের টুকরো, গাম, পিনাট, বাদাম এগুলো গলায় আটকে গেছে, চোখ হয়ে গেছে, বা রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েও এই ঘটনা আমরা প্রচুর দেখেছি, খাবার বা মাংসের হাড় গলায় আটকে গেছে। এই সমস্ত পেশেন্টগুলি অদ্ভুত একটি বডি পশ্চার নিয়ে প্রেজেন্ট করে, কথা বলতে পারে না, ইশারায় বোঝাতে চায় এবং হাত দুটিকে সামনের দিকে নিয়ে চলে আসে গলার কাছে। একটি সুন্দর ছোট্ট পদ্ধতি যেটির নাম হ্যামলিক ম্যানুভার, এই পদ্ধতিটি প্রয়োগ করে আমরা কিন্তু তাকে বাঁচিয়ে দিতে পারি, অন্যথায় মারা যাওয়ার সম্ভাবনা বা ঝুঁকিও কিন্তু থাকে বা মারা গেছে। হ্যামলিক ম্যানুভার কি? যিনি এই পদ্ধতিটি হ্যামলিক ম্যানুভার প্রয়োগ করছেন, তিনি রোগীর পিছনে দাঁড়িয়ে সামনের দিকে তার হাত দুটিকে নিয়ে গিয়ে একটি হাত স্টারনাম বা বুকের মধ্যবর্তী হাড়ের ঠিক নিচে যেখান থেকে পেট শুরু হয়েছে সেখানে মুষ্টিবদ্ধ অবস্থায় রাখেন এবং অন্য হাতটি দিয়ে মুষ্টিবদ্ধ হাতটিকে সাপোর্ট দিয়ে রাখেন এবং এই দুটি হাত দিয়ে হঠাৎ একটি সাডেন থ্রাশ কিছুটা পিছনের দিকে এবং উপরের দিকে দেওয়া হয় বা দিয়ে থাকেন, তাতে এয়ার প্রেশারের কারণে চোখ ধোয়া বস্তুটি বাইরে বেরিয়ে আসে এবং পেশেন্ট বেঁচে যায়। আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টেও বহু পেশেন্ট দেখেছি যে হসপিটালে যখন নিয়ে আসে শক নিয়ে আসছে, অনেক ক্ষেত্রে ইন্টারনাল ব্লিডিং, অনেক ক্ষেত্রে এক্সটার্নাল ব্লিডিং হয়। তো ইঞ্জুরি সাইট থেকে নিয়ে আসার সময় যদি তার ব্লিডিং এর জায়গা সিকিউর করা হয় সামান্য প্রেসার ব্যান্ডেজ দিয়ে, অথবা যে হাড়টি লিম ইঞ্জুরি হয়েছে ভেঙে গেছে সেই হাড়টিতে প্রেসার ব্যান্ডেজ দিয়ে সামান্য লাঠির টুকরো দিয়ে যদি ইমোবিলাইজ করে হসপিটালে নিয়ে আসা হয় তাহলে কিন্তু

0: তার ব্লিডিং কম হয়, শক নিয়ে প্রেজেন্ট করে না এবং তার চিকিৎসা করতে সুবিধা হয় এবং সার্ভাইভের সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। প্রচুর এইজি বা ডায়রিয়ার পেশেন্ট আমরা দেখেছি, যে পেশেন্টগুলি হসপিটালে আসছে শক নিয়ে একদম কোলাপস করে আসছে, অনেক ক্ষেত্রে ভবিষ্যতে তাদের কিডনি কম্প্রোমাইজ হচ্ছে, অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, ক্রনিক কিডনি ইঞ্জুরিতে তারা ভোগে, শুধুমাত্র একটাই কারণ, তারা ডিহাইড্রেটেড বা ডিহাইড্রেশনের কারণেই সেটা হয়েছে। সামান্য হোম বেসড ওয়ারেস প্রিপেয়ার করা খুবই ইজি, সামান্য 6 চামচ চিনি, 1/2 চামচ লবণ 1 লিটার জলে গুলে বারে বারে খাওয়ানো, সিকিডি বা হার্ট ফেলিওর পেশেন্ট ছাড়া আমরা তাদেরকে এমনিই দিতে পারি এবং এই সামান্য সলিউশনটি কিন্তু পেশেন্টের শক এবং কিডনি ইঞ্জুরি আটকাতে পারে। তো এই ছোট্ট ছোট্ট পদ্ধতিগুলি ভবিষ্যতের জন্য, পেশেন্টের জন্য, পেশেন্টের ফ্যামিলির জন্য, ফাইন্যান্সিয়াল দিকের জন্য সব ক্ষেত্রে বেনিফিটেড। এখন আমরা কাকে এই ট্রেনিংটি দেব? স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট যারা আগামীর ভবিষ্যৎ, তারা যদি এই পদ্ধতিগুলো সঠিকভাবে শিখে রাখে তাহলে কিন্তু সেটা একটা সমাজের কাছেও অনেক বেশি এর বেনিফিট থাকে। ট্রাফিক গার্ড বলুন, হাইওয়ে পেট্রোলিং অথরিটি যারা থাকে, শপিং মল ওয়ার্কার, এই প্রত্যেকটি মানুষেরই শিখে রাখা উচিত, বা আজকের দিনে এর গুরুত্ব ভীষণ বেশি, কারণ এর বেনিফিট আমরা শুধুমাত্র রাস্তাঘাটে পাবো এরকম নয়, আমরা বাড়িতেও পেতে পারি বা বাড়িতেও আমরা পাবো। তাই আমার মনে হয় যে এটা ইউনিভার্সাল হওয়া উচিত এবং প্রত্যেককেই ছোট ছোট জায়গাগুলো শিখে নেওয়া উচিত।
1: এরপর ডাক্তার সাঙ্গিরের কাছ থেকে জেনে নেব, কেউ জলে ডুবে গেলে উদ্ধার করার পর তার প্রাথমিক চিকিৎসা কি হতে পারে।
0: এক্ষেত্রে আমি প্রথমেই বলবো, যিনি উদ্ধারকারী তাকে সাঁতার এবং উদ্ধার কার্য সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল এবং দক্ষতাশীল হতে হবে, কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি উদ্ধার কার্য করতে গিয়েও অনেক মৃত্যুর খবর, 2-3 বা একাধিক বন্ধু নদী পুকুর বা খালে স্নান করতে গিয়ে একজনকে বাঁচাতে গিয়ে অপরজনের করুণ পরিণতির কথা আমরা কিন্তু দেখেছি বা শুনেছি। প্রথমে উদ্ধার করে নিয়ে এসে জলে ডোবা ব্যক্তিকে একটি হার্ড এবং ফ্ল্যাট সারফেস অর্থাৎ শক্ত সমতল জায়গাতে নিয়ে আসা, তার আপার বডি পার্ট, বডির উপরের অংশে সমস্ত কিছু জামা কাপড় খুলে ফেলা এবং তার এয়ারওয়ে, ব্রিদিং সার্কুলেশন আমাদের ভাষায় সেগুলো অ্যাসেস করা, অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা, তার হৃদস্পন্দন আছে কিনা, নাকের কাছে আঙুল নিয়ে গিয়ে বুকের এবং পেটের মুভমেন্ট দেখে আমরা শ্বাস প্রশ্বাস অ্যাসেস করতে পারি। পালস অর্থাৎ ক্যারোটিড অথবা রেডিয়াল ব্র্যাকিয়াল পালস আমরা দেখে আমরা তার হৃদস্পন্দন আছে কি নেই সেটা অ্যাসেস করতে পারি। অ্যাটলিস্ট ক্যারোটিড পালস দেখার প্রয়োজন সব থেকে বেশি। প্রথমেই তার মুখে যদি কোনো ফরেন ম্যাটেরিয়াল থাকে অর্থাৎ কাদা, বালি বা আগাছার টুকরো, সেগুলোকে রিমুভ করা। রিমুভ করার পরে ঘাড় কিছুটা পিছনের দিকে রাখা, চিন অর্থাৎ চিবুক সামনের দিকে কিছুটা টেনে খুলে রাখা, খুলে রেখে মুখ থেকে সেগুলি বের করে নাক দুটো আঙুল দিয়ে চেপে ধরে 5টি মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়া এবং সিপিআর পদ্ধতি চালু করা, অর্থাৎ মুখের মাঝের হাড় বা স্টারনাম হাড়টিতে 30টি চেস্ট কম্প্রেস এবং 2টি মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়া এবং মিনিটে 100 থেকে 120টি চেস্ট কম্প্রেস এবং তারপরে টোটাল 8 থেকে 10টি মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়া। আপ টু 30 মিনিট পর্যন্ত আমরা দিতে পারি, কিন্তু তার আগেই অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট রিকভারি করে গেছে অর্থাৎ শ্বাস প্রশ্বাস ফিরে এসেছে, ফিরে এলে তাকে আমরা রিকভারি পজিশনে অর্থাৎ বাঁ পাশ ফিরিয়ে বাঁ হাতের উপর মাথাটি রেখে বাঁ পাটি সোজা এবং ডান পাটি ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসা, ডান হাতটি ভাঁজ করে মাথার উপরে রাখা, এই পজিশনে রাখা। কিন্তু প্রথমেই বলা ভালো যে প্রতিটি ক্ষেত্রেই পেশেন্ট কে যিনি রেস্কিউ করেছেন সেক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি যাই থাকুক না কেন এক্সট্রা হেল্পের কথা ভাবতে হবে, সেটা ওভার টেলিফোন হতে পারে বা একা থাকলে অনেক ক্ষেত্রে আশেপাশের লোকজনকে চিৎকার করেও সচেতন করা যেতে পারে বা তাদের কাছে হেল্প নেওয়া যেতে পারে।
1: আমাদের রাজ্যে মূলত গ্রাম বাংলায় সাপে কামড়ানোর ঘটনা প্রায়শই ঘটে থাকে, সেক্ষেত্রে ঠিক কি ধরনের প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে সেই বিষয়েও আমাদের জানালেন ডাক্তার বিশ্বরূপ সাঙ্গির।
0: প্রথমেই বলা ভালো, সাপের কামড়ের চিকিৎসার জায়গা সবসময় হসপিটাল। হসপিটালে নিয়ে যাওয়ার আগে যে যে পদ্ধতি অবলম্বন করতে পারে সেগুলি প্রথমেই বলবো, তাকে আশ্বস্ত করা যে জায়গায় কামড়েছে সেই জায়গাতে কোনো কিছু না লাগানো, কোনো রকম বাঁধন ছাড়াই এবং কামড়ের অংশটি বা কামড়ের জায়গাটি যথাসম্ভব কম নড়াচড়া করে হসপিটালে নিয়ে যাওয়া, সর্বদাই অপর কোনো ব্যক্তির সহায়তায় কিন্তু হসপিটালে যাওয়া, সেক্ষেত্রে বাইক বা গাড়িতে যে কোনো ভেহিকেলে যেতে পারে কিন্তু তিনি নিজে বা যাকে কামড়েছে তিনি নিজে কখনোই ড্রাইভ করবেন না বা গাড়ি চালাবেন না। আমরা সাধারণত রুল অফ 100-এর কথা বলি, অর্থাৎ প্রথম 100 মিনিট বা 1.5 ঘন্টায় যদি নিয়ে আসা হয় এবং তার যদি কোনো রকম লক্ষণ বা উপসর্গ থাকে, তাকে যদি আমরা 100 ml বা 10 vial AVS অ্যান্টিভেনাম

নিরাম আমরা দিয়ে থাকি তাতে বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রায় 100%। এটা আমরা সর্বত্রই হসপিটালে ফলো করি, অর্থাৎ যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাওয়া, সাপ খুঁজে সময় না নষ্ট করা, সাপ মেরে সাপ ধরে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ডাক্তারবাবুরা সর্বদাই রোগীর উপসর্গ দেখেই চিকিৎসা করেন। এখন পশ্চিমবঙ্গে যে সাপগুলি পাওয়া যায় সেটি প্রধানত দুই

0: কেউটে বা কোবরা পেয়ে থাকি এবং কালাজ বা ক্রেট এটাও আমরা পেয়ে থাকি। হিমাটোটক্সিকের মধ্যে চন্দ্রবোড়াতে কামড় হলে যে জায়গায় কামড়েছে সেখানে পেনফুল প্রোগ্রেসিভ সোয়েলিং অর্থাৎ ফোলা ব্যথা সময়ের সাথে সাথে সেগুলো বেড়ে যাওয়া এবং যে জায়গায় কামড়েছে সেখানে অস্বাভাবিকভাবে ব্লিডিং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং বিভিন্ন বডি ওপেনিং যেগুলো থাকে সেখান থেকে ব্লিডিং রক্তক্ষরণ সেটা মুখ থেকে বা গাম ব্লিডিং হতে পারে, নাক থেকে এপিস্টেক্সিস হতে পারে, চোখের ওখান থেকে ব্লিডিং অনেক ক্ষেত্রে পাওয়া গেছে বা যায়, কান থেকে ব্লিডিংয়ের ঘটনাও দেখা যায় এবং মেয়েদের ক্ষেত্রে অনেক সময় হঠাৎ করে রজস্রাব, ঋতুস্রাব বা মেনস্ট্রুয়েশন চালুর ঘটনাও কিন্তু আমরা দেখতে পাই বা পাওয়া গেছে। কোবরা বাইটের ক্ষেত্রে কামড়ের জায়গায় সাধারণত পেন, ভীষণ ব্যথা, সোয়েলিং এবং অনেক ক্ষেত্রে ব্লিস্টার বা ফুসকার ঘটনা দেখা যায়, গলা বন্ধ হয়ে যাওয়া, ডুব গিলতে না পারা, শ্বাসপ্রশ্বাসের কষ্ট, শিবনেত্র বা চোখের পাতা পড়ে যাওয়ার ঘটনা আমরা কিন্তু দেখতে পাই। এদের মধ্যে সব থেকে ভয়ানক হচ্ছে কালাজ। কালাজ সচরাচর রাত্রিবেলায় কামড়ায় এবং এর উপসর্গ সাধারণত এই নিয়ম কোনোটাই মেনে হয় না। মাঝরাতে ভোর রাতে আমরা বুকে পেটে ব্যথা, বমি, শ্বাসকষ্ট, ঢোক গিলতে পারছে না, গাঁটে ব্যথা এরকম উপসর্গ নিয়ে সাধারণত আসে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় তাদের শিবনেত্র ডেভেলপ করেছে বা পাওয়া যাচ্ছে। এই প্রতিটিই কিন্তু কালাজের লক্ষণ হতে পারে। কোনো নিয়ম মানে না, কখনোই আমরা বাইট মার্ক সবসময় দেখতেও পাই না, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই না এবং যেহেতু রাত্রিবেলায় ঘুমের মধ্যে কামড়ায় তাই পেশেন্ট নিজেও বুঝতে পারে না এবং সাইন সিমটম ডেভেলপ করতেও কিন্তু অনেক দেরি হয়, পেশেন্ট হসপিটালে নিয়ে আসে অনেক পরে, তাই মারা যাওয়ার ঘটনা আমরা সব থেকে বেশি পাই কিন্তু কালাজের ক্ষেত্রে। তাই আমার একটাই অনুরোধ বা উপদেশ, রাত্রিবেলায় যখনই বাড়ির বাইরে যাচ্ছেন লাঠি টর্চ ইউজ করুন, লাঠিতে ঠকঠক করে যান, টর্চের আলো জ্বালিয়ে যান, ঘরের চারপাশ পরিষ্কার রাখুন, পেট অর্থাৎ পোষ্য তাতে কুকুর বা বিড়াল পুষতে পারেন এবং ঘরের চারপাশে জায়গা পরিষ্কার রাখা, ঘরের মধ্যে ইঁদুরের প্রবেশ যতটা সম্ভব আটকানো, তাতে কিন্তু ঘরের মধ্যে সাপ ঢোকাটাকে আটকানো যায়। কালাজের কামড় আটকানোর ক্ষেত্রে আমার একটাই উপদেশ, মেঝেতে বা মাটিতে না শোয়া, যাদের ক্ষেত্রে সেটা সম্ভব নয় অ্যাটলিস্ট মশারির সাথে টাঙ্গিয়ে শোয়া এবং মশারির পাশগুলোতে গায়ের অংশ যেন না লেগে থাকে তার জন্য বালিশ বা কোনো কিছু দিয়ে সাইডগুলোকে আটকে রাখা বা যেখানে শুচ্ছেন তার পাশে বালিশ বা ওই জাতীয় কোনো কিছু দিয়ে রাখা, কারণ রাত্রিবেলাতে কামড়ায় বডি পার্টের মুভমেন্টে কালাজ কামড়ায় এবং সেটি সব থেকে আমাদের জন্য ভয়ানক। তাই আমার উপদেশ, যত সম্ভব তাড়াতাড়ি আপনারা হসপিটালে যান, সাপ না দেখে না ধরে কোনো কিছু দেখার দরকার নেই, আপনারা ওখানে যান, ডাক্তারবাবুরা উপসর্গ জানেন, তারা সেই মতো করে আপনার চিকিৎসা করবেন এবং সঠিক সময়ে গেলে বেঁচে যাওয়ার সম্ভাবনা ভীষণ বেশি।
1: পাশাপাশি প্রচন্ড গরমে হঠাৎ সানস্ট্রোক যদি হয় তার প্রাথমিক চিকিৎসা কি ধরনের হওয়া উচিত আমরা জেনে নিলাম ডাক্তার সাংগিরির কাছ থেকে।
0: প্রথমেই বলি, হিটস্ট্রোক হলো শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়া। সেক্ষেত্রে শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট বা 30 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর বৃদ্ধি পেতে পারে এবং যে যে উপসর্গগুলি সাধারণত আমরা পেয়ে থাকি, মাথা ঘোরা, বেউস ভাব, হতবুদ্ধি, বমি বমি ভাব বা বমি হওয়া, মাথা ব্যথা, প্রচণ্ড তৃষ্ণা পাওয়া, প্রস্রাব কমে যাওয়া বা অস্বাভাবিক গাঢ় বা হলুদ পেচ্ছাপ হওয়া, দ্রুত হৃৎস্পন্দন বা শ্বাসপ্রশ্বাসের হার বৃদ্ধি পাওয়া এবং অনেক ক্ষেত্রে কোমা পর্যন্ত হতে পারে। এখন সাধারণত সামার বা গ্রীষ্মকালে যে জায়গার টেম্পারেচার যেরকম নর্মাল বা এভারেজ হওয়ার কথা তার থেকে সাধারণত 4.5 বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড যদি এক দুদিন থেকে বেশি থাকে তাহলে হিটওয়েভ হয় এবং হিটওয়েভ যদি কন্টিনিউয়াস চলতে থাকে এবং সেখানে যদি কেউ 6-8 ঘন্টার বেশি বাইরে কাজ করে তাহলে তার ক্ষেত্রে হিটস্ট্রোক বা সানস্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি। এখন যারা বেশিক্ষণ কাজ করেন, যেমন মাঠে ঘাটে যারা কাজ করছেন বা যারা রাস্তাতে কাজ করছেন, কলকারখানায় কাজ করছেন, তাদের ক্ষেত্রে সম্ভাবনা বা ঝুঁকি হিটস্ট্রোকের অনেক বেশি। শিশু, গর্ভবতী মহিলা, বয়স্ক লোক তাদের ক্ষেত্রে বেশি এবং যারা বিটা ব্লকার হার্টের ওষুধ ইউজ করেন বা ডায়াবেটিক্স খান বা SSRI খান স্নায়ুর ওষুধ তাদের ক্ষেত্রে এগুলো সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা যে চিকিৎসা দিতে পারি বা যে পদ্ধতি অবলম্বন করতে পারি তাতে প্রথমেই সেই ব্যক্তিকে যথাসম্ভব ঠান্ডা এবং শীতল জায়গায় নিয়ে আসা এবং নিয়ে এসে ঠান্ডা জলে ডুবিয়ে রাখা, মাথা কখনোই নয়, এক্ষেত্রে মনে রাখতে হবে মাথাটিকে কখনোই নয়, শরীরের বাকি অংশকে ঠান্ডা জলে ডুবিয়ে রাখা, আইস প্যাক বা বরফ দিয়ে ঠান্ডা করা, কিছু যদি না পাওয়া যায় অন্ততপক্ষে ঠান্ডা জল ঢালা এবং জামা কাপড় খুলে

0: রাখা। রোগী যদি জ্ঞান থাকে এবং খাওয়ার অবস্থাতে থাকেন তাহলে ঘন ঘন ওআরএস, ডাবের জল বা ঠান্ডা জল পান করানো। তবে যদি অজ্ঞান বা এরকম কন্ডিশনে থাকে তাহলে তাকে যথাসম্ভব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসা, কিন্তু একদম প্রথমেই তাকে ঠান্ডা জলে গোটা বডি ধুয়ে ফেলা বা বারবার দেওয়া সেগুলি করা উচিত। প্রথমেই বলে রাখা উচিত যে এই হিট স্ট্রোকের যে টেম্পারেচার সেটি কিন্তু প্যারাসিটামল বা ব্রুফেনে কমে না, এটি খেয়াল রাখা।
1: একেবারে শেষে, এই ধরনের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা সেই বিষয়েও আমাদের জানালেন ডাক্তার বিশ্বরূপ সাঙ্গিরে।
0: দেখুন, বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন এগুলো নিয়ে কাজ করে, তো আমি বলবো যে বর্তমানে আমাদের স্বাস্থ্য দপ্তর এই নিয়ে ব্যাপকভাবে কাজ করে চলেছে। স্নেক বাইট নিয়ে কাজ বহু বছর ধরেই প্রচলিত, তাতে ডাক্তারবাবুদের ট্রেনিং থেকে শুরু করে একদম গ্রামে অ্যাওয়ারনেস জেনারেশনের কাজ বহু বছর ধরেই প্রচলিত এবং সেটি সফলভাবে প্রচলিত। তার ফল আমরা আজকে দেখতে পাই, যে কারণে ডেথ রেট অনেকটাই কমেছে। স্কুলের বাচ্চা থেকে শুরু করে রুরাল প্র্যাকটিশনার প্রত্যেক মানুষের জন্যই কিন্তু আজকে এর অ্যাওয়ারনেস জেনারেশন প্রোগ্রাম কিন্তু চালু আছে এবং তার আমরা সুবিধাও দেখতে পাই। হিট স্ট্রোকের নিয়েও একই রকম আমরা অ্যাওয়ারনেস জেনারেশন, বিভিন্ন আইসি ম্যাটেরিয়াল আমরা বিভিন্ন সময়ে পেয়ে থাকি। রিসেন্টলি কিন্তু আমাদের স্বাস্থ্য দপ্তর বিএলএস এবং এএলএসের ট্রেনিং পদ্ধতি ডাক্তারবাবু থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে মানুষের জন্য একই রকমভাবে চালু করেছেন, অর্থাৎ বেসিক লাইফ সাপোর্ট এবং ডাক্তারবাবুদের জন্য এএলএস অ্যাডভান্স লাইফ সাপোর্টের ট্রেনিং মডিউল এবং ট্রেনিং আজকে চলছে। সেখানে কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য এই ট্রেনিংটি চালু হয়েছে। আমি বলবো আপনারা এগুলোর সাথে জুড়ে থাকুন, যোগাযোগ রাখুন, খোঁজ খবর রাখুন, সঠিক জায়গায় সঠিক সময়ে ট্রেনিংগুলি নিন। শুধুমাত্র সমাজের জন্য নয়, আপনার নিজের জন্য, আপনার ফ্যামিলির জন্য এই ট্রেনিংগুলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং একটা ছোট্ট আপনার স্টেপ আপনার আগামী দিনের সুন্দর ভবিষ্যতের পথ হয়ে উঠবে।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আজকে শ্রবণী স্বাস্থ্যের আসরে আমরা আলোচনা করলাম আত্মহত্যা প্রবণতা ও তার প্রতিকার এবং প্রাথমিক চিকিৎসা ও তার গুরুত্ব সম্পর্কে। আজকের মতো শ্রবণী স্বাস্থ্য এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অতুল প্রসাদের গান শুনবেন সৌমি ভট্টাচার্যের কণ্ঠে।

অতুল প্রসাদের গান শুনলেন সৌমি ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রজনীকান্তের গান শুনবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রজনীকান্তের গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত, রাগ কামুদ, তবলায় সঙ্গতে রয়েছেন সমীর নন্দী, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়।

শিরিন সেনগুপ্তার কণ্ঠে। এতক্ষণ শুনলেন কামুদ রাগে খেয়াল, তবলায় সঙ্গত করলেন সমীর নন্দী এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়, শিল্পী শিরিন সেনগুপ্ত। এখন শুনবেন বাঁশি, শিল্পী সরজিৎ গোপাল গুহ, রাগ অভোগী কানাড়া, তবলায় রূপক মিত্র, শিল্পী সরজিৎ গোপাল গুহ।

এতক্ষণ শুনলেন আভোগি কানাড়া রাগে মাসি, শিল্পী সরজিৎ গোপাল গুহ, তবলায় রূপক মিত্র। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: Uganda, Uzbekistan and Vietnam will participate as the BRICS partner countries. BRICS collectively represents around 49% of the world's population and about 40% of global GDP. World leaders including Russian President Vladimir Putin, Chinese President Xi Jinping, President of South Africa Cyril Ramaphosa, Egyptian President Abdel Fattah el-Sisi, Indonesian President Prabowo Subianto, Iran President Masoud Pezeshkian and Crown Prince of Abu Dhabi Sheikh Khaled bin Mohammed bin Zayed Al Nahyan will participate in the summit. Prime Minister of Ethiopia Abiy Ahmed Ali will also participate. Brazil will be represented by Foreign Affairs Minister Mauro Vieira. Minister of Foreign Affairs of Saudi Arabia, Prince Faisal bin Farhan Al Saud, will also participate in the summit. The presidents of Russia and Brazil are set to arrive in the national capital later last night to participate in the summit. The President of South Africa is set to arrive today morning. President of Iran, Indonesia, Egypt, Philippines and Burundi, Crown Prince of Abu Dhabi, Prime Ministers of Malaysia and Ethiopia are scheduled to land in New Delhi today. The BRICS Summit 2026 will get underway on Saturday with a closed session for BRICS member countries on inclusive global governance and strengthening multilateralism. In view of the upcoming BRICS summit, Delhi Traffic Police yesterday informed that traffic diversions and regulated movement will be in place across key routes in Delhi today from 2 p.m. to 8:30 p.m. Commuters have been advised to use the alternative route suggested by the Delhi Traffic Police. According to the Delhi Traffic Police, priority will be given to emergency and essential service vehicles. Meanwhile, the DMRC has informed that all metro stations will remain open until further notice with regard to multiple queries received on the It advised commuters to check DMRC website, social media platforms or Delhi Metro Sarthi app for further updates. In cricket, India produced a brilliant all-round performance to thrash Bangladesh by 40 runs in the first semi-final of the Women's Asia Cup 2026 at the Dubai International Cricket Stadium, securing their place in the final. Chasing a target of 150 runs, Bangladesh made 109 for the loss of 7 wickets in the stipulated 20 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন জানিয়ে দেব 11ই সেপ্টেম্বর শুক্রবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কী কী অনুষ্ঠান রয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, শুনবেন কথিকা হাঁস ও মুরগি পালন, বলবেন ডক্টর কেশবচন্দ্র ধারা, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা উচ্চ রক্তচাপ থেকে চোখের ক্ষতি, বলবেন ডাক্তার স্নেহা ভৌমিক, 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় থাকবেন মিতালী ভট্টাচার্য এবং কার্তিক ঘোষ, 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে, জানা অজানা সকাল 8টায় কথিকা দক্ষিণ ভারতে গণিতের প্রসার, শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন ডক্টর তপেন্দ্র কুমার পাল, 8:05 নিরাময় সুচিকিৎসা বিপদ ডেকে আনতে পারে, সচিকিৎসা বিপদ ডেকে আনতে পারে এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, ডক্টর তীর্থ প্রতিম পুরকায়েতের সাক্ষাৎকার রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়, 8:20 গান্ধী চর্চা, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশন করবেন যুধাজিৎ রায়, 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, সমীক্ষা 9:25, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10টায় গানের ভেলা, উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায়, 11টায় যুববাণীর প্যানোরমা, তরুণের স্বপ্ন, উপস্থাপনায় সায়নী মজুমদার এবং অর্ণা চক্রবর্তী, অতিথি ডাক্তার সঞ্জিত জোদ্দার, 12টায় হাওয়াইন গিটার, শিল্পী বিপ্লব দাস, 12:15 লোকগীতি শুনবেন কাজল বিশ্বাসের কণ্ঠে, 12:33 গ্রামীণ অনুষ্ঠান উনজমির দুনো ফসল লাইভ ফোন ইন অনুষ্ঠান, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এ বিষয়ে ডক্টর রামপ্রসাদ ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, একটায় গীতিকা,

1:45 মহিলা মহল, লাইভ ফোন ইন অনুষ্ঠান সাহিত্য কথা, অতিথি লেখিকা প্রতিভা সরকার, উপস্থাপনায় সৌমিলি রায়। দুপুর 2:30 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশন করবেন বুলবুলি হাঁসদা ও সহশিল্পীবৃন্দ, বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ। এরপর প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি বিষয়ে একটি কথিকা বলবেন নবকুমার মান্ডি। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে পাঠদান, মশাগ্রাম শিবানন্দ বিদ্যাপীঠের শিক্ষক মধুসূদন জানা এবং সঙ্গে 2 শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি পরিবেশনায় চূড়ামণি মুর্মু ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর, গলদা চিংড়ির বাচ্চা তৈরি, চাষ ও তার বাণিজ্যিক সম্ভাবনা বিষয়ে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে এক যুগ বিষয়ে ডক্টর স্বাগতা ঘোষের সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, বলবেন আবাহন দত্ত। রাত 8:00 নাটক ইন্সপেক্টর জেনারেল, রচনা নিকোলাই গোগল, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, বেতার নাট্যরূপে শামসুন নাহার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন ইন্দ্রনীল মল্লিক। 9:30 হাওয়াইন গিটার শিল্পী বিপ্লব দাস। 9:50 নজরুল গীতি শুনবেন অস্মিতা মণ্ডলের কণ্ঠে। 10:00 বাংলা ছায়া ছবির গান। 10:30 পুরাতনী কাজল বিশ্বাসের কণ্ঠে। 10:45 আধুনিক গান শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন সুরজিৎ সাহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত উল্লাস কোসলকার। 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে। 6:35 রামচরিত মানস শুনবেন 230তম পর্ব। 6:45 নজরুলগীতি শুনবেন অস্মিতা মণ্ডলের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়। 8:30 হাওয়াইন গিটার শিল্পী বিপ্লব দাস। 8:50 লোকগীতি শুনবেন ভক্তদাস বাউলের কণ্ঠে। রসধারা 9:10, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, পরিবেশন করবেন ইন্দ্রনীল মল্লিক। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 লোকগীতি শুনবেন ভক্তদাস বাউলের কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 কথিকা বলবেন পুনম সিং। 6:30 গুল গুলশান। 7:10 আধুনিক গান শ্যামল মিত্রের কণ্ঠে। 7:30 দর্পণ পুনম সিংয়ের উপস্থাপনায়। 7:30 দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত 2026 মহিলা টি-20 এশিয়া কাপ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিভাষিক ধারাভাষ্য দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম 11 সেপ্টেম্বর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কী কী অনুষ্ঠান রয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে আংশিক মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96%, সর্বনিম্ন 64%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 3.9 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা পরবর্তীকালে বৃদ্ধি পেয়ে 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবর এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:19 হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।